0: দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ,
1: দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো
0: তা সে যতই কালো হোক,
1: কালো
0: দেখেছি তার
1: দেখেছি
0: কালো হরিণ চোখ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকের চিরন্তনী সাজিয়েছি বর্ষার কিছু গান দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর তার সঙ্গে সঙ্গে বর্ষার অনুষঙ্গের কিছু লেখা একটু অন্যরকম ভাবে সাজানো হলো। আর তার সঙ্গে সঙ্গে বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু গল্প যেগুলো আমাদের মনের মধ্যে অদ্ভুত কিছু প্রেরণা যোগায়। শুরু করেছিলাম সুরের আকাশে তুমি যে গো সুখ তারা দিয়ে। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হতেও পারে সেটা সুরের আকাশে তুমি যে গো সুখ তারা এই ফিল্মের গানের গল্প অথবা সাপমোচন অথবা অন্য কোনো ফিল্মের গল্প। তখন হেমন্ত মুখোপাধ্যায় বম্বেতে কাজ করছেন, কলকাতায় আসছেন, বাংলা গানের রেকর্ডিং করছেন, আবার ফিরে যাচ্ছেন বম্বের হিন্দি ফিল্মের দুনিয়ায়। তো একবার আগে থেকে একটা হিসেব মতো হেমন্ত মুখোপাধ্যায় কলকাতায় এসেছেন একটি গানের রেকর্ডিং, একদিনের জন্যই এসেছেন, গানের রেকর্ডিং করে চলে যাবেন। তো প্রডিউসার বললেন সেদিনকে যে হেমন্তবাবু আজকে তো আর রেকর্ডিং করা যাবে না। তো হেমন্তবাবু বললেন কেন কি হয়েছে? তখন প্রডিউসার বললেন না আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে যারা অ্যাসোসিয়েটস, যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, তারা কোনো কারণে সেদিনকে ধর্মঘট করেছেন স্টুডিওতে, তো যার ফলে কোনো কাউকে পাওয়া যাবে না। তখন হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে একটি তবলা পাওয়া যাবে তো? বললো হ্যাঁ তবলার ব্যবস্থা করা যায়। বললো ঠিক আছে আমি হারমোনিয়াম আর তবলা দিয়ে গানটা করে দেবো, লোকে তোমার গানই শুনবে, বাজনা তো আর শুনবে না। এই যে কনফিডেন্সটা, লোকে আমার গানই শুনবে বাজনা তো শুনবে না, এই কনফিডেন্স লেভেল না থাকলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কোন কোন অবস্থার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়, সেই চর্চা, সেই বোধ, সেই বুদ্ধি না থাকলে হেমন্ত মুখোপাধ্যায় বা এই ধরনের শিল্পী হওয়া সম্ভব নয়। আসলে এগুলোই আমাদের কাছে অদ্ভুতভাবে শিক্ষণীয় যারা বড় শিল্পী তাদের ক্ষেত্রে। আর একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, একবার বিদেশে কোনো একটা অনুষ্ঠানে, সেখানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হবে, তো সেখানকার যারা অর্গানাইজার তারা এখানে বলে পাঠিয়েছেন যে আপনাদের ওখানকার যারা বেস্ট শিল্পী তাদেরকে নিয়ে আসবেন। তো স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীতের প্রচুর শিল্পীর নাম ওখানে দেওয়া হয়েছে যাদেরকে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তখন তারা বললেন না না আমরা শুধু রবীন্দ্রসঙ্গীতের বলছি না, বাংলা গানের যারা বেস্ট শিল্পী তাদেরকেই নিয়ে আসুন আমাদের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। তখন সবাই বললেন যে তারা তো আধুনিক গান করেন হয়তো বা ফিল্মের গান করেন। তখন সে অর্গানাইজাররা বললো না আসলে কি জানেন, যিনি ভালো গান করেন, যিনি কমার্শিয়ালি নিজেকে সাকসেস তৈরি করতে পেরেছেন, তিনি যে কোনো গানই ভালো করে গাইতে পারবেন। হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন সেই অনুষ্ঠানে এবং স্বাভাবিকভাবেই এই কথাগুলো উঠে আসছে এই কারণের জন্যে

যে একজন মানুষ তার জীবনচর্চা, তার কনফিডেন্স, তার কাজের যে নিজের উপর নিজের বিশ্লেষণ করে তাকে ধরে রাখা, এগুলোকে কিভাবে কাজে লাগিয়ে উঠে আসেন। আরো অনেক গল্প হয়তো বলার ইচ্ছে আছে, তবে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তাগুলোকে একটু চট করে পড়ে দেওয়া যাক। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন পূর্ব বর্ধমান কাটোয়া থেকে। সুপ্রভাত ভাই, আহা কি শোনালে ভাই, এক কথায় অনবদ্য, আর কিছু বলতে মন চায় না। আজ আষাঢ়স্য তৃতীয় দিবসে আমার এখানেও অঝোরে ধারাপাত, এর সঙ্গে আকাশে বিজুলি থেকে থেকে চমকাচ্ছে। শুধু মনই জানে, আর যাকে বলা যায় এমন দিনে সেও জানে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দিদি, আপনিও খুব ভালো থাকবেন। এরপর লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর ভাওলি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বয়ে চলে জীবন তরুণী, যেতে যেতে সাথী করি গল্প গানের প্রভাতী আসর, প্রিয় চিরন্তনী। অনেক ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা। চিরন্তনী আমাকে কিছুটা অক্সিজেন দেয়। হেমন্ত, আর এক হেমন্ত এলেও ফুরবে না তার কথা, ভীষণ প্রিয় শিল্পী, প্রতিদিন তার কণ্ঠ না শুনলে দিন শেষ হয় না আমার, প্রণাম জানাই। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কিছু কিছু কণ্ঠ আছে, কিছু কিছু উচ্চারণের ধরন আছে, শব্দের উচ্চারণ আছে, যেগুলো এক নিমেষে মন ভালো করে দেয়। এই মন ভালো করা যে শব্দগুলো অথবা কণ্ঠগুলো, মনে হয় যেন সেগুলো আমাদের খুব কাছের, খুব নিকটজন। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ঠিক সেই রকমই একজন শিল্পী। আমার ছোটবেলাকার অনেক মন খারাপ করা বিকেলগুলোকেও ভরিয়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এরপর লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত। চিরন্তনীতে গল্প শুনতে এলাম, সাথে গল্প থেকে কিছু শিখতে বসলাম। সত্যি তাই, আমাদের জীবনে চারপাশে কত গল্প ছড়িয়ে আছে, মানুষের জীবনের গল্প, কখনো কখনো কাব্যিক কিছু গল্প বা ঘটনা। এগুলো থেকে আমরা টুকরো টুকরো করে কত কিছু শিক্ষা নিতে পারি নিজের জীবনে, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে। অনেক ধন্যবাদ সৌভিক। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা। ১৬ই কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমাদের প্রিয় শিল্পীর জন্মদিন ছিল, শ্রুতি মধুর লাগলো আজকের গানগুলো। চিরন্তনী আজ ভিন্ন স্বাদে, অন্যরকম, বেশ ভালো লাগলো। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের বাসে আপনার পাঠ অপূর্ব শুনতে লাগলো, রেকর্ড করে রাখলাম। অনেক ধন্যবাদ অর্জুন। আসলে এই ভালো লাগাগুলোই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া। আমাদের সব অনুষ্ঠান তো হাওয়ায় মিলিয়ে যায়, কারণ এই অনুষ্ঠানগুলোর কোনো রেকর্ডিং আমাদের এখানে থাকে না। আপনারা যদি কখনো রেকর্ডিং করে রাখেন, তাহলে সেগুলো আবার ফিরে ফিরে হয়তো শোনা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন সেজ্যোতি বিবেকনগর তে মাথা নিশ এবং পশ্চিম মেদিনীপুর থেকে। শুক্রবারের ভোরে শুরু আষাঢ়ী চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু, সবার প্রিয় জানি। সুরের রাজার জীবন কথনে অনুপ্রেরণা আজ, মেঘদূত সাথে নিয়ে কবি শেখর সবার মাঝ। পঠন গান দ্বৈত নিবেদন আজকের শুভ দিনে, সুন্দর সকাল রিদ্ধ হচ্ছে আষাঢ় গীতি শুনে। হেমন্ত থেকে আষাঢ় বন্দন, অপূর্ব সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সব যে ভুলে গেলাম। শেষ পর্যন্ত লড়াই মোরা কেন করতে পারি না, হেমন্ত কুমারের জীবন কথন সদাই যে দেয় প্রেরণা। প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা, ঝরে পড়ার অপেক্ষা, তোমরা অমৃত নিবেদন সুধা, পেতে করি মোরা প্রতীক্ষা। প্রেরণাদায়ক কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া। নবরূপে সাজানো আসর তুমি আলোক দাতা, হেমন্তের অমৃত গান হোক মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে ছন্দে ছন্দে সুন্দর করে গড়ে তোলার জন্য। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ চোদ্দ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। এক মাস মলমাস যাওয়ার পরে চলে এলো আষাঢ় মাস, আর সেই মাসের পয়লা দিন থেকে চলছে বৃষ্টি তরাই সমতলে। রাজবংশী ঘরে ঘরে আষাঢ়ী সেবা পূজা আমন্ধনের কচর পুণ্যা বা ধন্য রূপণ গান
গ্রাম পূজা। 33 কোটি দেবদেবীর আহ্বান ভক্তিভরে প্রণাম করে বর্ষারানী যেন ধন্য। গত রাত্রে 7টা হইতে সারা রাত বৃষ্টি হল মুসলধারে, নদী খাল বিল জল বইতে শুরু করেছে। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে আপনি আপনাদের নিজেদের ভাষাতে লিখেছেন আপনার অঞ্চলের খবর, ভাল লাগলো। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, শুক্রবারের চিরন্তনী শুনছি, ভালো লাগছে, অনেক পুরনো নতুন নতুন গল্প এখানে শুনতে পাই। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যার গান চিরস্মরণীয় হয়ে আছে, যেমন শ্যামল মিত্র, তার গানও আজ আমাদের কাছে বিখ্যাত। এনাদের গান আমাদের কাছে যুগে যুগে চিরনতন হয়ে থাকবে, কখনো পুরনো হবে না। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব ভালো লাগছে, প্রতিটি গান মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা বসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন এরপরে সুপ্রভাত ভাই উজ্জ্বল সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, আষাঢ়ের ঘনঘটা মেঘের আনাগোনা মিশ্রিত পূর্ণ প্রভাতে উজ্জ্বল ভাইয়ের স্বভাবসিদ্ধ কবিতা পাঠ তৎসহ কথা কলি ও গান সংমিশ্রণে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণ মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দাদাভাই, বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে খুবই না ভালো লাগছে খুবই, গল্প শুনতে শুনতে এই হঠাৎ বৃষ্টি, আষাঢ়ের দিন না, বৃষ্টি তো হবেই, অন্তত বাইরে না হলেও মনটা সিক্ত হোক এই বৃষ্টিতে। রসের বৃষ্টি, সুরের বৃষ্টি, গল্পের বৃষ্টি। অজিত কুমার আদক লিখছেন উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা, আজকে গান গল্প কবিতা এক সুন্দর অনুষ্ঠান হলো, সব থেকে ভালো লাগলো গানের সাথে সাথে কবিতা পাঠ, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ অজিত কুমার আদক, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত উজ্জ্বল দা, আষাঢ়ে বাদল নামে অঝোর বাড়িধারা উইছে আমাদের এখানে, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, প্রকৃতির সঙ্গে বিষয় একবার সমানে সমানে নীলিমায় নীল। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আজকের চিরন্তনীর মনোমুগ্ধকর পরিবেশন একবারে আবিষ্ট করে রেখেছে, কি সুন্দর করে যে ছবির মতো ফুটিয়ে তুলেছেন, অবিস্মরণীয়। আসলে আপনারাই যে এত সুন্দর করে আপনাদের মতামতগুলো দেন না, সেগুলো যেন ছবির মতো আপনাদের মতামত, আপনাদের কথা, আপনাদের চিন্তাকে আমার সামনে নিয়ে আসে, খুব সুন্দর, ভালো লাগলো, ধন্যবাদ। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীতে, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ আষাঢ়ের তৃতীয় দিনে, চতুর্থ দিন নাকি তৃতীয় দিন, আজকে ভুল করেছি কে জানি, জানি না, সুন্দর অনুষ্ঠান শুনছি, আজ সারাদিন শুধু হেমন্তবাবুর গান শুনব, সঙ্গে আছি নিরঞ্জন সাউ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, বর্ষার প্রেজেন্টেশন অনবদ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর গল্প ভীষণ ভালো লাগছে, ভালো লাগাগুলোই তো আমাদের পাথেও। এরপরে কে লিখছেন একটু দেখে নিই চট করে, সুরের এই ঝর্ণাধারায় হৃদয় কলস ভরি, প্রাণ সাগরে পাল তুলেছে গানের এই তরি, দিগন্তের এই পারে আজ সুরের মায়া খেলা, রঙিন আশায় পূর্ণ আজ হৃদয়ের এই মেলা, রোদ্দুরের এই আলপনা দেখো মন আঙিনা জুড়ে, গানের টানে হৃদয় হারালো দূর বহু দূর পানে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে খুব সুন্দর করে ছন্দে ছন্দে মোরা বার্তা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনী উইথ ভার্সেটাইল গুড প্রেজেন্টেশন বাই ইউর এফোর্ট, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপরে লিখছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই, আজ তোমার হেমন্ত প্রণাম পর্ব সঙ্গে গানের ডালি এক কথায় মন ভরে যাচ্ছে, অসাম, শাশুড়ির পরম প্রিয় আদরের ছেলে জামাই

বাজারে আগুন তবু শ্বশুর বাবা যাওয়া চাই, শ্বশুর বাড়ি যাওয়া চাই। সকল জামাইদের আগাম শুভেচ্ছা। আজ ওয়ার্ল্ড সাউন্ডিং ডে, অ্যালোস্কোটি, খুশি মতো হাঁটার দিন, ও অলস গতিতে খুশি মতো হাঁটার দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটাকে জার্মান ওয়ার্ড ভাবছিলাম। ভালো থেকো। হ্যাঁ, সত্যি সত্যি অলস গতিতে যদি কোথাও যাওয়া যায়, মানে কোথাও পৌঁছানোর তাড়া না থাকে, তবে সেই যাওয়াটা কিন্তু একটা অনবদ্য যাওয়া হয়, তাই না? আকাশ মেঘলা ছিল এতক্ষণ, মনটা তো নয়। আর মনের এই আলো যদি ছড়িয়ে পড়ে চারদিকে, তাহলে তো আকাশ ঝলমল করে উঠবে, তাই না? হেমন্ত মুখোপাধ্যায় আজকে সারাদিন ধরে চিরন্তনীতে, হেমন্তই থাকুক।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

একবার হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক আর সঙ্গীত পরিচালনার সুবাদে তার তখন মুম্বাই জীবন বেশ সংগ্রামপূর্ণ। 1951 সালের শেষের দিকে যখন তার প্রযোজনা সংস্থা চরম আর্থিক সংকটে পড়েছে, ঋণ বাড়তে আরম্ভ করেছে, তখন তার স্ত্রী বীলা মুখোপাধ্যায় তার জমানো একটি টাকা, অনেক টাকা কিছুটা একটা কোটোই ছিল, সেটা তাকে বার করে দিলেন। সে টাকা দিয়ে তিনি বিখ্যাত হিন্দি ছবি 1961 সালে করলেন বিশাল বাদ প্রযোজনা, আর সেই ছবির জন্য লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন কাহিন দীপ চলে কাহিন রাত। পরবর্তীকালে এই গানটির জন্য লতা মঙ্গেশকর ফিল্মফেয়ার ট্রফি জেতেন, আর হেমন্ত মুখোপাধ্যায় তার যে লোকসান সেটাকে পূর্ণ করে লাভের মুখ দেখেন। আসলে এভাবেই জীবনটা কিন্তু চলে প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং এটাই কিন্তু বাস্তব যে আমাদের জীবনে লড়াই আছে, লড়াই থাকবে, আর সেই লড়াইটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আরও নতুন নতুন কাঙ্ক্ষিত লক্ষ্যে। আরও অনেকে বার্তা পাঠিয়েছেন, তাদের বার্তাগুলো একটু পড়ে নিই। শুভ সকাল উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনীতে ভোর 5টা থেকে খুব সুন্দর অনুষ্ঠান শুনলাম। আজকে হাঁটা দিবস আর সামনেই জামাই ষষ্ঠী যোগ দিবস, সপ্তাহটা মাতিয়ে রেখেছে, সবাই ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। তারপরে লিখেছেন কে, চিরন্তনী প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো কারেই, তার সঙ্গে অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে, এলাম আমি সুদূর থেকে বজবজের মধ্যে বেতুয়াবাটি ধাম, তার মধ্যে বাস আমার উৎপলাদক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে লিখেছেন গ্রীষ্ম হেমন্ত ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, এভাবেই সারা গ্রীষ্ম হেমন্ত থাকুক। খুব সুন্দর ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর একটু পরে অরুণিমা অপেক্ষা করছে আপনাদের সঙ্গে ভোরাই এবং নমস্কার কলকাতার জন্য। আর উজ্জ্বলকে আজকে বিদায় দিতে হচ্ছে, উজ্জ্বল আবার ফিরে আসবে আপনাদের কাছে রবিবার দিন যোগ দিবসে আপনাদের সঙ্গে যোগ দেব। আজকে গা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, শেষ করব একদম পণ্ডিত চন্দ্রশেখর রেদের কণ্ঠে বন্দে মাতরম গানটি দিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সময় এখন ঠিক 6:08। আজ এমন একটা দিন, মানে এমন একটা কাজ সম্পর্কে সচেতন হবার দিন, যেটা বলতে গেলে আমাদের লজ্জায় মাথা নুয়ে আসবে। তবুও এই জিনিস পৃথিবীতে আর কখনো না হোক এটা আমরা চাইব। যে কোনো যুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের কিন্তু প্রাণ, সম্ভ্রম সব কিছু নিয়ে টানাটানি হয়, আর নারী, শিশু, পুরুষ যে কোনো কারোর ওপরেই হতে পারে এটা, বিশেষত নারীদের ওপরেই হয় বা শিশুদের ওপর হয়। অকথ্য শারীরিক অত্যাচার, মানবাধিকার লঙ্ঘন করে সেক্সুয়াল ভায়োলেন্স, আধার পেরিয়ে এসে অনেক মেয়েই তাদের অভিজ্ঞতা লিখে গেছেন। আজ 19th June, বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। আজ স্মরণ করাব আধার পেরিয়ে আসা মানুষদের লড়াই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই কিছুদিন আগে পর্যন্ত। তবে তার আগে এখন আপনার জন্য আসতে চলেছে একটি গান, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন 6:13। এই সকালবেলা আপনাকে আজকের দিনটা গুরুত্ব বোঝাচ্ছি, কারণ এটা আমাদের সবার বোঝা উচিত। যুদ্ধে মানুষ শুধু প্রাণ হারায় না, প্রাণটুকু নিয়ে বেঁচে থেকে তার সব কিছু হারায় এমন মানুষও আছেন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। এই দিনের মূল উদ্দেশ্য হল যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের সময় যে ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স হয়ে থাকে সেইগুলোর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা, যারা ভুক্তভোগী তাদের প্রতি একটা ভালোবাসার প্রকাশ, এবং এই অপরাধ নির্মূলে আন্তর্জাতিক যে উদ্যোগ নেওয়া হয়ে যাচ্ছে বহু বছর ধরে সেটাকে শক্তিশালী করা। তো এই যে অপরাধগুলো হতো বেশ কয়েক বছর বাদে, কয়েক বছর আগেও হয়েছে, তো সেই অন্ধকার দিনগুলোর কথা এবার একটু বলা শুরু করি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন জাপানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত তথাকথিত কমফোর্ট স্টেশনে হাজার হাজার নারীকে জোর করে দাসী বানিয়ে রাখা হয়েছিল। এদের অনেককে কমফোর্ট উইমেন নামে উল্লেখ করা হয়। কমফোর্ট উইমেন শব্দটা একটা ঐতিহাসিক পরিভাষা, কিন্তু এর বাস্তবটা যে কি ভয়ঙ্কর। যারা এখানে ছিলেন বেশিরভাগই তারা প্রাণে বাঁচেননি, যারা বেঁচে ফিরেছেন তাদের কথা তাদের লেখায় অনেক পরে এটা জানা গেছে। অনেক ইতিহাসবিদ ও মানবাধিকার সংস্থা মনে করেন এদের অধিকাংশকে ব্যবহার করা হতো সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে। কারা ছিলেন এই কমফোর্ট উইমেন? এই অধিকাংশ নারী এসেছিলেন কোরিয়া থেকে, যা তখন জাপানি শাসনের অধীনে ছিল। এছাড়াও চায়না, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং অন্যান্য যেসব অধিকৃত অঞ্চল ছিল সেখান থেকেও নারীদের নেওয়া হয়েছিল। কিভাবে তাদের নেওয়া হয়েছিল? অনেক সময় তাদেরকে জোর করে তুলে আনা হয়েছিল, অনেককে প্রতারণা করা হয়েছিল, বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, তবে বেশিরভাগই এদেরকে অপহরণ করা হয়েছিল। এদের জীবন কেমন ছিল বুঝতেই পারছেন, এই শিবিরে এদের জীবন কেমন ছিল। বিশেষভাবে এদের আটকে রাখা হতো, অনেক সময় শেকল দিয়েও আটকে রাখা হতো। সৈন্যদের সঙ্গে এদের বাধ্য করা হতো শারীরিক সম্পর্কে। শারীরিক এবং মানসিক নির্যাতন বিভৎস ছিল। অনেকেই যুদ্ধ শেষেও গুরুতর শারীরিক, মানসিক, সামাজিক ক্ষতির শিকার হন। বেশ অনেকেরই সেক্সুয়াল ডিজিজেস হয়, তারপরে তারা কেউ কেউ বেঁচে যান, কেউ কেউ মারা যান। যুদ্ধের পর দীর্ঘ সময় ধরে অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রকাশ্যে কথা বলেননি। বহু বছর পর যখন তারা বৃদ্ধা, 1990-এর দশক থেকে বহু জীবিত নারী নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, এবং তারপর আনুষ্ঠানিক ক্ষমা, ক্ষতিপূরণ ও ঐতিহাসিক স্বীকৃতির তারা দাবি তোলেন, এবং বিশ্বজুড়ে মানুষ তাদেরকে সম্মান জানান, আর যারা ওই কাজগুলো করেছেন তাদেরকে ভিক্ষারে ভরিয়ে দেন। কিন্তু এই ধরনের অপরাধ পৃথিবীর কোনো প্রান্তেই যাতে না হয় সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, তাই কিন্তু আজকের দিনটা। আর এবারে যে গানটা আসতে চলেছে সেটা রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠানো এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন 6:23। কথা বলছি আধার পেরিয়ে আসা সেই সব মানুষদের নিয়ে, যারা জীবনের বেশিটা সময় অত্যাচারের মধ্যে দিয়ে, মানে পাশবিক অত্যাচারের মধ্যে দিয়ে কাটিয়েছেন। সেই ঘটনা যেন আজ আর না ফিরে আসে, তা নিয়ে সচেতন করার জন্যই কিন্তু আজকের দিন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। যুদ্ধের সময় অনেক কিছুই ঘটে, কিন্তু যুদ্ধের সময় মানুষের ওপর, বিশেষ করে নারীদের ওপর কি যে ভয়ঙ্কর অত্যাচার হয়। একটু আগেই জাপানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে কমফোর্ট উইমেনদের কথা বলছিলাম, তাদের আটকে রেখে তাদের ওপর পাশবিক অত্যাচার যেভাবে চালানো হয়েছিল, সেই রকমভাবেও কিন্তু বসনিয়া যুদ্ধের, বসনিয়াতেও হয়েছিল। আনুমানিক নারী ও মেয়েরা যারা রেপ্ট হয়েছিল তাদের 12,000 থেকে 50,000 অবধি সংখ্যা, যাদের বেশিরভাগ বসনিয়াক, বসনিয়ান সার্বদের দ্বারা এদের ওপর অত্যাচার হয়েছিল। ICTY অনুমান করে 20,000 থেকে 50,000-এর মধ্যে রেপের ঘটনা ঘটেছিল তখন, এবং এর মধ্যে 80% কিন্তু দীর্ঘ কারাবাসের সময় ঘটেছে। আবার UNHCR-এর বিশেষজ্ঞরা 12,000 এই সংখ্যা বলেছেন। সংখ্যাটা শুনলেই গায়ে কাঁটা দেয়, কত মেয়ের ওপর কি অস্বাভাবিক পাশবিক অত্যাচার হয়েছে। তো আজকের দিনটা কিন্তু আন্তর্জাতিক দিবস বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় যে এই যে সেক্সুয়াল ভায়োলেন্স, যুদ্ধের সময় যেটা হয় সেটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই দিনটাতে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জোরদার করে, এবং সরকার, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজকে এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। এটা কিন্তু ভীষণ জরুরি। আমার বাড়ির কাছে যুদ্ধ হচ্ছে না, অতএব আমরা ঠিকঠাক আছি, আমাদের সমস্যা নেই, ওই তো যারা বর্ডারে থাকে তাদের ওপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। গোটা দেশই তো আমাদের, গোটা পৃথিবী আমাদের, পৃথিবীর যেই প্রান্তেই শিশু, নারী, পুরুষ, যার ওপরই এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করা অত্যাচার হবে, আমাদের সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময়ও হয়েছিল, সে কথা বলবো। কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনুন গানটি, ফিরছি গানের পর।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। তো আধার পেরিয়ে যেসব নারীরা আসতে পেরেছিলেন, সেই সব নারীদের কথা বলছি যারা আধার পেরোতে পারেননি, তাদের প্রাণটা কোথায় হারিয়ে গেছে তাদের কথাও বলছি। সেই সব নারী শিশু, যেসব মেয়েদের বয়স 8-10, তাদের ওপরও হয়েছিল অকথ্য পাশবিক অত্যাচার। আমি তো একটু আগেই বলছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন কমফোর্ট স্টেশনে, যেখানে হাজার হাজার নারীকে জোর করে আটকে রাখা হতো সৈন্যদের জন্য, এবং সৈন্যরা তাদের ওপর যখন তখন

শারীরিক অত্যাচার করতেন। দীর্ঘ সময় ধরে এই ভুক্তভোগীরা লজ্জার কারণে, ভয়ের কারণে নিজেদের মুখ খোলেননি। 1990-এর দশক থেকে এরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। তারপর থেকে সারা পৃথিবী এদের প্রতি সহানুভূতিশীল, ক্ষমা প্রার্থী। তো এই ধরনের ঘটনা যাতে আর না হয়, বসনিয়া ওয়ারের কথাও বলেছি, সেখানেও এই একই রকম ঘটনা। তো এই যে আন্তর্জাতিক দিবসটা আজকে, সেটা কিন্তু আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে মানবাধিকার লঙ্ঘন করে সেক্সুয়াল ভায়োলেন্স কত বড় একটা অপরাধ, আর এই অপরাধ যেন কখনো আর ফিরে না আসে। বাংলাদেশ লিবারেশন ওয়ারের কথা বলছিলাম, সেই সময় বহু নারী পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগী কিছু সশস্ত্র গোষ্ঠীর কাছে এই ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছিলেন। যুদ্ধের পর শেখ মুজিবুর রহমান এই নারীদের বীরাঙ্গনা উপাধি দেন, যাতে তারা সামাজিক সম্মান লাভ করেন। সত্যিই তো বীরাঙ্গনা এরা। বেঁচে ফেরা নারীদের সাক্ষ্য, গবেষণা এবং স্মৃতিকথায় কিছু অসাধারণ অভিজ্ঞতা উঠে এসেছে। অনেক নারীকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সামরিক শিবির বা অস্থায়ী যে আটক কেন্দ্র, সেখানে আটকে রাখা হতো। এদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ থাকতো না। এরা বন্দি অবস্থায় দিন কাটাতেন। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হতো। অনেকের সাক্ষ্যে এটা জানা গেছে যে নারীদের ব্যক্তিগত মর্যাদা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে অপমানজনক অবস্থায় রাখা হতো। এক টুকরো কাপড় তাদের শরীরে রাখতে দেওয়া হতো না। এমনকি তাদের ব্যক্তিগত গোপনীয়তা থেকেও তাদের বঞ্চিত করা হতো। যুদ্ধ শেষ হওয়ার পরেও অনেকে এই যে ভয়ঙ্কর একটা ট্রমা, তার থেকে মানসিক আঘাত, সামাজিক বর্জন, দারিদ্র, নানান রকম স্বাস্থ্যের সমস্যা, এগুলোর সঙ্গে লড়াই করেছেন। এই সমস্ত অভিজ্ঞতাগুলোর গুরুত্বপূর্ণ দলিল বলা যায় দ্য ব্লাড টেলিগ্রাম, উইমেন ওয়ার অ্যান্ড মেকিং অফ বাংলাদেশ এবং বিভিন্ন বীরাঙ্গনার মৌখিক ইতিহাস আর সাক্ষাৎকারে। তো দীর্ঘদিন এইসব নারীরা কিন্তু সামাজিক কুসংস্কার ও অবহেলার শিকার হলেও আজ কিন্তু তারা জাতির কাছে শ্রদ্ধেয়। বীরাঙ্গনা নামে পরিচিত এই নারীরা স্মরণ করিয়ে দেন যে যুদ্ধের ক্ষত শুধু যুদ্ধক্ষেত্র নয়, মানুষের জীবনেও গভীরভাবে থেকে যায়। আর আজকে সেটা আরও বেশি করে সচেতন করানোর দিন। সারা পৃথিবীতে কোনো নারী, কোনো শিশুর সঙ্গে যেন মানবাধিকার লঙ্ঘন করে এই ধরনের পাশবিক অত্যাচার আর না হয়। আরও কথা বাকি রয়েছে, কিন্তু এখন ব্রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: 107FM রেইনবোতে ভোরাই ভোরাই 107FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ একটা বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। যুদ্ধের সময় যে সহিংসতা হয়, যে শারীরিক অত্যাচার হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। অসংখ্য নারী, অসংখ্য মেয়ে, অসংখ্য শিশু যে সাংঘাতিক পাশবিক অত্যাচারের মুখোমুখি হয়েছেন, সেই অভিজ্ঞতা যেন পৃথিবীতে আর কারুর না হয়, সেই জন্যেই আজকের দিনটা, সেই ব্যাপারে সচেতন করার জন্য আজকের দিনটা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানে যেটা হয়েছিল, এরপর বসনিয়াতে, তারও পরে বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় যেটা হয়েছিল, এবং যে নারীরা বীরাঙ্গনা হয়ে আজও বেঁচে আছেন, মানুষের কাছে সম্মানের হয়ে আছেন, তাদের বেঁচে ফিরে আসার পরের সাক্ষ্য জানিয়ে দেয় যে কী ভয়ঙ্কর জীবন তারা কাটিয়েছেন। তো এই যে এত নারীর কথা বলছি, বলতে বলতে সারা পৃথিবীতে অনেক যুদ্ধের সময় মনে পড়ে যাচ্ছে, আমাদের ভারতবর্ষে সেই অর্থে এই ধরনের কিছু ঘটেনি, কিন্তু ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857 সময় আর তার পরবর্তী সময় কিন্তু বহু সাধারণ মানুষ, নারী আর শিশু প্রাণ হারিয়েছেন, গৃহহীন হয়েছেন, এবং এদের ওপর মানে অকথ্য অত্যাচার হয়েছে। 1943 একই ঘটনা হয়েছে, নারীদের ওপর কিন্তু ভীষণভাবে অত্যাচার হয়েছে, বেঁচে থাকার জন্য সাংঘাতিক সংগ্রাম তাদের করতে হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় যেসব নারীরা গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে জেলে যেতে হয়েছে, শারীরিক নির্যাতন, সামাজিক অর্থনৈতিক সব রকম নিপীড়নের শিকার হয়েছিলেন এরা। এই মানে এই সমস্ত কথা বলতে বলতে আমার অবশ্যই মনে পড়ছে যে নাসি কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা। তো নাসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ওলগা ল্যাঙ্গিয়ালের, তিনি ক্যাম্পে বন্দি ছিলেন এবং অকথ্য নির্যাতনের শিকার হন। পরে তার স্মৃতিকথা ফাইভ চিমনিস বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। আর অ্যানা ফ্র্যাঙ্কের কথা তো আমরা প্রত্যেকে জানি, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি প্রত্যেকেই ছোটোবেলায় পড়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি নিপীড়নের শিকার হয়েছিল অ্যানা ফ্র্যাঙ্ক, অমানবিক কষ্ট সহ্য করেন। তার ডায়েরি, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, এটা কিন্তু বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল একটা বলা যায়। এবার এমন এক নারীর কথা বলবো, তার নাম হচ্ছে নাদিয়া মুরাদ। সশস্ত্র সংঘাতের সময় ইসলামিক স্টেটের হাতে বন্দী হন এবং তার ওপর পাশবিক অত্যাচার হয়। পরে মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান এবং 2018 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেন। তো এই যে নারীদের কথা বলছি, সবাই যে সবসময় যে যুদ্ধের জন্যই তাদের ওপর অত্যাচার হয়েছে বা তাদের ওপর সাংঘাতিক পাশবিক অত্যাচার হয়েছে সেটা নয়, কিন্তু কোনো না কোনোভাবে তাদের ওপর অত্যাচার হয়েছে, সেটা মানসিকও হতে পারে। যেমন মালালা ইউসুফজাইয়ের কথা আমরা প্রত্যেকেই জানি, যদিও তিনি প্রচলিত অর্থে যুদ্ধবন্দী ছিলেন না, সশস্ত্র সংঘাতপূর্ণ অঞ্চলে থাকতেন, যার ফলে তিনি কিন্তু সহিংসতা শিকার হন। পরে শিক্ষা অধিকার আন্দোলনের সারা বিশ্বের প্রতীক হয়ে ওঠেন মালালা, নোবেল প্রাইজ পান 2014 সালে। আরেকজনের কথাও বলতে চাই, জ্যান রূপ ওহেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর দ্বারা তথাকথিত কমফোর্ট উইমেন ব্যবস্থার শিকার হন। বহু বছর পর তিনি প্রকাশ্যে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর হয়ে ওঠেন। বাংলাদেশে বাংলাদেশী লিবারেশন ওয়ারের সময় অসংখ্য নারী অত্যাচারের শিকার হয়েছিলেন, তাদের রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিকভাবে খুব বিখ্যাত না হলেও, যেমন বীরাঙ্গনা তারামন বিবি এবং ফিরদৌসি প্রিয়ভাষিনী, পরবর্তীকালে সমাজে ভীষণ গুরুত্বপূর্ণ অবদান রেখে সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন। কাজেই আজকের এই যে দিনটা, এই দিনটা আমাদের সচেতন করার দিন।

মানুষদের বড় লজ্জার ইতিহাসের দিন। সেই লজ্জার ইতিহাস চাইলে আমরাই মুছতে পারি, যা অত্যাচার হয়েছে কিছু নারী কিছু শিশুর ওপর যুদ্ধ চলাকালীন, সেই সমস্ত অত্যাচার যাতে আর পৃথিবীতে কখনো না হয় সেই ব্যাপারে যেন আজ আমরা অঙ্গীকার করি, আর সেই সচেতনতা গড়ে তোলার দিনই আজ। তো আসুন।

এটা যেন আমরা মন থেকে সবাই বিশ্বাস করে একটা বিশ্বাসের জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে মানুষের মতো বাঁচতে দিই। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসবো আমি নমস্কার কলকাতা। মাঝখানে রয়েছে একটা গান আশা ভোঁসলের কণ্ঠে, আর তারপরে রয়েছে খবর। শুনতে থাকুন 107 FM Rainbow।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন।

ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায়, শুধুমাত্র 107 FM Rainbow Day।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর কালকের বৃষ্টির পর একটু একটু ঠান্ডা সকালে দিনের প্রথম চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন আপনার জন্য রেখেছি যে গানটা, সেই গানটা আমি জানি আপনার ভালো লাগবেই। আর এই গানটা তিমির বিশ্বাসের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, বক্স আছে বাড়িতে, মানে বক্স মানে সাউন্ড বক্সের কথা বলছি না, এমনি বাক্স, বাক্স যাতে আমরা জিনিসপত্র রাখি। ছোটোবেলায় স্কুল বক্স নিয়ে যে স্কুলে যেতাম, অনেকেই যেত, তো সেই রকম বাক্স টাক্স আছে, থাকলে ভালো করে পরিষ্কার করুন। স্কুল বক্স খুঁজে পেলে একটু বাজিয়েও নিতে পারেন, কেন বলুন তো, আজকে বক্স ডে, মানে বাক্সদের দিন, আর এটা ইন্টারন্যাশনাল বক্স ডে। আপনি কি ঘড়ি পরেন? মোবাইল হাতে আসার পর তো বেশিরভাগ মানুষেরই ঘড়ি পরা বন্ধ হয়ে গেছে। যদি নাও পরেন, সুন্দর সুন্দর ঘড়ি নিশ্চয়ই আপনার বাড়িতে আছে, আজকে বরং একটা ঘড়ি ঠিকঠাক সময় ঠিক করে ঘড়িটা পরে বেরোন, কেন বুঝতেই পারছেন আজ ওয়াচ ডে। তো এই বিশেষ দুটো দিন আজ, সেই সঙ্গে সঙ্গে ভোরাইতে আপনাদের জানিয়ে দিয়েছি আরও একটা বিশেষ দিন আজ, আজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, মানে যুদ্ধের সময় যে সেক্সুয়াল ভায়োলেন্স হয়ে থাকে, হয়েছে অতীতে, সেই সমস্ত কিছু সম্পর্কে সচেতন হবার দিন, যাতে আর পুনরাবৃত্তি না হয় কখনো নারী এবং শিশুদের ওপর অত্যাচার। তো দিনের ডায়েরি এবার বন্ধ করি, আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা জয়তী চক্রবর্তীর কণ্ঠে।
4: দিনের ডায়েরি,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি সেলিব্রিটি হচ্ছেনই হচ্ছেন, কারণ আমি এত দিন ধরে বিভিন্ন দিনে শো করে দেখেছি এতজন সেলিব্রিটি একদিনে জন্মানো খুব কম দেখা গেছে। আমি প্রত্যেকের নামও হয়তো বলতে পারবো না। আজ আজ কাজল আগরওয়াল, অভিনেত্রী কাজল আগরওয়ালের জন্মদিন, সলমান রুশদি, বিশিষ্ট লেখক সলমান রুশদির জন্মদিন, আং সান সু কির জন্মদিন আজ, আশিস বেদার্থী আমাদের সবার প্রিয় অভিনেতা তারও জন্মদিন আজ, রাহুল গান্ধীর জন্মদিন আজ, মুকেশ খান্না অভিনেতা মুকেশ খান্নার জন্মদিন আজ, অভিনেত্রী মিঠু মুখার্জি, এই এতজনের জন্মদিন আজ, আরও আছে, সবার নাম বলতে পারলাম না। তো আপনারও যদি আজকে জন্মদিন হয়, প্রত্যেকের সঙ্গে আপনাকেও জানাই হ্যাপি বার্থডে। 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি নমস্কার কলকাতায়, সবাইকে জানালাম জন্মদিনের শুভেচ্ছা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সময় এখন ঠিক 7:28। আর এবার 107 FM রেনবো নমস্কার কলকাতায় আমি অরুণিমা আপনাকে শোনাতে চলেছি একদম নতুন একটা গান, অবহেলা, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে।
4: FM রেনবোতে রেনবো নিউ টিউন,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের আচ্ছা আচ্ছা

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল হালচাল
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এইবার হাওয়া অফিসের হালচাল জানাবো আপনাকে। হাওয়া অফিসের হালচাল অদ্ভুত না, কি গরম পড়েছে ভাবা যায় না। তো আগামী 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে, সাধারণত কোথাও কোথাও হালকা

0: বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি, আর সর্বনিম্ন ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 62%। আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 004.57 মিলিমিটার। এইবার যেটা জানাবো সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা আছে। ঝোড়ো বাতাস বইবে, আর সেই ঝোড়ো বাতাস ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে, আর কখনো কখনো সেই ঝোড়ো বাতাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে বইতে পারে, আর বইতে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আজ থেকে 21 তারিখ পর্যন্ত। তো সেই জন্য 21 তারিখ পর্যন্ত সমস্ত যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, প্রত্যেককে অনুরোধ করছি আপনারা সমুদ্রের গভীরে যাবেন না, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে যারা উপকূল থেকে যারা সমুদ্রে যান তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে যাবেন না 21 তারিখ পর্যন্ত।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
0: আর হাওয়া অফিসের হালচালের পর যে গানটা শোনাতে চলেছি সেটা লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া, শুনুন, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের রীতিকথা। শহরের রীতিকথায় রোজ আমরা খুঁজে বেড়াই এমন এক কলকাতাকে, যে কলকাতা এই কলকাতার মধ্যেই রয়েছে, কিন্তু আমরা সবসময় এই কলকাতার কথা খুব একটা ভাবি না। মানে আমাদের এই পুরনো কলকাতা, যা আমাদের কলকাতা শহরের মধ্যেই রয়েছে, আমরা সেই রাস্তা দিয়ে হাঁটি, সেই সব বাড়ির সামনে দিয়ে যাই, কিন্তু তাকে ঘিরে থাকা ইতিহাস, তাকে ঘিরে থাকা গল্প, সেসব কি আমরা কখনো জানার চেষ্টা করি? না। আর সেই চেষ্টাটাই করে কে বলুন তো? শহরের ইতিকথা। শহরের ইতিকথায় আজ আপনাকে আমাদের এই কলকাতা শহরের প্রাচীনতম যে জলপথ, সেই জলপথের কথা বলবো। প্রাচীনতম নদীও বলা যায়, নদীপথ, তার কথা বলবো। আর বুঝতেই পারছেন কোন নদীর কথা বলছি, একদম ঠিক, গঙ্গা। তবে আদি গঙ্গা, আদি গঙ্গা মানে ওই যে টালিনালার মতো সরু যেটা দেখেন, সেটা কিন্তু নয়। আদি গঙ্গা এক সময় গঙ্গার মূল প্রবাহ ছিল। কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আদি গঙ্গা। এটা শুধু একটা জলপথ নয়, বরং কলকাতার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। আজ যে খালটাকে আমরা আদি গঙ্গা নামে চিনি, একসময় এটাই গঙ্গার মূল প্রবাহের মূল অংশ ছিল। এই জলপথের তীর ঘিরেই গড়ে উঠেছিল জনবসতি, বাণিজ্য কেন্দ্র, ধর্মীয় কর্মকাণ্ডের নানা ক্ষেত্র। আদিগঙ্গা দক্ষিণ কলকাতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কালীঘাট অঞ্চলের পাশ দিয়ে গিয়েছে। ইতিহাসবিদরা বলেন যে বহু শতাব্দী আগে গঙ্গার একটি প্রধান ধারা এই পথেই প্রবাহিত হতো। সেই কারণেই নদীপথকে কেন্দ্র করে গড়ে ওঠে নৌবাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নৌকোয় করে এই পথে যাতায়াত করতেন। আদিগঙ্গার তীরে ছিল কালীঘাটের কালী মন্দির, বাংলার অন্যতম প্রসিদ্ধ তীর্থস্থান।

বহু ভক্ত এই জলপথ ব্যবহার করে মন্দিরে আসতেন, ফলে আদিগঙ্গা ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব লাভ করে। কলকাতার প্রাচীন জনজীবনের সঙ্গে এই জলপথের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অষ্টাদশ শতকে উইলিয়াম টলি আদিগঙ্গার একটা অংশ সংস্কার আর খনন করেন। পরে এই জলপথ টলিজ নালা, মানে যেটাকে আমরা টালি নালা বলি, সেই নামে পরিচিত হয়। এর ফলে কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের নৌ যোগাযোগ আরও সহজ হয়ে ওঠে আর বাণিজ্যও বেড়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর নাব্যতা কমতে থাকে, কলকাতা শহর বাড়তে থাকে, দূষণ, অবৈধ দখল এবং অপরিকল্পিত উন্নয়নের ফলে আদিগঙ্গা আস্তে আস্তে তার আগের জৌলুস হারায়। অনেক জায়গায় জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদীটা একটা খালের মতো হয়ে যায়। আর বর্তমানে এটা তো নানান রকম পরিবেশগত সমস্যার সম্মুখীন। তবু আদিগঙ্গার ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। কলকাতার জন্ম ও বিকাশের ইতিহাস বুঝতে হলে এই আদিগঙ্গার ইতিহাস জানা অপরিহার্য। আদিগঙ্গা কলকাতার প্রাচীনতম জলপথ হিসেবে শহরের ইতিহাসে একটা অনন্য স্থান নিয়ে আছে। তার বুকে ভেসে আছে কলকাতার অতীতের স্মৃতি, যা আমাদের ঐতিহ্য ও পরিচয়ের একটা

0: শহরের ইতিকথার পর 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা আপনাকে শোনাতে চলেছি পর পর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম আসছে সৈয়দ ওমির গাওয়া মন পাখি, তারপরে আসছে ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না, আর একেবারে শেষে আসছে ফিরিয়ে দিও না গো রায় তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। শুনতে থাকুন, ফিরছি গানের পর।
1: FM রেইনবোতে তিন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন, আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুর যাবেন, সেখানেও তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তি অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে এক ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথন দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাটারকে 6-0 বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, এরপরে খবর সকাল 9টায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র,
3: সকাল সকাল কানে মন্ত্র দেব। আচ্ছা, সারা পৃথিবী জুড়ে এত রেসিজম নিয়ে কথা হয়, কার গায়ের রং কেমন এবং সেইটা দিয়ে মাপা, এটা তো ভীষণ কুৎসিত একটা ব্যাপার। কিন্তু ভেবে দেখুন, ছোট থেকে বড় হওয়ার মধ্যে এই রকম একটা রেসিজমের মধ্যে আপনি পড়েননি? আপনি যদি বেশ বাঙালিদের বিচারে ফকফকে ফর্সা হয়ে যান, তাহলে এই ব্যাপারটা একটু কমই পড়বে আর কি আপনার ওপর চাপ, তাও পড়তে পারে। আর যাদের রংটা একটু চাপা, মানে সাধারণ ভারতীয় কমপ্লেক্সন যাদের, বিশেষ করে যদি তারা মেয়ে হয়, আর তাদের কোনো দিদি বা কোনো তুতো দিদি যদি ওই রকম, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিউটি যেটা তারা তৈরি করে রেখেছে, বা বাঙালি স্ট্যান্ডার্ড বিউটির যে ডেফিনেশন তারা তৈরি করে রেখেছেন আত্মীয় স্বজনরা আর কি, তারা কিন্তু ওই ছোট্ট বাচ্চা একটা মেয়ে, তার হয়তো 5-6 বছর বয়স, তখনই তাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার কিন্তু গায়ের রংটা তেমন পরিষ্কার না, তার মানে তুমি সুন্দরী না। সুন্দর হওয়ার ডেফিনেশন সারা পৃথিবী জুড়ে বদলে গেলেও ওই কিছু আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে ছোট থেকে বড় হওয়ার মধ্যে বুঝিয়ে দেবে, না তুমি সুন্দরী না, না তোমার তো সেরকম একটা পরিষ্কার।

0: গায়ের রং নয়, না তোমার তো সেরকম একটা হাইট নেই, তুমি তো খুব একটা সৌন্দর্যের মানে খুব সুন্দরী এটা তো তোমায় বলা যায় না, মানে সেই মেয়েটা যে কী হীনমন্যতায় ভুগতে থাকে, যত রকম সাবান ক্রিম যা যা কিনতে পাওয়া যায় বাজারে যেটায় তার স্কিনটা খারাপ হবে, কিন্তু সে চেষ্টা করতে থাকে আরেকটু ফর্সা যদি হওয়া যায়। এটা খুব বাজে একটা প্র্যাকটিস, মানে এইটা আত্মীয় স্বজনরা যদি কখনও আপনার বাড়ির কোনো বাচ্চার সঙ্গে করে, একদম মুখের ওপর বলে দেবেন এসব নিয়ে একদম কথা বলবেন না, প্রত্যেকটা মানুষ সুন্দর আর আমার বাচ্চা তো ভীষণ সুন্দর। হ্যাঁ, তো আমার মনে আছে আমি ছোটোবেলায় এটা ফেস করেছিলাম খানিকটা, কারণ আমার মামার বাড়ির লোকেরা খুব ফর্সা টর্সা আর কি, তো আমি ছোটোবেলায় আমি ভাবতাম যে আমি খুব মানে কুচ্ছিত মতো একটা মানুষ, তারপর আমি একটু বড় হওয়ার পর রিয়েলাইজ করলাম না এটা তো খুব ভুল, তো আমাকে এটা বোঝানো হয়েছিল। তারপর আমাকে যেই বলতো যে তোর রংটা যদি একটু, বলার সঙ্গে সঙ্গে মানে বলা শেষ করতে পারতো না, সঙ্গে সঙ্গে বলতাম ওসব বলে লাভ নেই, আমাকে দেখতে দারুণ সুন্দর, মানে হেভি কনফিডেন্টলি বলতাম। এইটা কিন্তু আমি বাচ্চা মেয়েদের বলছি, তোমাদের কেউ যদি এরকমভাবে বলে তাহলে অবশ্যই এরকম উত্তর দেবে। হীনমন্যতার মানে হীনমন্যতা তৈরি হওয়ার অনেকগুলো দিক থাকে। আরও একটা দিকের কথা বলি, যারা ইংলিশ মিডিয়ামে পড়েনি যেসব বাচ্চারা, হ্যাঁ, তারা পরবর্তীকালে যখন চাকরি করতে গেছে, তারা নিজের কাজে যতটা সফলই হোক না কেন, তারা মানে ইংলিশ মিডিয়ামে আসা তার সহকর্মীর থেকে যত ভালো কাজই করুক না কেন, সেই সহকর্মী তার কথায় কথায় একটু মানে মুখ বেঁকিয়ে তাকাবে, তার ইংরেজি উচ্চারণ নিয়ে একটু মুচকি হাসবে, নিজেদের মধ্যে আলোচনা করবে, একদম ডেকে বলে দেবেন, আমার এটাই অবাক লাগে যে আমার বাবা মার তো কোনো টাকা পয়সা খরচ হয়নি তেমন আমাকে স্কুল কলেজে পড়াতে, কারণ আমি তো সরকারি স্কুলে পড়েছি, বাংলা মাধ্যমে পড়েছি, এই যে এত টাকা খরচ করে তোমাকে পড়ানো হলো, তুমি সেই আমার পাশে বসে চাকরি করছো, তোমার এত ইংরেজির যোগ্যতা নিয়ে তোমার তো অন্য জায়গায় থাকা উচিত ছিল। এই যে উত্তরগুলো, এই উত্তরগুলো আপনাকেই দিতে হবে, আর কেউ দিতে পারবে না এই উত্তর। এই উত্তরগুলো নিজের মধ্যে তৈরি করুন, এবং যদি কেউ চেষ্টা করে আপনাকে ছোট দেখানোর, সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিন। মন্ত্রটা দিলাম, এবার মন্ত্রটা কাজে লাগান। আর মন্ত্রর পরে অবশ্যই একটা গান আছে, আর এই গানটা গীতবিতানের দিব্যি পৃথা চ্যাটার্জির কণ্ঠে, আসছে একটু পরেই।
1: Morning Montreux! Morning Montreux!

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:17 এখন, মানে এই যে এই সময়টা দৌড়ানো শুরু করে দিয়েছে। আর প্রথম বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন এক হাতের দেবতা, তাকে বলা হতো। প্রথম ফুটবল বিশ্বকাপের কথা উঠলেই উরুগুয়ের চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস সামনে আসে, কিন্তু সেই ইতিহাসের আড়ালে লুকিয়ে অবিশ্বাস্য এক মানুষের গল্প। তার নাম হচ্ছে হেক্টর কাস্ট্রো। প্রথম ফুটবল বিশ্বকাপের, ফিফা ওয়ার্ল্ড কাপের কথা উঠলেই উরুগুয়ের চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস সামনে আসে, কিন্তু সেই ইতিহাসের আড়ালে লুকিয়ে অবিশ্বাস্য এক মানুষের গল্প। তার নাম হেক্টর কাস্ট্রো। ছোটবেলায় দুর্ঘটনায় ডান হাত হারিয়েছিলেন, সেই তিনি 1930 সালে প্রথম বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের জার্সিতে গোল করেছিলেন। ভাবা যায়, মানুষের যদি যোগ্যতা থাকে এবং যদি মনের ইচ্ছে প্রবল হয়, সে কিন্তু সব বাধা পেরোতে পারে। আরও অনেক কথা বলবো আপনাকে, তবে এক্ষুনি যেটা বলবো সেটা হচ্ছে যে কী টপিকে আপনি মেসেজ করবেন, তাই তো? আপনি ভাবছেন তো অরুণিমা কেন এখনও টপিক দিচ্ছে না? অবশ্যই দেবো, অবশ্যই দেবো। আজকে যেই টপিকে মেসেজ করবেন সেটা হচ্ছে বাক্স নিয়ে। সারা পৃথিবীতে নানান রকম বাক্সের গল্প আছে, প্রদীপিসির বর্মি বাক্স, তাছাড়া আমার আপনার বাড়িতেও অনেক বাক্স থাকে। তো আপনার কি এরকম একটা কোনো গোপন বাক্স ছিল, বা আপনার বাড়িতে কারুর এরকম একটা গোপন বাক্স ছিল যার মধ্যে অনেক গোপন জিনিস লুকিয়ে রাখা হতো? আমার একটা বাক্স ছিল জানেন তো, সেটা আবার আমার ছোটো কাকুর বাক্স। তো উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি আর কি, ছোটো কাকু বড় হওয়ার পরে ওই বাক্সটা আমার কাছে আসে। সেই বাক্সটার মধ্যে আমি অত্যাশ্চর্য সব জিনিসপত্র পেয়েছিলাম, প্রচুর গুলি পেয়েছিলাম, তারপরে তার মধ্যে অনেক হাঁদা ভোদা পেয়েছিলাম, তারপর আরও কী কী সব কমিক্স পেয়েছিলাম, টিনটিনের একটা বই পেয়েছিলাম সেই বাক্সটায়, ছোট্ট একটা বাক্স, টিনের বাক্স। সেটা না আমার কাছে বিরাট সম্পত্তি ছিল, মানে আমার যত কাজিনরা আছে তারা কেউ ওটা ধরতে পারবে না, ধরতে পারলেই তো তার হয়ে যাবে। আর গুলিগুলো যে কী সুন্দর ছিল, এখন আর ওই গুলিগুলো কোথাও দেখতে পাই না। তো আমার বাক্সের কথা মনে পড়ে গেল, আমি বললাম। এরকম কোনো বাক্সের কথা যদি মনে পড়ে, 9903653992 হচ্ছে নাম্বার। আর এখন শিলাজিতের গাওয়া পিন্ডারে পলাশের বন, 107 FM রেইনবো। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: É bom demais.
1: Kaneba Juk on a radio. Shuncho 107 FM Rainbow. Shatshure Sharadi. Shatshure Sharadi.
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, সময় এখন 8:24, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর মেসেজ আসা শুরু করে দিয়েছে, এই মেসেজটা পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ অন্যরকম ভোরাইয়ের সাথে পরিচয় হলো, সম্পূর্ণ আলাদা অন্য দিনের তুলনায়, দারুণ হয়েছে, সাথে তোমার অনুষ্ঠান পরিচালনার ক্ষমতা আরও ভালো, থ্যাংক ইউ। আজকের মন্ত্রটা দারুণ, যদি কেউ বদমাইশি করে নিজের ঘরের মানুষেরাই করবে, নিজের সন্তান ভালো অন্যের সন্তানকে নিচু করে দেখায়, গায়ের রং একটু চাপা হলে তো কোনো কথাই নেই, তার নানান খুদ বার করার চেষ্টা করবেই করবে, তারা জানে না গায়ের রং সব নয়, তারা এটা ভুলে যায়। এইসব সন্তানরা যখন মাসের শেষে মোটা টাকা ইনকাম করবে তখন

এদের সব খুঁত আর চোখে পড়বে না, একদম নিখুঁত, এদের মতো ভালো আর খুঁজেই পাবে না। এবার বিষয় বলি, আমার দাদুর একটা সিন্দুক ছিল, দাদু মারা যাবার পর চাবি দিয়ে যখন খুলল, একটা সীতাহার যেটা আমাকে দিয়েছে, ব্যাগেডুলি গুলতি গড়গড়া এখন হুক্কা নামে পরিচিত, পোড়ামাটির টেপা পুতুল তাস, এগুলো দাদুর যৌবনকালের জিনিস যত্ন করে সিন্দুকে রেখেছিল। বাহ, তুমি দাদুর সম্পত্তি পেয়েছো সিন্দুক, খুব ভালো উৎপল। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে, বিরাট বড় একটা মেসেজ, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, গুড মর্নিং অরুণিমা দিদিভাই, তোমাকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানালাম, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আমাদের বাড়িতে বাক্সের ব্যবহার চিরকাল রয়েছে, এখনও আছে, তবে আমি একটা বাক্সের কথা বলবো, সেটা আমার ঠাকুরমার ঠাকুমা যখন ইহলোকের মায়া ত্যাগ করেছে তখন তার জিনিসপত্র তার সঙ্গে দিতে হয় বলে ওই বাক্সটা চাবি ভেঙে দেখা গেল কি রয়েছে, কিছু টাকা পয়সা বেরিয়েছে, খুবই কম অবশ্য, কিন্তু সব একদম নতুন করকড়ে নোট কাপড়ের ভাঁজে ভাঁজে রাখা ছিল, সব মিলিয়ে 1630 টাকা বেরিয়েছিল, আর কিছু শাড়ি বেরিয়েছিল, আর ঠাকুমার বিয়ের সময় যে কাজললতা আর একটা জাঁতি দেওয়া হয় সেটাও ছিল ওই বাক্সের মধ্যে, আর কিছু হরিতকি আর কড়ি বেরিয়েছিল, তবে এখন সবার বাড়িতে আলমারি হয়ে গেছে, ওই ধরনের বাক্স কম ব্যবহার হয়, কিন্তু আমার বাড়িতে একটা বড় বাক্স আছে যেটাতে শীতকালের লেপ কম্বল ভরা থাকে, আর আমার ছেলেবেলা একটা ছোট্ট বাক্স ছিল স্টিলের, ওটা চাবির সিস্টেম ছিল আর ওপর দিয়ে টাকা ঢোকানোর জায়গা ছিল, তবে টাকাটা আমি ঢোকাতাম, চাবি থাকতো মায়ের কাছে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বললাম, মানে একটা যদি আইসক্রিম বা ঘুগনি খাওয়ার ইচ্ছে হয় তাও মার কাছে চাবি চাইতে হবে, প্রচণ্ড চাপের ব্যাপার, ও বাক্স তোমার নয়, তোমার মায়েরই ছিল। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন সে হচ্ছে সৌভিক সরকার, কসবা হালতু থেকে, সুপ্রভাত দিদি, মর্নিং মন্ত্র টিপস যা দিলে ঝাক্কাস, পুরো উত্তরগুলো এভাবে দেওয়া উচিত, ঠিক কথা। টপিকে বলি, জ্যাঠা ছেলে মানে দাদা বাক্স দেখি স্লেট চক রং পেন্সিল ভাঙা, কিছু খাতা, একবার তো অঙ্ক খাতা পাই সেখানে নাম্বার দেখি 20, দাদা পেয়েছে 0, আর আমি তারপর থেকে খ্যাপাতাম আর বলতাম তোর ছেলেকে সব বলে দেব, দাদার বিয়ের পর আর এইসব বলি না, দাদার মেয়ে আছে এইসব কিছু বলি না, আমার ভাইজি ওর বাবার থেকে আমার কাছে বেশি থাকে, এদিকে আমি বাক্স রহস্য আজ পর্যন্ত কাউকে বলিনি দিদি, আজকে শুনে নিল ভাইজিও শুনে নিল। সৌভিক সরকার কসবা হালতু থেকে এই মেসেজ পাঠিয়েছে। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে, অনেক মেসেজ এসছে আসলে, বাক্স তো সবার বাড়িতেই থাকে, দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদিভাই, আমার নিজেরই তৈরি করা একটা বাক্স আছে যার মধ্যে আমার সমস্ত কাগজপত্র এবং টাকা পয়সা গোছানো থাকে, সেটা আমি আবার আলমারি ড্রয়ারের মধ্যে গুছিয়ে রেখে দিই, যে বাক্সটা আমার জীবনের সঞ্চিত ও সঞ্চয় বাক্স। এই রে, কত লোকে যে শুনলো, কি যে হবে, সাবধানে রাখবে, হ্যাঁ দুটো তিনটে তালা মেরে রেখো। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখেছে, শুরুতেই জানাই ঋতুরানী বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টির মন রাঙানো অফুরন্ত ভালোবাসা, কোথায় বৃষ্টি, এখানে তো নেই, কাল থেকে অবিরাম বৃষ্টি ঝরছে আমাদের এখানে, গরমটা কেটে গেছে, মনোরম আবহাওয়া। বিষয় বলি, আমার একটা বাক্স আজও আছে, যে বাক্সটায় লুকোনো আছে বন্ধু বান্ধবীদের শত শত চিঠি, এবং সেই চিঠির স্তূপের ভেতরে লুকোনো আছে প্রেমিকার অসংখ্য চিঠি, যা সময় পেলে ফেলে আসা স্মৃতি মন্থন করি আর চিঠি বের করে পড়ি। মাধাই, তোমার এই স্বভাবটার সঙ্গে না আমার স্বভাব একদম মিলে গেছে, মানে আমি যখন স্কুলে পড়তাম আমার একটু স্বাধীনতা ছিল আর কি, মানে আমার বাড়িতে আমার চিঠি কেউ খুলে দেখতো না আমার নামে কোনো চিঠি এলে, যার ফলে আমাদের সময় তো মানে আমরা স্কুলে পড়ার সময় তো মোবাইল ফোনের জন্ম হয়নি আর কি, মানে এখানে আসেনি মোবাইল ফোন, হয়তো পৃথিবীর অন্য অন্য দেশে ছিল, তো সেই সময় লোকে তো চিঠি লিখতো, তো চিঠি লিখে সব বন্ধুরা আমার বাড়ির অ্যাড্রেসে পাঠাতো, আমার নামে চিঠিগুলো আসতো, আর আমিও না চিঠিগুলো খুলে খুলে পড়ে ফেলতাম, আর চিঠি পাঠা খুলতাম না, ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পারতাম, ইনল্যান্ড লেটার হলে সাংঘাতিক কায়দা আর কি, সেটা তোমার এই চিঠির কথায় মনে পড়ে গেল। তো এবার একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব, আর ব্রেকের ওপারে আসতে চলেছে যে গানটা

0: আমার তো খুব পছন্দের গান, আমার তো মনে হয় আপনারও পছন্দ হবে, শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর গাওয়া চল চলে যাই। তো এবার ছোট ব্রেক, আর ব্রেকের ওপারে গান শুনুন 107 FM রেইনবোয়, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। এইবার ফুড ফান্ডা দেব। এই খাবারটা না চাইনিজ খাবার, এটা ব্রেকফাস্টে খাওয়া হয় জেনারেলি। এর নাম হচ্ছে জিয়ানবিং। তো জিয়ানবিং কীভাবে বানাবেন, ময়দা বা গমের ময়দা দুটোই নিতে পারেন, যেটা পছন্দ। মানে ময়দা ব্যবহার করাটাই ভালো আমার মনে হয়, একটু বেশি নরম হয়। ডিম একটা, পেঁয়াজ পাতা, সয়া সস, চিলি সস আর ক্রিসপি ক্র্যাকার, সেটাও ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন। এবার কিভাবে বানাবেন, খুব ইজি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিন সব কিছু মিলিয়ে, ডিমটা বাদে। আর তারপর তাওয়ায় ছড়িয়ে দিন, যেভাবে আমরা অমলেট ছড়াই আর কি, ডিম ভেঙে ওপরে সেটা ছড়িয়ে দিন। তারপর সস আর পেঁয়াজ পাতা দিন, ক্রিসপি করে ভাঁজ করে পরিবেশন করুন। খুব ইজি একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো। খানিকটা আমাদের এগরোল টাইপের, কিন্তু এগরোল নয়, আলাদা। মানে যেহেতু সয়া সস দেওয়া হয়, যেহেতু পেঁয়াজ পাতা দেওয়া হয়, মানে স্প্রিং আনিয়ন যেটা, ওগুলো কুচি কুচি করে কেটে যেহেতু দেওয়া হয়, কাজেই টেস্টটা একদম অন্য রকম হয়ে যায় আর কি। খুব ভালো খেতে, ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি ইনফ্যাক্ট বানানোটা, আমি তো ইজি রান্নাই বলি, কারণ আমি তো কুঁড়ে লোক, আমি তো অত কষ্ট করে রান্না করব না, কিন্তু খাবারটা ভালো হওয়া চাই।
2: ফুড ফান্ডা,
3: আর ফুড ফান্ডার পর লোকজন এত বৃষ্টির কথা বলছে না, বৃষ্টির গান বাজাতেই হচ্ছে। রিমঝিমে ধারাতে, শানা শ্রেয়া ঘোষালের গাওয়া প্রেমের কাহিনী থেকে এই গানটা, এবার আপনার জন্য 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে, আর রয়েছে মেসেজেস, প্রচুর মেসেজ এসছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দিদি, আমার একটা বাক্স আছে, এখনও ওখানে অনেক কিছু লুকোনো আছে। ছোটবেলায় আমি বেশি ব্যবহার করতাম বাক্সটা, আগে লুকিয়ে লুকিয়ে পড়ার ফাঁকে গল্পের বই পড়তাম, পড়া হয়ে গেলে ওখানে লুকিয়ে রাখতাম। দেখেছ, গুপ্তধনের বাক্স সব বেরোচ্ছে, আর তার মধ্যে বিরাট একটা মেসেজ পাঠিয়েছে অমিত সামন্ত, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে। একটু ছোট করে পাঠিও, হ্যাঁ, এরপর থেকে আমি এডিট করছি না, আমি পড়ে দিচ্ছি, তাও বলছি, বাক্সের ব্যবহার এখন অনেক কমে গেছে, কিন্তু আমার একখানা বাক্স আছে, বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল। এখন বিয়েতে যেমন আলমারি দেয়, আমার বিয়েতে কিন্তু বাক্স দিয়েছিল। ওই বাক্সের মধ্যে এখন নিজের বাড়ির কাগজপত্র, নানান রকম ডকুমেন্টস, আর আমাদের বিয়ের ধুতি পাঞ্জাবি এবং বিয়ের বেনারসি শাড়ি যত্নে রাখা আছে। আর এখনও মাঝে মাঝে খুলে দেখি, বিয়ের অ্যালবামখানাও ওই বাক্সের মধ্যেই আছে। আর

0: আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমার মায়ের সমস্ত কিছু, সে শাড়ি জামাকাপড় থেকে শুরু করে সব কিছুই বাক্সতে রাখতো। সে বাক্স রয়েছে ওরই মধ্যে, এখনও রাখে, আর আলমারিও আছে আমাদের বাড়িতে। আর তুমি যে মন্ত্রটা দিলে, মর্নিং মন্ত্রটা, সত্যিই অসাধারণ। মেঘলা দিনে একটা ভালো রেসিপিও জানিয়ে দিয়েছি অলরেডি ফুড ফান্ডাতে। তার পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভা তরুণিমা, আমার ছোটবেলার বাক্সে আছে নানা ধরনের দেশলাইয়ের ট্রোল, আইসক্রিমের কাঠি ও পেন, যে পেন এখন ব্যবহার হয় না, নিপ পেন। মাঝে মাঝে খুলে দেখি ছোটবেলার স্মৃতি মনে করে। সত্যি আমরা, মানে আমিও ছোটবেলায়, আমাদের তো ফাউন্টেন পেনে লিখতে হতো, সে আমার একটা চাইনিজ পেন ছিল, সেটা এখনও আছে, সরু মতো নিপটা হয়, সেইটা দিয়ে লিখতাম। তো সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং। ঠাকুমার রেখে যাওয়া ছোট্ট একটা বাক্সে বেশ কিছু খুচরো পয়সা সন্ধান পেয়ে আমি রাজা বনে যাই। তারপরের মেসেজ যে করেছে সে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, লিখেছে ভেরি গুড মর্নিং আজে অরুণিমা দি, এই উইকে 3 দিন অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস, ভেরি নাইস মর্নিং মন্ত্র অ্যান্ড টপিক। আমার কাছে একটা টিনের জং ধরা বাক্স ছিল যেটা কেউ ধরতে চাইতো না, আর আমি সেখানে লাভ লেটার রাখতাম, অসাধারণ গান মিলান্তিতে মন বোঝে না। অরিজিৎ সিংয়ের এই গানটা শোনাবেন প্লিজ, নিশ্চয়ই শোনাবো পরে। এখন যে গানটা শোনাতে চলেছি সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে যে সে আমাদের একদম নতুন বন্ধু, ওর নাম হচ্ছে বনি। বনি থাকে বেলঘড়িয়াতে, আর বনি শুনতে চেয়েছে বেনিদাল আর মোনালি ঠাকুরের গাওয়া ও মধু, ওই গানটা আসছে এবার। তার আগে সুখেন্দু ঘোষের মেসেজটা পড়ে নি। সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন, সুপ্রভাত। দেরি হয়েছে শুনতে তাই খারাপ লাগছে মনে, টাপুর টুপুর বৃষ্টিধারায় গান চলছে বনে। খুব মিষ্টি মেসেজ।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আচ্ছা, আপনার কি এরকম হয়, পুরনো বোতল শিশি ফেলতে ইচ্ছে করে না? আচ্ছা, মনের অসুখে ভুগছেন না তো? এটা কিন্তু আমার কথা না, বিশেষজ্ঞদের কথা। আপনার কি এই অভ্যেস রয়েছে, সারা বাড়ির যত পুরনো কৌটো জমিয়ে রাখেন, হয়তো কিছু একটা শেষ হয়েছে সদ্য, সস তেল যাই হোক, কিংবা ধরুন কোনো ক্রিম মাখতেন সেই কৌটোটা রয়েছে, তো আপনি ফেলতে গিয়েও ভাবলেন যে না ফেলবো না, রেখে দিই যদি কোনো না কোনো কাজে লাগে। আর দিনের পর দিন আপনি বাড়িতে জমিয়ে ফেলছেন ব্যবহৃত জিনিসপত্রের কৌটো। অনেক সময় তো যে খাবারগুলো অনলাইনে আসে আর কি, সেই খাবারের যে কন্টেনারগুলো থাকে, আমি অনেককে দেখেছি ওই কন্টেনার জমাতে। আমি তারপরে জিজ্ঞেস করেছি যে এত কন্টেনার জমাও, মানে ব্যাগে করে বেঁধে রেখেছে কন্টেনার? না, লোককে মাঝে মাঝে খাবার পাঠাতে হয় তো, তখন এগুলো করে পাঠাই। আমি না অবাক হয়ে গেছি শুনে। তো এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়, বহু ক্ষেত্রেই দেখা যায় বাড়ির গিন্নিদেরই এই সব অভ্যেস থাকে আর কি, কৌটো জমানো, বোতল জমানো, আর এতে অতিষ্ঠ হয়ে যায় বাড়ির লোকজন, তা সত্ত্বেও পুরনো জিনিসের মায়া ত্যাগ করতে পারছেন না তিনি। এই ব্যাপারে মনোবিদরা বলেন এই অভ্যেসকে ঠিক মনের অসুখ বলা চলে না, তবে একে বিজ্ঞানের ভাষায় একটা জিনিস বলে। তো মানুষ কোনো জিনিস পাওয়ার আনন্দের চেয়ে পুরনো জিনিস হারানোর ভয় ভোগেন বেশি, সেই কারণেই পুরনো জিনিসপত্র জমিয়ে রেখে দেন। কেউ কেউ কাল্পনিক শান্তির খোঁজও এই কাজগুলো করে থাকেন, মানে কাল্পনিক একটা পুরনো দিন, যে সুন্দর সময় ছিল সেই শান্তির খোঁজেও নাকি এটা করে থাকেন। পুরোটাই কিন্তু বিশেষজ্ঞদের মতামত জানিয়ে দিলাম আপনাকে। এবার থেকে আর বাড়ি পুরনো জিনিসে ভরিয়ে রাখবেন না, এইটা কিন্তু বলে দিলাম। আর এখন ইমন চক্রবর্তীর কণ্ঠে আলাদা আলাদা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর কি বলেন তো, বাক্স রয়েছে, কত কত বাক্সের গল্প আসছে। প্রদীপিসির বর্মি বাক্সের থেকে কম নয়। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা শুভ সকাল, আজকের মর্নিং মন্ত্র এক কথায় অসাধারণ। এবার আজকের টপিকে বলি, আমার তো বাক্স বলতেই প্রথমেই প্রদীপিসির বর্মি বাক্সের কথা মনে পড়ে, আমাদের প্রত্যেকেরই মনে পড়ে, বাঙালিদের। আগেকার দিনে ছিল টিনের ছোটো বড় বাক্স, বাক্স কাঠের হোক বা টিনের, যেটি দিয়ে তৈরি হোক না কেন, আমি চাই বাক্সের মধ্যে রহস্যময় আশ্চর্য কিছু কিছু জিনিসের যেন সন্ধান পাওয়া যায়, আর খুললেই যেন সারপ্রাইজ পাওয়া যায়। আমার ঠাকুমার একটা কাঠের বড় হাত বাক্স এখনও আছে, আর সেটা আমাদের বাড়িতেই আছে। বাক্সটাতে বিভিন্ন ছোট বড় অনেক খোপ আছে, আর সেটাতে থাকতো অনেক খুচরো পয়সা, টাকা, তালা চাবি তো অবশ্যই দেওয়া থাকতো। সবটা মানে এই পুরোটাই ভালো লাগার আর মধুস্মৃতি, সত্যিই তাই। আর এরপর আমি হাওড়া ধুলাগুড়ি হাজিপাড়া থেকে সাজউদ্দিন মণ্ডল বলছি। আমার একটা বাক্স আছে, সেটা আমি নিয়ে স্কুলে যেতাম, এখনও আমি ওই বক্সটা যত্ন করে রেখে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। তো এবার তো পরের ঘন্টার দিকে এগোতে হবে। পরের ঘন্টার দিকে এগোতে এগোতে যে গানটা রেখেছি সেটা গান মিলান্তিতে রিকোয়েস্ট, অরিজিৎ সিং এর কণ্ঠে মন বোঝে না।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: আমি অরুণিমা, ফিরছি গান আর খবরের পর।

0: সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুর যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তরিত করা হবে। আন্তর্জাতিক যোগ দিবসে প্রচারে আজ সকালে ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। কলকাতা পুরসভার সামনে থেকেই দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য 21 জুন মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে গোলটি করেন লুই রোমো। বিশ্বকাপের অন্য ম্যাচে আজ সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, এরপরে খবর সকাল 10টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা আপনার সঙ্গে ঢুকে পড়লাম তৃতীয় ঘন্টায়, মানে নমস্কার কলকাতার শেষ ঘন্টায়। 9:09 এখন হয়ে গেছে। আর আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই যে মেট্রো যোগ দিবসে ভোর 4:00 থেকে চলবে মেট্রো, কতক্ষণ অন্তর পাবেন পরিষেবা। প্রতি বছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তা উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কি, এইবার আপনার জন্য একটা বৃষ্টি ভেজা গান। আমি জানি না কলকাতা জুড়ে এখন বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু আমাদের বন্ধুরা যারা মেসেজ পাঠাচ্ছেন তারা কিন্তু সবাই বলছেন যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আশেপাশে। জুন ব্যানার্জির গাওয়া ঝিরিঝিরি আপনার জন্য, চিরদিনই তুমি যে আমার ছবি থেকে 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় তো দৌড়চ্ছে, এখন 9:16 হয়ে গিয়েছে আর প্রচুর মেসেজ এসেছে, সেই মেসেজগুলো পড়ি, নাহলে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে আর কি। মানে আমি কোনো মেসেজই পড়ছি না, সেইটা তো মেনে নেওয়া যায় না, অনেকক্ষণ মেসেজ পড়িনি। তো এইবারের মেসেজ যিনি পাঠিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, উনি লিখেছেন, খুব সুন্দর মেসেজ লেখেন উনি সব সময়, মানে আমরা পড়ে মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর কবিতার মতো করে লেখেন। আমার ছোটবেলার স্মৃতি ধরে মারলে ধরে টান, ট্রাঙ্ক বলি বা বাক্স বলি, দখলে ছিল একখান, বাক্স খুললে ওপরে তার ছিল একটা ডালা, কী না ছিল কত গুপ্তধন, রাখতাম মেরে তালা, কত কি ছিল তাতে স্মৃতির আদর মাখা, সর্বদাই থাকতো সে ধন খাটের তলে রাখা, স্মৃতির সেই বাক্সটা আছে, নেই তো গোপন ধন, তাতে আছে ঠাকুরের যত কাঁসা পেতলের বাসন, চোখ গেলে খাটের তলে দেখি তারে নিত্যি, আজকে তুমি উস্কে দিলে হারিয়ে যাওয়া স্মৃতি, আষাঢ়ের তুমুল বৃষ্টি, মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। খুব সুন্দর লিখেছেন। আর তারপরে যার মেসেজ পড়ব, সে হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে। শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে। আমার মামনি স্কুলে বক্স ছিল, আমি ব্যবহার করেছি, এখনো রাখা আছে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে। সুপ্রভাত অরুণিমা, আমি ক্লাস ওয়ানে পড়ার সময় বাবা একটা টিনের বাক্স কিনে দিয়েছিলেন, তার মধ্যে বই খাতা নিয়ে স্কুলে যেতাম, পরবর্তীকালে সেই বাক্সে আমার যত মূল্যবান সম্পদ জমা রাখতাম, সেইগুলো এই বৃদ্ধ বয়সে এসে মাঝে মাঝেও খুলে দেখে স্মৃতি রোমন্থন করি, ফেলে দিতে মায়া লাগে। তো আরেকটা মেসেজ যিনি পাঠিয়েছেন, শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া 153 থেকে। শুভ সকাল অরুণিমা, মার মুখে শুনেছিলাম দাদুর অনেক কথা, নাটক লিখতেন ভারী সুন্দর, অভিনয় হতো যথা তথা, লেখাগুলি চাইলে পরে মা দিতেন বকা, কোথায় সেসব হারিয়ে গেছে, এখন পাবো কোথা খোকা, একদা মার ঠাকুর ঘরে সিংহাসনের নিচে বাক্সবন্দি লেখাগুলো খুঁজে নিজেই পেলাম খুঁজে, নতুন করে বাক্সটিতে রূপ দিয়েছি যত্নে, নাটকের ভাষার লেখনীতে ভরা আছে রত্নে, বাক্স কথা বড়ই সত্য, লিখলাম শুধু ছন্দে, বড় টান সেই বাক্সে তাকে পেয়ে আনন্দে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। আর এক্ষুনি আমি যেটা করব সেটা হচ্ছে অবশ্যই একটা বৃষ্টির গান, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো, আমি ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 9:24। জানেন কলকাতা শহরে এবং আশপাশে সবচেয়ে জনপ্রিয় পোশাক কোনটা? ভাবছেন তো শাড়ি না, নাইটি। আর নাইটি আমাদের দেশে সবার মধ্যেই খুব জনপ্রিয়, মহিলাদের মধ্যে। এবার তো ছেলেরাও বলছে, ওয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান, নাইটিতেই শহর চষে ফেলেছেন জেনজি তরুণরা। কিন্তু কেন? মানে মেয়েদের মধ্যে তো নাইটিটা ভীষণই জনপ্রিয়, কিন্তু সেটা তো ঘরেই পরা হয়। মাঝে মাঝে অবশ্য বৌদিরা পুরী দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রেও নেমে পড়েন নাইটি পরে। যাই হোক, তো এবার ছেলেরাও কিন্তু বলছে যে সব সময় কেনই মেয়েরাই সব আনন্দগুলো পাবে, সুবিধাগুলো পাবে, সেটা তো হবে না। জামা কাপড়ের ক্ষেত্রে আমরা এই গরমেও প্যান্ট শার্ট পরে বসে থাকবো, আর ওরা ফিনফিনে নাইটি পরে ঘুরে বেড়াবে কী আনন্দে। তো ব্যাপারটা আজগুবি লাগলেও প্রবল গরমে পুরুষদের অনেকেই বেছে নিচ্ছেন নাইটি। নিজেরা নাইটি পরছেন সেটা ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডও করছেন, অনেকটা যেন বলতে চাইছেন এমন আরামদায়ক পোশাকের মজা স্রেফ মহিলারা নেবেন কেন। এই রে, আমার নামাদের পাড়ার রঞ্জিত জেঠুর কথা মনে পড়ে গেল। সবাই রঞ্জিত জেঠুকে নিয়ে হেব্বি হাসাহাসি করতো, কী বলুন তো। রঞ্জিত জেঠু সকালবেলা জেঠিমার একটা পেটিকোট পরে ঘরের মধ্যে ঘুরঘুর করতেন, আবার বাইরে বেরিয়ে গাছের

পাতাটাতা ঝাড়তেন, সেই নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতো। আচ্ছা, ওনার কি লুঙ্গি নেই, ওনার কি ধুতি নেই, উনি পেটিকোট পরে ঘুরে বেড়ান? তখন রঞ্জিত জেঠু একটা অকাট্য যুক্তি দিয়েছিলেন যে দেখুন, পেটিকোটে দড়ি আছে, ধুতিতেও নেই, লুঙ্গিতেও নেই, আমি যে গাছ ঝাড়াঝাড়ি করি তখন কোনো অঘটন ঘটলে কে সেটার দায় নেবে? একদম ঠিক কথা। তো ছেলেরা নাইটি পড়বে না কেন? পড়ুক পড়ুক, আমরাও তো প্যান্ট শার্ট পরি, পড়ুক না নাইটি, অসুবিধে নেই, আমরা পুরোপুরি এই ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছি। প্রচুর ফালতু কথা বললাম, এবার একটা সুন্দর গান শোনাই, রূপঙ্করের গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন,
2: সাত সুরে সারা দিন।
3: হ্যালো ডক্টর,
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আর যেমন কথা দিয়েছিলাম সেরকমভাবেই আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট হেমাটোলজিস্ট ডক্টর তুফান কান্তি দলুইকে। গুড মর্নিং ডক্টর।
5: গুড মর্নিং।
4: হ্যাঁ, তো আজকে তো একটা বিশেষ দিন, আজকে সিকল সেল ডে। তো সিকল সেল ডে ব্যাপারটা কি এটা অনেকেই জানেন না আমাদের বন্ধুদের মধ্যে, সেটা একটু প্রথমে বুঝিয়ে বলুন, তারপর তো প্রশ্ন আছেই।
5: সিকল সেল একটা এক ধরনের জেনেটিক অসুখ, যেটা বলা হয় যে অটোজোমাল রিসেসিভ অসুখ। ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু এই অসুখটা হতে পারে। বাবা এবং মায়ের যদি কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে, যেটা কিনা আমাদের গ্লোবিন চেনের মধ্যে থাকে, ওই ত্রুটিপূর্ণ জিনটা কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে বাহিত হয়। তার ফলে কি হতে পারে, না ছেলে এবং মেয়ে কিন্তু এই সিকল সেল অ্যানিমিয়া অসুখে কিন্তু আক্রান্ত হতে পারে। যদি দেখা যায় বাবা এবং মা দুজনেই সিকল সেলের বাহক বা কেরিয়ার, তাহলে দেখা যায় যে 25% ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু এই সিকল সেল ডিজিজটা কিন্তু হতে পারে।
4: আচ্ছা,
5: সিকল সেল ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে রক্তে যেমন হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, জন্ডিসের উপস্থিত হয়, ঠিক একই রকম ভাবে কি হয় বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যথা যন্ত্রণা হতে পারে, হাড়ে হাড়ে ব্যথা হতে পারে, অনেক সময় দেখা যায় যে চেস্টে ব্যথা হতে পারে, স্প্লিনে লিভারে ব্যথা হতে পারে, একে আমরা বলি পেইনফুল ক্রাইসিস। সুতরাং এই সিকল সেলের যে বৈশিষ্ট হলো যে বিভিন্ন জায়গাতে কিন্তু পেন ক্রিয়েট করা, তাকে বলা হয় রিকারেন্ট পেইনফুল ক্রাইসিস, আর তার সাথে সাথে রক্তাল্পতা হওয়া এবং জন্ডিসের প্রাদুর্ভাব কিন্তু হওয়া। এই সিকল সেল ডিজিজটা কিন্তু দেখা যায় যে বিশেষত ক্ষেত্রে ট্রাইবাল এরিয়াতে বেশি দেখা যায়। এখন যেহেতু মাইগ্রেশনের ফলে কি হয় না, সমস্ত রাজ্যে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এই সিকল সেলের প্রাদুর্ভাব দেখা যায়। সুতরাং সিকল সেল ডিজিজ নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার, এবং এই যে মূল সচেতনতা সেটা হচ্ছে বিবাহের পূর্বে অবশ্যই HPLC মাধ্যমে জেনে নিন যে আপনি সিকল সেলের বাহক কিনা, এবং মনে রাখতে হবে দুজন সিকল সেল বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, তাহলেই কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে এই সিকল সেল নামক যে মারণ অসুখ সেটা কিন্তু নির্মূল করতে পারবো।
4: আচ্ছা, সিকল সেলের মানে আক্রান্ত যেসব মানুষেরা, হ্যাঁ ধরুন পরিবারের কারুর হয়তো ছিল না কিন্তু বাচ্চার হয়েছে, এরকম কি হয়?
5: এরকম হতে পারে, অনেক সময় বাবা এবং মা দুজনেই টেস্ট করেন না, না টেস্ট করেই বিবাহ বন্ধনে আবদ্ধ,
4: তারা হয়তো ক্যারিয়ার,
5: তারা দুজনেই হয়তো অজান্তেই ক্যারিয়ার আছেন, টেস্ট করলে ধরা পড়বে যে ওরা কিন্তু ক্যারিয়ার। এটা যেহেতু জেনেটিক অসুখ, জিন বাহিত অসুখ, বাবা মায়ের ত্রুটিপূর্ণ জিন অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে এই অসুখটা হওয়ার সম্ভাবনা আছে।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রোগের কি সেরকম ভাবে মানে এই রোগটা কি কখনোই সারে না, সেরে যাওয়ার?
5: সিকল সেল ডিজিজের চিকিৎসা পদ্ধতি আমরা বিভিন্ন রকম করি, একমত সম্পূর্ণ রকম সারিয়ে

0: তুলতে গেলে আমরা অস্থি মজ্জা প্রতিস্থাপন করি।
1: আচ্ছা,
0: এখন জিন থেরাপি বিভিন্ন ট্রায়ালে আছে, অদূর ভবিষ্যতে হয়তো জিন থেরাপির মাধ্যমেও আমরা এই অসুখটাকে সারিয়ে তুলতে পারবো, কিন্তু কারেন্টলি অস্থি মজ্জা প্রতিস্থাপন করেই আমরা সারিয়ে তুলতে পারি। মেন যে চিকিৎসাটা আছে সেটা হচ্ছে হাইড্রক্সিউরিয়া নামক এক ধরনের ক্যাপসুল আছে, ওটা রেগুলার প্রতিনিয়ত খেয়ে যেতে হবে। ফলিক অ্যাসিড ক্যালসিয়াম খেয়ে যেতে হবে, তার সাথে সাথে যখন রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু নিতে হবে। আর যদি ব্যথা যন্ত্রণা পেইনফুল ক্রাইসিস হয় তখন ব্যথার জন্য যে সমস্ত ওষুধগুলো ডাক্তারবাবুরা দেন সেগুলো কিন্তু নিতে হবে।
1: তার মানে আমাদের এখন যারা শুনছেন, আমাদের যেসব শ্রোতা বন্ধুরা, তাদের কিন্তু অবশ্যই বিয়ের আগে বিভিন্ন রকম ব্লাড টেস্ট আপনারা করেন, সেই সঙ্গে সঙ্গে সিকেল সেলের টেস্টও করবেন, তাই তো?
0: হ্যাঁ, থ্যালাসেমিয়ার যে টেস্ট আমরা বলে থাকি HPLC-র মাধ্যমে যে থ্যালাসেমিয়ার টেস্ট, ওই থ্যালাসেমিয়ার টেস্টের মাধ্যমেও কিন্তু আমরা সিকেল সেল অ্যানিমিয়াটাকে ধরতে পারি। সুতরাং বিবাহের পূর্বে HPLC নামক যে টেস্টটা করতে বলি ওটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে যেমন আমরা সিকেল সেল থেকে মুক্ত পাবো, থ্যালাসেমিয়া থেকে মুক্ত পাবো, হিমোগ্লোবিন ই ডিজিজ থেকে মুক্ত পাবো, অনেক ধরনের যে সমস্ত হিমোগ্লোবিনোপ্যাথি আছে এগুলো থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পেতে পারি।
1: আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানালেন যে আমাদের প্রত্যেকেই, আমরা যারা শুনছি তারা প্রত্যেকেই উপকৃত হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবেন।
0: নমস্কার।
2: হ্যালো ডক্টর।
1: আর এইবার আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান দেবায়ন ব্যানার্জির গাওয়া মেক পিয়ন, তারপর লগি আজ সাবন কি, এই গানটা সুরেশ ওয়াদকর আর অনুপমা দেশপাণ্ডের গাওয়া চাঁদনি মুভি থেকে, আর একেবারে শেষে যে গানটা রয়েছে সেটা দুর্নিবার সাহার গাওয়া সাত জন্মের পরিচয়। শুনুন পরপর তিনটে গান, আমি ফিরছি তিনটে গানের পর 107 FM রেনবোয়। আপনার সঙ্গে রয়েছি নমস্কার কলকাতায়, আমি অরুণিমা।
3: FM রেনবোতে তিন

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা, বৃষ্টি ভেজা সকালে আপনার সঙ্গে রয়েছে আমি অরুণিমা। 9:51 হয়ে গেছে, বুঝতেই পারছেন সময় প্রায় শেষের দিকে নমস্কার কলকাতাকে বিদায় জানানোর। কিন্তু তার আগে বেশ কিছু মেসেজ এখনও পড়ে রয়েছে, সেগুলো পড়ে ফেলি। সুন্দর শুভ সকাল দিদি, ছোট কাঠের বাক্স আমার দাদুর ছিল, যেটি আমায় দিয়েছিল দাদু, তার মধ্যে FM বন্ধুদের পাওয়া চিঠি ও পাঠানো চিঠি রাখা ছিল, এখনও আছে। এই মেসেজটা আমায় পাঠিয়েছে প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, বাওয়ালি, বড় পোল, বেনিয়াপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, তিনি লিখেছেন, আমি আপনাকে লেখা একটা গল্প, না এখন তো গল্প আমি পড়তে পারবো না, সময় একদম নেই, আর এই যে সময় নেই কাজেই আমি আর মেসেজ পড়তে পাচ্ছি না। যারা যারা মেসেজ করেছেন নাম বলে দিচ্ছি, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। এর পরে মেসেজ করেছেন হিতেন্দ্র দাস আসাম থেকে। আর মেসেজ করেছেন আমাকে দেবানিক দত্ত নিউ গড়িয়া থেকে। আর তারপরে মেসেজ করেছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, কলকাতা 130। তো সবার মেসেজই মোটামুটি বলে দিলাম। আর যারা মেসেজ বক্সে মেসেজ করেছেন, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। আচ্ছা, যাদের মেসেজ আজকে আমি পড়তে পারলাম না, মানে সময়ে কুলোলো না, তাদেরকে আমি কথা দিচ্ছি, সোমবার দিন আমি আমার আসছি, সোমবার সকালে আপনার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে, ঘুম ভাঙাতে। তো সোমবার দিন আমি তাদের মেসেজ নিশ্চয়ই পড়ে দেব। এই যে বাইরে ঝমঝমে বৃষ্টিটা দেখুন, গলাটাকেও কিরণ নরম করে দিয়েছে। আসলে বৃষ্টিটা একটা অদ্ভুত রোম্যান্টিক ব্যাপার আছে, বিশেষ করে আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই কিরম একটা রোম্যান্টিক হয়ে যাই। হতে অসুবিধে নেই, তার কারণ হচ্ছে উইকেন্ড, কাল পরশু দুদিন অনেকেরই ছুটি, জমিয়ে এই বৃষ্টির সকাল বিকেল উপভোগ করুন, তারপর সোমবার সকালে তো আমি আসছি। আর এখন যে গানটা রেখে গেলাম সব্বার জন্য, সেই গানটা আমি জানি পছন্দ হবে, শুভা মুদগল আর গুলজারজির সেই বিখ্যাত রেইনকোট থেকে পিয়া তোরা কেসা অভিমান। রাখলাম গানটা, আমি অরুণিমা চললাম, শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে আজ অবসর নিচ্ছেন সুজয় পাল। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তেলেঙ্গানা হাইকোর্ট হয়ে বিচারপতি পাল গত বছর 18 জুলাই কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদের দায়িত্ব সামলেছেন। রাতভর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসন নদীর জলে ভেসে গেছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুধিয়া থেকে শিলিগুড় ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মহানদী সংলগ্ন এলাকায় 55 নম্বর জাতীয় সড়কের ওপর ধস নামায় যান চলাচল ব্যাহত। ধসের জেরে টয় ট্রেন লাইনের ওপর মাটি ও পাথর সরে গেছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নি

পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে এক ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। কলকাতা পুরসভার সামনে থেকে এই দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্যই ম্যারাথনে অংশ নেন। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। শেষে যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকার বেশি অর্থ স্থানান্তর করা হবে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য 21 জুন মেট্রো রেল, ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রো সময় অপরিবর্তিত থাকছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর বেলা 11টায়।

আকাশবাণী কলকাতা FM ডেনবার প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে ভারত। সিন্ধু জল চুক্তিকে সেকেলেও বর্তমান বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে নতুন দিল্লি। ভারত জানিয়েছে এই চুক্তিটি বর্তমানে পরিস্থিতির সঙ্গে আর খাপ খায় না। যে দেশ ক্রমাগত সন্ত্রাসবাদে মদত দিয়ে যাচ্ছে তারা সহযোগিতার সুফল পাওয়ার আশা করতে পারে না বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মণিপুরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই অভিযান চলাকালে বিভিন্ন গোপন সংগঠনের 10 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অপহৃত এক ব্যক্তিকে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আজ তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কংগ্রেস নেতা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় কলকাতা পুরসভার সামনে থেকে। ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে আজ অবসর নিচ্ছেন সুজয় পাল। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তেলেঙ্গানা হাইকোর্ট হয়ে

0: বিচারপতি পাল গত বছর 18ই জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদের দায়িত্ব সামলেছেন। রাতভর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসান নদীর জলে ভেসে গেছে দুদিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুদিয়া থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: আপনি ঠিক এই মুহূর্তে টিউন করেছেন 107 FM রেইনবো, আর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে প্রায় 4 মিনিটের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গানদরিয়া। স্টুডিওতে রয়েছি আমরা, আমি জয়শ্রী,
6: আর আমি রয়েছি সোমা। আজকে প্রচণ্ড ভিজে বাড়ি, মানে বাড়ি ফিরিনি, মানে বাড়ির থেকে বেরিয়ে প্রচণ্ড ভিজেছি এবং এসেছি স্টুডিওতে একেবারে কাক ভেজা যাকে বলে। আর কাজী নজরুল ইসলামও কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই বর্ষার দিনে এমনই ভেজার কথা, এমনই চারিদিক রসসিক্ত হওয়ার কথা, তাই না?
5: গানে গানে কথায় কথায় আমরা থাকবো একটা পর্যন্ত, আর বাইরে যখন বৃষ্টি আর নজরুল যখন রয়েছেন তখন এটা নয় বা কেন?

0: গানে গানে কথায় কথায় আমাদের আজকের নজরুল গীতির এই অনুষ্ঠান নিয়ে সমাজয় শ্রী স্টুডিওতে অলরেডি হাজির। আর আজকে ঠিক আপনারা আর বলার প্রয়োজন একদমই পড়েই না, আমাদের আজকের প্রকৃতি সম্পূর্ণ কিন্তু ভিজে রয়েছে। কালকে থেকেই সে ভিজে, প্রচণ্ড দাবদাহের পরে এই বৃষ্টি সেটা আমাদের কাছে সত্যি তৃপ্তির শান্তির এতক্ষণ পর্যন্ত বটেই। আর সেই একটা পরিস্থিতি, সেরকম একটা সুন্দর পরিস্থিতিতে আমরা স্টুডিওতে সঙ্গে নজরুল, আর সেখানে যখন আমরা নজরুল গীতি নিয়েই বসেছি, নজরুল গীতি আর বৃষ্টি সবটা মিলেমিশে আমাদের শুরু হয়ে গেল। কিন্তু
1: একদমই কাজী নজরুল ইসলাম তো বিভিন্ন ধারায় গান রচনা করেছেন, কিন্তু তার মধ্যে নজরুলের বর্ষার গান সেটা কিন্তু একটা অন্য মাত্রা নিয়ে চলে আসে, তাই না? তিনি লিখছেন যে, বর্ষা ওই এলো বর্ষা, অঝোর ধারায় জল ঝরঝরি অবিরল, ধূসর নিরস ধরা হলো সরসা। তো এরকমই ধূসর নিরস ধরা ছিল, ভীষণ গরমে আমরা হাঁসফাঁস করছিলাম, সেটাকে একেবারে সরসা করতে গিয়ে আমাদেরকেও পুরো ভিজিয়ে দিয়েছে আমাদের বর্ষারানী। বর্ষার রূপ আর কবির আবেগ কিন্তু তার গানগুলোতে একেবারে মিলে মিশে দেখো, একদিকে গানের কথা, একদিকে তার সুর, মানে কি অপূর্ব যে সৃষ্টি সে কথা বলার অপেক্ষা রাখেন। আর বর্ষাকে তিনি কি বলেছেন জানো? বলেছেন বাদলের পরী।
0: একদমই তাই, সত্যি তাই, বাদলের পরি তো বটেই, কারণ সেই পরির মতনই তার শুভ্র বসন। আর সেই শুভ্র বসন এখন আমরা কিন্তু রাস্তার দিকে অবধি আর যাচ্ছে না, হ্যাঁ, মানে আকাশ থেকে নিচে নেমে আসছে, ওই অবধি চোখ তুলে তাকাই, ওই অবধি দেখি আপাতত, এই অবধি থাকি। আর নজরুল মানেই বর্ষা শুধু নয়, সমস্ত ঋতু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাওয়া, এবং তার সঙ্গে রাগ সঙ্গীত, নজরুল গীতি জুড়ে কেমনভাবে যেন একাকার হয়ে থাকে। যে গানটি আমরা শুনলাম সঘনে, যে গানটি শুনতে শুনতে সঘনে গগনে আমরা যে গানটি শুনছিলাম, সেই গানটির মধ্যেও কিন্তু আমরা সে রাগের ছোঁয়া পেয়েছি। বেশ, তো তাহলে আমরা গানে গানে কথায় কথায় আর রাগের মিশ্রণে এগিয়ে যাই একটা পর্যন্ত, আপাতত সবার জন্যে এই গানটি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: দেখো জয়শ্রী, আমরা দুটো পরপর গান শুনলাম। এই যে শেষ গানটা শুনলাম, গগনে কৃষ্ণ মেঘ দোলে, মানে দুটো গানই তো একেবারে বর্ষা স্নাত করে দেওয়া গান। আর তার মধ্যে এই গানে বৃন্দাবনের ঝুলন উৎসবের উদযাপন যেন এখানে আমরা চোখের সামনে দেখতে পেলাম। রাধা কৃষ্ণের প্রেমলীলার যুগলবন্দী বর্ষা আর বৃন্দাবনের ঝুলন উৎসব যেন যুগল ধারায় একদিকে বর্ষণ, একেবারে শ্রাবণের ধারা তার রূপ বৈচিত্র্য, আর অন্যদিকে রয়েছে রাধা কৃষ্ণ ভিত্তিক যে গোপিনীদের মানে লীলা খেলা বলা যায়, সেই দুটোই কিন্তু আমরা এই গানে দেখতে পেলাম। আর তার পাশাপাশি তার আগে যে গানটা শুনেছিলাম সেটাও তো দারুণ মিষ্টি গান, যার সঙ্গে আমরা নিজেরাও গুনগুন করে গাইছিলাম। আর আমি জানি যে আমাদের যারা শুনছেন তারাও সেই গান গুনগুন করে গেয়েছেন আমাদের সঙ্গে সঙ্গে।
1: একদমই তাই। আর নজরুল, আমরা আজকে বিশেষ করে আমরা বর্ষার গান তো রয়েইছে, কারণ বিশেষ করে বাইরে যখন আজকে প্রচণ্ড বর্ষণমুখর একটা দিন, আর সেখানে উইকেন্ড আমাদের প্রায় নাকের ডগায় বলা চলে, সেখানে বর্ষা হচ্ছে, আজকের দিনটা অফিসটা কোনো রকমে করে আমরা বাড়ি ঢুকে যাই, একটু ভিজে টিজেই না হয় যাবো, ভালো লাগে কিন্তু ভিজতেও, অবশ্য অফিসে যাবার সময় ভালো লাগে না, ফেরার সময় বেশি ভালো লাগে, যাই হোক, কিন্তু তারপরে সে কারণে আমাদের বর্ষা ছেড়ে যাই কেমন করে বলুন। আর নজরুলকে নিয়ে আজকে মূলত আমরা ভেবেছিলাম যে তার রাগ ভিত্তিক যে সমস্ত গান সেগুলোকে শুনবো, কিন্তু দেখুন কি অদ্ভুতভাবে এই গানগুলোর সঙ্গে কেমনভাবে মিলেমিশে একাকার হয়ে রয়েছে নজরুলের বিভিন্ন রাগ সঙ্গীতের প্রভাব, তার ছোঁয়া। আমরা যদি নজরুলের জীবনকে একটু দেখি, তার লেখনী, তার কলমকে একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করব যে 1926 এই সময় থেকে তিনি মোটামুটি গজল লেখা শুরু করলেন, এবং 30 পর্যন্ত তিনি যখন এলেন তখন তিনি প্রচুর গজল লিখে ফেলেছেন, এবং সবথেকে বড় কথা গজলের মধ্যে তিনি রাগ সঙ্গীতকে অদ্ভুতভাবে মেশালেন, যেটা তাঁর লেখনী থেকে, এবং মানে সুরকার গীতিকার তো তিনি বটেই, সুরকার এবং গীতিকার নজরুল হিসাবে তিনি সম্পূর্ণ সৃষ্টিকে একটা উপহার দিলেন, অনেক রাগের সৃষ্টি করলেন এবং তার সঙ্গে গজলের সঙ্গে রাগ মেশালেন। আমরা দুটো গান শুনবো,
0: একদম একদম দুটো গান আমরা শুনবো, আর তার মধ্যে খুঁজে বেড়ানোর চেষ্টা করবো একদিকে রাগ একদিকে বর্ষা।
1: একদমই তাই, একদমই তাই। গানে গানে কথায় কথায় সময় জয়শ্রীর সঙ্গে আপনি থাকবেন। একটা পর্যন্ত ভৈরবীর আগে একটি গান শুনব, আর আরেকটি শুনব মান্দ। তো এই দুটোর আগে আমরা গান শুনব। ভৈরবী রাগ তো আমরা জানি, আমরা প্রচুর গান পেয়েছি, এবং নজরুলের আরও একটা মানে যুগান্তকারী সৃষ্টি বলতে পারি আমরা এই সেকেন্ড গানটি। সবটা শুনি, শুনে ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান্ধরিয়া।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক মন।

0: মান রাগে কাহার বা তালে এই গান, এত কা এত জল ও কাজল চোখে। মানে গানটা শুনলে একদিকে যেমন আমরা দেখছি যে পুরোপুরি প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর উপময়তা রয়েছে, তার পাশাপাশি রয়েছে বিরহ এবং অভিমান। আমার মনে হয় বর্ষার গানগুলোতে এই তিনটে জিনিসের মিশেল সবসময় থাকছে, তাই না?
1: একদমই তাই। আর বর্ষা রয়েছে, নজরুল রয়েছেন, আমরা রাগের বাহারে, রাগের আধারে তৈরি যে সমস্ত গান রয়েছে তেমনই কিছু গান শুনছি। বর্ষার গান আরও একটু শুনি, বর্ষার গান শুনে ফিরে আসি, কারণ আমরা আজকে নজরুলের রাগের বাহারেই থাকবো বেশ কিছুটা সময়।

0: আমরা বর্ষার গানই শুনি আর রাগাশ্রী গানই শুনি, সবটার মধ্যেই নজরুল কিন্তু তার নিজস্ব কলমের ছাপ রেখে গেছেন, তার সুরের জাদুকরি রেখে গেছেন। অ্যাকচুয়ালি নজরুল ইসলামের যদি রাগাশ্রী গান বলি, সেক্ষেত্রে যার সুর কোনো না কোনো নির্দিষ্ট রাগের নিয়ম চলন আবহের ওপরই কিন্তু তৈরি হয়েছে। নজরুল কেবল মানে শুধুমাত্র প্রচলিত রাগ ব্যবহার করেননি, তিনি নতুন রাগও তৈরি করেছেন। তার মধ্যে বেশ কিছু কিছু রাগ আমরা শুনছি এবং শুনবো, আরও শুনবো, আমরা আবারও দুটো গান শুনবো এবং সেই গান দুটোও কিন্তু তৈরি হয়েছে নির্দিষ্ট রাগের ওপরে, নজরুল তৈরি করেছেন সেই গানগুলো।
1: একদমই দেখো, এই যে গানটা শুনছিলাম, মেঘ মেদুর পরশায় কোথা তুমি ফুল ছড়ায়।

0: কাঁদে বনভূমি। বৃষ্টির একটা স্নিগ্ধ, আবার একদিকে বিষণ্ন একটা আবহ, যেটা মনের মধ্যে একটা অদ্ভুত মোহময়তা তৈরি করে এই গানটার যে মূল কথা সেখানে। এবং এই গানটা কাজী নজরুল ইসলাম সৃষ্টি করলেন জয় জয়ন্তীর আগে। আজকে যে বিভিন্ন রাগের গান শোনাচ্ছি আর তার পাশাপাশি বর্ষার গান, মানে দুটোকে মিশিয়ে আমরা একটুখানি বর্ষার মধ্যেই থাকতে চাইছি
1: একদম,
0: আর রাগ রাগিনীরা তার মধ্যে খেলে বেড়াক, কেমন?
1: একদমই তাই। আবারও আমরা রাগ রাগিনীর মধ্যে যাই, ভীম পলশ্রুতিতে একটি শুনি আর বাগেশ্রী পিলুতে শুনি, আবারও দুটো গান শুনি, গান শুনে ফিরে আসি।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একদিকে নজরুলের বর্ষা, আরেকদিকে নজরুলের রাগ রাগিনী। নজরুল আসলে এত সৃষ্টিশীল একজন মানুষ ছিলেন যে বিচিত্র ধারায় তার যে বিচরণ সেখানে কোথাও কোনো ঘাটতি নেই, কোথাও কোনো খামতি নেই। যেটাই ধরছেন সেটা সেখানেই যেন একেবারে ফুলে ফলে ভরে যাচ্ছে, তাই না? যখন তিনি বিদ্রোহের কথা বলছেন তখন সেখানে তীব্র বিদ্রোহ দেখা যাচ্ছে, আবার যেখানে ছোট্টদের কথা বলছেন সেখানে তো একেবারে দুষ্টু মিষ্টিতে ভরা। আর সেই মানুষটাই আবার যখন লিখছেন এমন গানগুলো এবং তাতে সুর সৃষ্টি করছেন, এবং আমরা জানি যে তিনি বহু রাগরাগিনী সৃষ্টি করেছেন, কি অপূর্ব! ভাবলে সত্যি অবাক লাগে যে এই মানুষটি কত, তার শৈশবটাকে কতটা কঠিন পথ অতিক্রম করে তিনি এই জায়গাতে এসে পৌঁছেছিলেন। কিন্তু তার ভেতরে যে সৃষ্টিশীলতা, এটা বোধহয় সত্যি কেউ হাজার চেষ্টা করলেও নিজের থেকে পারে না। তার ভেতরে কোথাও যে সেই একটা বীজ বপন হয়েছিল, এবং তার এতটা বিপরীত পরিস্থিতির মধ্যেও তার শিক্ষা গ্রহণের মধ্যে কোথাও খামতি ছিল না,
1: এটাই সত্যি কথা। মানে আমরা যাকে বলি মানে হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত, সে অর্থে কিন্তু কাজী নজরুল প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তার জীবনের লেটো দলের সেই যাত্রাপালা থেকেই শুরু হয়েছে কিন্তু তার শিক্ষা। তার নিজস্ব নিজের শিক্ষক হিসাবে তৈরি করেছেন, নিজেকে তৈরি করেছেন, নিজের কলমকে তৈরি করেছেন, এবং সবথেকে বড় কথা, তার চেতনায়, তার কলমে, তার ভাবনায়, তার মননে তিনি নিজেই পরিপূর্ণ। তার সম্পূর্ণ গানের ঝুলি পরিপূর্ণ করেছেন তিনি, তার বৈচিত্র্যময় করেছেন তিনি, নিজস্ব সম্পূর্ণ নিজস্বতায় পরিপূর্ণ করেছেন। আমরা বর্ষাকাল মানে আষাঢ় মাস তো এসেই গিয়েছে, আর তার সঙ্গে আজকে প্রকৃতি কিন্তু ভীষণভাবে বর্ষামুখর। সেই কারণেই আমরা আজকে বর্ষাকে নিয়ে এবং তার সঙ্গে বিভিন্ন রাগের আধারে গান শুনছি। এবং অদ্ভুত ব্যাপার, যেটা আমরা বারবার করেই বলছি, প্রত্যেকটা গানের মধ্যে কেমন করে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।
0: তবে জয়শ্রী, একটা কথা আমি না বলেই পারছি না, সেটা হচ্ছে যে চারিদিকে যখন হলুদ সতর্কতা, কমলা সতর্কতা, লাল সতর্কতা, এমনই মানে প্রকৃতি দেবী আমাদেরকে এই সমস্ত সতর্কতা দেখাচ্ছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু সতর্কতা দেখাচ্ছেন যে যদি এই বর্ষায় প্রেমে পড়ে যাও তাহলে কিন্তু বিরহ তোমাকে ঘিরে ধরতে পারে।
1: একদমই তাই। আর যে কারণে আমরা গানে গানে কথায় কথায় পরপর দুটো গান শুনবো, গান শুনে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পরে আবারও ফিরে আসছি সঙ্গে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য 21 জুন মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টা থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ওই জেলাকে 2 ভাগে ভাগ করে নতুন জেলা গঠন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জেলার বিধায়ক সাংসদরা। আগামী 28 জুন বাজেটেই জেলা ভাগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে আশাবাদী তারা। মুর্শিদাবাদ অন্যান্য জেলার থেকে আয়তন অনেকটাই বড় হওয়ায় প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজকর্মে অসুবিধা হয় বলে অভিযোগ করেছেন। দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় পঠন দিবস। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঠন মাস উদযাপনে কোচি সফরকালে দিনটির প্রচলন করেন। এই দিনটিতে কেরালামের পাঠাগার বিপ্লবের পুরোধা থুলুভাইল নারায়ণা পানিকারের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলা খুব শীঘ্রই দিল্লি ও অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। পাশাপাশি এই করিডোর সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য কারখানাগুলিতে অপেক্ষাকৃত পরিষ্কার জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে তৈরি হবে গ্যাস পাইপলাইন প্রকল্প। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মণিপুরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই অভিযান চলাকালে বিভিন্ন গোপন সংগঠনের 10 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অপহৃত 1 ব্যক্তিকেও। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতার একাধিক স্থান থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে আজ বর্ধমানে অনুষ্ঠিত হয় দৌড় সে ধ্যান কর্মসূচি। জেলা প্রশাসন এবং আয়ুষ বিভাগের উদ্যোগে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মেডিটেশন বা ধ্যান যোগ অনুষ্ঠানে অংশ নেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিকরা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: পরদেশী মেঘ যাও রে উড়ে বলিও আমার পরদেশী রে, এই ধরনের সাহিত্য আসলে ওই একটা কথায় বলে না, যেখানে পৌঁছই না রবি সেখানে পৌঁছন কবি। এটাও বোধ হয় বৃষ্টি মানে শুধুই যে আনন্দের তেমনটা কিন্তু নয়, বৃষ্টি মানে কোথাও গিয়ে কোথাও আশাবাদ, কোথাও ভালোবাসা, কোথাও সামান্য হলেও হতাশা, না পাওয়ার ব্যথা থাকতে পারে, থাকতে পারে পাওয়ার আনন্দ তৃপ্তিও। আর সবটা মিলিয়ে মিশে বর্ষা যেন নিজেই সুন্দর। আর যেখানে নজরুল কলম ধরছেন সেখানে তো কথাই হয় না। আসলে নজরুল ইসলাম তিনি যখন গান লেখা শুরু করলেন তখন বেশ কিছু আঙ্গিকের গান লিখলেন, যেমন বাউল, ভাটিয়ালি, কীর্তন, কাজরি, স্বদেশ, এরকম প্রচুর গান লিখলেন। মূলত 1930 থেকে 31 এই সময়টা তিনি একটি অন্য ধারায় গান লেখার জন্য একটু ভাবলেন আর কি, কিছুটা ভক্তিমূলক, তার মধ্যে কিছুটা ইসলামিক গান রয়েছে। সবটা মিলিয়ে মিশিয়ে তিনি একটু অন্য ধারায় গান লিখলেন। যদিও আজকে আমরা এই গানগুলোকে শুনব খুব বেশি না হলেও এই গানগুলোকে শোনাতেও চাইব, কারণ এই গানগুলোর মধ্যেও দেখুন কেমন রাগের একটা প্রচ্ছন্ন মদদ রয়েছে, রাগ ভিত্তিক কেমনভাবে এই গানগুলোও তৈরি হয়েছে।
1: একদমই তাই। আর এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে দেখো কাজী নজরুল ইসলাম এখানে কিন্তু কালিদাসকে একটু স্তাবকতা করলেন, কালিদাসকে তিনি গ্রহণ করলেন, কেমনভাবে না কালিদাসের মেঘদূত। এখানেও তো পরদেশী মেঘ, উড়ে যা তুমি, তুমি উড়ে যাও এবং সেখানে গিয়ে আমার প্রিয়াকে বলো, তার মানে এখানেও কিন্তু সেই মেঘকে দূত হিসেবে কাজে লাগাচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলা সঙ্গীতের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান তো অসীম, আর তার সুরসৃষ্টির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে, যেমন প্রকৃতি পর্যায়ের গান, তার পাশাপাশি রাগাশ্রয়ী বা রাগ প্রধান গান। নজরুলের ধ্রুপদী গানের কাঠামোর উপর ভিত্তি করে তার যে অপূর্ব মেলোডি এবং কাব্যিক ছন্দের মিশ্রণ, সেটা কিন্তু তার গানকে একটা অন্য মর্যাদায়, অন্য উচ্চতায় নিয়ে যায়। আর এই যে ধ্রুপদী আর তার পাশাপাশি লঘু শাস্ত্রীয় সঙ্গীতের যে মিশ্রণ, এখানে রাগ প্রধান নজরুল গীতি যেখানে রয়েছে ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, দাদরা, টপ্পার মতো গান, সেগুলো কিন্তু শাস্ত্রীয় ঘরানার সার্থক প্রয়োগ সেখানে রয়েছে।

মানে যেমন তেমন নয়, সম্পূর্ণ একটা শাস্ত্রীয় ঘরানা সেখানে আমরা দেখতে পাচ্ছি। আবার বিভিন্ন রকম রাগের তিনি ব্যবহার করছেন, কখনো ভৈরবী, কখনো ইমন, কখনো মালকোষ, কখনো মুলতানি, পিলু, খাম্বাজ, আশাবরী, গৌরসারেং, পরজ, বাহারের মতো ধ্রুপদী রাগগুলোকে তিনি বাংলা গানের মাধুর্যে একেবারে দারুণভাবে ফুটিয়ে তুললেন। আর তার পাশাপাশি তাল ছন্দের স্বাধীনতা, সে তো আছে ভারতীয় মার্গসঙ্গীতের সুকঠিন নিয়মের মধ্যে থেকেও তিনি তালের ক্ষেত্রে সম্পূর্ণ নিজস্বতা দেখালেন। তার গানের সুরের বিস্তার, তার কথার প্রবহমানতা সমানভাবে প্রাধান্য পেল।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

শুনছেন গান দরিয়া, আমরা রয়েছি সময় এবং জয়শ্রী, নজরুল গীতি নিয়ে। আর ফিরে আসব একটা গানের ওপারে, বিজ্ঞাপন বিরতির ওপারে আরও একটি গানকে সঙ্গে নিয়ে।

0: খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

গানে গানে কথায় কথায় কাজী নজরুলের গান নিয়ে জয়শ্রী সোমা রয়েছে স্টুডিওতে। ঘড়ির কাঁটা বলছে আমাদের কাছে এখনও যতটা সময় রয়েছে পুরো সময়টা জুড়েই আমরা থাকব আপনাদের সঙ্গে। আসলে কাজী নজরুল আর তার রাগাশ্রয়ী গান এবং তার বিভিন্ন ধারা, বিভিন্ন আঙ্গিকের গান তিনি তৈরি করেছেন, এবং সেই প্রত্যেকটা আঙ্গিকের মধ্যে তার প্রত্যক্ষভাবে তো বটেই, পরোক্ষভাবেই কোনো না কোনো রাগ, কোনো না কোনো সেই তার নিজস্ব ছাপ তিনি রেখে গেছেন। এবং এই গানগুলোকে মূলত ভীষণভাবে জনপ্রিয় করে তোলার পেছনেও কয়েকজন মানুষের নামকে কখনোই অস্বীকার করা যায় না। মানে নজরুলের সময় সমসাময়িক, সে সময় নজরুল দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, তিনি বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায় তার সঙ্গে ঘনিষ্ঠ পরিচিত ছিল, তার পরিচিতি ছিল। নজরুলের গজলগুলিকে জনপ্রিয় হওয়ার পেছনে কিন্তু এই দিলীপ কুমার রায়ের সক্রিয় একটি ভূমিকাও ছিল, কারণ তিনি ছিলেন রাগ সঙ্গীতে বেশ পারদর্শী একজন মানুষ। আর তার কণ্ঠে রাগাশ্রয়ী এই নজরুলের সুরে বিভিন্ন গানগুলো ঠিক নজরুল হয়তো যেমনটা চেয়েছেন বেশ কিছুটা তেমন করেই কিন্তু রূপ পেয়েছে। তার সঙ্গে সঙ্গেই নজরুলের একাধিক গান তৈরি হয়েছে এবং সেই গানগুলো রূপ পেয়েছে,

0: নজরুল ইসলাম, তিনি যে প্রচুর রাগে, বিভিন্ন রাগে তার গান রচনা করেছেন, তার মধ্যে মধু মাধবী সারেঙ্গ রাগে ত্রিতাল তালে নিবদ্ধ চৈতালে চাঁদনি রাতে, নবমালতীর কলি মুকুল নয়ন মেলি নিশে জাগে আমারই সাথে। আবার তিনি ঠুমরিতে খাম্বাজ মিশ্র খাম্বাজে তিনি ঠুমরি অঙ্গের একটি গান সৃষ্টি করলেন ত্রিতালে নিবদ্ধ, কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহু রিল মহুয়া বনে চম্মি জাগিনু নিশীত নয়নে। আবার তিনি রচনা করছেন কর্ণাটি সামন্ত রাগে ত্রিতালের উপর নিবদ্ধ আর একটি অসামান্য গান কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষাও চম্পা সে ভালিকা। প্রত্যেকটি গানই কিন্তু অসামান্য, বা বলতে পারি আরো অনেক গানের কথা। আজও কাঁদে কাননে কোয়েলিয়া, আমরা যদি কাবেরী নদী চলে গানটা শুনি।
1: একদম শুনতে পারি গানটা, আমরা শুনতেই পারি, গানটি একটি ভীষণ জনপ্রিয় গান। বেশ তো, এই গানটা শুনে আমরা ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন জয়শ্রী সমার সঙ্গে গান্ধরিয়া।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: নজরুলের রাগাশ্রয়ী গান, যে গানগুলো শুনলে সবসময় মনে হয় তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে কেবল শুধুমাত্র যে অনুসরণ করেছেন তা কিন্তু নয়, তাকে বাংলা গানের আবেগ আর ভাষার সঙ্গে মিলিয়ে নতুন মাত্রা দিয়েছেন। আর তাই রাগভিত্তিক নানা গানকে তিনি সঙ্গীত যারা শিখছে, গান যারা শিখছে, তাদের একটা অদ্ভুত উপাদান হিসেবেও তৈরি করে ফেলতে পেরেছেন। এটাই সত্যি কথা, কারণ নজরুল গীতি শিখতে হয়, এটাই সত্যি কথা। নজরুল গীতি চাইলেই গেয়ে ফেলা যায় না,
1: একদমই তালিম না নিলে নজরুল গীতি
0: গাওয়া যায় না। এবং তার বিভিন্ন রাগগুলোর মধ্যে আমরা যেমন বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই যে যে কারণে শিখতে হয়। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনীর মানে অসম্ভব ভালো প্রয়োগ দেখা যায়। রাগের শুদ্ধতা বজায় রেখে তিনি বাংলা ভাষার মধ্যে অসম্ভব ভালোভাবে সেগুলোকে মানে এত সুন্দর মিশিয়েছেন।
1: রূপক উৎপ্রেক্ষা কি নেই সেখানে,
0: কি নেই, এগুলো তো রয়েছে, ঋতুভিত্তিক তো রয়েছে, তাছাড়া খেয়াল ঠুমরি টপ্পা ধ্রুপদী কি নেই, প্রেম প্রকৃতি ভক্তি বিরহ তো বাদই দিলাম। সব কিছু মিলিয়ে কাজী নজরুল পরিপূর্ণ করেছেন সঙ্গীত ভাণ্ডারকে।

মেঘের ডমরুর আওয়াজ, মেঘের সেই গর্জন আর বৃষ্টিপাতের ঝমঝম শব্দ পাতার উপরে পড়ে সে কি অপূর্ব! আমাদের সেই প্রচণ্ড গরমের একটা যেন বিশ্রাম, আরাম, এই সব কিছুই পেলাম আজ গাজী নজরুল ইসলামের গানে। শেষ গান শোনাতে শোনাতে বিদায় নিচ্ছি, সোমা আর জয়শ্রী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রেল তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করার পাশাপাশি ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। শিক্ষা ও দক্ষতার মাধ্যমে অগ্নিবীরদের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী শিখ রেজিমেন্ট পাঞ্জাবের অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মূ স্বাক্ষর করেছে। সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই যাতে এই অগ্নিবীররা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ওই জেলাকে ভেঙে দুটি পৃথক জেলা গঠন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জেলার বিধায়ক সাংসদরা। বাজেট অধিবেশনেই জেলাভাগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে আশাবাদী তারা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা ভাঙচুর বেআইনি জমায়েত পুলিশকে আক্রমণের ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 26। তবে জাহাঙ্গীর খানের স্ত্রী অন্যতম অভিযুক্ত রেজিনা বিবি এখনও অধরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুন্দরবনের নদীবহুল দ্বীপাঞ্চলে শুরু হয়েছে যোগ সপ্তাহ পালন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: Well, to have a developed nation, what is to be developed is the communication system. And that is what the government is actually trying to do. And but remember that it cannot do it unless we help them. How do we help them? A, by opting for India Post, definitely. And B, by keeping the roads and the vehicles clean. Yes, that's our responsibility. Don't forget, well, today's a Friday, 19th of June 2026. This is Rainbow Rhythms, and this is your very own Akashvani Kolkata's 107 megahertz FM Rainbow. Fasten to the musical chair this time from the studios of Rainbow. I'm your Friday girl, Shiny. Oh yes, and if it's Shiny on the hot seat, of course you know that I do celebrate life, I celebrate happiness, I celebrate creation, and therefore I celebrate the birthdays of the musicians who were born on the day that I am on the hot seat. Well, today happens to be the birthday of the American guitarist for the metal band Korn, who was born in the year 1970, Brian Welch. Celebrating the birthday of Mr. Welch, here's Korn singing, "Here to Stay." Here we go.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সে প্রধানমন্ত্রী G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স সহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান চারটি রাজ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বিপুল পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহের অনুমোদন দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় মূল্য সহায়তা প্রকল্প বা প্রাইস সাপোর্ট স্কিমের আওতায় এই সংগ্রহ কর্মসূচি পরিচালিত হবে। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অধ্যক্ষ রথীন্দ্র বসু সদ্যপ্রয়াত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেন। এক মিনিট নীরবতা পালনের পর বিধানসভার অধিবেশনের দিনের মতো মুলতুবি হয়ে যায়। আগামী সোমবার নবগঠিত সরকার তাদের বাজেট পেশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নতুন তিনটি মেডিকেল কলেজের প্রত্যেকটিতে MBBS-এ 100টি করে আসন থাকবে। নতুন মেডিকেল কলেজ তৈরির জন্য জমির ব্যবস্থা করতে তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। নিউজিল্যান্ডে আয়োজিত মহিলাদের FIH নেশনস হকি প্রতিযোগিতায় গতকাল উরুগুয়েকে 3-2 ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ভারত জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে পুলে শীর্ষস্থান থেকে ভারত সেমিফাইনালে পৌঁছেছে। ভারতের হয়ে দীপিকা দুটি ও দীপিকা সোরেন একটি গোল করেন। সেমিফাইনালে আগামীকাল ভারত চিলির মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুর, আজকের নাটক মুক্তির উপায়, প্রযোজনা নির্মাল্য সেনগুপ্ত, নাটক মুক্তির উপায়।
3: সোহং সোহং সোহং সোহং,
4: বসে বসে আওড়াচ্ছো কি?
5: গুরুমন্ত্র
4: কতদূর এগুলো?
5: এই হীরা নাড়িটার কাজ পর্যন্ত এসে গেল থেমে।
4: হঠাৎ থামে কেন?
5: ওই আমার ছিঁচ কাঁদুনি খুকিটার কীর্তি মন্ত্রটা গুড় গুড় গুড় গুড় করতে করতে দিব্যি উঠছিল ওপরে।

0: দিকে ঠেলে বোধহয় আর সিকিঞ্চি হলেই পিঙ্গলার মধ্যে ঢুকে পড়তো। এমন সময় মেয়েটা নাকি সুরে চিৎকার করে উঠল, বাবা নচুনচুষ! দিলুম ঠাস করে গালে এক চড়, ভ্যাঁ করে উঠল কেঁদে। অমনি এক চমকে মন্তরটা নেমে পড়ল পিঙ্গলার মুখ থেকে একেবারে নাভি গহ্বর পর্যন্ত। সোহং ব্রহ্ম, সোহং ব্রহ্ম!
1: তোমার গুরুর মন্তরটা কি অজীর্ণ রোগের মতো নাড়ির মধ্যে গিয়ে?
0: হ্যাঁ দিদি, নাড়ির মধ্যে ঘুটঘাট করছেই। ওটা বায়ু কি না?
1: বায়ু নাকি?
0: তা না তো কি, শব্দ ব্রহ্ম, ওতে বায়ু ছাড়া আর কিছুই নেই। ঋষিরা যখন কেবলই বায়ু খেতেন তখন কেবলই বানাতেন মন্তর,
1: বলো কি,
0: নইলে অতটা বায়ু জমতে দিলে পেট যেত ফেটে, নাড়ি যেত পটপট করে ছিঁড়ে বিষখানা হয়ে।
1: ও তাই তো বটে, একেবারে চার বেদ ভরা মন্ত্র, কম হাওয়া তো লাগেনি।
0: শুনলেই তো বুঝতে পারো, ওই যে ও, ওটা তো নিছক বায়ু উদ্গার, পুণ্য বায়ু, জগৎ পবিত্র করে।
1: এত সব জ্ঞানের কথা পেলে কোথা থেকে? আমরা হলে তো পাগল হয়ে যেতুম।
0: সবই গুরুর মুখ থেকে। তিনি বলেন কলিতে গুরুর মুখই গোমুখী, মন্ত্র গঙ্গা বেরোচ্ছে কলকল করে।
1: বিয়েতে সংস্কৃতে অনার্স নিয়ে খেটে মরেছি মিথ্যে, অজীর্ণ রোগেও ভুগেছি, সেটা কিন্তু পাক যন্ত্রের পিঙ্গলার নয়।
0: এতেই বুঝে নাও গুরুর কৃপা, তাই তো আমার নাড়ির মধ্যে মন্ত্রটা প্রায় ডাক ছাড়ে গুরু গুরু গুরু গুরু শব্দে।
1: আচ্ছা, ডাকটা কি আর এর পরে বাড়ে?
0: তা বাড়ে বটে।
1: গুরু কি বলেন?
0: তিনি বলেন পেটের মধ্যে স্থূলে সূক্ষ্মে লড়াই যেন দেবে দৈত্যে, খাদ্যের সঙ্গে মন্ত্রের বেঁধে যায় যেন গোলাগুলি বর্ষণ, নাড়িগুলি উচ্চস্বরে গুরুকে স্মরণ করতে থাকে।
2: দুঃখের কথা আর কি বলবো দিদি, পেটের মধ্যে গুরুর স্মরণ চলছে, বাইরেও বিরাম নেই। চরণদাস বাবা যে আছেন ওর গুরু ভাই, সে লোকটা দয়া মায়া নেই, ওকে গান শেখাচ্ছেন পাড়ার লোকেরা।
1: চুপ চুপ চুপ চুপ, প্রতিব্রতা তুমি, স্বামীর কণ্ঠ যখন চলে সাত দিনও প্রাণপণে থাকেন নীরবে। ফকিরদা, গলায় গান শোনাচ্ছ কেন? গান্ধীজির অহিংসা নীতির কথা শোনোনি?
2: তোমরা দুজনে তত্ত্ব কথা নিয়ে থাকো, আমাকে যেতে হবে মাছ কুটতে, আমি চললুম।
0: দিদি আমার কথাটা বুঝিয়ে বলি, গুরুর মন্ত্র যাকে বলে গুরুপাক, খুব বেশি যখন জমে ওঠে অন্তরে তখন সমস্ত শরীরটা ওঠে পাক দিয়ে, নাচের ঘূর্ণি উঠতে থাকে পায়ের তলা থেকে উপরের দিকে, আর ঘানি ঘুরলে যেরকম আওয়াজ দিতে চায় ভক্তির ঘুরে, সেই রকম গানের আওয়াজ ওঠে গলার ভিতর দিয়ে। এই দেখো না, এখনই সাধনার নাড়া লেগেছে একেবারে মূলাধার থেকে। কিছু করতে হবে না, কিছু করতে হবে না, একবার পেট ভরে শুধু নেচে নিতে হবে। গুরু বলেছেন গুরুর মন্ত্রটা হলো ধারক আর নৃত্যটা হলো স্মারক, দুটোরই খুব দরকার। গুরু চরণ কর শরণ, ভব তরঙ্গ হবে তরণ, সুধা করণ প্রাণ ভরণ, মরণ ভয় হবে হরণ।
1: শুধু মরণ নয়, হরণ নয় দাদা, গুরু দক্ষিণার চোটে স্ত্রীর গয়না বাপের তহবিল হরণও চলছে পুরো দামে।
0: দেখো বাবা, বাবা আসছেন বউকে নিয়ে, বড় ব্যাঘাত, বড় ব্যাঘাত।
3: বেআই ব্যাংকে তোমার নামে কিছু টাকা রেখে গেছেন, ফকির সেটা জানে, তাই তো ওর কিছু হলো না।
1: আর কি হলে আর কি হতো সে ভাবতে গেলে মাথা ধরে যায়।
3: এই ম্যাকিননের হেড বাবু আমার বন্ধুর শালীপতি, সে বলেছিল ফকির জাহায়াগারটা কিছু পাশ করলেই তাকে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার করে দেবে। বাঁদরটা কেবল জেদ করেই বারে বারে ফেল করতে লাগলো।
1: ফেল করবার বিশ্রী জেদ আরো অনেক ছেলে দেখেছি। মিত্তিদের বাড়ির মতিলাল আমার সঙ্গে একসঙ্গে পড়া আরম্ভ করেছিল, ম্যাট্রিকের এপারের খোঁটা এমনই বিষম জেদ করে আঁকড়িয়ে রইল, ওর পিসেমশাই ওর কানে ধরে ঝিঁকে মারতে মারতে কান প্রায় ছিঁড়ে দিলেন, কিন্তু পাহাড় করতে পারলেন না। চল ভাই হবি, পড়া করবি আর, স্বামীর হয়ে পাশ করার কাজটা তুই সেরে রাখবি, চল
3: যাও পড়তে। কিন্তু শোনো মা, ফকির টাকা চাইলেই তুমি ওকে দাও কেন?
2: কি করব বাবা, টাকা টাকা করে উনি বড় অশান্তি বাঁধান।
3: ওই দেখো না, একটা রোয়া ওটা বাঘের চামড়ার উপরে বসে বিড়বিড় করে কি বকছে। এই ফকির শুনে যা, বাঁদর শুনে যা বলছি।
1: মেসোমশাই, তোমার বুঝি সাহস হয় না ওকে ওর গন্ডিটা থেকে টেনে আনতে?
3: সত্যি কথা বলি মা, ভয় ভয় করে, পুরো সব মন্ত্র টন্ত্র ঠিক যে মানি তাও নয়, আবার না মানবার মতো বুকের পাটাও নেই। এই দেখো না, ওখানটায় কিরকম খুদে পাগলাগাল সাজিয়েছে, গুরু কবে পাঁটা খেয়েছিল তার মূলর খুলিটা রেখেছে।

0: দশমীর আসনে।
1: ওই জায়গাটাকে ও নাম দিয়েছে মুখ্যধাম। গুরুর সিগারেট খাওয়া দেশলাই কাঠিগুলো কাটা কাঁচকলার টুকরোর উপর পুঁতে পুঁতে গন্ডি বানিয়েছে। ও বলে কাঠিগুলোর আলো কিছুতেই নেবে না, যার দিব্য দৃষ্টি আছে সে চোখ বুঝলেই দেখতে পায়। গুরুর একটা চা সেটের ভাঙা পিড়ি চেনেছে, সেটার প্রতিষ্ঠা হয়েছে গুরুর বর্মা চুরুটির প্যাক বাক্সে। গুরু ভালোবাসেন 18.5 ভাজা, কিনে এনে নৈবেদ্য দেয় পিরিচ ভরে। বলে ওই পিরিচে যে পেয়ালা ছিল এককালে, তার অদৃশ্য রূপ গুরুর অদৃশ্য প্রসাদ ঢালতে থাকে, মুখ্যধাম ভরে যায় দার্জিলিং চায়ের গন্ধে।
0: আচ্ছা মা, ওই বড় বড় বোতলগুলো কি করতে সাজিয়ে রেখেছে? ওর মধ্যে গুরুর ফিভার মিক্সচারের অদৃশ্য রূপ ভরে রেখেছে নাকি?
1: বলনা হয়নি ওগুলো কিসের জন্যে?
2: দক্ষিণা পেলে গুরু তালপাতার উপর গীতা শ্লোক লিখে সেগুলো জল দিয়ে ধুয়ে দেন। গীতা ধোয়ার জলে ওই বোতলগুলো ভরা। তিন সন্ধে স্নান করে তিন চুমুক করে খান। ওর বিশ্বাস ওর রক্তে গীতার বন্যা বয়ে যাচ্ছে। আমার সংসার খরচের 10 টাকার 5খানা নোট ওই বন্যায় গেছে ভেসে। যাই, আমার কাজ আছে।
0: আরে ও ফগরে,
1: আচ্ছা আমি ওকে নিয়ে আসছি।
0: বাপু, ভক্তিটা খাটো করে আমার উক্তিটা মানো।
3: কি আদেশ করেন?
0: আর একবার পাস করবার চেষ্টা করে দেখো।
3: পারবো না বাবা।
0: কি পারবি না? পাস করতে না পাস করার চেষ্টা করতে?
3: চেষ্টা আমার দ্বারা হবে না।
0: কেন হবে না?
3: গুরুজি বলেন পাস শব্দের অর্থ বন্ধন, প্রথমে পাস তারপরেই চাকরি।
0: ওরে লক্ষ্মী ছাড়া কি করে চলবে তোমার, আমার পেনশনের উপর? আমি কি তোমাকে খাওয়ার জন্য অমর হয়ে থাকবো? একটা কথা জিজ্ঞাসা করি, বৌমার কাছে টাকা চাইতে তো লজ্জা করে না? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে স্ত্রীর কাছে কাঙাল পানা?
3: আমি তো নিজের জন্য 1 পয়সা নিই নে।
0: কার জন্য নিস?
3: ওরই সদ্গতির জন্যে।
0: বটে, তার মানে?
3: আমি তো সবই নিবেদন করি গুরুজির ভোগে, তার ফলের অংশ উনিও পাবেন।
0: অংশ পাবেন বটে, উনি ফল পাবেন আটি শুদ্ধ, ছেলে পুলে মরবে শুকিয়ে।
3: আমি কিছুই জানি নে, যা করেন গুরু।
0: বেরো বেরো, লক্ষ্মী ছাড়া বাঁধর, তোর মুখ দেখতে চাই।

0: কাতব কান্তা,
1: কি বকছো?
0: কাতব কান্তা, কোন কান্তা হে?
1: হিন্দুস্তানি ধরেছো, বাংলায় বলো।
0: বলি কাঁদছে কে?
1: তোমারই মেয়ে মিন্টু।
0: হায় রে, একই বলে সংসার, কাঁদি ভাসিয়ে দিলে।
1: কাকে বলে সংসার?
0: তোমাকে।
1: আর তুমি কি? মুক্তে যাহা জামার, তোমরা বাঁধো না আমরাই বাঁধি।
0: গুরু বলেছেন বাঁধন তোমাদেরই হাতে।
1: আমি তোমাকে যদি বেঁধে থাকি সাত পাকে, তোমার গুরু বেঁধেছেন সাতান্ন পাকে।
0: মেয়ে মানুষ, তুমি কি বুঝবে তত্ত্ব কথা? কামিনী কাঞ্চন,
1: দেখো ভণ্ডামি করো না। কাঞ্চনের দাম তোমার গুরুজি কতখানি বোঝেন সে আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন। আর কামিনীর কথা বলছো? ওই মূর্খ কামিনীগুলোই পায়ের ধুলো নিয়ে পায়ে কাঞ্চন যদি না ঢালতো, তাহলে তোমার গুরুজির পেট অত মোটা হতো না। একটা খবর তোমাকে দিয়ে রাখি।
0: কি?
1: এ বাড়ি থেকে একটা মায়া তোমার কাটবে। কাঞ্চনের বাঁধন খসলো তোমার। শ্বশুর মশাই আমাকে দিয়ে দিব্যি গালিয়ে নিয়েছেন, আমার মাসোহারা থেকে তোমাকে এক পয়সাও আর দিতে পারবো না।
0: সে কি?
2: ফকিরদা, মানে কি?
0: কি?
2: তোমার শোবার ঘর থেকে পাওয়া গেল মাণ্ডুক্য উপনিষদ, অনিদ্রা পাচন নাকি?
0: তোমরা কি বুঝবে মেয়ে মানুষ?
2: কৃপা করে বুঝিয়ে দিতে দোষ কি?
1: কি জানি ভাই, ওখানে উনি বালিশের তিনচে রেখে রাত্রিরে ঘুমুন।
2: ও, বেদ মন্ত্রগুলোকে তলিয়ে দেন ঘুমের তলায়। এ বই পড়তে গেলে যে তোমাকে ফিরে যেতে হবে সাতচম্ম পূর্বে।
0: গুরুর কৃপায় আমাকে পড়তে হয় না,
2: ঘুমিয়ে পড়তে হয়।
0: এই পুঁথি হাতে তুলে নিয়ে তিনি এর পাতায় পাতায় ফুঁ দিয়ে দিয়েছেন। জ্বলে উঠেছে এর আলো, মলাট ফুঁড়ে জ্যোতি বেরোতে থাকে অক্ষরের ফাঁকে ফাঁকে, ঢুকতে থাকে সুষুম্না নাড়ির পাকে পাকে।
2: সেজন্য ঘুমের দরকার?
0: খুবই। আমি স্বয়ং দেখেছি গুরুজিকে দুপুরবেলা আহারের পর ভগবদ্গীতা পেটের ওপর নিয়ে চিত হয়ে পড়ে আছেন বিছানায়।
2: ও বাবা,
0: গভীর নিদ্রা। বারণ করে দিয়েছেন সাধনায় ব্যাঘাত করতে। তিনি বলেন ইড়া পিঙ্গলার মধ্য দিয়ে শ্লোকগুলো অন্তরাত্মায় প্রবেশ করতে থাকে, তার আওয়াজ স্পষ্ট শোনা যায়। অবিশ্বাসীরা বলেন নাক ডাকে, তিনি হাসেন। বলেন মূঢ়দের নাক ডাকে, ইড়া পিঙ্গলা ডাকে জ্ঞানীদের। নাসার অন্ধ আর ব্রহ্মরন্ধ্র ঠিক এক রাস্তায়, যেন চিতপুর আর চৌরঙ্গি।
2: ভাই হইমি, ফকিরদার ইড়া পিঙ্গলা আজকাল কিরকম আওয়াজ দিচ্ছে রে?
1: খুব জোরে, মনে হয় পেটের মধ্যে তিনটে চারটে ব্যাঙ মরিয়া হয়ে উঠেছে।
0: ওই দেখো, শুনলে? শুনলে পুষ্প দিদি, আশ্চর্য ব্যাপার, সত্যি কথা না জেনেই মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গুরুজি বলে দিয়েছেন মাণ্ডুক্য উপনিষদের ডাকটাই হচ্ছে ব্যাঙের ডাক।
2: ফকিরদা, সংস্কৃতে অনার্স নিয়েছিল, আমাকে পড়তে হয়েছিল মাণ্ডুক্যের কিছু কিছু।
0: বটে,
2: নাকের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে হেঁচে হেঁচে ঘুম ভাঙিয়ে রাখতে হতো। হাঁচির চোটে নীরের ব্রহ্মজ্ঞানের বারো আনা তরল হয়ে নাক দিয়েই বেরিয়ে গিয়েছিল। ইড়া পিঙ্গলা রইল বেকার হয়ে।
0: দেখো দেখো দেখো, আমার ওই মাণ্ডুক্যটা দাও।
2: কি করবে?
0: নারীর হাত লেগেছে, গঙ্গা জল দিয়ে ধুয়ে আনিকে।
2: সেই ভালো, বুদ্ধি দিয়ে ধোয়াটা তো হলো না এই জন্মে।
0: হইমো হইমো ও হইমো,
1: কি
0: শুনে যাও শুনে যাও, আজকে গুরুগৃহে নবরত্ন দান ব্রত, বুঝলে? আমি তাকে দেব সোনা, হ্যাঁ, একটা গিনি চাই।
1: দিতে পারবো না, শ্বশুরমশাই পা ছুঁয়ে বারণ করেছেন।
2: তোমার গুরুজির বুঝি কাঞ্চনে অরুচি নেই?
0: তার মহিমা কি বুঝবে তোমরা? গুরুজি বলেছেন মহাদেবের তৃতীয় নেত্রে দগ্ধ হয়েছিলেন কন্দর্প। সোনার আসক্তি ছাই করতেই গুরুজির আবির্ভাব ধরাধামে। স্থূল সোনার কামনা ভস্ম করে কানে দেবেন সূক্ষ্ম সোনা গুরু মন্ত্র।
2: আর সহ্য হচ্ছে না, চল ভাই হইমি, তোর পড়া বাকি আছে।
0: সোহং ব্রহ্ম সোহং ব্রহ্ম সোহং ব্রহ্ম।
2: রসো ভাই, একটা কথা আছে বলি যাই। ফকিরদা, শুনেছি তোমার গুরু আমার সঙ্গে একবার দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
0: হ্যাঁ, তিনি শুনেছেন তুমি বেদান্ত পাশ করেছো। তিনি আমাকে বলে রেখেছেন নিশ্চয় তোমাকে তার পায়ে এসে পড়তে হবে, বেদান্ত যাবে কোথায় ভেসে। সময় প্রায় হয়ে এলো।
2: হ্যাঁ বুঝতে পারছি, কদিন ধরে না কে বলি বাঁচক নাচছে
0: নাচছে। বটে বটে বটে, ওই দেখো দেখো, অব্যর্থ তার বাক্য টান ধরেছে।
2: ভাই হইমি, তোর সেই মটর দানার দুনলি হাটটা আমাকে দে দেখি, মহাপুরুষদের দর্শনে খালি হাতে যেতে নেই।
1: কি বলো দিদি, ও যে আমার শাশুড়ির দেওয়া।
2: এই মানুষটিও তো তোর শাশুড়ির দেওয়া, এও যেখানে তলিয়েছে ওটাও সেখানে যাবে না হয়।
0: অবোধ নারী, আসক্তি ত্যাগ করো, গুরু চরণে নিবেদন করো যা কিছু আছে তোমার।
2: হইমি, বিশ্বাস করে দাও আমার হাতে, লোকসান হবে না।
0: আহা, বিশ্বাস, বিশ্বাসই সব, বিশ্বাস। আমার ছোট ছেলেটার নাম দেব অমূল্য ধন বিশ্বাস।
2: হৈমি, ভয় নেই, আমার সাধনা হারাধন কেরানো, গুরু কৃপায় সিদ্ধি লাভ হবে।

0: এই যে তোমরা সবাই এসেছো, জানতেই পারিনি সিদ্ধিরস্ত। এখন মন দিয়ে শোনো আমার কথা, আজ তোমাদের বড় কঠিন পরীক্ষা। মুক্তির সাতটা দরজার মধ্যে এইটে হলো তিনের দরজা। শিবহং শিবহং শিবহং, এইটে কোনো মতে পেরোলে হয়। যাদের ধনের থলি ফেপে উঠেছে উদুরি রোগীর পেটের মতো, তারা এই সরু দরজায় যায় আটকে জাঁতা কলের মতো। এইখানে এসে মুক্তির ইচ্ছেতেই ঘাটে বাধা। কেউ বসে পড়ে, কেউ ফিরে যায়, তারপরে এক দুই তিন ঘন্টা পড়ল, ব্যাস হয়ে গেল ডুবলো নৌকো, আর টিকি দেখবার জো থাকে না। এতকাল আমার সংসর্গে থেকে তোমাদের ধনের লোভ কিছু হালকা হয়েছে যদি দেখি, তাহলে আর মার নেই। এইবার তবে শুরু হোক চরণদাস।
1: হ্যাঁ
0: ও হে চরণদাস,
1: গানটা করুন,
0: গানটা ধরো।

0: ঢালো ধন তার ঝুলিতে
1: গুরু পদে মন করো অর্পণ, ঢালো ধন তার ঝুলিতে
0: লঘু হবে ভার রবে না কোয়ার,
1: লঘু হবে

0: কি নিতাই, চুপ করে বসে বসে মাথা চুলকাচ্ছে যে,
1: মন খারাপ হয়ে গেছে বুঝি? আচ্ছা এই নে পায়ের ধুলো নে।
2: গুরুর কাছে মিথ্যে কথা বলবো না, খুবই ভাবনা আছে মনে।
1: কেন?
2: কাল সারা রাত ধস্তাধস্তি করে স্ত্রীর বাক্স ভেঙে তবে বাজু বন্ধ জোড়া এনেছি।
1: এনেছো? তবে আর ভাবনা কি?
2: প্রভু ভাবনা তো এখন থেকেই। বউ বলেছে ঘরে যদি ফিরি তবে ঝাঁটা পেটা করে দূর করে দেবে।
1: সেই জন্য এত ভয় কেন?
2: ওই মাঠটা তো প্রভুর জানা নেই তাই বলছেন।
1: নারদ সংহিতায় বলে দাম্পত্য কলহে চৈব, ঝগড়া দুদিনে যাবে মিটে।
2: ওই নারীটিকে চেনেন না গুরু? সীতা সাবিত্রীর সঙ্গে মেলে না, নাম দিয়েছি ওর হিড়িম্বা। বরঞ্চ যদি অনুমতি পাই তাহলে দ্বিতীয় সংসার করে শান্তিপুরে বাসা বাঁধব।
1: দোষ কি, দোষ কি? বশিষ্ঠ প্রভৃতি ঋষিরা বলেছেন অধিকন্তু ন দোষায়, সেই রকম দৃষ্টান্তও দেখিয়েছেন। পুরুষের পক্ষে স্ত্রী গৌরবে বহু বচন।
3: তার মানে একাই এক সহস্র?
1: না না না, উল্টো উল্টো, আধ্যাত্মিক অর্থে পুরুষের পক্ষে এক সহস্রই একা। বড় বড় সজ্জন কুলীন বহু কষ্টে তার প্রমাণ দিয়েছেন। সেই জন্যই তো দেশকে বলে পুণ্যভূমি, পুণ্য বিবাহ কর্মে আমাদের পুরুষদের ক্লান্তি নেই।
3: এদেশের আধ্যাত্মিক বিবাহের এমন সুন্দর ব্যাখ্যা আর কখনো শুনিনি।
1: কি গো বিপিন?
4: আজ্ঞে গুরুদেব।
1: প্রস্তুত তো? যেমন বলেছিলাম কাল তো সারা রাত জপ করেছিলে, সোনা মিথ্যে সোনা মিথ্যে সব ছাই সব ছাই।
4: জপেছি, কিন্তু মোহরটা আরো যেন তারার মতো জল জল করতে লাগলো মনের মধ্যে।
1: এই দেখো
4: প্রভু, প্রভু আমি পাপিষ্ঠ, এবারকার মতো মাফ করো, আরো কিছুদিন সময় দাও।
1: মলো মলো দেখছি সব্বরাস হলো, ওরে দিতে এসে ফিরিয়ে দেওয়া এই যে গুরুর ধন চুরি করা। হ্যাঁ ফেল বলছি, এই ঝুলিতে ফেল এক্ষুনি ফেল। সোনার মোহর, এইবার সবাই মিলে বলো দেখি, সোনা ছাই সোনা ছাই সোনা ছাই
5: সোনা ছাই সোনা ছাই,
1: নাহি চাই নাহি চাই নাহি চাই
5: নাহি চাই নাহি চাই নাহি চাই,
1: নয়ন মুদিলে পরে কিছু নাই কিছু নাই কিছু নাই। এই যে মা তারিণী, এস এস এস, এই না আশীর্বাদ, তোমার ভাবনা নেই, তুমি অনেক দূরে গিয়েছো, তোমরা মেয়ে মানুষ, তোমাদের সরল ভক্তি তোমাদের দেখে পুরুষদের শিক্ষা হোক।
6: গুরুজি এই যে আমার বালা, গুরুজি
1: বালা, গুরু ভার বটে, বন্ধনটা বেশ একটু চাপ দিয়েছিল মনটাকে। যাকগে একদিনে হাতের বেড়ি তোমার খসলো, লোহার বেড়ির চেয়ে অনেক কঠিন, ঠিক কিনা মা?
6: খুব ঠিক বাবা, মনে হচ্ছে খানিকটা মাংস কেটে নিলে বাবা।
1: মাংস নয় মাংস নয়, মোহ পাশ গ্রন্থি এই সবে আলগা হতে শুরু করলো, তারপর ক্রমে ক্রমে।
6: না না বাবা, আর পারবো না বাবা।
1: সে কি?
6: মেয়ের বিয়ের জন্য শাশুড়ির আমলের গয়নাগুলি যত্ন করে রেখে দিয়েছি।
1: আচ্ছা আচ্ছা, এখনকার মতো এই পর্যন্তই থাক, বালা পর্যন্তই থাক। তোমরা বলো সবাই বলো, সোনা ছাই সোনা ছাই সোনা ছাই
5: সোনা ছাই সোনা ছাই সোনা ছাই,
1: নাহি চাই নাহি চাই নাহি চাই
5: নাহি চাই নাহি চাই।
1: আরে বলদেও ক্যা খবর?
7: খবর খবর আছে দেখ লিজিয়ে হযরত, এ লিজিয়ে নোট,
1: হাজার টাকার নোট। ভালা ভালা ভালা, দিল তো খুশ হ্যায়।
7: পহলে তো বহুত ঘরা গিয়া থা, রাত ভর মেরে জি বাত মা সে হাজারো দফে বতায়া লিয়া কি কুছু নহি কুছু নহি, ইয়ে তো সিরফ কাগজ হ্যায়, হাওয়া সে চলা জাতা।

0: गल जाता, पानी में से गल जाता, इसकी कीमत कौड़ी से भी कमती है। लेकिन आत्मा राम शराब वक्त गड़बड़ करते थे, मेरे ऐसी बुद्धि लगी ये कागज तो गुरु जी का पाँव पर डालने के लायक एकदम नहीं है, इससे दो एक रुपया भी अच्छे है। पीछे फजील में दो लोटा भर भांग जब पी लिए ना, तब सब दुरुस्त हो गया, मेरा दिल एकदम हल्का हो गया ये कागज का माफा।
1: जीता रहो बाबा, जीता रहो, परमात्मा तुझके भाला करे।
2: बोलो सब भाई, नोट गुलो सब झूठो, सब झूठो, सब झूठो,
3: नोट गुलो सब झूठो, सब झूठो, सब झूठो,
2: उरा सब खड़कुटो खड़कुटो खड़कुटो,
3: उरा सब खड़कुटो खड़कुटो खड़कुटो,
2: छाई होए उड़े जावे मुठो मुठो मुठो मुठो मुठो मुठो,
3: छाई होए उड़े जावे मुठो मुठो मुठो मुठो मुठो मुठो मुठो मुठो।
2: आज फकीर के देखछिने जे बड़ो,
0: ये औरत फकीर चाच जी को अपन का साथ लेके आया नया आदमी, हमारा मालूम होलो कि अंदर आके चिल्लाएगी, इस बार से बाहर में बैठाया। हाँ तो अपनी बोले तो उसको बुलाएगा।
1: किस और बुलास
4: औरत?
0: हाँ
4: अरे न्याय न्याय एक खुरी न्याय, एक खेले तो भालू आसन पे दे दे,
1: मेरा हाथ छोड़ा ना है।
2: एशो एशो माएशो, मुख देखे ही बुझी दैव बाणीर वाहन है ऐसे चो।
5: भूल बुझे चेन
2: हाँ?
5: आमी छाई फेलवार भांगा कुले हुई ऐसे ची, এই আমার সঙ্গে যাকে দেখছেন এত বড় বিশুদ্ধ ছাইয়ের গাদা কোম্পানির মুলুকে আর পাবেন না। কোনোদিন ওর মধ্যে পৈতৃক সোনার আভাস হয়তো কিছু ছিল, গুরুর আশীর্বাদে চিহ্ন মাত্রই নেই।
2: এইসব কথার অর্থ কি?
5: অর্থ এই যে এর বাপ একে ত্যাগ করেছেন, ইনি ত্যাগ করতে যাচ্ছেন এর স্ত্রীকে, এক পয়সা সম্বলের নেই।
2: সে কি?
5: শুনেছি আপনার এখানে সকল রকম আবর্জনারই স্থান আছে, তাই রইলি নিনি আপনার শ্রীপাদপদ্মে।
6: এসব কই, এসব কি কথা বলছো পুষ্পদি? ওই তো সোনার হার গাছা নিয়ে আসা গেল, গুরুচরণে রাখবে না?
5: রাখবো বই কি, এই যে তৃপ্ত হলেন তো
2: হার ওজনে কমি,
1: আমার অতি যৎসামান্যই তৃপ্তি, পত্যং পুষ্পং ফলং ত্বং।
6: ভুল করবেন না প্রভু, প্রভু ওটা আমারই দান।
5: ভুল ভাঙানো জরুরি দরকার, নইলে আসন্ন বিপদ। মোর বাবা বিশ্বেশ্বর বাবু পুলিশে খবর দিয়েছে, তার হার চুরি গেছে, থানা তল্লাশি করতে এখনই আসছে মকলুগঞ্জের বড় দারোগা দবিরুদ্দিন সাহেব।
4: কি সর্বনাশ!
5: কোনো ভয় নেই, এক্ষুনি সোনাগুলোকে ভস্ম করে ফেলুন, পুলিশের ওপর সেটা প্রকাণ্ড একটা কানমলা হবে।
0: ভগবান আপনি পরমাত্মা হ্যায়, আপকে হুকুম সে হাম লড়াই করেঙ্গে।
7: পরমাত্মা ভরসায় ও কোন মনিবের বাক্স ভেঙে নিয়ে এসেছে।
4: বলো কি মথুর, আরে পালাবে কোথায়? ওরা যে আমার বাসার ঠিকানা জানে। এখন এই ঝুলিটা, এই ঝুলিটা তোমরা কে রাখবে গো? এই ঝুলিটা
0: আচ্ছা
5: ঠিক আছে, আমারই হাতে দিন ঝুলিটা, পুলিশের কর্তার সঙ্গে পরিচয় আছে, যার যার জিনিস সবাইকে ফিরিয়ে দেবো। দিদি বিশ্বাস করতে পারিস নি বুঝি, এই নে তোর হার,
8: আর অন্যটি
5: এখনকার মতো চার পা তুলে সে বেড়া ডিঙিয়েছে,
8: তারপর
5: লম্বা দড়ি আছে।
8: আমার কিন্তু ভয় হচ্ছে।
5: তুই হাউমাউ করিস নে তো, চতুষ্পদ একটু চড়ে বেড়াক না।
8: উনি ছান্দঙ্গ নিয়ে যখন বেরোলেন তখনই বুঝলুম ফিরবেন না। মন্ডুক মানে ব্যাঙ বুঝি ভাই?
5: হ্যাঁ,
8: উনি আজকাল বলতে আরম্ভ করেছেন মানুষের আত্মা হচ্ছে ব্যাঙ, সেই পরম ব্যাঙ যখন অন্তরে কুড়ুর কুড়ুর করে ডাকে

0: তখনই বোঝা যায় সে পরমানন্দে আছে।
1: তাই হোক না, ওর আত্মা দেশে বিদেশে ডেকে বেড়াক, তোর আত্মা ব্যাং এখন কিছুদিনের মতো ঘুমিয়ে নিক।
0: মনটা যে হুহু করবে, তার চেয়ে ব্যাং এর ডাক যে ভালো।
1: ভয় নেই, আনবো তোর মান্ডুক্যকে ফিরিয়ে।

0: মা, শরণ নিলুম তোমার।
1: খবর নিয়েছি পাড়ায়, তোমার নাতি মাখন পলাতক 7 বছর থেকে। সংসারের দুনালা বন্দুক লেগেছে তার বুকে, দুঃখ এখনো ভুলতে পারেনি। একটা বিয়ে করলে পুরুষের পা পড়ে না মাটিতে, তোলা থাকে স্ত্রীর মাথার ওপরে, আর দুটো বিয়ে করলেই দুজোড়া মল বাজতে থাকে ওদের পিঠে, শির দাঁড়া যায় বেঁকে।
0: সবই অদৃষ্ট। এই হাতে হাতে দেখো না, বড় বউয়ের ছেলে পুলের দেখা নেই। ভাবলেম পিতৃপুরুষ পিণ্ডি না পেয়ে শুকিয়ে মরবেন বৈতরণী তীরে, ধরে বেঁধে দিলেন মাখনে দ্বিতীয় বিয়ে, আর সবুর সইল না। দেখতে দেখতে পরে পরে দুই পক্ষেরই কল্যাণে 4টি মেয়ে 3টি ছেলে দেখা দিল আমার ঘরে।
1: এবারে পিতৃপুরুষের অজীর্ণ রোগের আশঙ্কা দেখছি।
0: মা, তোমার সব ভালো, কেবল একটা বড় খটকা লাগে, মনে হয় তুমি দেবতা ব্রাহ্মণ মানোই না।
1: কথাটা সত্যি।
0: কেন মা, ওই খুঁতটুকু কেন থেকে যায়?
1: সংসারে দেবতা ব্রাহ্মণের অবিচারের বিরুদ্ধেই যে লড়াই করতে হয়, ওদের মানলে জোর পেতুম না, সে কথা পরে হবে। আমি মাখনের খোঁজেই আছি। আমি তোমাদের পাড়ায় এসেছি হৈমির খবর নেবার জন্যে। শুনলুম সে তোমার এখানেই আছে।
0: হ্যাঁ মা, এতদিন আমি ছিলুম নামেই মামা, তার বিয়ের পর থেকে এই তাকে দেখলুম। বুক জুড়িয়ে গেল তার মধুর স্বভাবে। কারো স্বামী পালিয়েছে, হলো কি বলতো?
1: ঠিক আছে, মাখনের জন্য ভেবো না।
0: সেই ভালো, তোমার উপরই ভার রইল।
2: দিদি, শুনলুম তুমি এসেছো, তাই তাড়াতাড়ি এলুম।
1: ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তাই গান্ধারী চোখে কাপড় বেঁধে অন্ধ সাজলেন। তোমারও সেই দশা, স্বামী এলো বেরিয়ে রাস্তায়, স্ত্রী এলো বেরিয়ে মামার বাড়িতে।
2: মন টেকে না ভাই, কি করি? তুমি বলেছিলে হারাধন ফিরিয়ে আনবে।
1: একটু সবুর করো, ছিপ ফেলতে হয় সাবধানে, একটা ধরতে যাই দুটো এসে পড়ে টোপ গিলতে।
2: আমার তো দুটোতে দরকার নেই।
1: যেরকম দিনকাল পড়েছে, দুটো একটা বাড়তি হাতে রাখা ভালো, কে জানে কোনটা কখন ফসকে যায়।
2: আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, দেখলুম কাগজে তোমার নাম দিয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছে।
1: সেটা আমারই কীর্তি।
2: তাতে লিখেছ প্রাইভেট সিনেমায় সেতুবন্ধ নাটকের জন্য লোক চাই, হনুমানের পাঠ অভিনয় করবে। তোমার আবার সিনেমা কোথায়?
1: এই তো চারদিকে চলচ্ছবির নাট্যশালা, তোমাদের সবাইকে নিয়েই।
2: তা যেন বুঝলুম, এর মধ্যে হনুমানের অভাব ঘটলো কবে থেকে?
1: দল পুরু আছে ঘরে ঘরে, একটা পাগলা পালিয়েছে ল্যাজ তুলে, ডাক দিচ্ছি তাকে।
2: সারা মিলেছে?
1: মিলেছে।
2: তারপরে?
1: রহস্য এখন ভেদ করব না।
2: যা খুশি করো, আমার প্রাণীটিকে বেশি দিন ছাড়া রেখো না।
3: ও দিদি, ওই কে আসছে ভাই, দাড়ি গোঁপ ছোলা চেহারা, ওকে তাড়িয়ে দিতে বলে দি।
1: না না, তুমি বরঞ্চ যাও, আমি ওর সঙ্গে কাজ সেরে নিই। তুমি কে?
4: সেটা প্রকাশের যোগ্য নয় গোড়া থেকেই, জন্মকাল থেকেই। আমি বিধাতার কুকিস্তি, হাতের কাজে যে নমুনা দেখিয়েছেন তাতে তার সুনাম হয়নি।
1: মন্দ তো লাগছে না।
4: অর্থাৎ মজা লাগছে, ওই গুণেই বেঁচে গেছি। প্রথম ধাক্কাটা সামনে নিলেই লোকের মজা লাগে, লোক হাসিয়েছি বিস্তর।
1: কিন্তু সব জায়গায় মজা লাগেনি।
4: খবর পেয়েছো দেখছি, তাহলে আর লুকিয়ে কি হবে? নাম আমার শ্রী মাখনচন্দ্র, বুঝতেই পারছো যাত্রার দলের সরকারি গোপদাড়ি পরে এসেছি কেন। এ পাড়ায় মুখ দেখাবার সাহস নেই, পিঠ দেখানোই অভ্যেস হয়ে গেছে।
1: এলে যে বড়।
4: চলেছিলাম নাজিরপুরে ইলিশ মাছ ধরার দলে, স্টেশনে দেখি বিজ্ঞাপন হনুমানের দরকার, রইল পরে জেলেগিরি। জেলেরা ছাড়তে চায় না, আমাকে ভালোবাসে। আমি বললুম, ভাই এদের বিজ্ঞাপনের পয়সা বিভাগ লোকসান হবে আমি যদি না যাই, আর দ্বিতীয় মানুষ নেই যার এত বড় যোগ্যতা, এ তো আর ত্রেতা যুগ নয়।
1: খাওয়া পড়ার কিছু কষ্ট টানাটানি পড়েছে বুঝি?
4: নিতান্ত অসহ্য হয়নি, কেবল যখন ধনে শাক দিয়ে ডিমওয়ালা কই মাছের ঝোলের গন্ধ স্মৃতি অন্তরাত্মার মধ্যে পাক খেয়ে ওঠে, তখন আমার শ্রীমতী বায়া আর শ্রীমতী তবলার তেরে কেটে মেরে কেটে ভিরকুটি মিরকুটি তালে তালে দূর থেকে মন কেমন ধরফর করতে থাকে।
1: তাই বুঝি ধরা দিতে এসেছো?
4: না না, মনটা এখনো ততদূর পর্যন্ত শক্ত হয়নি। শেষে বিজ্ঞাপনদাতার খবর নিতে এসে যখন দেখলুম ঠিকানাটা এই আঙিনারি সীমানার মধ্যে, তখন প্রথমটা ভাবলুম বিজ্ঞাপনের মান রক্ষা করব, দেব এক লম্ফ। কিন্তু রইলুম কেবল মজার লোভে, পণ করলুম শেষ পর্যন্ত দেখতে হবে। দিদি আমার, কেমন সন্দেহ হচ্ছে কোন সূত্রে বুঝি আমাকে চিনতে, নইলে অমন বিজ্ঞাপন তোমার মাথায় আসতো না।
1: তোমার আচিলওয়ালা নাকের খ্যাতি পাড়ার লোকের মুখে মুখে, তোমার বিজ্ঞাপন তোমার নাকের ওপর, বিশ্বকর্মার হাতে এ নাক দুবার তৈরি হতে পারে না। ছাঁচ তিনি মনের ক্ষোভে ভেঙে ফেলেছেন।
4: এই নাকের জোরে একবার বেঁচে গিয়েছি দিদি, মোটরুগঞ্জে চুরি হলো, সন্দেহ করে আমাকে ধরলে চৌকিদার, দারোগা বুদ্ধিমান, সে বলল এ লোকটা চুরি করবে কোন সাহসে, নাক লুকোবে কোথায়। বুঝেছো দিদি, আমার নাকটাতে ভাঁড়ামির ব্যবসা চলে, চোরের ব্যবসা একেবারে চলে না।
1: কিন্তু তোমার হাতে যে কলার ছড়াটা দেখছি, ওটা তো আমার চেনা। কোনো ফিকিরে তোমার জুড়ি অন্নপূর্ণার ঘর থেকে সরিয়ে নিয়েছো।
4: অনেক দিনের পেটের জ্বালায় ওদের ভাঁড়ারে চুরি, পূর্বে থেকেই অভ্যেস আছে।
1: এত বড় কাঁধি নিয়ে কি করবে, হনুমানের পালার তালিম দেবে?
4: সে তো ছেলেবেলা থেকেই দিচ্ছি। পথের মধ্যে দেখলুম এক ব্রহ্মচারী বসে আছেন পাকুর তলায়। আমার বদ অভ্যাস, হাসাতে চেষ্টা করলুম, ঠোঁটের এক কোণাও নড়াতে পারলুম না, মন তো রাউড়েই চললো। ভয় হলো বুঝি ব্রহ্মদত্তি হবে, কিন্তু মুখ দেখে বুঝলুম উপোস করতে হতভাগা তিথি বিচার করছে না। ওর পাঁজিতে তিনটে চারটে একাদশী একসঙ্গে জমাট বেঁধে গেছে। জিজ্ঞাসা করলুম, বাবাজি খাবে কিছু? কপালে চোখ তুলে বললে, গুরুর কৃপা যদি হয়। মাঝে মাঝে দেখি মাথার নিচে পুঁথি রেখে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, ডাকের শব্দে ও গাছের পাখি একটাও বাকি নেই, নাকের সামনে রেখে আসবো কলার ছড়াটা।
1: লোকটার পরিচয় নিতে হবে।
4: নিশ্চয় নিশ্চয়ই, আস্তে আস্তে পেট ফেটে যাবে, আমার চেয়েও মজা।
1: ভালো হলো হনুমানের সঙ্গে অঙ্গ চাই, ওকে তোমারই হাতে তৈরি করে নিতে হবে, শ্যাওড়া ফুলের হাট উজাড় করে কলার কাঁদি আনিয়ে নেব।
4: কিন্তু ও লোকটা ভুল করেছে, বৈরাগীর ব্যবসা ওর নয়, ওর চেহারায় জলুস নেই, নিতান্ত নিজের স্ত্রী ছাড়া ওর খবরদারি করবার মানুষ মিলবে না।
1: তোমার অমন চেহারা নিয়ে তুমি ছ বছর চালালে কি করে?
4: ময়দার দোকানে মাছি তাড়িয়েছি, পেয়েছি বাসি লুচি তেলে ভাজা যার খদ্দের জোটে না, যাত্রার দলে ভিস্তি সেজেছি, জল খেতে দিয়েছেন অধিকারী মুরকি আর পচা কলা, সুবিধে পেলেই মা মাসি পাতিয়ে মেয়েদের পাঁচালি শুনিয়ে দিয়েছি যখন পুরুষরা কাজে চলে গেছে। ওরে ভাই জানকী রে দিয়ে এসো ফোন, ওরে রে লক্ষণ, একই কুলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। মা জননীদের দুই চক্ষু দিয়ে অশ্রুধারা ঝরেছে, দু চার দিনের সঞ্চয় নিয়ে এসেছি, আমাকে ভালোবাসে সবাই। জ্যাঠাইমা আমার যদি দুটো বিয়ে না দিত, তাহলে চাই কি আমার নিজের স্ত্রীও হয়তো আমাকে ভালোবাসতে পারত, বাইরে থেকে বুঝতে তো পারবে না, কিন্তু আমারও কেমন অল্পেতেই মন গলে যায়। এই দেখো না, এখন তোমাকে মা অঞ্জনা বলতে ইচ্ছে করছে।
1: সেই ভালো, আমার নাতির সংখ্যা বেড়ে চলেছে, দিদির পদটা বড্ড বেশি ভারী হয়ে উঠল। আচ্ছা জিজ্ঞেস করি, তোমার মনটা কি বলছে?
4: তবে মা কথাটা খুলে বলি, অনেকদিন পরে এ পাড়ার কাছাকাছি আসতেই প্রথম দিনেই আমার বিপদ বাঁধল ফোড়নের গন্ধে।
1: সে কি?
4: সেদিন আমাদের রান্নাঘরে পাঁটা চড়েছিল। সত্যি বলি, বড় বউয়ের মুখ খারাপ, কিন্তু রান্নার ওর হাত ভালো। সেদিন বাতাস শুঁকে শুঁকে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি সারা দিন।
1: আচ্ছা,
4: তারপর থেকে অর্ধ ভোজনের টানে পাড়া ছাড়া আমার অসাধ্য হলো। বারবার মনে পড়ছে কতদিনের কত গালমন্দ আর কত কাঁটা চচ্চড়ি। একদিন দিব্যি গেলেছিলুম, এ বাড়িতে কোনো দিন আর ঢুকবো না, প্রতিজ্ঞা ভেঙেছি কাল।
1: কিসে ভাঙলো?
4: তালের বড়ার গন্ধে। দিনটা ছটফট করে কাটালুম। রাত্রিরে যখন সব নিশুতি, বাইরে থেকে ছিটকিনি খুলে ঢুকলুম ঘরে, খুট করে শব্দ হতে আমার ছোটটি এক হাতে বিদিন এক হাতে লাঠি নিয়ে ঢুকে পড়ল ঘরে। মুখে মেখে এসেছিলুম কালি, আমি হাঁ করে দাঁত খিঁচিয়ে হাউ মাউ খাও করে উঠতেই পথন মুচ্ছা, বড় বউ একবার উঁকি মেরে দিল দৌড়। আমি রয়ে বসে পেট ভরে আহার করে ধামা শুদ্ধ বড়া নিয়ে এলুম বেরিয়ে।
1: কিছু প্রসাদ রেখে এলে না প্রতিব্রতাদের জন্য?
4: অনেকখানি পায়ে ধুলো রেখে এসেছি আর বড়াগুলো নিয়ে এসেছি দলবলকে খাইয়ে দিতে।
1: আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি বলবে?
4: দেখো মা, বিপদে না পড়লে আমি কখনো মিথ্যে কথা কইনি।
1: লোকে বলে তুমি কাশিতে গিয়ে আরো একটা বিয়ে করেছো?
5: তা করেছি।
1: পিট শ্বশুর করছিল?
5: না মা, দুটো বিয়ে কাকে বলে হারে হারে জেনেছি। ভারী ইচ্ছা হলো একটা বিয়ে কিরকম মরবার আগে জেনে নেব।
1: জেনে নিয়েছো সেটা?
5: বেশি দিন নয়, ভাগ্যবতী কিনা, পুণ্য ফলে মারা গেল সকাল সকাল, স্বামী বর্তমানে, ঘোমটা সবে খুলেছে মাত্র, কিন্তু ভালো করে মুখ ফোটাবার তখনও সময় হয়নি। বেঁচে থাকলে কপালে কি ছিল বলা যায় না।
1: কার কপালে?
5: শক্ত কথা।
6: জাগরণেই মুখের সামনে কদলি, গুরুদেবের কি কৃপা, শিবং শিবং শিবং।
5: দাদা,
6: কে কে?
5: ভালো তো, আমার নাম শ্রী মাখনানন্দ।
6: গুরুর চরণ ভরসা,
5: গুরুই খুঁজে মরছি, সদ্গুরু মেলে না তো, দয়া হবে কি, নেবে কি অভাজনকে?
6: ভয় নেই, সময় হোক আগে।
5: সময় আমার হবে না প্রভু, হবে না, দিন যে গেল, বড় পাপী আমি, আমার কি গতি হবে?
6: গুরু পথে মন স্থির করো, শিবহং।
5: এই পদেই ঠেকলো আমার তড়ি, জম তাহলে ভয় কাছে ঘেঁষবে না।
6: বাবা বাবা, তোমার নিষ্ঠা দেখে বড় সন্তুষ্ট হলো।
5: শুধু নিষ্ঠা নয় গুরু, এনেছি কিছু তালের বড়া, তালের তালে পাঁচটা শুদ্ধ উদ্ধার পাক।
6: কই কই কই, এ বাবা বাবা, সুস্বাদ বটে, সুস্বাদ, ভক্তির দান কিনা।
5: সার্থক হলো আমার নিবেদন, বাড়ির এয়ারা খবর পেলে কি খুশি হবেন। যাই, ওদের সংবাদ পাইয়ে দিকে, ওরা আরো কিছু হাতে নিয়ে আসবেন।
6: আরো?
5: প্রভু, গৃহাশ্রমে আর কি ফিরবেন না?
6: আর কেন, গুরু বলেন বৈরাগ্যং এবং ভয়ং।
5: গৃহী আমি, ডাইনে বয়ে মায়া মাকড়সানি জড়িয়ে আপাদ মস্তক, ধন দৌলতের সোনার কেল্লাটা কত বড় ফাঁকি সেটা খুব করেই বুঝে নিয়েছি। বুঝেছি সেটা নিছক স্বপ্ন, ভগবান আমাকে অকিঞ্চন করে পথে পথে ঘোরাবেন, এই তো আমার দিনরাত্রির সাধনা। কিন্তু আর তো পারিনি, একটা উপায় বাতিলিয়ে দাও।
7: একটা উপায়
5: বলে দাও, বলে দাও, বঞ্চিত করো না।
7: দিন ভোর উপোস করে থেকে।
5: উপোস? উপোস সর্বনাশ, সেটা অভ্যেস নেই একেবারেই আমার। দুষ্ট গ্রহ দিনে চারবার করে আর জুটিয়ে দিয়ে অন্তরটা একেবারে নিরেট করে দিয়েছেন। আর কোন রাস্তা যদি?
7: আচ্ছা, দুখানা রুটি
5: আরো একটু দয়া করেন যদি, দুবাটি ক্ষীর।
7: ভালো, তাই হবে।
5: আহা আহা, কি করুণা প্রভুর, তেমন করে পা যদি চেপে থাকতে পারি তাহলে পাঁচাটা।
6: ওটা থাক,
5: তবে থাক
6: থাক,
5: একটা দিন বই তো নয়। তা কি করতে হবে বলুন? দেখুন, আমি মুখ্য মানুষ, অনুসার বিসর্গওয়ালা মন্ত্র মুখ দিয়ে বেরোবে না, কি বলতে কি বলবো, শেষকালে অপরাধ হবে।
6: ভাই নেই, তোমার জন্য সহজ করেই দিচ্ছি, গুরুর মূর্তি স্মরণ করে সারা রাত জপ করবে, সোনা তোমাকেই দিলুম, তোমাকেই দিলুম, যতক্ষণ না ধ্যানের মধ্যে দেখবে সোনার নেই, কোথাও নেই।
5: হবে হবে প্রভু,
6: হবে,
5: এই অধুনিরও হবে,
6: হবে হবে,
5: বলবো সোনা নেই, সোনা নেই, এ হাতে নেই, ও হাতে নেই, ডেকে নেই, তলিতে নেই, ব্যাংকে নেই, বাক্সয় নেই, ঠিক শুনে বাজবে মন্ত্র। আচ্ছা গুরুজি, ওর সঙ্গে একটা অনুস্বার জুড়ে দিলে হয় না? নইলে নিতান্ত বাংলার মতো শোনাচ্ছে, অনুস্বার দিলে জোর পাওয়া যায়। সোনাং নেই, সোনাং নেই, কিছু নেই, কিছু নেই।
6: বাবা বাবা, এত মন্দ শোনাচ্ছে না?
5: আচ্ছা তবে অনুমতি হোক,

0: দেখি দেখি দেখি দেখি দেখি, এই তো দাদু আমার, এই তো আমার মাখন মাখন। অমন চাঁদ মুখখানা দাড়ি গোঁফ দিয়ে একেবারে চাপা দিয়েছে, একে ভগবান আমার চোখে পড়িয়েছে বুড়ো বয়সের ঠুলি, ভালো দেখতেই পাইনি। তার উপর এই কি কাণ্ড করেছিস মাখন
1: মাখন? সোহং ব্রহ্ম সোহং ব্রহ্ম সোহং ব্রহ্ম
0: করেছিস কি দাদু? মন্তর পড়ে পড়ে অমন মিষ্টি গলায় কড়া পাড়িয়ে দিয়েছিস, সুর তো মোটা হয়ে গেছে।
1: শিবং শিবং।
2: আরে আরে, আমাদের মাখন নাকি?
3: খাঁটি তো?
2: ও ষষ্ঠীদা, আরে মানতেই হবে, যোগবল নাকের উপর থেকে আঁচিলটা একেবারে সাফ উড়িয়ে দিয়েছে। আরে ও ভরচাঁদ ভরচাঁদ, দেখে যাও হে দেখে যাও, আর নাকের উপর কি মন্তর দেখেছিল গো, আরে একটু চিহ্ন রেখে যায়নি? ও ষষ্ঠীদা, ওই নাক নিয়ে কত ঝাড়ফুঁক করেছিলে, একটু ঠোলাতে পারোনি? হ্যাঁ তো বিশ্বের মাহাত্মি বটে।
0: না ভাই না, ওই মাহাত্মি ভালো লাগছে না, তোরা যাকে বলতিস গন্ডারি নাক, সে ছিল অনেক ভালো।
4: ওর মুখমণ্ডল যে নিজেকে বেকবুল করছে, তার উপরে আবার মুখে কথা নেই, অমন সব বলচাল, মনি হয়ে সব ভুলেছি নাকি?
5: দেখি দেখি দেখি দেখি মাগনা মাগনা, তোর মুখটা দেখি না হে, এ তো মুখোশ নয়, ধাঁধা লাগিয়ে দিলে। আরে কিনো কিনো দেখ তো টেনে, ওর দাড়ি গোঁফটা সত্যি কিনা?
6: কেমন কেমন লাগলো?
0: কেন কি বিরক্ত করছো ভাই? সাত বছর পরে ফিরে এলো, সবাই মিলে আবার ওকে তাড়াবে দেখছি। মাখন, ও ভাই মাখন, আর দুঃখ দিস নে, একটা কথা কহ, না হয় দুটো গালি দিলি বা?
7: আবার আমাকে মাখন বলে ডাকছেন কেন? পূর্ব আশ্রমে আমার যে নামই থাক, আমার গুরুদত্ত নাম চিদানন্দ স্বামী।
8: মাগো,
9: আমি তোমাদের অধম সন্তান মা, দয়া করো আমাকে।
8: পোড়া কপালে মিনসে, এই তুই মা বলিস কাকে? এর মতে খেয়া বসেছিস, তোর মারণ হয় না?
9: একটু একটু ভালো করে আমাকে একবার দেখে নিন মা জননীরা।
8: তোমাকে দেখে দেখে চোখ আমাদের ক্ষয়ে গেছে, তুমি কচি খোকা না, নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন পড়েছে, তোমার বয়সের কি গাছ পাথর আছে বলি? হ্যাঁ তোমার জম ভুলেছে বলে কি আমরাও ভুলবো? শান্তিকে বিদায় করেছো নাকের ডগা থেকে, তাই বলে আমাদের ভোলাতে পারবে না? তোমার বিকলে আমি ঢের জানা। তাই জন্যই তো রাত্রিরে গিয়েছিলেন ভূত সেজে বড়া খেতে। রান্নাঘরে ঢুকে এনেছে বড়া শুদ্ধ, আমাদের ধামা চুরি করে।
2: যোগবল ভাঁড়ার থেকে উড়িয়ে এনেছে।
0: আরে ওগো বউ দিদিরা, কেন ওকে খোঁটা দিচ্ছ? আরে ঘরের বড়া, ঘরের মানুষই যদি নিয়ে এসে থাকে, তাকে কি চুরি বলে?
8: ভালো মানুষের মতো যদি নিত তবে দোষ ছিল না। মা গো মা, সে কি দাঁত খিচুনি?
9: আমি না,
8: আমার তো একেবারে দাঁত কপাতি লেগে গেল।
9: আমি না।
0: ও ভাই মাখন, এটা তো ভালো করনি,
9: কি
0: গোপনে আমাকে জানালে না কেন?
9: কি
0: তালের বড়ার অভাবটা কি?
9: গুরু গুরু,
8: তালা ছাড়া রেখেছিলাম ভাড়ারে, ব্রাহ্মণ ভোজন করাবো বলে, সকালে উঠে আর দেখতে পাইনি, দাঁত চাও খোলা নেই, ভয়ে মরি আমাদের এই মহাপুরুষের কীর্তি।
9: আমি না, আমি না।
8: কলা চুরি করে ধম্ম কাম্ম করেন?
9: আমি কলা চুরি করিনি, আমি কলা চুরি করিনি।
0: দেখো দেখো, এ আমি কিছুতেই সইব না, এই ডাইনি দুটোকে ঘর থেকে বিদায় করতে হবে, নইলে আমার মাখনকে টেকাতে পারবো না। দেখছো তো মাখন, কেবল ভালো মানুষই করে দুই বউকে কিরকম করে বিগড়িয়ে দিয়েছো।
9: না আপনারা কি সাংঘাতিক ভুল করছেন, আপনাদের সকলের পায়ে পড়ছি, আমি পায়ে পড়ি, আমাকে বাঁচান। গুরু কি করলে তুমি, কি করলে গুরু?
0: না ভাই না ভাই না ভাই না ভাই, বেকবুল যেও না, ধামাটা তুমি ওদের ঘর থেকে এনেছিলে, কলার ছড়াটাও প্রায় নিকেশ করেছো, সেটাতে তোমার অপরাধ হয়নি, তবে লজ্জা পাচ্ছ কেন?
9: আমি আমি দোহাই, ধম্মের দোহাই, আপনাদের আমি ধামা আনিনি, আমি কলার কাঁটিও আনিনি, জানো না?
0: আরে স্পষ্টই দেখা যাচ্ছে খেয়েছো তুমি, কেন এত জিদ করছো?
9: খেয়েছি খেয়েছি, কিন্তু
2: আবার কিন্তু কিসের?
9: আমি আনিনি।
2: তুমি খাও তালের বড়া, দেয় এনে আর এক মহাত্মা। হ্যাঁ, এও তো মজা কম নয়।
0: তাকে চেনো না?
9: আগে না,
4: সে চেনে না তোমাকে।
9: আগে না,
4: এই যে অরব্য উপন্যাস।
0: যাকে যাকে যা হবার তা তো হয়ে গেছে, এখন ঘরে চলো।
9: ঘরে ঘরে কার ঘরে যাব?
8: মরি মরি, ঘর চেনে না পোড়ার মুখ। বলি আমাদের দুটিকে চেনো তো।
9: সত্যি কথা বলি, সত্যি কথা বলি, রাগ করবেন না।
4: চিনি নে
9: এই লোকটার ভণ্ডামি তো আর সইবে না। হ্যাঁ, এই জোর করে নিয়ে যাও একে, ঘর তালা বন্ধ করে না। আচ্ছা, এই এই বউ দুটোকে এড়াতে চাও তার মানে বুঝি, কিন্তু তোমার ছেলে মেয়ে গুলিকে?
2: ছেলে মেয়ে?
9: তোমার চারটি মেয়ে, তিনটি ছেলে, তাও ভুলেছো নাকি?
0: আমাকে মেরে ফেললে আমি এখান থেকে নড়বো না, কিছুতেই নড়বো না। কিছুতেই নড়বো না।
5: আমি কে? কে? পূর্ব আশ্রমে জানতে অনেক সাধুকে আমি জেলে পাঠিয়েছি। আমি হরিশ উকিল।
9: উকিল?
5: জানো তোমার দুই স্ত্রী?
9: এখানে বসে এই প্রথম জানলুম।
5: আর তোমার চার মেয়ে, তিন ছেলে?
9: দেখুন, আপনারা জানেন আমি কিচ্ছু জানি না।
5: ভরণ পোষণের ভার তুমি যদি না নাও, তাহলে মকদ্দমা চলবে বলে রাখো।
9: বাপরে মকদ্দমা! এই পায়ে ধরি আমার একটু রাস্তা ঝাড়ুন।
2: যে হৈমবতী, হৈম বাঁচা, আমাকে বাঁচা, হৈম আমাকে বাঁচা।
8: হলো দিদি, ওর সেই কাশির বউ এখনো মরেনি বুঝি?
2: কি ওকে আসে? হ্যাঁ,
9: ওই তো, ওই তো কলা, ওই তো তালের বড়া।
3: ধরা দিলেন বেওজোর, লাগাও হাত করি, প্রমাণের দরকার নেই, একেবারে সিধে নাকের দিকে তাকান। হ্যাঁ, আমি মাখন চন্দ্র, এই আমার দড়ি আর এই আমার কলসি। মা অঞ্জনা, কিষ্কিন্দায় তো ঢোকালে, মাঝে মাঝে খবর নিও, নইলে বিপদে পড়লে আবার লাফ মারবো।
8: ফকিরদা, তোমার মুক্তি কথা সে তো এখন বুঝেছ?
2: খুব বুঝেছি, খুব বুঝেছি পুষ্প দিদি, এ রাস্তা ছাড়ছি নে।
8: বাছা মাখন, তোমার মস্ত সুবিধে আছে, তোমার ফুর্তি কেউ মারতে পারবে না, এ দুটিও নয়। আরেকটু হলে তো সব নাশ হয়েছিল।

0: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুক্তির উপায় নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ফকির সতীনাথ মুখোপাধ্যায়, গুরু বিপ্লব কেতন চক্রবর্তী, ষষ্ঠী সত্য বন্দ্যোপাধ্যায়, মাখন শুভাশিস মুখোপাধ্যায়, হৈমি কাজল চৌধুরী এবং পুষ্পর ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় প্রবীর ভট্টাচার্য, প্রমোদ মুখোপাধ্যায়, প্রবীর ব্রহ্মচারী, অমর ভট্টাচার্য, কৌস্তভ সেনগুপ্ত, চন্দন মজুমদার, সোনালী বিশ্বাস। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন নির্মাল্য সেনগুপ্ত।
1: শুনলেন নাটকের দুপুর, এখনকার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুনবেন আধুনিক গান।

না, উড়ছে কতক ভনভনিয়ে ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে, কুকুরগুলো শুকছে।

চালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার কাটে তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নামছে গাড়ায়।

এটো হাতে হাতের গোছায়, গায়ের মাথার কাপড় গোছায়, পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, ওড়ো রাওয়াজ যাচ্ছে সোনা, ঘোড়ো ঘরে চাঁদের কোনা, পাঠশালাটি দোকান ঘরে, গুরু মশাই দোকান করে, ওড়ো ভিটের পোতার পরে, শালিক নাচে ছাগল চরে, গ্রামের শেষে অশ্বতলে বুনো।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। হুগলির তারকেশ্বরে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। সমাজ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বিনিয়োগের সংক্রান্ত যে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওতে দেখা গেছে এককালীন 22,000 টাকার বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করে না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। NTA স্পষ্ট করেছে সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা যাবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামে পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নতুন 3টি মেডিকেল কলেজের প্রত্যেকটিতে MBBS এ 100টি করে আসন থাকবে। নতুন মেডিকেল কলেজ তৈরির জন্য জমির ব্যবস্থা করতে 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় গ্রন্থ পাঠ দিবস। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঠন মাস উদযাপনে কোচি সফরকালে এই দিনটি প্রচলন করেন। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সে প্রধানমন্ত্রী G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় গত 24 ঘণ্টায় 8 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারদাগা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালে 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরের জেলাগুলির জেলাশাসক এবং অন্য শীর্ষ আধিকারিকের সঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন জনপরিষেবা বজায় রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: জাস্ট বৃষ্টি শুরু হচ্ছে, কোথাও কোথাও সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে থাকে ভালোবাসা, আর এই ভালোবাসার খবরাখবর। হ্যাঁ, আজকে তো থাকছি 9টা থেকে লাভ জাংশন, কিন্তু এখন এই উইকেন্ড ক্যাফেতে রয়েছে মহুয়া, এর সঙ্গে
2: শ্রেয়া। 4:05 শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe।
7: উইকেন্ড যখন হচ্ছে তখন তোমার মনে অনেক কিছু যাচ্ছে আমরা জানি, আর সেইখানে মানে আমরা একটু জাস্ট তড়কা লাগানোর জন্য এসেছি। আর আমরা কারা? আমি হচ্ছে আরজে শ্রেয়া এবং আরজে মহুয়া, আমরা দুজন উইকেন্ড ক্যাফেতে তোমার সঙ্গে 107 FM রেইনবোতে।
8: ইয়েস, আর এই যে শহরটা, যে শহরটা আমাদের ভীষণ পরিচিত, কিন্তু এই বৃষ্টি কিংবা ধরো একটা শীতের সকাল, এই সময়টা খানিকটা চেঞ্জ হয়ে যায়। আর যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ইট ওয়াজ আ রিয়েল গুড মর্নিং। তার কারণ হচ্ছে একেবারে চোখের কোলের সঙ্গে সঙ্গে আকাশের কোলেও দেখলাম একেবারে কালো কালো জল ভরা মেঘ। এবং তারপরে যখন মনে পড়ে গেল যে অফিস যেতে হবে, তখন জাস্ট একটু বারান্দা দিয়ে নিচে দেখা, না মানে একেবারে থই থই অবস্থা। আর যতগুলো রাধাচূড়া ছিল সব কটার হলুদ ফুলে, মনে হচ্ছে ওই জল, বৃষ্টি আর জলের মধ্যে ভেসে থাকা খানিকটা ফুল।
7: আর আমি সেখানে ডুবে এসেছি, তাই নাকি?
8: একদম, আমরা মোটামুটি সাঁতার কাটতে কাটতে চলে এসেছি। আর যেটা সব থেকে বড় বলার ব্যাপার, সেটা হচ্ছে আজ আমাদের পোশাকটা, ইয়েস, একেবারে হলুদ লাল তো রয়েছে, মানে লাল হলুদের একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমি সবুজ মেরুন না পড়লেও আমাদের বক্তব্য একটাই, আমাদের একটা ন্যাশনাল টিম WCতে যেতেই হবে, তাই না?
7: আর এই যে যখন এই লাল হলুদ আর সবুজ মেরুন ব্লেন্ড হয়ে যায়, তখন কি হয়?
8: ইয়েস, তখনই তো তোমার জন্য আসে।
7: ইয়েস,
6: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
8: এই উইকেন্ড ক্যাফেটা, ক্যাফেটাকে মাতিয়ে দেওয়ার জন্য তোমার জন্য এনেছি ইয়েস এই গানটা। এই গানের পরে আরো একবার ফিরে আসছি, অনেক কথা বলার আছে বহুয়া আর শ্রেয়া।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: এই উইকেন্ডটাকে আবারও বলছি বেশ ম্যাজিক্যাল করার জন্য তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে মহুয়া। আচ্ছা আচ্ছা শোনো, তুমি ঘুম থেকে কটায় ওঠো?
2: আমার মোটামুটি উঠতে ওই ধরো 8:30। থ্যাংক ইউ।
1: বাবা তুমি অনেক অনেক ভালো টাইমে ওঠো।
2: আচ্ছা
1: জানো না আমার অনেকের অনেক রকম টাইমিং আছে।
2: হ্যাঁ
1: এনিওয়ে ঠিক আছে, তোমার টাইমিংটা ঠিকঠাক আরেকটু এগিয়ে নিলে হবে। আমি বলছি কেন, তোমার মোটামুটি একটু ঢিলে ঢালা টি শার্ট, একটু ট্র্যাক প্যান্ট এসব রেডি আছে?
2: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি।
1: আর ধরো ম্যাট না হলেও চলবে, একটা ডাবল বেডের চাদর ভাঁজ করে ব্যাগে নিয়ে নিতে হবে।
2: ইয়েস,
1: একটা জলের বোতল ঠিকঠাক করে, আর কিছু ছোলা বাদাম আগের রাতে ভিজিয়ে রাখবে।
2: ছোলা বাদাম ভিজিয়ে রাখতে হবে? ভাজা বাদাম খাওয়া যাবে
1: না? না না না, চলবে না,
2: কাঁচা বাদাম। যাই হোক, ওকে ঠিক আছে।
1: এবং সেটা নিয়ে নিতে হবে সঙ্গে করে।
2: আচ্ছা,
1: এবং নিয়ে যেটা করবে 21 তারিখ,
2: আচ্ছা,
1: সকালবেলা তুমি আমার সঙ্গে যাবে।
2: কোথায় যাবো আশ্চর্য, এই ভোরবেলা কোথায় তোমার সাথে চিটচাট করতে যাবো আশ্চর্য দাদা?
1: রেড রোডে। রেড রোডে কেন যাবে? কারণ ওই দিন ইন্টারন্যাশনাল যোগা ডে। আর ওই দিন কি কি হচ্ছে, কি হচ্ছে আমাদের কলকাতা শহরে?
2: কি কি হচ্ছে
1: কলকাতা শহরে? ওই যে ভোর 6:30 থেকে একদম 7:45, তার বেশি হবে না, ওই ওই টাইমের মধ্যেই কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে। মানে তুমি 8:30 উঠলে হবে না, সে
2: মানে আমাকে একটু আগে উঠতে হবে। ধরো আমি যদি 6:00 উঠে পড়ি, তার মধ্যে হ্যাঁ 6:30 আমি না, অন্তত 5:30 উঠতে হবে রেডি শেডি হয়ে। 6:00 মধ্যে অন্তত বাড়ি থেকে স্টার্ট করলে আমি রেড রোড ঠিক পৌঁছে যাব 6:30 মধ্যে।
1: পৌঁছে আমরা করবটা কি?
2: করবটা কি এক্স্যাক্টলি?
1: ইয়েস, আমরা ওইদিন ওখানে পৌঁছে যোগা করব। তার জন্য একটু রেজিস্ট্রেশন করারও ব্যাপার রয়েছে। মানে মোটামুটি 30,000 জন আইডিয়া করা যাচ্ছে, এরকম লোকজন নিয়ে প্রধানমন্ত্রী আসছেন এবং তিনি আমাদের যোগা করাবেন, আর যা যা হবে হবে। কিন্তু কথা হচ্ছে টাইমিং কিন্তু ফিক্সড, 6:30 থেকে 7:45।
2: অল রাইট, মানে 6:30 সময় আমাদের পিএম আসছেন, এবং সেই সাথে সাথে আমরা প্রত্যেকেই তার সাথে, তার অনুপ্রেরণা তো বটেই, সেই সাথে সাথে নিজেদের ফিট রাখার জন্য, যেটা প্রত্যেকেই বলছেন, যারা যোগা গুরু রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই যোগা করলে সমস্ত রকমের, এমন অনেক সমস্ত রোগ রয়েছে যেগুলোকে কিন্তু প্রিভেন্ট করা যায়। সুতরাং এগুলোর জন্য কিন্তু নিজেদের ফিট রাখার জন্য এই দিনটা সেলিব্রেট করতে হবে, বিকজ এটা ইন্টারন্যাশনাল যোগা ডে। তবে হ্যাঁ, আজকে 19th of June, আজও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা দিন, তার কারণ দিস ইজ ন্যাশনাল রিডিং ডে। বই পড়ো তো শ্রেয়া?
1: ভীষণ ভীষণ,
2: একদম। আমায় যদি তুমি বই পড়ার কথা বলো, আমার কিন্তু বিষয়টা একেবারে যাকে বলা যায় নেগেটিভ, ট্যা ট্যা ট্যা। তার কারণ আমার পড়তে বেশি ভালো লাগে পিডিএফ, কারণ ইউ নো দ্যাট আমরা কাজ করি পিডিএফে, সুতরাং আমাদের তো ওই পিডিএফটাই বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। আমার কাছে কিন্তু ওই পাতায় হাত দেওয়ার থেকে আমার কিন্তু পিডিএফ পড়াটা মনে হয় যে আমার বেশি অনেক ইম্পর্টেন্ট, বা আমার কাছে একটু ইজি মনে হয়।
1: তার মানে তুমি প্রয়োজন মতো জুম করে নিতে
2: পারো? অ্যাবসলিউটলি, প্রয়োজন মতো জুম করে নিতে পারি। মানে আমার যদি চশমাটা আমার মানে চোখে নাও থাকে, আমার দেখতে অসুবিধা হয় না, এক। আর নাম্বার টু হচ্ছে সেগুলোর পরেও কিন্তু ছোটবেলা আছে আমার একটা, আর সেই ছোটবেলায় এই যে গল্প পড়ার একটা মজা, সেটা কিন্তু এই সময়তেই তৈরি হয়েছিল। বাবা মা যে কোনো সময় ধরো কোনো একটা মানে কোনো একটা ইভেন্ট হচ্ছে বাড়িতে কিছু, তাতে কিন্তু ছোটরা বই পেত, এবং আমিও ছোটবেলায় অনেক বই পেয়েছিলাম। তো তোমার ছোটবেলাতেও নিশ্চয়ই বই রয়েছে শ্রেয়া?
1: ইয়েস, অনেক অনেক বই আছে। এবং ছোটবেলার বই বলতে সব থেকে একটা অদ্ভুত ব্যাপার যেটা হলো, সেটা বইমেলায় যাওয়ার পর রাইটাররা ওখানে বসে থাকতেন এবং তারা আমাদের নাম লিখে নিজেদের সাইন করে দিতেন।
2: সত্যি কথা, ওটা কিন্তু আমাদের কাছে এক্সট্রা প্রাপ্তি ছিল, এবং সবাইকে ওটা দেখানো, ওই যে একটা অটোগ্রাফ দেখানো, মানে এখন যেরকম সেলফির হিড়িক রয়েছে, তখন কিন্তু ওই ওই হাতের লেখাটাই ছিল আমাদের কাছে মানে শ্রেষ্ঠ, এবং সেটাই আমাদের রেখে দেওয়ার মতো। সুতরাং আজকে তোমাকে 9903653992 তে জিজ্ঞাসা করছি, ছোটবেলায় তোমার প্রথম গল্পের বইয়ের নামটা, ইয়েস, পাঠিয়ে দাও। যে গল্পের বইটা হয়তো হারিয়ে ফেলেছো, কিংবা হয়তো যত্ন করে রেখেছো, সেই গল্পের বইয়ের নামটা কিভাবে জানাবে শ্রেয়া একটু প্লিজ?
1: 9903653992 এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা SMSও করতে পারো, আমরা তো অপেক্ষায় আছি। শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর দেখো তোমার ভাবার জন্য, মনে করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: যখন পড়ার বইটা পড়তে বলা হতো, তখন কিন্তু সেই পড়ার বই বইয়ের ভাঁজে থাকতো এমন একটা বই যে বইটা ছিল একেবারে মাথায় তুলে রাখার মতো। লিটারালি সেই বইগুলো আমরা বালিশের নিচে রাখতাম, সেখানে রাজা রানী দৈত্য দানব এবং আরও অনেক কিছু থাকতো, যার মধ্যে আমার খুব ফেভারিট ক্যারেক্টার ছিলেন চলমান অশরীরী, বা যাকে বলা হয় ফ্যান্টম।
2: ওকে, তবে আমার প্রথম যে বইটা, সেই বইটার মলাটা এত কিউট, আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। সেই বইটার নাম ছিল তুতুভুতু।
1: তুতুভুতু,
2: এখনো পর্যন্ত একই রকম পপুলার ধীরেন বলে লেখা একটা বই, এবং তার লেখা প্রচুর বই এরকম রয়েছে। ওইখানে একটি বিড়াল যে লাল এবং হলুদ রঙের পোশাক পরা, এবং একটি কুকুর যে নীল এবং সাদা রঙের পোশাক পরা।
1: আচ্ছা,
2: ওই ছবিটা আমি একেবারেই ভুলতে পারি না, এখনো একইভাবে রয়েছে যত্ন করে।
1: আমি ওই কুকুরের কথাটা বলতে পারছি না, কিন্তু ম্যাও ম্যাও করা বিড়ালটা কিন্তু আমার পাশেই বসে রয়েছে একদম। এই যে লাল হলুদের কথা বললে, এন্ড শি, মানে শি ইজ অ্যাকচুয়ালি লুকিং সো প্রিটি, দারুণ সুন্দর লাগছে আজকে শ্রেয়াকে। যারা একটু পরে যখন আমরা লাইভে আসবো, তখন তো তোমরা দেখতেই পাবে। লাইভ কোথায় আসি শ্রেয়া, একটু বলে দাও প্লিজ।
2: আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো। তুমি একদম চট করে গিয়ে ইনস্টাগ্রামে সার্চ বাটনে গিয়ে 107 FM রেনবো লিখলেই টুকুশ করে জুড়ে যাবে আমাদের সঙ্গে।
1: অ্যাবসলিউটলি। আর আজকে যে কথাটার জন্য এইখানে এত গৌড় চন্দ্রিকা করা হলো, সেটা হচ্ছে আসলে আজকে ন্যাশনাল রিডিং ডে। ইয়েস, যেমনটা 21 জুন রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ঠিক তেমনই আজ কিন্তু ন্যাশনাল রিডিং ডে। সুতরাং ছোটবেলায় তোমার পড়া প্রথম গল্পের বইটার নাম কিন্তু 9903653992 তে আমাদের লিখে জানিয়ে দিও। আপাতত তোমার জন্য থাকছে সেই একটা মানুষের গান, যে হয়তো তোমার আমার সকলের তো দিল চুরা লিয়া হ্যায় পর মারিয়া কা পতা নেহি কিয়া হুয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কোন বইটা তোমার চোখের সামনে, কোন বইটা ভেসে উঠছে সেটা আমাদেরকে জানাও। এখনো যদি না জানিয়ে থাকো তাহলে তোমাকে একটু মনে করিয়ে দিই, আজকে এই উইকেন্ড ক্যাফেতে তোমার সঙ্গে তোমার জন্য আর যে শ্রেয়া এবং আর যে মহুয়া রয়েছে, আর আমরা দুজন মিলে তোমায় বলেছিলাম যে আজ 19 জুন যেহেতু ন্যাশনাল রিডিং ডে, তাই তোমার জীবনের প্রথম পাওয়া সেই বইটার কথা আমাদের বলো, সেটার নাম বলো। মানে ওটা হতেই পারে তোমার কাছে এখন নেই, খুঁজে পাচ্ছ না, এমন হতে পারে, কিন্তু তোমার মন থেকে তো মোছেনি।
2: এমনও তো হতে পারে যে কেউ একজন বইটা জাস্ট গিড়িয়ে দিয়েছে, মানে জাস্ট নেই তোমার কাছে। এরকম গল্প কিন্তু শ্রেয়া আমাদের জীবনে প্রচুর আছে। ধরো আমার খুব ছোট্টবেলায় পাগলা দাশু, মানে ভীষণ ভালো তো লেখা তো বটেই, মজার তো লেখা বটেই, নিজের মতো করে। পাগলা দাশু ইজ লাইক, আমরা ছোটবেলায় ঠিক যেমনটা ছিলাম পাগলা দাশু ঠিক তেমনটি, ঠিক আছে? তো সেই পাগলা দাশুর মানে বোর্ড বাইন্ডিং একটি বই, সেটাকে দেখা গেল যে না জাস্ট নেই, হাফিজ হয়ে গেছে। তো সেই রকম তো আছেই, কিন্তু যদি প্রথম গল্পটা বলতে বলো তাহলে হ্যাঁ, ইয়েস, ফ্যান্টম অ্যান্ড লি ফকের লেখা, এবং সেটা একটা কমিক বই ছিল, কমিক্সের বই, এবং সেটাই আমি প্রথম পড়েছিলাম, প্রথম হাতে আসা। তবে হ্যাঁ, যদি মনে করতে হয় কোনো সেই রকম মনে রাখার মতো বই, তাহলে কিন্তু ক্ষীরের পুতুল অবশ্যই। তবে এই সমস্ত কিছুর মাঝখানে আমরা আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, দিস ইজ উইকেন্ড শ্রেয়া, সুতরাং আমাদের তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, রাইট? সুতরাং সেখানে কী কী আসছে আমরা বরঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে জানাবো, কিন্তু তার আগে থাকছে গান। সেই গান পেরিয়ে আমরা আরও একবার চলে আসবো ঠিক 5:02, এবং সেখানে শ্রেয়া আর মহুয়া তোমাকে বলবে ওয়েলকাম, এবং সেই সাথে থাকবে প্রচুর প্রচুর গান। প্লিজ, এই যে গানটা এটা ইজি পিজি গান, কিন্তু সেই গানটার মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা আছে, এবং সেই সাথে সাথে যে যোগার আছে, যোগার আগে কোমরটাকে তো একটু ফিট করে নিতে হবে, প্লিজ।
1: আমরা তো করছি, তোমরাও করো।
2: ইয়েস,
3: ఎవరు ఫోన్ చేశారు? ఆపు ఆపు, ఎయిర్ప్లేన్ మోడ్.

0: চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালে 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলেই প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও গতকালই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতা দেওয়ার সপক্ষে কোনো উপযুক্ত কারণ নেই। গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে আজ ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র পুর নিগমের কমিশনারের হাতে তুলে দেন। ইতিমধ্যে তিনি সরকারি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও ফিরিয়ে দিয়েছেন। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত, নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 3-4 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ায় অস্থায়ী সেতু ভেসে যাওয়ার পর সাংসদ রাজু বিস্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: অ্যাবসলিউটলি 100% লাভ, আর এই 100% লাভটা কোথায় সেটা তো জানতে হবে। ইয়েস, 107 FM রেইনবোতে আজকে মহুয়া আর শ্রেয়া রয়েছে তোমার সঙ্গে, এবং সেই সাথে তোমাকে যেমনটা বলেছিলাম এটা উইকেন্ড, এবং এই উইকেন্ড মানে হচ্ছে OTT রিলিজ, এবং সেখানে দ্য এজেন্সি, সেখানে জেফ্রি ওয়েটকে তুমি ডেফিনেটলি দেখতে চাইবে, কারণ দিস ইজ দেয়ার সেকেন্ড সিজন। এবং সেই সাথে যদি তোমার মনে হয় সাউথের ফিল্ম, ইয়েস অফকোর্স, সেটা ডাব করা থাকে সেভ দ্য টাইগার্স, দিস ইজ দ্য সিজন 3, সুতরাং সেটাও কিন্তু দেখতে একদম ভুলো না। আর যারা সুগার নিয়ে একটু বেশি রকম নিজেকে মনে করো যে হ্যাঁ দূরে রাখতে হবে, তারা কিন্তু নিজেদের দূরে রাখতে পারবে না, কারণ সেকেন্ড সিজন চলে এসে, এবং সেই জন্যই তুমি এই সুগার সিজন 2টাও কিন্তু দেখতে একদম ভুলো না। আর যারা একটু গ্রিফ, একটু ফাদারহুড, এই সমস্ত বিষয় নিয়ে বা ডার্ক ফিল্ম নিয়ে ভাবতে পছন্দ করো, তারা কালার বুক নিয়ে কিন্তু সিনেমাটা দেখো, পুরো ফিল্মটাই কিন্তু ইন গ্রে স্কেল। আর যদি হিন্দি ফিল্ম দেখতে হয় যেটা মনে হয়েছে যে ইয়েস ভীষণ রকমের থ্রিলার একটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তেলেগু ফিল্ম এবং এটা ডাব করা হয়েছে, এটা একটা থ্রিলার, নাম হচ্ছে রেজার, প্লিজ ডু ওয়াচ দিস থিং অ্যান্ড ম্যাচ পয়েন্ট, এটাও কিন্তু দেখতে পারো, এটা OTT, এটা ডার্ক রোম্যান্স নিয়ে কথা বলছে।
1: এই সব কিছু তো দেখবেই, তবে আমরা যেটা ওই সিনেমার পর্দায় দেখি তার আগে সেগুলো কোথাও তো লেখা হয়, আর অনেক সময় যেটা হয় কোনো না কোনো উপন্যাস, কোনো না কোনো গল্প সেখান থেকে ইন্সপায়ার হয়। আর তোমার জীবনেও নিশ্চয়ই এরকম কিছু রয়েছে, যেমন ধরো তোমাকে কেউ একজন প্রথম যে বইটা উপহার দিয়েছিল বা প্রথম তোমার জীবনে যে বইটা তুমি পড়েছিলে, গল্পের বই হোক, ছড়ার বই হোক, কবিতার বই হোক, যাই হোক না কেন, যেহেতু আজ ন্যাশনাল রিডিং ডে, তাই আমাদের মনে হলো তোমার থেকে জেনে নিই যে তোমার জীবনের পড়া প্রথম বইটা কোনটা। তুমি কি লিখেছ? গুড ইভিনিং আরজে ফ্রেন্ড শ্রেয়া ও মহুয়া, বৃষ্টি ভেজা বিকেলে তোমাদের প্রোগ্রাম শুনতে ভালোই লাগছে,
0: থ্যাংক ইউ।
1: আমার ছোট্টবেলার উপহার, আচ্ছা, সুনীল গাঙ্গুলির লেখা সবুজ দ্বীপের রাজা।
0: বাহ বাহ,
1: দুর্দান্ত,
0: মানে কাকা বাবু একদম হাতে চলে এসেছিলেন খুব ছোট বয়সেই, বেশ। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময়, মানে যে সময়ই পড়ো না কেন, মানে মনে হয় সাহিত্য রস, এবং সেই সাথে ভীষণ সোজা সাপটা লেখা,
1: একদমই তাই। এই মেসেজটা যিনি করেছেন তিনি হলেন শ্যামলেন্দু দত্ত, বেহালা থেকে বলছেন।
0: থ্যাংক ইউ শ্যামলেন্দু দা। এরপর নেক্সট আমাদের কে কি লিখছেন গল্পের বইয়ের
1: নাম? হাই আর জে দিদিরা, কেমন আছো তোমরা?
0: একদম পারফেক্ট, থ্যাংক ইউ।
1: আমার মনে পড়ে আমার প্রথম যে বইটার গল্প পড়েছিলাম ক্লাস 1 এ, সেটা হলো ওয়াও, রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলা।
0: ও মাই গড, অ্যাকচুয়ালি রাস্কিন বন্ড যখন আমাদের এই পাহাড়টাকে চষে ফেলেছেন এবং তারপরে যখন পাহাড়ে অনেক ভূতের গল্প লিখেছেন, সেই গল্পগুলো কিন্তু আমার বেশ ফেভারিট ছিল, তবে আমি বেশ খানিকটা বড় হওয়ার পরে রাস্কিন বন্ড পড়েছি, থ্যাংক ইউ।
1: ইয়েস, আর শর্মিষ্ঠা মুখার্জি বেশ কিছু বইয়ের নাম লিখেছে, কিছু ভূতরে গল্পের বই, কিছু হাড়হিম করা বই,
0: আমরা বরঞ্চ সেটা একটু পড়ে এসে চলি,
1: এই সমস্ত বইপত্র লিখেছে।
0: আপাতত তোমার জন্য একটা বিজ্ঞাপন ব্রেক, এবং তারপরেই চলে আসছে মহুয়া আর শ্রেয়া।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, 107 FM Rainbow তে মহু আর শ্রেয়া, এন্ড অফকোর্স এই সময়টাই তো উইকেন্ড ক্যাফেতে তোমার সাথে জমিয়ে আড্ডার সঙ্গে সঙ্গে ইনফরমেশন। ইয়েস, এটুকু তো বলতেই পারি, ন্যাশনাল রিডিং ডে, এবং সেই জন্য তোমার কাছ থেকে জানতে চাওয়া তোমার প্রথম গল্পের বইয়ের নামটা। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি আমাদের আশেপাশের যে কিছু, মানে যা কিছুই ঘটছে না কেন, তার মধ্যে গল্প থাকে এবং সেই সাথে সাথে তোমার লেখাটাও থাকে। 9903653992 ইজ দ্য নাম্বার। এখনও পর্যন্ত তো রয়েছে বেশ খানিকটা সময়, কারণ 5:30 থেকেই পাল্টে যাবে বস। তার কারণ এরপরেই তো তোমার ফেভারিট ছড়া কাটিং, ইয়েস, সেটা কি করে ভুলে যাই বলো, সুতরাং সেটাও তো থাকছে। এবং এই সাথে সাথে বলে দিই যে শ্রেয়া ওয়েট করে রয়েছে যে এরপরে হোয়াট নেক্সট।
2: নেক্সট হচ্ছে তুমি, তুমি এবং শুধুই তুমি। তুমি আমাদেরকে বলেছো ছোটবেলায় তোমার প্রথম গল্পের বই ছিল গোপাল ভাঁড়, মেলা থেকে কেনা বই, এটা বলেছে সৌভিক ঢাকুরিয়া থেকে।
1: এই গল্পের বইয়ের কথা মনে পড়ে গেল, আমার মনে হয় যে শ্রেয়া তোমারও বোধহয় বাড়িতে প্রথমবারের পাতলা চটি চটি যে বইগুলো হয় তার মধ্যে টুনটুনি আর বেড়ালের গল্প, এটা এক নম্বর ছিল। নাম্বার হচ্ছে, আমি যেহেতু একটু মানে সেই টিরেক্সের জামানার, সেই কারণে আমার কাছে যেটা প্রথম এসেছিল এরকম পাতলা পাতলা বই, সেটা হচ্ছে বাজপাখি, বাজপাখির গল্প, বাজপাখির রহস্য, ড্রাগন রহস্য। এগুলো ছিল একরকম, কিরকম জানো তো, মানে এখন যেগুলোকে লোকজন খুব ট্র্যাশ গোয়েন্দা গল্প বলে ঠেলে দেয়, এটা ছিল সেই যুগকার ওই থ্রিলার গল্প, রহেলিকার সিরিজ থেকে বেরোতো, এবং সেগুলো না আমরা ওয়েট করে থাকতাম নেক্সট, হোয়াট নেক্সট, কি আসতে চলেছে নেক্সট উইকে। ইয়েস, এরপরে যদি একটা সত্যি সত্যি সুখের খবর বলতেই হয় তাহলে কিন্তু সেরকম কিছু না হলেও আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিশ্বের সব থেকে সুন্দর যে এয়ারপোর্টগুলো রয়েছে তার মধ্যে ভারতের দুটো এয়ারপোর্টও কিন্তু রয়েছে। ইয়েস, একটা যদি নবী মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর হয় তাহলে আরেকটা কিন্তু গুয়াহাটির গোপীনাথ বারদৌ আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েস, উই আর অ্যাকচুয়ালি প্রাউড অফ দ্যাট, কারণ এত সুন্দর বিমানবন্দর কিন্তু সত্যিই নেই।
2: মানে তুমি এয়ারপোর্টে গিয়েছো, ফ্লাইট মিস হয়ে গেল এয়ারপোর্ট দেখতে গিয়ে,
1: একটু তুমি এটা বলছো তো, আমি তোমাকে বলছি আমি মুম্বাই এয়ারপোর্টে নেমেছি, আমরা যাচ্ছিলাম গোয়াতে, ঠিক আছে, এবার আমাদের একটা ওই জায়গাটাতে একটা স্টপ গ্যাপ রয়েছে, আমরা ওখানে মানে আমাদের ফ্লাইটটা ওখানে দাঁড়ালো, আমি জাস্ট ওখানে নামলাম, নেমে ছত্রপতি শিবাজি যে ইয়ে ব্যাপারটা রয়েছে ওখানে, তো সেইখানে কিন্তু আমি নামলাম এবং ওই মাটিটাকে একবার চুমু খেয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমি এটা ভাবলাম যে এইখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং এখানেই শাহরুখ খান কোনো একটা ফ্লাইটে যান, এই আর কি, এই ম্যাডনেস।
2: আর তুমি একটা কাজ করতে পারো, আমাদের হাতে এখনো পর্যন্ত আমরা তো এয়ারপোর্ট থেকে একটু নেমে এসেছি, আমার এয়ারপোর্ট থেকে নেমে তোমাদের বলছি আমাদের হাতে এখনো যেটুকু সময় আছে তুমি তোমার সেই প্রথম গল্পের বই আমাদের বলতেই পারো। আচ্ছা, আমরা কি আর মেসেজ পড়ব?
1: আমরা আর একটা পড়তেই পারি, হ্যাঁ নিশ্চয়ই পড়তে পারি। ইয়েস,
2: আমাদেরকে আমাদের রেগুলার লিসনার বড় ঘোষপাড়া থেকে মাধাই দাস, তিনি অনেকগুলো বইয়ের কথা বলেছেন, তার মধ্যে যেমন পাণ্ডব গোয়েন্দা, সেটা হচ্ছে ওনার প্রথম পড়া বই, এছাড়া আরো বেশ কয়েকটা বইয়ের কথা বলেছেন, এবং এমনও হয়েছে যে স্কুলের বই না পড়ে তিনি সেই বইপত্রগুলো পড়তেন।
1: একদমই, আমরা ইনফ্যাক্ট এটা তো হতোই, এখন যেরকম মোবাইলটা একেবারে মানে যে মুহূর্তে তুমি বেডে রয়েছো মা যদি এসে লাইটটা অফ করে দেয় তুমি ভাবছো যে তুমি দেখাচ্ছ যে তুমি পড়ছো, মানে ভেতরের ওই আলোটা জ্বলে ওঠে এবং ঠাস ঠাস, মানে উত্তম মধ্যম কোথায় যে পড়ে ভাবাই যায় না, কিন্তু সেই সময় তো আর বই থেকে আলো জ্বলতো না, কিন্তু আমরা টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু একেবারে হাড় হিম করা সমস্ত ভূতের গল্প পড়তাম শীতের রাতে, কিংবা এই রকম আজ যেরকম বর্ষা ঠিক তেমনই বর্ষার রাতগুলোতে।
2: গুড ইভিনিং দিদি, আমাদের পাড়ায় প্রথম আমার পড়া প্রথম গল্প হচ্ছে ঠাকুমার ঝুলি, এটা রজত লিখেছে, রজত বিশ্বাস নদিয়া থেকে।
1: বেশ, থ্যাংক ইউ সো মাচ, এই যে সময়টা আমাদের দিচ্ছ, আর একটুখানি সময় কিন্তু আমাদের দিতেই হবে, কারণ শ্রেয়া আর মহুয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য ইয়াস ছড়া কাটিং নিয়ে আসছে, আরও অনেক অনেক খবরা খবর রয়েছে। 5:21 হয়ে গেছে সময়, এবার কিন্তু একটা গান তোমার জন্য, এই পুরো গানটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টুডিওটাকে জাস্ট সাইলেন্ট করে দিতে পারি।
3: লাভ ইউ।

0: 107 FM Rainbow Arish Shekhane Tumi Exactly Ki Shuncho
1: Tumi Shuncho Weekend Cafe 107 FM Rainbow Te Weekend Cafe Weekend Cafe
0: এই যে সময়টা, যে সময়টায় 9903653992 জুড়ে শুধুমাত্র তোমারই লেখা ন্যাশনাল রিডিং ডে আজকে, সুতরাং সেই সময়ে আমরা তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, অ্যাকচুয়ালি তোমাকে একটু নস্টালজিয়ায় নিয়ে যাচ্ছিলাম এবং বলছিলাম সেই কোন বইটা যেটা তুমি কিন্তু মনে রেখেছো সেই ছোট্টবেলাকার প্রথম বই হিসেবে। শ্রেয়া, আমাদের টেক্সট কি বলছে?
2: মহুয়া এবং শ্রেয়া, গুড ইভিনিং। টিনটিন ফোনটে নন্টে ফোনটে ও বাটুল দি গ্রেট ইত্যাদি কমিক্সের বই আমার ছোটবেলার দিনগুলোকে একেবারে মজায় আনন্দে ভরিয়ে রেখেছিল। সুভাষ চক্রবর্তী, উত্তর বাউলি।
0: একেবারে তাই, আমি যখন প্রথমবার বাটুলের ছবিটা দেখেছিলাম, নারায়ণ দেবনাথ এর একদম অমর সৃষ্টি, আমার মনে হয়েছিল, এবং সেখানে জানো তো তুমি নিশ্চয়ই বাটুল পড়েছো, এবং সেখানে ওই বন্দুকের গুলি এবং টং টাং ঠাই ঠাস এরকম যে আওয়াজগুলো, আমার মনে হতো সত্যি সত্যি বোধ হয় বাটুলের বুকে যদি কখনো গুলি লাগে সত্যি সত্যি টাং করে মাটুলের বুক থেকে বোধহয় গুলিটা ওইভাবে ছিটকে যাবে। ইয়েস, এই মজাগুলোই তৈরি করতে পারতেন, এই ম্যাজিকগুলোই ছিল তাদের আঙুলের একেবারে ডগায়।
2: প্রিয় শ্রেয়া এবং মহুয়া, আর তোমার নামের ব্র্যাকেটে লিখেছে ফুলঝুরি।
0: থ্যাংক ইউ সো মাচ।
2: ছোটবেলায় আমার সেরা বই ছিল ঈশপের গল্প, এটা লিখে পাঠিয়েছেন হচ্ছে উত্তম দালাল খরসরাই থেকে।
0: বেশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঈশপের গল্প কিন্তু আমরা প্রত্যেকেই পড়েছি। ইনফ্যাক্ট শ্রেয়া, আমাদের স্কুলে, আমি জানি না এখনো পর্যন্ত তো, মানে আমি আমার বাড়ির ছোট সদস্যকে দেখিনি যে তাদের এটা ম্যান্ডেটরি করে দেওয়া, কিন্তু আমরা ছোটবেলায় ওই ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত কিন্তু পড়েছি, এবং সেখানে ওই যে ডায়লগ, মানে ডায়ালেক্টিক যেটা থাকতো, আমার মনে হতো হ্যাঁ এইরকম কি ক্লাউড হয়ে যায়, এবং সেই ডায়লগগুলো তখনকার দিনে বলা হতো, মানে ছোটদের যে কত রকম মানে কল্পনা শক্তি, সত্যি সত্যি কল্পনা শক্তি না থাকলে বোধ হয় এই চেয়ারটাতে বসা এবং এই এই এই ঘরটার মধ্যে থেকে অন্তত বসে বাবুঘাটে জল পড়ছে বৃষ্টির, এটা কিন্তু কল্পনা করা রিয়েলি খুব টাফ,
2: সত্যি টাফ। আর এই মুহূর্তে আমাদেরকে আরো আরো আরো বেশ কিছু মেসেজ আমাদের কাছে রয়েছে। আমাদেরকে প্রতাপ লিখেছে,
0: আচ্ছা
2: তার প্রথম পড়া বই হচ্ছে অমর গাথা।
0: বাহ, এটা অনেকক্ষণ বাদে শুনলাম, এবং সত্যি সত্যি এই অমর গাথার যদি কথা বলো, ভারতবর্ষের এমন অনেক গল্প, মানে অজানা যে গল্প, বীরেদের গল্প, এবং সেই সাথে সাথে কিছুটা অবিশ্বাস্যকর গল্প কিন্তু এই বীর গাথায় ছিল, এগুলো সত্যি সত্যি পড়ার মতো। ভারত গাথা সত্যি সত্যি আমাদের, ইনফ্যাক্ট চাঁদ মামার কথাও কিন্তু বলা যায়। চাঁদ মামা আমি খুব মিস করি, তার কারণ একটা সময় পরে পাক্ষিক ব্যাপার তো 15 দিন বাদে বাদে আসতো, এবং ওই রঙিন বইটা যে মুহূর্তে হাতের কাছে আসতো মনে হতো যেন, মানে যা কিছু জানি না বেতাল সম্পর্কে, সেই সমস্ত বেতালের গল্প কিন্তু ওই একটা পেজে যেন মনে হতো যে ধরে রেখে দিয়েছে।
2: এক্স্যাক্টলি। আর কুনাল মিদ্যা বলছে তার প্রথম পড়া গল্পের বই এবং সেই ক্রেডিটটা নাকি তার গার্লফ্রেন্ডের, সেটা হলো বুদ্ধদেব বহুর একটু উষ্ণতার জন্য।
0: একটু উষ্ণতার জন্য, কিন্তু আমি আমি জানি এটা তো একটু বড় হলে তখন আমাদের অনুভূতি যখন চেঞ্জ হয় তখন পড়ার মতো।
2: ওনার প্রথম বই উনি পড়েছিলেন গল্পের বই হিসেবে, তার গার্লফ্রেন্ড ওনাকে।
0: আচ্ছা আচ্ছা, তার আগে গল্পের বই পড়া হয়নি, ঠিক আছে, মানে বেটার লাক দ্যান নেভার। এটা নিশ্চয়ই শুরু হয়েছে যখন, নিশ্চয়ই আপনি গল্পের বই পড়বেন আরো, এটাই আমরা অন্তত আশা করতে পারি। আর কি রয়েছে, আমরা বরঞ্চের পরে কিন্তু গানে যাব, তবে হ্যাঁ তার আগে 9903653992 তে অন্তত ন্যাশনাল রিডিং ডেতে তোমার যা কিছু পাঠানো লেখা সেগুলো আমাদের ওয়াইন্ড আপ করতেই হবে, তার কারণ হচ্ছে এরপরে আসবে ছড়া কাটিং।
2: মিতালি সামন্ত একটা অদ্ভুত সুন্দর একটা বইয়ের নাম লিখেছে, যে বইটা আমি আমি তো পড়িনি কখনো।
0: আচ্ছা,
2: বইটার নাম হলো ভূতের শাশুড়ির বিয়ে। তুমি কি পড়েছো?
0: ভূতের শাশুড়ির বিয়ে বলছো? আমি তুফান দরিয়ার পরাণ মাঝি বলে একটা বই পড়েছিলাম, যেটা হয়তো কেউ দেখেনি বা কেউ জানে না, কিন্তু সত্যি সত্যি এই যে মানে একদম পাতলা কতগুলো বই, খুব মানে ওই রেলওয়ে স্টেশনে পাওয়া যেত, কিংবা ধরো তুমি বইয়ের দোকানে বই কিনতে যাচ্ছ, সেখানে একটা পাতলা বই, যিনি বই বিক্রি করছেন তিনি বলে এটা পড়ে দেখিস, এটা কিন্তু হেভি ভূতের, তো ওই করে করে কিন্তু এরকম অনেক ওই তুফান দরিয়ার পরাণ মাঝি টাইপের। হ্যাঁ ডেফিনেটলি ওরকম বই পড়েছি আমরা প্রচুর। আবার ভূতের বাপের শ্রাদ্ধ তো আমরা জানি, সে আবার নানান রকমের, বুঝলে, কার্টুন একরকম দেখেছি আবার গল্প একরকম পড়েছি, এরপর 107 FM রেইনবোতে তোমার লেখা, মানে এখানেই বোধহয় আমরা শেষ করব ন্যাশনাল রিডিং ডে এর লেখাগুলো। আর কি আমাদের সেই রকম কিছু রয়েছে? কারণ এরপরে আমরা ছড়া কাটিং এ কিন্তু চলে যাব।
2: একদম সেম একটা মেসেজ আরেক পেলাম আমরা গোপাল ভার, যার প্রথম পড়া বই, তিনি হলেন প্রশান্ত।
0: আচ্ছা, এরপরে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব এবং তারপরে গান পেরিয়ে আমরা আবার ফিরে আসবো তোমার কাছে শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM Rainbow Kolkata is our official Insta handle. আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মহুয়া আর শ্রেয়া সেখানে লাইভ থাকবে। আর যারা এই মুহূর্তে আমাদের কানে রেখেছো তারা কিন্তু, হ্যাঁ, তিনেকে তিন, একদম তিনটে পর পর গান থাকছে, সেটাও তুমি এনজয় করতে পারো। লেটস এনজয়
0: FM Rainbow তে তিনেকে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়েস, অ্যাবসলিউটলি, এই সময়টার জন্যই তুমি ওয়েট করে থাকো, আর সেই জন্যই তো 9903653992 আলো করে চলে এসেছে তোমার প্রিয় ছড়া কাটিং। ইয়েস, ছড়া কাটিংয়ের দুটো লাইন, ইয়েস, সেটা শুনে নাও। রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, আরও একবার পাঠিয়ে দিলেই ভালো,
2: কারণ আমরাও জানতে চাই তোমার মনে এখন কতটা আলো।
1: তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে যখন 5:51 হয়ে গেছে তখন কিন্তু আমরা এই ছড়া কাটিংটা তোমাকে বলে দিয়েছি, এবং সেই সাথে আমাদের কাছে এই মুহূর্তে কি আগের কোনো রকম রেসিডিউ কিছু রয়ে গেছে সেটা তুমি একবার দেখে নিতে পারো। আর যেটা আমরা একটু পরেই তোমাকে বলবো যে এক্স্যাক্টলি আমরা এই বিষয় নিয়ে কি ভাবনা চিন্তায় রয়েছি, তবে অনেক নতুন নতুন তথ্যের মধ্যে একটা তথ্য তোমাকে বলা যেতেই পারে। ফিল্ম নিয়ে যদি বলতে হয় তাহলে রিসেন্ট যে সমস্ত ফিল্মগুলো রয়েছে সেখানে আমার অন্তত দেখে একটা জিনিসই মনে হয়েছে, প্রথমে বোধহয় সিকুয়েলটা বানিয়ে নেওয়া বা প্রথমেই সিকুয়েলের কথাটা ভেবে নিয়ে তারপরে বোধহয় মেন ফিল্মটাকে শ্যুট করা উচিত। রাজামৌলি বা এরকম যারা ডিরেক্টরসরা রয়েছেন তারা প্রথমে প্রথমের বদলে আগে দ্বিতীয়টা ভেবেছেন, তারপরে কিন্তু প্রথমটা করেছেন, এবং তারা কিন্তু আউটস্ট্যান্ডিং ফল পেয়েছেন। এবং সেখানে আরেকটা বলতে পারি, আন্ডারডগের কণ্ঠস্বর কঙ্গনা, মানে আমরা তাকে কঙ্কনাকে আমরা পাবো, কলকাতা থেকে বলিউড সে কীভাবে পাড়ি জমালো সেই গল্পটা আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে জানাবো।
2: আর আরও একটা যেটা জানাবো সেটা হলো আমাদের আগের একটাই মেসেজ বাকি রয়েছে, সেটা হলো আমাদের রেগুলার লিসনার অ্যান্ডি বলেছে, গুড ইভিনিং সুইট কমিক গার্ল মৌদি,
1: থ্যাংক ইউ সো মাচ।
2: অলরাইট, ছোট্ট করে নিজের মতো সুন্দর করে নিয়েছে।
1: হ্যাঁ, মহুয়া বানানের অনেক রকমের মানে হয়। তারপর
2: আর সুইট শান্ত শ্রেয়া, ওকে,
1: একদম একদম একদম, আমি রীতিমতো এদিকে চিংড়ি মাছের মতো লাফাচ্ছি আর ও সুস্থির ইলিশের মতো বসে আছে। যাই বলো, তারপর
2: আমি ছোটবেলায় স্কুলে গল্পের বই ছিল, সেই বইটার কথা বলছে, নীতি কথা,
1: আচ্ছা,
2: সেটা ও পড়েছিল প্রথম বই হিসেবে, এবং এছাড়া বেতাল।
1: তোমার জন্য 107 FM রেইনবোতে, স্টে টিউন, স্টে কানেক্টেড এন্ড স্টে হুকড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ির কাঁটা বলছে 5:57, আছি আছি, আরও বেশ কিছুক্ষণ তোমার সঙ্গে আছি। তার কারণ আজকে এই মুহূর্তে আমাদের আজকের যে ছড়া কাটিংয়ের টপিকটা দেওয়া হয়েছে, মানে যে ছড়ার লাইনটা মহুয়া এত সুন্দর করে তোমার জন্য একেবারে হৃদয় বেড়ে নিয়ে এসেছে, সেটা কি রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো,
2: এর পরের লাইন দুটো এক্সাক্টলি কোথায় পাঠাবে?
1: 9903652992 এই নাম্বারে অলরেডি তোমার ছড়া আসতে শুরু করেছে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মেসেজও করতে পারো।
2: তবে হ্যাঁ, তোমাকে মনে করিয়ে দিই যে এই রবিবারটা শুধুমাত্র একটা সাধারণ রবিবার যেহেতু নয়, সেই কারণেই কিন্তু আমাদের এখানেই মোটামুটি 21 জুন সকাল 7টায় যে কার্যক্রম, মানে 6:30 থেকে সকলে সমবেত হবেন এবং 7টায় কার্যক্রম শুরু হবে, এই মেগা ইভেন্ট, মানে এই যে আমাদের যোগা নিয়ে, আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা এই যে সেলিব্রেশন করবো, তার জন্য কিন্তু মেট্রো চ্যানেলে ব্লু লাইন, গ্রিন লাইন ও ইয়েলো লাইনে অতিরিক্ত পরিষেবার কথা ঘোষণা করে দিয়েছে অলরেডি মেট্রো রেল, এবং সেখানে রবিবার দিন ভোর 4:00 থেকে কিন্তু মেট্রো পরিষেবা পাওয়া যাবে, মানে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো তিনটে লাইনেই কিন্তু 4:00 থেকেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
1: ব্যাস, তাহলে আর কি বুঝতেই পারছো, একটা বাড়তি পাওনা একটা থেকেই যাচ্ছে আমাদের। আর এখন 5:59 হয়ে গিয়েছে, আমরা যাব নিউজ ব্রেকে যাব, এবং নিউজ ব্রেকের পর তোমার জন্য, তোমার সঙ্গে থাকবে শ্রেয়া আর মহুয়া, ফিরছি আমরা দুজনে একদম, আমাদের সঙ্গে জুড়ে থাকো 107 FM রেইনবোতে। আর আর আর ফিরবো যখন 9903652992 তোমার ছড়াগুলো নিয়ে ফিরবো তো, তাই না?
2: ইয়েস, যারা এই লাইন দুটো মিস করে গেছো তাদের জন্য রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, আরও একবার, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, এর পরের দুটো লাইন তুমি 9903652992 লিখে পাঠিয়ে দিও। আপাতত একটা নিউজ ব্রেক, তারপরে আবার ফিরছি ঠিক 6:02।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রাজ্যে পৌঁছে বিকেলে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকড়াইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধান

0: কোর্টের একক বিচারপতির বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণারাও গতকালই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার সপক্ষে উপযুক্ত কোনো কারণ নেই। আদালত 30 জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের সময়সূচির পরিবর্তন করেছে মন্দির কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে বিকেল 3টের পরিবর্তে মন্দির খুলবে বিকেল 4টে, খোলা থাকবে রাত্রি 8টা পর্যন্ত। সকালে মন্দির খোলার সময় এবং দুপুরে মন্দির বন্ধ করার সময় অপরিবর্তিত রাখা হয়েছে। রাস্তায় দীর্ঘ সময় জল ও ময়লা জমে থাকা, দুর্নীতিসহ নাগরিক পরিষেবার নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্যের পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। কলকাতায় আজ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর উদ্বোধন করে বলেন, অভিযোগ ছাড়াও পুর এলাকার নাগরিকরা 1800-3450-9389 নম্বরে ফোন করে সরকারি কাজের সুষ্ঠু পরিষেবার জন্য পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30 ফক্সবোরো স্টেডিয়ামে। গ্রুপ সির খেলায় ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: ইমতিয়াজ আলী। আর ইমতিয়াজ আলী মানে সেই সিনেমাগুলো যার ভেতরে একটা অদ্ভুত সাইকোলজি আছে এবং এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও আরও বেশি উপযোগী হয়ে ওঠে। আর জবুই মিট অলওয়েজ আমার মনে হয় যেন একটা মন খারাপের ওষুধ, আমার সঙ্গে তো সেই মন খারাপের ওষুধ হিসেবেই কাজ করে জবুই মিট। আর সেরকমই ইমতিয়াজ আলীর সিনেমাগুলোর মধ্যে রিসেন্টলি রিলিজ করেছে ম্যায় বাপস আউঙ্গা। তোমরা যারা এই সিনেমাটা দেখেছো, এক সপ্তাহ প্রায় হলো রিলিজ করেছে, যারা দেখেছো তারা বুঝতে পারবে বিষয়টার মধ্যে কী রয়েছে। তবে হ্যাঁ, আমি মোটেই স্পয়লার দেব না, কিন্তু ওই যে আমাদের ছোটোবেলার কিছু খোঁজ থাকে না, ধরো সেই পুরনো বাড়িটা যেটা তুমি ছেড়ে চলে এসেছো, বা সেই তোমার শহর, সেই তোমার গ্রাম যেটা তুমি ছেড়ে চলে এসেছো, একটা সময় পর মনে হয় না সেখানে ফিরতে খুব ইচ্ছে করছে। কিন্তু এন্ড অফ দ্য ডে খেয়াল করে দেখো, তুমি আর সেই বাড়িটার জন্য ফিরছো না, সেই বাড়িটার মধ্যে তুমি যখন ছিলে সেই তোমার কাছে তুমি ফিরতে চাও। এই নিয়েই কিন্তু ম্যায় বাপস আউঙ্গা।
1: এখানে আমার একটাই প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এটা কি বিগ স্ক্রিন রিলিজ নাকি এটা ওটিটি রিলিজ?
0: না, অবশ্যই এটা বিগ স্ক্রিন রিলিজ।
1: অল রাইট, তো যারা আমার মতোই বিগ স্ক্রিনে ওই পপকর্ন চিবোতে চিবোতে সিনেমা দেখতে বেশি পছন্দ করো এবং তারপরে সিনেমাটা, এমন কতগুলো সিনেমা হয় যেগুলোকে আমরা সিনেমা হলে একেবারে মাথায় করে নিয়ে তারপরে ফিরি, ঠিক সেই রকমই এই সিনেমাটা কি না? শ্রেয়া যেমনটা বললো তোমার কেমন লাগলো সেটাও কিন্তু আমাদের ইয়েস জানিয়ে দিতেই পারো। সেটা কিভাবে জানাবে সেটা ওই 9903653992 খবর ঠিক আমাদের কাছে পৌঁছেই যাবে। তবে হ্যাঁ, এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি থাকছে, তার আগে জানিয়ে দিই আজ হচ্ছে ন্যাশনাল রিডিং ডে, তা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু তার আগে তোমার জন্য, তারপরে তোমার জন্য ছিল ছড়া কাটিং, এবং সেই ছড়া কাটিংয়ের দুটো লাইন হচ্ছে, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো। আরও একবার, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো। বাকিটা তুমি কোথায় বলে ফেলো সেটা হচ্ছে 9903653992 ইজ দ্য নাম্বার, সেখানে তুমি এসো এবং তারপর বলো এক্স্যাক্টলি তোমার অবস্থাটা কেমন ছড়া কাটিংয়ের মাধ্যমে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস 107 FM রেইনবোতে তোমার জন্য ছড়া কাটিং ছিল। রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো। 9903653922 তে আলো করে এসে গেছে তোমার ইয়েস টেক্সটগুলো। কিন্তু শ্রেয়া, ইউ ওয়ান্ট টু সে সামথিং?
2: না, আমি ভাবছি এই যে এত এত ছড়া, এই যে এত এত ট্যালেন্ট, এগুলোকে আমরা না বলে পারছি না। প্লিজ তুমি, প্লিজ তুমি এই যে ছড়ার বন্যাটা একটু হাতে নিয়ে ফেলো।
1: হ্যাঁ, ছড়ার বন্যাটা আমি ডেফিনেটলি হাতে নিয়ে ফেলবো, এবং সেই সাথে সাথে অনেকেই যারা লিখেছো তাদের থ্যাংক ইউ সো মাচ, বিকজ ইউ পিপল আর সো বিজি, বাট স্টিল তোমরা আমাদের সাথে থাকো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছে, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, যতই হোক কষ্ট ম্যাচগুলো দেখতে লাগে, বেশ ভালো। ইয়েস, এই জন্যই তো আমি জাস্ট এই মানুষগুলোকে রোল, মানে এগ রোল খাইয়ে রেখে দিয়েছি তোমাদের এই তালিকা। ইয়ে মুফত কা নেহি হ্যা ভাইয়া, এর জন্য কিন্তু একটা করে এগ রোলের খরচ আছে। ইয়েস, এর পরে আর কে কি লিখছো সেটা বরঞ্চ লিখি দেখি। সরি, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছে, জুঁই ফুলের রুমাল, কিচ্ছু ভুতুড়ে কিছু অদ্ভুতুড়ে, হিমানিশ।
2: আচ্ছা,
1: ইয়েস, ও ক্রিম লাগিয়ে চোখের তলাটা পরিষ্কার করে নেওয়া তাই ভালো। আচ্ছা আচ্ছা, পেলে দো লাইন হাম বোলেঙ্গে উসকে বাদ আপ বোললা, ইরশাদ ইরশাদ, চলো ফির সে হাম বোলতে হ্যায়। রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, ক্রিম লাগিয়ে চোখের তলাটা পরিষ্কার করে নেওয়াই ভালো। ওকে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। ইয়েস, অল রাইট, এরপরে হাম বল কো পাস কার দেতে হ্যায় শ্রেয়া কি তরফ। ইয়েস,
2: বাস বলটা আমি ঘপাত করে ধরে ফেলেছি, আর ধরে আমি এখন উত্তম দালালের লেখা ছড়া পড়ি।
1: বেশ,
2: রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, টিউশন দিতে গিয়ে দেখি চোখে ভাসছে ফুটবলের আলো।
1: ও বাবা, আচ্ছা এই যে সাড়ে বারোটার সময়, সাড়ে তিনটের সময়, ভোর সাড়ে ছটায়, মানে টোটাল যে বডি ক্লক হ্যায় ওটার পুরো একদম জাস্ট আপসাইড ডাউন হয়ে গেছে। হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরে গেছে। কিন্তু তবু দেখো, এই ভারতীয়রা, এই বাঙালিরা, ভারতীয়দের মধ্যে স্পেশালি বাঙালিরা কখনো কি ফুটবল ছেড়েছেন? না, ইয়েস, কখনো ছাড়তেও পারেন না।
2: হাওড়া থেকে রীতাদি লিখছে, জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, বিশ্বকাপ শেষ হলে দেখবে চুপসে গেছে গালো।
1: একদম, এই যে তুমি লিখলে রীতা, থ্যাংক ইউ সো মাচ। একদম, রাত জেগে জেগে মাছ ম্যাচ দেখে দেখে, বাবা মাছ নাকি, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো। ইয়েস, এরপরে আর কিছু লিখেছে কি কেউ?
2: আমার দেশ বিশ্বকাপে থাকতো যদি লাগতো আরো ভালো, এটা লিখেছে মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে।
1: একদম, অ্যাবসলিউটলি, হ্যাটস অফ টু ইউ। একদম, এরপরে আর যারা লিখেছো তাদেরটা বরঞ্চ আমি একটু পরে এসে শুনবো, কিন্তু তার আগে

জাস্ট একটা সিনিক বিউটি এবং সেখানে দেব এবং শান্তিকা. ইয়েস, এনজয় দিস ওয়ান্ডারফুল গানা ফ্রম, হ্যাঁ এটা তো মনে তোমাকেই করতে হবে.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো। ব্রাজিল আমাদের হতাশ করলেও আর্জেন্টিনার মেসির হ্যাট্রিকটা বেশ ভালো। মনিরুদ্দিন লস্কর,
2: ও থ্যাংক ইউ মনিরুদ্দিন, আর মনিরুদ্দিন অ্যান্ড LM10 এর জন্য ইয়েস আমাদের তরফ থেকে। ইয়েস, এই এন্টারটেইনমেন্টটা দেখার জন্যই তো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা, এবং সেখানে এই মজাটার জন্যই তো রাত জেগে একেবারে টাইট শিডিউলটাকে একেবারে ভেঙে টেঙে একেবারে আলাদা করে দিয়েই কিন্তু আমাদের এই খেলাটা দেখতে বসা। অল রাইট, আরও আরও অনেকগুলো টেক্সট চলে এসেছে, চলো বলি তোমাকে। রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, বিশ্বকাপ দেখতে লাগছে বড়ই যে ভালো। সায়ন ভট্টাচার্য কসবা থেকে, থ্যাংক ইউ সো মাচ সায়ন। আসলে আমরা অনেকেই ব্যস্ত থাকি, তবু এই ব্যস্ততার মধ্যে 107 FM রেইনবোতে এইভাবে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। অল রাইট, এরপরে ওয়াজিরুদ্দিন তরফদার সাকরাইল পাঁচপাড়া মাঝের পাড়া হাওড়া থেকে লিখছে, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, থাকতো যদি আমার ভারত লাগতো আরও ভালো। ও মাই গড, এটা সত্যি সত্যি ছড়ার মতো লেখা হয়েছে ভাই। নেক্সট দেখা যাক, এখানে আমরা এবার শেষটা পড়ে দেখবো। ইয়াস, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাতে কালো, চোখের তলাটা কালো আছে। ওকে ঠিক আছে, রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, তাই তো তোমাদের বলছি আমি হাইলাইট দেখে নেওয়াটাই অনেক ভালো। প্রশান্ত এ লিখছেন যে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এইটা তো আমি দিতেই পারি। জগৎ বল্লভপুর থেকে প্রশান্ত লিখেছেন থ্যাংক ইউ সো সো মাচ আপনাকে। এরপরে কিন্তু আমরা জাস্ট এই ছড়া কাটিং থেকে বেরিয়ে যাব, এবং তার আগে তোমাকে বলবো যে আজকে যেহেতু আমাদের লাভ জাংশন রয়েছে 9টা থেকে, সুতরাং সেখানে কিন্তু তুমি তোমার গল্পটা, মানে ভালোবাসার এই যে আমাদের এক একটা গল্প থাকে, সেটাও কিন্তু পাঠাতে ভুলো না। 1500টা শব্দ, এবং সেটার মধ্যে তোমার ছোট্ট করে লাভ পকেট জানানো।
1: তাহলে আজকে রাত 9টার অপেক্ষা তো আছেই, তবে আরও একটা কথা বলি। উইকেন্ড যখন হচ্ছে আমরা সকলের কথা বলছি, কিন্তু বাচ্চাদের কথা ভুলে গেলে চলবে? টয় স্টোরি, যেটা হয়তো আগে 4টে পার্ট তোমরা অনেকেই দেখে ফেলেছো, তবে এবার আসছে 5। এবং আমরা যদি একটু মনে করি, টয় স্টোরিটা একদম প্রথম যখন রিলিজ করেছিল সেই সময়তে এটা ছিল প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম, এবং সেই সিনেমাটা আমাদের শিখিয়েছিল যে খেলনাদেরও একটা অনুভূতি আছে। এবং তারপর থেকে প্রচুর বাচ্চারা ওই যে কোনো রকমের অ্যানিমেটেড ক্যারেক্টারকে দেখলে, ওই যেরকম ধরো বার্থডে বা এই সমস্ত পার্টিতে, তারা ভাবতো যে না আমাদের ওইটা হচ্ছে আমাদের বেস্ট গিফট হবে, আর কিছু আমরা পাই কি না পাই এই ব্যাপারটা থাকতো। তবে এখন টয় স্টোরি আস্তে আস্তে আপডেট হতে হতে এই মুহূর্তে এই যে 5-এ, টয় স্টোরি 5-এ যেটা দেখা যাবে সেটা হলো এই মুহূর্তে স্ক্রিনের আড়ালে আমাদের শৈশবটা একটুখানি যেন ঢাকা পড়ে যাচ্ছে সেই জায়গাটা নিয়ে, সেই ক্যারেক্টারগুলোর এই ওঠানামা নিয়ে এই টয় স্টোরি 5। এবং এটা কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যারেন্টসদেরকেও শেখাবে কী করে সেই বাচ্চাদের শৈশবটা স্মুথলি আমরা একটু স্ক্রিনের আড়াল থেকে তুলেও আনতে পারি।
2: অ্যাবসলিউটলি, আর এই

সময় তোমাকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। প্লিজ উইকেন্ডটা দারুণ কাটিও, তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে। আর পারলে যারা এই রেড রোডে আসতে পারছো না, তারা অন্তত বাড়িতে কিন্তু নিশ্চয়ই ইয়োগা সেলিব্রেট করো, এবং সেই সাথে নিজেকে ভীষণ রকম ফিট রেখো। তোমার জন্য রাখছি একটা দারুণ গান, এই পথে তুমিও চলছো আমিও চলছি, এবং সেই সাথে এই যে শ্রেয়া আর মহুয়া তোমাকে টাটা বাই বাই বলবে, একটা সুন্দর গান জাস্ট তোমার জন্য রেখে যাওয়া, এবং তোমাকে এটাই বলা যে ভালো থাকার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের আনন্দ যেমন আছে, এবং সেই সাথে সাথে হ্যাঁ একটা দুঃখও থাকে। তবে হ্যাঁ, তোমার জন্য রাখলাম গান শানের তরফ থেকে, প্লিজ এনজয় অ্যান্ড ওয়ান্ডারফুল সাউন্ডট্র্যাক। আর একটু পরেই কিন্তু তুমি ওয়েস্টার্ন সঙে যদি হেডব্যাং করতে চাও, তাহলে প্লিজ স্টে টিউন, কারণ সেখানে সিনেম্যাজিক নিয়ে থাকবে সেসিলিয়া। এনজয়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আম্বাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সক্লুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত

আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরের জেলাগুলির জেলাশাসক এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার

0: ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিধস বা সেতুর ক্ষতির আশঙ্কা থাকায় গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30 ফক্সবোরো স্টেডিয়ামে।
1: पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, छायालोक, छायालोक।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকা প্রদান করেছে। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। নতুন সরকার গঠনের পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রেড রোডে আন্তর্জাতিক

বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বিকেলে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পরদিন রবিবার কলকাতায় অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, 20 জুন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এই দিনটি পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার দিন এবং পশ্চিমবঙ্গকে বিভাজনের অন্ধকার থেকে রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠোর অবস্থান ও অদম্য সংকল্পের দিন। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাই পিটিশন দাখিল করে সাংসদ পদ বাতিল করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে আজ লোকসভার স্পিকারের কাছে এই সংক্রান্ত দাবিপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ওই 20 জনের সদস্যপদ খারিজ হয়ে যাওয়া উচিত। এদিকে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতেও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে। বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আগামীকাল ভারতীয় সময় সকাল 8:30 তুরস্ক প্যারাগুয়ের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার জামাইয়ের সেলাই মানে জামার সেলাই হতে পারবো কিনা জানি না, বাট যেটা পারবো আমরা সেটা হচ্ছে যে তোমার সঙ্গে এই আগামী তিনটে ঘন্টা একসঙ্গে থাকতে, এবং সেই থাকাটা অবশ্যই শুধুমাত্র আমার একার নয়, আমার সঙ্গে আরও একজন আছে যাকে তোমরা ভীষণ রকমভাবে চাও, যাকে ভীষণভাবে পছন্দ করো এবং আমার ভীষণ পছন্দের মানুষ। আর এই পছন্দের মানুষ যখন একসঙ্গে আমরা হটসিট শেয়ার করি, তখন এই তোমাদের মতো পছন্দের মানুষের কাছে সাথে আমাদের আড্ডাটা অনেক বেশি জমে যায়। লাভ জাংশন প্রতি শুক্রবার রাত 9টা মানি, এটা নতুন করে বলার কিছু নেই, শুধু নতুন এটাই বলার, সেটা হচ্ছে যে এই ভালোবাসাই না আমাদের কাছে নতুন নতুন করে ধরা দেয়। আমরা অনেক ক্ষেত্রে সেই ভালোবাসাকে নতুন করে খুঁজে নিতে পারি না, তাই কখনো হয়তো

0: ভালোবাসায় আমরা একটা বোরডম পাই। বাট আজ অপরূপার অরিজিৎ যেখানে আছে, এ স্কোয়ার যেখানে আছে, সেখানে আমাদের মনটা কিন্তু নাছোড়বান্দা, এবং আমরা সেই মনকে ভালোভাবে কন্ট্রোল করার জন্য যেটা করব বলে ভেবেছি সেটা হচ্ছে যে ভালোবাসায় আজ একটা রিফ্রেশ বাটন আনবো আমরা, যে ভালোবাসাকে কিভাবে রিফ্রেশ করা যায়।
1: একদম, আর সেই রিফ্রেশ বাটনে আমরা দুজন অপেক্ষায় আছি যে আমরা কি কি বলবো না বলবো। আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি বিষয়টা, যে রিফ্রেশ বাটন ভালোবাসায় কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, কতটা কি হওয়া উচিত, কতটা কি হওয়া উচিত নয়। আজ অপরূপা অরিজিৎ দুজনে থাকছি একদম রাত 12টা পর্যন্ত। আর আপাতত আমরা তোমাদের কাছে রাখছি একটা দারুণ সুন্দর গান তোমাদের কানে। ফিরে আসছি মাত্র 5 মিনিট 30 সেকেন্ডের মাথায় অপরূপা অরিজিৎ তোমাকে সাথে নিয়ে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছো লাভ জাংশন অপরূপার অরিজিতের সঙ্গে। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই একটা অদ্ভুত ওয়েদার বাইরে আজকে সারাদিনের পর, আর তারপরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে শহর জলের তলায়, আর তার সঙ্গে সঙ্গে যেটা বক্তব্য যে ভালোবাসায় কোথাও যেন একটু অক্সিজেন পাওয়া গেছে, এই একটা প্রচণ্ড গরমের মধ্যে থেকে একটা হাহুতাশ ব্যাপার স্যাপার সেখানে হঠাৎ করে ভিজে গেল শহর। কখনো কখনো ভালোবাসাতেও এরকম হয় যে চোখের কোণে ফট করে জল চলে এলো, আজকে যেন বড্ড মনটা ভালো লাগছে না, কান্না পাচ্ছে মাঝে মাঝে, এই আজকে যেমন সকাল থেকে আকাশের পেয়েছিল। তো সেরকমই 9903659992 আজকে অপরূপার উচিত তোমার কাছে জানতে চাইছে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে তোমার ভালোবাসার অবস্থাটা কি, হ্যাঁ মানে সেখানে কতটা ব্যালেন্স রয়েছে নাকি একটু ঘেঁটে রয়েছে, এই সবটাই জানতে চাইছি। আর তার সঙ্গে জানতে চাইছি বা যেটা নিয়ে আমরা তার কথা বলবো সেটা হচ্ছে যে ভালোবাসায় রিফ্রেশমেন্ট বাটন নিয়ে। কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট করে 30 সেকেন্ডের রিফ্রেশমেন্ট লাগবে।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
5: এই যে ভালোবাসার রিফ্রেশমেন্ট নিয়ে কথা হচ্ছে না, এটা কি বলো, কেন প্রয়োজন ভালোবাসায় রিফ্রেশমেন্ট? কারণ তুমি ভেবে দেখো, একটা একঘেয়েমি চলে আসে, তুমি যদি প্রত্যেক দিন একরকমভাবে সবটা দেখো, একরকমভাবে চলো, তোমার একটা একঘেয়েমি আসে। আর সেই একঘেয়েমি কাটাতে আমরা যেটা করি যে না, তখন মনে হচ্ছে যে না আর তো কোনো স্পার্ক নেই, আর তো কিছুই পাচ্ছি না আমি এই সম্পর্কটায়, তখন মনে হয় আচ্ছা উল্টো দিকে কোথাও যদি কোনো কোণে কোনো এমন মানুষকে খুঁজে পাই যে একটু স্পেশাল ফিল করাচ্ছে, যে একটু খোঁজ রাখছে, কিরে বাড়ি পৌঁছলি, কিরে আজকে তো শুনলাম শরীর খারাপ, এখন ঠিক আছিস, তখন আমরা খুব হালকাভাবে নিজেদের অজান্তেই সেই মানুষগুলোর সাথে জড়িয়ে পড়ি, খানিকটা তাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। এবার যে এক্সিস্টিং সম্পর্কটার মধ্যে রয়েছি, যে সম্পর্কটায় মনে হচ্ছে আর স্পার্ক নেই, কারণ মনে হচ্ছে যে সম্পর্কের বয়স হয়ে গেছে, সম্পর্কটা থেকে আর কিছুই নিত্য নতুন কিছুই পাচ্ছি না, শুধুই মনে হচ্ছে রোজকার ডেলি আপডেট, গুড মর্নিং অ্যান্ড গুড নাইটের মাঝেই আটকে আছে।

0: সম্পর্কটা, তখন এই উড়ো বিষয়গুলো যেগুলো হঠাৎ ঝোড়ো হাওয়ার মতো আসে, দমকা হাওয়ার মতো আসে, মনটা ভালো করে দিয়ে চলে যায়, আমরা না সেটার সাথে জড়িয়ে পড়ি। রিয়েলিটি চেক কখন হয়? রিয়েলিটি চেক হয় বেশ কয়েকটা দিন পর, যখন দেখা যায় যে এই যে দমকা হাওয়ার মতো যে ঝোড়ো হাওয়াটা এলো, যে দমকা হাওয়াটা এলো, এটা ওই সাময়িক ভালো লাগার জন্যেই ঠিক আছে, সেটা কিন্তু দীর্ঘদিন বা দীর্ঘমেয়াদী হয় না। তখন আমাদের আবার ভুল ভেঙে যায়, তখন আবার মনে হয় যে না এটা তো ঠিক হচ্ছে না, বা এটা কী হচ্ছে না হচ্ছে। সেই জন্যে যে সম্পর্কে আমরা আছি সেগুলোকে যদি একটু রিফ্রেশ করা যায় তাহলে কেমন হয়?
1: অ্যাবসলিউটলি, মানে আজকে দেখো আমরা অন্য সম্পর্কে তো যেতেই পারি, সেই অপশান তো আমাদের হাতে খোলা রয়েছে, এবং এই সব অপরপর একটা সবরম ছিল কি ভালো লাগছে, কিন্তু জাস্ট ওই কাল বৈশাখীটা যখন একটা 40-45 মিনিট পর চলে যায়, দেখবে তার কিছু ডিস্ট্রাকশনের জিনিসপত্র, মানে ডিস্ট্রাকটিভ জিনিসপত্র ফেলে রেখে যায়। একটা গাছ পড়ে গেল হয়তো, একটা লাইট পোস্ট হয়তো একটুখানি ভেঙে গেল, যেটা প্রচণ্ড গরম থাকলেও কিন্তু সেটা হয় না। একটা গাছ গাছের জায়গায় থাকে, একটা লাইট পোস্টের জায়গায় থাকে, হয়তো একটু ভেঙে গেছিলো বাট স্টিল ছিল। এই হঠাৎ করে কিছু আসায় যেমন ভালো লাগা থাকে, তেমন কোথাও গিয়ে দেখবে উল্টো থেকে একটা ডিস্ট্রাকশন থাকে। এই ডিস্ট্রাকশনটা হয় যে আমরা যে সম্পর্কে এক্সিস্ট করছি সেই সম্পর্কে কেউ কোথাও একটা ডিস্ট্রাকশন তৈরি হয়, মনে হয় যে না ভাল লাগছে না। কথাটা যে ওই উড়ো যে ফোনটা এসেছিল আমার কাছে একদিন সেইখানে, বা সোশ্যাল মিডিয়া থেকে আলাপটা হয়েছিল, তার কথাবার্তায় যেন অনেক বেশি কেয়ারিং পাচ্ছি, এর কথায় তো অতটা কেয়ারিং আর নেই আগে যেমনটা ছিল। একটা জিনিস বিশ্বাস করো, কোনোটাই না, প্রথম যে ফিলটা পাওয়া যায় আজ পর্যন্ত, সেই ফিল আমি যদি বলি যে 15 বছর পর 20 বছর পর সেম ফিল পাবো, এটা ইম্পসিবল, এটা পসিবল নয়। তুমি যদি একটা নতুন গাড়ি কেনো, তুমি দেখবে শোরুমে যখন গাড়িটায় উঠছো মনে হবে যে এই গাড়িটা আমি, মানে এটা এটা দাদা ব্যক্তিগতভাবে হয়েছিল আমার ক্ষেত্রে, যে মনে হয়েছিল যে আমি না গাড়িটার একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন মুছবো, এই গাড়িতে এক ফোঁটাও ধুলো হওয়া যাবে না, যেটা আমাদের ফোনের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, ঠিক 10-15 দিন পর গাড়ি থেকে যখন ওই নতুন গন্ধটা উবে গেল, গাড়ির ওই প্লাস্টিকের সিট কভারগুলো যখন ফেলে দেওয়া হলো, গাড়ির রিবানটা যখন আস্তে করে একদিন হাওয়ায় খুলে গেল, তারপর থেকে না আচ্ছা কালকে মুছি, আজকে একটু টায়ার্ড লাগছে গাড়িটা ঢুকিয়ে দিই কালকে, এই কালটা হতে হতে যখন 4-5 দিন পর গিয়ে ওই গাড়িটার উপরে হালকা ধুলো পড়লো, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হয়। এবং ঠিক একই রকমভাবে এইটা সম্পর্কের ক্ষেত্রেও হয়, আর সম্পর্কের ক্ষেত্রে যখন হয় তখন যে বিষয়টা থাকে, আমরা ধুলোটা ঝাড়তে কখনো কখনো ভুলে যাই, সম্পর্কে ওয়াইপারটা কখনো কখনো কাজ করে না, সেই ওয়াইপারটা হঠাৎ করে আমরা দেখতে পাই, ঠিক ওই বৃষ্টির মতোই, যখন হঠাৎ করে বৃষ্টি পড়ে তখন মনে হয় এই বাবা চোখের জলটা মুছিয়ে দেওয়ার কি দরকার। আবার অনেক ক্ষেত্রে আমরা এতটাই মেকি ব্যস্ত হয়ে যাই যে সেটাকে মুছিয়ে দেওয়ার মতো প্রয়োজন বা মুছিয়ে দেওয়ার মতো সময় কোনোটাই পাই না। আসলে আমরা জানতেই পারি না যে কে কখন কার মধ্যে এক্স্যাক্টলি কি চলছে। মেহতম সাকিবের এই গানটা আমাদের ভীষণ পছন্দ, এবং আমি জানি তোমারও ভীষণ পছন্দের এই গানটা, সিরিয়াসলি তুমি জানতেই পারো না।

0: আজকে লাভ শর্টসে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে সোমক ও দেবলীনা। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম এবং শেষ প্রেম।
1: মুন্নারের বিকেলগুলো একদম আলাদা। পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশা, চা বাগানের ঢেউ আর হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এমন একটা আবহাওয়া যেখানে মানুষ অনায়াসে অতীতে ফিরে যেতে পারে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলের বারান্দায় বসে চা খাচ্ছিল সৌমেন আর পৌশালী। ওদের বহুদিনের ইচ্ছে ছিল দুজনে একা কোথাও বেড়াতে যাবে, কিন্তু চাকরি, সংসার, সন্তানের পড়াশোনা, এই সব কিছুর ভিড়ে সেটা আর হয়ে ওঠেনি। আর এবার সুযোগটা এসে গেল হঠাৎ করে। তাদের মেয়ে গত সপ্তাহে IIM এ ভর্তি হয়েছে। এত দিনের দৌড়ঝাঁপ, টেনশন, ভর্তির সমস্ত প্রক্রিয়া এইবার শেষ। সৌমেনের ব্যাংকের চাকরিতে জমে থাকা ছুটিও নেহাত কম নয়, তাই অনেক দিন পরে শুধু দুজনে মিলে একটু বেড়াতে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল সৌমেন। হঠাৎ বলল,

0: আজকাল একটু কষ্ট হচ্ছে।
1: কিসের আবার কষ্ট?
0: মেয়েটা এত দূরে চলে গেল।
1: আরে বাবা, তোমার মেয়ে IIM এ পড়তে গেছে, আন্দামানে তো আর যায়নি।
0: সে ঠিক আছে, কিন্তু ধরো ধরো ওর যদি কোনো প্রেমিক থাকে।
1: প্রেমিক? তারপর
0: না মানে আর

0: টাফ।
1: সেই তোমার পুরনো কষ্টগুলো আবার মনে পড়ছে বুঝি?
0: আবার শুরু করলে, আমি তা বলতে চাইনি।
1: কেন, খুব তো মন খারাপ করেছিল এক সময়।
0: আরে সেসব কতদিন আগের কথা।
1: না না, সেই কি সব যেন বলতে চেয়েছিলে মেয়েটাকে, মনে আছে? যেও না, যেও না, প্লিজ যেও না। বাবা
0: ঢং যত পারো তুমি সত্যি।
2: কলেজের সেই প্রেমের গল্প পৌশালী বহুবার শুনেছে। মেয়েটি জেএনইউতে চলে গিয়েছিল, সৌমেন থেকে গিয়েছিল কলকাতায়, সম্পর্কটা টেকেনি। জীবনের অনেক ঘটনার মতো সেটাও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেছে। কিন্তু সেদিন মুন্নারের পাহাড়ে বসে সৌমেনের মনে পড়ছিল আরও পুরনো একটা ঘটনা, এতটাই পুরনো যে সে নিজেও বহু বছর এটা ভুলেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সে বলল,
0: জানো কলেজের প্রেমিকারও আগে আরো একটা প্রেম ছিল আমার।
1: ও মা, সেটা আবার কবে? এটা তো শুনিনি।
0: ক্লাস সিক্সে।
1: ক্লাস সিক্সে প্রেম?
0: প্রেম ঠিক নয়, ওই প্রেমের ট্রেলার বলতে পারো।
1: আচ্ছা শুনি তাহলে।
0: আসলে ঘটনাটা শুরু হয়েছিল শাহরুখ খানকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে।
2: সৌমেন আবার একটু চা খেল।
0: আমি তখন ক্লাস সিক্সে পড়ি। একবার বড় জেঠির মামা বাড়িতে গিয়েছিলাম ওই বর্ধমানের দিকে। সেখানে গিয়ে শুনলাম কাছাকাছি বীরভূমের সীমান্তে ওই বোদাই গ্রামে কোথাও নাকি শাহরুখ খানের শুটিং হচ্ছে, বুঝলে?
1: শাহরুখ খান এই বোদাই? রাইট, বোদাই তো আমি চিনি, আমার ছোট মাসির ননদের বাড়ি ওখানে, অনেক সিনেমারই শুটিং হতো। কি যেন একটা নদী ছিল না? হ্যাঁ, ওই ঝিমলি নদীর পাড়ে।
0: হ্যাঁ, তখন তো শাহরুখ মানে একেবারে পাগলামো যাকে বলে, সবাই দল বেঁধে যাচ্ছে, আমরাও চলে গেলাম।
1: এই দেখতে পেয়েছিলে?
0: আরে দূর, এত লোক ছিল যে শাহরুখের চেয়ে মানুষের মাথায় বেশি দেখেছিলাম।
1: বেচারা। তারপর?
0: তারপর তারপর বিকেলের দিকে হঠাৎ খুব বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে, বুঝলে তো, সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। একটা বড় বট গাছ ছিল পাশে একটা চায়ের দোকান, আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম।
1: তারপর?
0: তারপর তারপর একটা মেয়েকে দেখলাম।
2: বৈশালী নাটকীয় ভঙ্গিতে বলল,
1: অবশেষে নায়িকার প্রবেশ, তাই তো?
0: বেগুনি ফ্রক পরা একটা মেয়ে, জানো?
1: এই বলো না, সুন্দর ছিল?
0: জানি না।
1: মানে জানো না মানে?
0: আরে দূর, মুখটাই মনে নেই।
1: কি
0: সত্যি সত্যি বলছি, মুখটা একেবারে মনে নেই, চোখও মনে নেই, চুলটা কেমন ছিল তাও মনে নেই, শুধু মনে আছে বেগুনি ফ্রক।
1: বোঝো তাহলে আবার প্রেমটা কিসের?
0: আরে সেটাই তো রহস্য। ওকে দেখে মনে হয়েছিল যদি চিনতাম তাহলে ওর সঙ্গে প্রেম করতাম, জানো?
1: ক্লাস সিক্সে পড়ে? বাবা, ওরে আমার প্রেমিক মশাই গো।
0: আরে তখনই তো এসব বেশি হয়, সদ্য বন্ধুদের কাছে প্রেম টেম শুনছি আর কি।
1: এই কথা বলেছিলে?
0: পাগল।
1: আরে বাবা, নামটা তো জেনেছিলে।
0: দূর,
1: কিছুই না।
0: না কিছু না,
1: দোষ যাকগে।

0: তারপর কি হলো বলো?
1: তারপর বৃষ্টি থামলো, সবাই চলে গেল, আমিও চলে গেলাম। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, প্রেম, ব্রেকআপ, তারপর ওই ব্যাংকের চাকরি, হিমাচলে ট্রান্সফার, বিয়ে, সব কিছুর মধ্যে ঘটনাটা জাস্ট হারিয়ে গেল।
2: পৌশালী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
0: একটা কথা জিজ্ঞেস করব?
1: করো।
0: আচ্ছা, ওই বৃষ্টির সময় তোমার মায়ের ছাতাটা কি উড়ে গিয়েছিল?
2: সৌমিনের মুখে একটা বিস্ময় ফুটে উঠল।
1: হ্যাঁ, কিন্তু সেটা তুমি জানলে কি করে?
0: আর ওই ছাতাটা ধরতে গিয়ে তুমি দৌড়েছিলে?
1: হ্যাঁ।
0: দাঁড়ো, তারপর কাদায় পা পিছলে পড়ে গিয়েছিল, তাই তো?
2: এটা শুনে সৌমেন এবার পুরোপুরি চুপ, কারণ ঘটনাটা সত্যি। ছাতাটা তার মায়ের হাত থেকে ছিটকে গিয়েছিল, সে সেটা ধরতে গিয়েছিল, আর ফেরার সময় কাদায় পিছলে ধপাস করে পড়ে গিয়েছিল। ঘটনাটা এতই তুচ্ছ ছিল যে জীবনে কাউকে কখনো কোনোদিন বলেনি।
1: তুমি মানে এসব তুমি জানলে কি করে?
2: পৌশালী উত্তর তো দিলই না, বরং আবার প্রশ্ন করল,
0: আরে বলো না, তোমার হাঁটুর কাছে কাদা লেগেছিল?
1: হ্যাঁ, লেগেছিল তো।
0: আর উঠে দাঁড়িয়ে এমন একটা ভাব করছিলে যেন কিছুই হয়নি, তাই তো?
2: সৌমেন স্ত্রীর দিকে তাকিয়ে রইল। পৌশালী এবার মৃদু হেসে বলল,
0: কারণ আমি সবটা দেখেছিলাম।
2: সৌমেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।
1: তুমি মানে?
0: মানে আমিও সেদিন আমার বাবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, আর তখনই বৃষ্টিটা এলো।
2: সৌমেন আর কিচ্ছুটি বলল না। পৌশালী ধীরে ধীরে বলে চলল,
0: আমরাও সেই চায়ের দোকানেই আশ্রয় নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু সেদিন একটা বেগুনি ফ্রক পরেছিলাম।
2: মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। ওই দূরে কুয়াশা, সেটা আরো ঘন হয়ে এসেছে। ২৪ বছরের সংসার জীবনে সৌমেন প্রথমবারের মতো স্ত্রীর দিকে নতুন করে তাকালো, আর তারপর ধীরে ধীরে তাকে বলল,
1: তার মানে তুমি বলতে চাইছো তুমি সেই মেয়ে?
0: তাই তো মনে হচ্ছে।
2: সৌমেন জাস্ট হেসে উঠল, আবার থেমেও গেল, যেন বিশ্বাসই করতে পারছে না। এতগুলো বছর যে মেয়েটার নাম জানতো না, যার মুখও মনে নেই, তাকে এক মুহূর্তের জন্য দেখে মনে হয়েছিল, ইস, যদি চিনতাম। তারপর জীবন তাকে হিমাচলের পাহাড়ে নিয়ে গেছে, ব্যাংকের চাকরিতে নিয়ে গেছে, ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে নিয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বসিয়েছে, সন্তানের বাবা করেছে, আর আজ মুন্নারের পাহাড়ে বসে সে আবিষ্কার করল যে সেই অচেনা মেয়েটা কখনো হারিয়ে যায়নি, সে তার পাশেই ছিল ২৪টা বছর ধরে। পৌশালী এবার মুচকি হেসে বলল,
0: কি হলো, কি ভাবছো?
2: সৌমেন তার হাতটা নিজের হাতে নিয়ে বলল,
1: আমার সেই প্রথম প্রেমকে কোনোদিন খুঁজে পাব না, কোনোদিন না।
0: আর এখন?
2: সৌমেন একটু দূরের কুয়াশার দিকে তাকিয়ে উত্তর দিল,
1: আর দেখা গেল তাকে আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি।
2: মুন্নারের পাহাড়ে তখন সন্ধ্যে নেমে এসেছে, চায়ের কাপ দুটো ঠান্ডা হয়ে গেছে, আর ওই দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গানের সুর।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। শুনছো লাভ জাংশন অপূর্ব রচিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। আর এই লাভ শর্টটা বুঝে পেলেছ কে লিখেছে? অপরূপা নিজে লিখেছে। আর যারা যারা অ্যাক্টিং করেছে তো বুঝতেই পেরে গেছো, সবার নাম সৌমি একদম পরিষ্কার বলে দিয়েছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে লাভ শর্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও। আর তুমি যদি এরকম লাভ শর্ট আমাদেরকে লিখে পাঠাতে চাও তাহলে সেটাও লিখে পাঠাতে পারো। ঠিকানা সেই একটাই, আমাদের ম্যাজিক্যাল নাম্বার 9903653992, 9903653992। এখানেই তোমারও মেসেজ আসতে থাকুক লাভ জাংশনে, কারণ আজকে অপরূপার অর্জিতে যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি, যদিও এই টপিকের বাইরে প্রেজেন্ট জেনারেশন বা আমাদের দাদু দিদারা, ধরো বাবা মা, তার আগে দাদু দিদা, এই যে এরা অনেক ক্ষেত্রেই বলতে শোনা গেছে যে তোরা তো এখন অনেক বেশি আধুনিক, তোরা এখন অনেক বেশি কথা বলতে পারিস, আমরা এই এতটা কথা বলার স্কোপ পেতাম না। বা অনেককে বলতে শোনা গেছে জীবনের একদম অনেকটা, ধরো ধরো 60 বছর পেরিয়ে গেছে কি 65 বছর পেরিয়ে গেছে, যে আমার এই বিয়েটার ফলে আর লাইফে কিছু হলো না, আমার কিছু করা হলো না। হ্যাঁ, এরকম শোনা গেছে ছেলে মেয়েদের বলছে যে তোদের বড় করতে গিয়ে আমার সমস্ত কিছু সকাল্লাদ গেল, বা এরকম ব্লা ব্লা ব্লা ব্লা। এবার ঘটনা হচ্ছে এই এইরকম কথা

0: গুলো শুনলে যেটা মনে হয় যে এই ভাল মানে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা ওই কম্প্রোমাইজ মারাত্মক রকমের ছিল, যদি আমি সেই শব্দটাই ব্যবহার করি, নিজের কোনো কথা বলার স্কোপ না পাওয়া। এবার দেখো, সেই সময় দাঁড়িয়ে সামাজিক কি অবস্থা কি অবস্থান সেটা নিয়ে তো এখন বিচার করার সময় নয়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ভালোবাসাটা না সূক্ষ্মতার বদলে একটা গোদা ব্যাপার স্যাপার হয়ে যায়। ভালোবাসার মধ্যে আর কোনো এজ থাকে না, আর যে বিষয়ের মধ্যে এজ থাকে না সেই বিষয়টা কখনো ভালো হয় না, একটা গোল গোল ব্যাপার হতে থাকে, ভালো লাগে না, একটা পরত পড়ে যায় কেমন যেন। এবং সেইখানে তাদের কাছে এই ভালোবাসা নামক শব্দটা খুব বুড়িয়ে যায় এবং তারা ওই একটা অদ্ভুত অভ্যেসগত জীবনযাপন করতে থাকে। আর আজ আমরা এটাই চাইছি যে এটা তো নয় বোঝা গেল একটা একটা দুটো মানুষ হয়তো 20 বছর 25 বছর 30 বছর একসঙ্গে আছে তাদের ক্ষেত্রেটা অ্যাপ্লিকেবল, কিন্তু আজকে যেন এই বিষয়টা অনেক ফাস্ট হচ্ছে।
1: ঠিক ঠিক,
0: তারা হয়তো গিয়ে বুঝেছে 60 বছরে, হয়তো 20 বছর থাকার পর কি 30 বছর থাকার পর 35 বছর থাকার পর গিয়ে বুঝেছে, কিন্তু আজকে আমরা একটা এক সপ্তাহের সম্পর্ক সেটা বুড়িয়ে যাচ্ছে, সেইখানে একটা অন্য মানুষ এসে ঢুকছে। এবং আমি কখনোই বলবো না যে যে মানুষটা ঢুকছে, শোনো, এটা কখনো হতে পারে না যে অলওয়েজ আমরা দুজন আমাদের মধ্যিখানে কেউ ঢুকবে না কখনো, মানে এটা হলেও সেটা প্রচন্ড একটা অপরাধ কিছু নয়,
1: আবার
0: হচ্ছে না মানে মানে এটা ওটা কিছু হচ্ছে না হচ্ছে না, তার মানে আমরা ঠিক আছি। এবার ঘটনাটা হচ্ছে এই, কখন বে ঠিক আছি বা আমরা দুজনও যদি খুব ভালো থাকি তাহলে কি আমি অন্য কারোর সঙ্গে কথা বলবো না, সেটাও তো নয়। তাহলে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোন সম্পর্কটাকে আমরা কিভাবে দেখছি এবং সম্পর্কের মধ্যে কেয়ারিং এই বিষয়টা। এবং আমার এটা আমার অপরূপ ব্যক্তিগত মত যে এটা আমি ফিল করেছি যে তুমি ধরো তোমার কাছের মানুষটার সঙ্গে প্রচন্ড ভালো সম্পর্কে আছো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু একটা মানে একটা দেখবে তুমি কিছু কথা আমাদের এমন থাকে যে ফট করে একটা নর্মাল কথাই তোমার হয়তো তুমি হয়তো অন্য একজন মানুষকে বলে অনেক বেশি মানে রিলিফ, হ্যাঁ সেইটা হয়তো তুমি যার সঙ্গে সমস্ত কিছু হবে, যার সঙ্গে আমাদের সমস্ত যার সঙ্গে থাকা সেই মানুষটাকে হয়তো তুমি 1 ঘন্টা পরে বললে,
1: ঠিক
0: সেই কাছের মানুষটাকে আগে জানানোর বদল হয়তো তুমি সেই মানুষটাকে আগে জানালে। এবার না বিষয়টা কি হয়, এক একটা বিষয়ে এক একজন এক এক রকম ভাবে রিয়্যাক্ট করে। তো আমরা এই যেমন তুমি কি করলে জাস্ট আজকে যখন আমাদের ফার্স্ট দেখা হলো জাস্ট শো এর আগে, তাহলে কালকে আমরা একটা ফারভারি শো দেখতে যাচ্ছি, এইটা হয়তো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তুমি হয়তো তার সঙ্গে অন্য কিছু একটা শেয়ার করতে, হয়তো মানে মেবি একটা অন্য কেউ থাকলে আমি না আজকে একটা নতুন লিপস্টিকের এই শেডটা কিনেছি। তো অ্যাবসলিউটলি বিষয়টা হয়ে যায় যে আমি কার সঙ্গে কি শেয়ার করছি এবং কে কতটা আমাকে কমফোর্ট জোন দিচ্ছে, এবং এই কমফোর্ট জোনটা খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো সম্পর্কের মধ্যে একটি মানুষ আমাদেরকে আরও একটু কমফোর্ট জোন দেয় তাহলে আমাকে না ওই ব্যারিয়ারটা বুঝতে হবে যে আমি কোন ব্যারিয়ারটা তাকে টপকাতে দেব বা আমি সেই ব্যারিয়ারটা কতটা টপকাবো বা আদৌ আমরা টপকাবো না। আমার মনে হচ্ছে যে ও যদি আরও কাছাকাছি আমার কাছে আসে তাহলে আমি বেশি দুর্বল হয়ে যাবো এবং সেক্ষেত্রে আমার যে স্টেডি সম্পর্কটা রয়েছে তার মধ্যে একটা ফাটল আসতে পারে বা বিশ্বাসঘাতকতা যে শব্দটা সেটা আসতে পারে, তাহলে আমি সেটা বুঝবো। কিন্তু ঘটনা হচ্ছে যে ফট করে ওই যে স্টেডি সম্পর্ক সেটা হঠাৎ করে আমার মনে হলো, আমারই মনে হলো যে বুড়িয়ে যাচ্ছে সম্পর্কটা, এই সম্পর্কে থাকা যাবে না। তুমি নিজের মতো করে এখন না বাজারে গুগলে ভর্তি টার্ম রয়েছে, তোমার মনের মতো টার্ম, তুমি এটা ইউজ করে দিয়ে তুমি সেলফ জাস্টিফিকেশন করে দিলে, ভাই এই তো আমার এই সম্পর্কের এই নাম, এই সম্পর্ক আমার 1 সপ্তাহ তার বয়স ছিল, এখন আমি অন্য কারোর,
1: ঠিক ঠিক ঠিক,
0: এটা কিন্তু তোমার। কিন্তু ঘটনা হচ্ছে যদি একটা স্টেডি সম্পর্কের মধ্যে মনে হচ্ছে কোথাও গিয়ে সম্পর্কটা বড্ড একঘেয়ে লাগছে, মনে হচ্ছে যে তোর বাবা আমরা মানে একইরকম সব কিছু যেন একরকম চলছে, তাহলে বোধ হয় ঠিক কম্পিউটারটা যেমন আমরা শাট ডাউন করি, ল্যাপটপটা অনেকক্ষণ চললে যেমন শাট ডাউন করে আরেকবার দেখো চালালে সব কিছু ঠিক থাকে, তো তার আগে কিন্তু চাকা ঘুরছে, তারপরে কিন্তু যেই 10 মিনিট পর সমস্ত কিছু বন্ধ করে আবার চালালে দেখলে সফটওয়্যার টফটওয়্যারগুলো একদম ঠিকঠাক চলছে। রিফ্রেশ বাটনটা দরকার, এবং সেক্ষেত্রে যদি 1 সপ্তাহ দুজনে আলাদা থাকা যায়, নিজের মতো থাকা যায়, আবার তারপর সেই সম্পর্কে ফেরা যায়, আমার মনে হয় সেই বিষয়টা অনেকটা বেটার। তোমরা কি ভাবো সম্পর্কে রিফ্রেশমেন্ট নিয়ে, তোমাদের কাছ থেকে আজকে অপরূপার অরিজিৎ জানতে চাইছে 9903655999 তে।

এবং তোমার থেকে আমরা এটাও জানতে চাইছি যে অ্যাবসোলিউটলি তোমার ক্ষেত্রে সম্পর্কে যখন এরকম একটা বোর্ডম চলে আসে তুমি কি করো, তোমার কাছে রিফ্রেশ বাটনটা কীরকম? ফাট করে দুজনে মিলে বেরিয়ে পড়ো, গিয়ে প্রচণ্ড ঝাল দিয়ে ফুচকা খেয়ে বাড়ি ফেরো, হঠাৎ করে বেরিয়ে পড়ো বাইকে করে, বৃষ্টি পড়ছে পড়ুক চলো ওখানে ঘুরে আসি, নাকি হঠাৎ দুজন দুজনের মধ্যে একদম কথা বন্ধ করে দিয়ে দুজন দুজনের জগতে চলে যাও? হয়তো সেও অন্য কাউকে খুঁজছে ফোনে সোশ্যাল মিডিয়ায়, তুমিও হয়তো অন্য কাউকে খুঁজছো সোশ্যাল মিডিয়ায়। এরকম ঘটনাগুলো কোনটা কোনটা ঘটে তোমার সঙ্গে জানো? আমাদের মন খুলে, কারণ আমরা তো ভালোবাসায় থাকতে চাই, ভালোবাসায় রাখতেও চাই তোমায়।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে অপরূপা আর অরিজিৎ তোমাকে সাথে নিয়ে কথা হচ্ছে সম্পর্কের রিফ্রেশ বাটনগুলো কী কী, যখন সম্পর্ক একঘেয়ে লাগে, যখন মনে হয় যে যা আমার সম্পর্কটায় না আর কোনো স্পার্ক নেই, বা উল্টো দিকের মানুষটাকে ফোন করে অনবরত বলা হচ্ছে আরে আগের মতো স্পার্ক নেই আমাদের, কী হচ্ছে, আমরা একঘেয়ে জীবন কাটাচ্ছি, রোজ সকালবেলা গুড মর্নিং আর রাতেরবেলা গুড নাইটটুকুই কথা, এই ব্র্যাকেটের মধ্যেই থেকে যাচ্ছে আমাদের সম্পর্ক, এইভাবে থাকা যায় না, এইভাবে চলা যায় না, চলো মুভ অন করে দুজন আলাদা হয়ে যাই। কিন্তু গণ্ডগোলটা এখানেই এখানেই আজকে অপরূপা অরিজিৎ তোমাকে বোঝাচ্ছে যে সম্পর্কগুলো যদি কোনো কারণ ছাড়া শুধুমাত্র স্পার্ক নেই বলে থিতু হয়ে যায়, তাহলে সেইগুলোকে আবার রিফ্রেশ করা যেতে পারে। হ্যাঁ, একটা সম্পর্কে গণ্ডগোল হয়েছে, দুজনের বোঝাপড়ার অভাব হচ্ছে, একে অপরকে টক্সিক মনে হচ্ছে, সেই সম্পর্কে থাকার কথা আমরা বলছি না, কিন্তু ধরো একটা হেলদি সম্পর্ক ঠিকঠাকই ছিল, সব দুজন ঠিকই আছো, দুজনের দুজনকে ভালোই লাগে, কিন্তু কোথাও একটা স্পার্কের অভাব, কোথাও মনে হচ্ছে যে না বিষয়টা তো আর আগের মতো নেই, ব্যাপারটা বড্ড একঘেয়ে অভ্যেসগত হয়ে গেছে, তাহলে আমার তো এখন মনে হচ্ছে এই যে উল্টো দিকে হঠাৎ করে কোনো একদিন রাস্তায় কারোর সাথে আলাপ হয়েছিল, সেই মানুষটা দুদিন আমার বেশ ভালোই খোঁজ নিল সোশ্যাল মিডিয়াতে, সে তো আমার ছবি দেখে খুব ভালো কমেন্ট করছে, আর এদিকে তুমি তুমি তো আমার ছবি দেখছোই না, তোমার তো সময়ই হচ্ছে না দেখার। তো আমরা একটু আশেপাশের হাতছানিতে একটুখানি এগিয়ে যাচ্ছি, গিয়ে মনে হচ্ছে হ্যাঁ এখানে স্পার্ক পাচ্ছি, এই তো এই এইটাই আমি চাইছি, আমার এই যে ফিল গুড ব্যাপারটা, এই যে ফিল গুড ফ্যাক্টরটা, যে খেয়েছো, ঠিক আছো, শরীর ঠিক আছে, বাড়ি পৌঁছলে, এটা আমার খুব আমাকে টানছে উল্টো দিকে মানুষের প্রতি। সেখানেই হচ্ছে আমাদের বক্তব্য যে এইগুলোই কিন্তু আমরা বলছি যে সম্পর্কের একঘেয়েমি যে কোনো সম্পর্কে আসবে, মানে আজকে যে স্পার্কটা তোমার ভালো লাগছে, আজকে যে কেয়ারিং ব্যাপারটা তোমার তোমার নজর কাটছে, তোমার মনে হচ্ছে বাহ এই মানুষটা তো ভীষণ সঠিক, আমার পার্টনার তো আমার খোঁজ রাখছে না, কিন্তু এই মানুষটা তো আমার বেশ খোঁজ রাখছে, তুমি বিশ্বাস করো এই মানুষটার সাথেও সম্পর্কটা একদিন থিতু হবে। কারণ যে কোনো কিছু নতুন খুব সুন্দর, আমি বলছি না যে পুরনো হওয়া মানেই খারাপ, পুরনো হওয়া মানে সম্পর্কের যে ওপরের যে লেয়ারগুলো, যে সৌন্দর্যের লেয়ারগুলো, মানে মেকআপ করার মতো অনেকটা বিষয়টা, মানে একটা সময় তো রাত্রে বাড়ি ফিরে মেকআপটা রিমুভ করেই শুতে যাওয়া হয়, তাই না? তো মেকআপটা একটা সময় কিন্তু রিমুভ হবে, সেটা একদিনে হোক, দুদিনে হোক, এক মাসে হোক, এক বছরে হোক, হতে বাধ্য, কারণ মেকআপ নিয়ে তো সারা জীবন কাটানো যাবে না, তাই সেই সম্পর্কটাও থিতু হবে, এবং সেই সম্পর্কটার মধ্যেও একটা সময় একঘেয়েমি আসবে, তখন আবার মন নতুন কিছু চাইবে, তো এতগুলো শিফটিং তো সম্ভব নয়। তাই এক্সিস্টিং যে সম্পর্কটা আছে, যদি কোনো অন্য ঝামেলা না হয়ে থাকে, তাহলে কি সেই সম্পর্কটাকে একটু রিফ্রেশ করা যায় না, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়।
2: অ্যাবসলিউটলি। এবং আমরা কোথা দিয়ে আড্ডা দিতে দিতে লাভ শর্ট শুনতে শুনতে এক ঘন্টা প্রায় ক্রস করে ফেলছি, তো আমরা জাস্ট একটা ছোট্ট গানে যাবো, এবং সেই গানের পর তোমার কাছে ফিরবো তোমার মেসেজ নিয়ে, তোমার ওপিনিয়ন নিয়ে, রাদার যে তুমি এটা নিয়ে কি ভাবছো, কারণ তোমার ভাবনাটাও আমাদের কাছে ভীষণ রকম ইম্পর্ট্যান্ট।
1: একদম।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার পাঠানো মেসেজ, এবং তুমি খুব সুন্দর করে লিখেছো, বলছো আমার নামটা বলতে না, তাই তোমার নামটা পড়বো না, তোমার নাম আমরা জেনে গেছি চুপি চুপি, কিন্তু কাউকে বলছি না তোমার নাম। ও খুব সুন্দর করে লিখেছে যে আমার ভালোবাসার রিফ্রেশমেন্ট, হ্যাঁ আমি মাঝে মধ্যে একটু ফোন স্ক্রল করি, অরিজিৎদা যেটা বললো যে একটুখানি সোশ্যাল মিডিয়াতে এদিক ওদিক দেখি ঠিকই, খোঁজ করি ঠিকই, কিন্তু কেন জানি না কাউকেই ভালো লাগে না, দিনের শেষে নিজের মানুষটার কাছেই ফিরতে।
2: গুড ওয়ান, গুড ওয়ান জমিয়ে দিয়েছো। আর একটা মেসেজ রয়েছে 9903659992 তে, একতরফা সাত বছর, এটা হচ্ছে লেখাটার নাম। গুড, আমি তাকে ভালোবেসেছিলাম, সে জানতো না, জানার কথাও নয়, কারণ আমার ভালোবাসা ছিল নিঃশব্দ একতরফা। সাতটা বছর শুধু দূর থেকে দেখেছি, তার হাসিতে আমার সকাল হতো, তার চুপ থাকাতে আমার রাত ফুরতো। একবারও সাহস হয়নি বলার, কারণ ভেতরে ভেতরে বিশ্বাস করে নিয়েছিলাম যে আমি তার যোগ্য নই। অবশেষে নিজেকেই বুঝিয়েছি যে ছেড়ে দিই, ভুলে যাই। ভুলতে গিয়ে বুঝলাম যে কিছু মানুষকে ভোলা যায় না, শুধু অভ্যেস করে নিতে হয় তাদের ছাড়া বাঁচতে। তারপর থেকে আর কাউকে ভালোবাসিনি, চেষ্টাও করিনি। হৃদয়ের দরজায় এখনও সেই একটাই নাম লেখা রয়েছে, যেটা মুছে ফেলার অধিকার আমার নেই। তবু লাভ জাংশন শুনি, প্রত্যেকটা লাইন বুকে এসে বেঁধে, পুরনো ক্ষতগুলো আবার রক্তাক্ত হয় তবুও শুনি, কারণ এই কষ্টটাই প্রমাণ করে যে আমি একদিন সত্যি করে ভালোবেসেছিলাম, এবং নিঃস্বার্থ নিঃশব্দ একতরফা। কষ্ট হয়, ভালো লাগে, তবু ভালো লাগে, কারণ এই কষ্টের নামই তো সেই সেই মানুষটা।
1: আহা, কি চমৎকার, তুমি জীবনে পরিপূর্ণতা অর্জন করেছো, কারণ তুমি একতরফা ভালোবেসে ভালো থাকতে শিখে গেছো। এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হয় না, যে ভালোবাসায় সেই মানুষটাকে না পাওয়ার দুঃখে যন্ত্রণায় সেই মানুষটার কোনো ক্ষতি করার আশ নেই, সেই ভালোবাসা জিতে যায়। সেই ভালোবাসা দূর থেকে যদি কাউকে দেখে, ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে হাসতে পারে, সেই ভালোবাসা দিনের শেষে জিতে যায়। আমার মনে হয় যে

0: জানালো না, এই ধরনের কোনো বক্তব্যেই নেই, আমরা যাচ্ছি না সেই দিকে। তাই যত কম এক্সপেকটেশন তত সম্পর্ক হেলদি, তত নিজে ভালো থাকা যায়। এবার তুমি বলতে পারো যে সম্পর্ক তো গড়েই উঠলো না, তাহলে আর কিসের সম্পর্ক? কিন্তু এই যে একতরফা তুমি একটা একদিক থেকে এতটা ভালোবেসে গেলে, সেটা কি কোনো সম্পর্কের জোর ছাড়াই? তা তো হয় না।
1: অ্যাবসলিউটলি। এবং আমি অনেকগুলো লাভ জাংশনে এই ওয়ান সাইডেড ভালোবাসা নিয়ে কথা বলেছিলাম, কারণ আমার এই ওয়ান সাইডেড ভালোবাসা আমার জীবনে বহুবার হয়েছিল
0: আর আমার খুব ভালো লাগে বিষয়টা।
1: এইটা আমি খুব আমার খুব ভালো লাগে, অ্যাবসলিউটলি, তাই আমার ভীষণ ভালো লাগে। কারণ এটাই না, কোনো কিছু দরকার হয় না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কারোর কাছে কোনো জবাবদিহি করতে হয় না, তৃতীয়ত ভাই আমি ভালোবাসছি, আজকে একটু বেশি বাসছি, কালকে একটু কম বাসছি, সেটাও কেউ বুঝতে পারে না, আমি আমার মতো বাসছি। দেখো আমি তো মেশিন নই না, সেই যে প্রত্যেক দিন একই তোমার মাপে ভালোবাসবো, তো আজকে ভালোবাসাটা মনে হচ্ছে 100 থেকে বেশি, আবার কালকে হতেই পারে যে 50-60 থেকে কম। তাহলে এমনটা নয় যে আমিও বদলে গেছি আর সেই মানুষটাও বদলে গেছে, তাহলে তো প্রত্যেক দিন আকাশে মানে টেম্পারেচার বাইরে থাকতো ওই 9 fixed 35, কমতো না বাড়তো না, সবকিছু যদি চেঞ্জ হয় ভালোবাসাতেও চেঞ্জ হয়। এই সহজ বিষয়টা আমরা বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলেই এই সমস্ত কিছুর মধ্যে ভালোবাসাটাকে এত তাড়াতাড়ি আমরা বোর করে ফেলি, ভালোবাসার মধ্যে এত তাড়াতাড়ি আমরা সমস্যা তৈরি করি। তুমি দেখবে ছোট্ট খাটো চেঞ্জেসগুলো, এগুলো তো বাইরে প্রতি মুহূর্তে হচ্ছে। আজকের ওয়েদার হঠাৎ করে তুমি দেখলে সকালবেলা রোদ, বিকেলবেলা বৃষ্টিতে ভাসিয়ে দিল, তুমি সকালবেলা একটা দারুণ সেজে গুজে গেছিলে, একটা ফাটাফাটি জুতো পড়েছিলে, বিকেলবেলা অফিস থেকে ফেরার সময় জুতোটা শেষ, ঠিক আছে? এবার এইটা তুমি যদি ভাবো কেন হলো, সকালবেলা তো ওরকম রোদ্দুর ছিল, এটা তো হওয়ার কথা নয়। আরে ভাই, যদি প্রকৃতি না পারে সামলাতে নিজেকে, সেখানে তুমি আমি কোন চার?
0: ঠিক।
1: আমরা তো প্রকৃতির একটা পার্ট মাত্র, হ্যাঁ, জাস্ট কণা মাত্র। তো ঘটনা হচ্ছে যে ভালোবাসে না কোনোদিন, এবং আমরা বলি তুমি আগে যেমন ছিলে এখন কিন্তু তেমন নেই। আরে বাবা, সমুদ্রের ঢেউই একরকম থাকে না, তো আমরা কি? সুতরাং ঘটনা হচ্ছে যে ভালোবাসাকে আমরা চাই অলওয়েজ একটা না একটা স্ট্যাটিক ওয়েতে রেখে দিতে, একটা সমান মিটারে। বিয়ের সময় তুমি আমায় বলেছিলে তুমি আমাকে 100-100 ভালোবাসো, এখনও 100-100 ভালোবাসতে হবে। আরে ভাই, ঘটনা আমি এখন হার্টের অপারেশন করতে হসপিটালে চলে গেছি, বলছে এখন আমাকে 100 ভালোবাসতে হবে। তো বিষয়টা তো এইখানে থাকতে পারে না। তো এই যে চেঞ্জেসটা না, এই চেঞ্জেসটা যদি আমরা বুঝতে পারি যে ভালোবাসাও অন্য অনেক কিছু বিষয়ের মতো, আজকে আমার মানে ধরো আজ মানে আমার মাটন খেতে খুব ভালো লাগে, কথার কথা বলছি, আমি কি রোজ মাটন খাবো?
0: না,
1: সম্ভব না,
0: না
1: মানে পেটও দেবে না পকেটও দেবে না, উল্টে ডাক্তারের প্রচুর ইনকাম হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, হয়তো তোমার মাটন খেতে খুব ভালো লাগে, রাইট, তোমাকে আজকে মাটন দেওয়া হয়েছে, বাট সামহাও আজকে তোমার মাটনটা খেতে ভালো লাগছে না,
0: হতেই পারে
1: আজকে মনে হচ্ছে আমার আজকে একটু চিকেনটা খেলে ভালো হয়, বা আজকে একটু ফিশ খেতে ইচ্ছে করছে,
0: ঠিক,
1: কিন্তু তোমার শরীর ঠিক আছে, তোকে যেটা ভালো মাটন আছে, তুমি অন্যদিন হয়তো 4 পিস খাও, আজকে বলছো ঠিক আছে 1টা খাই, আজকে না আমার মাছটা দেখে খুব ভালো লাগে, মাছটা যেরকম,
0: ঠিক,
1: অপূর্ব বদলে গেল। আর কোনোদিন অপূর্বকে নিমন্ত্রণ করলে কেউ মাটন খাওয়াবে না? আমি এইটা বুঝতে পারি না, আমরা ভালোবাসাটা কেন অদ্ভুত রকম একটা খাঁচায় বন্দি করতে চাই। ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবসময় উড়তে চায়, সেটাকে না অত সহজে যেই তুমি বন্দি করতে চাইবে, ব্যাপারটা সত্যি একটা পাখির মতো হবে। তুমি তাতে যতই খাঁচাটার মধ্যে সোনা লাগাও, তার পাখনায় সোনা লাগিয়ে দাও, কিচ্ছু হবে না।
0: এবং জানো তো অরিজিৎ, একটা জিনিস যে এই যে ভালোবাসায় এই ছোটোখাটো রিফ্রেশমেন্টগুলো সেভাবে হয়, মানে এই যে খাঁচায় বন্দি করা, আমরা প্রচুর সম্পর্ক এরকম দেখেছি যাদের না প্রতি মুহূর্তের আপডেট দিতে হয়। আমার আশেপাশে আমি প্রচুর বন্ধুবান্ধব দেখেছি যে মানে এরকম, মানে ওদের মধ্যে না ধরো 10 মিনিট আগে পৌঁছেছে, কেন 10 মিনিট আগে জানায়নি, কেন 10 মিনিট দেরি হলো, সেটা নিয়ে একটা ধরো 2-3 মিনিটের একটা কনভারসেশন হয়ে গেল। তো এইগুলো আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে তাহলে ভালোবাসাটা কোথায়, যদি প্রত্যেকটা মুহূর্তের আপডেট, যে এই আমি এখন অফিস থেকে বেরোলাম, এই অটো পেয়ে গেলাম, এই এবার পরের অটোটা পেয়ে গেলাম, আচ্ছা তারপর এই ঢুকে গেলাম পরবর্তী গন্তব্যে, তো প্রত্যেক সেকেন্ডের আপডেট দেওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু এটা যেই মুহূর্তে একটা দায় হয়ে দাঁড়ায় যে না না জানালেই তো আবার একটা সমস্যা তৈরি হবে, তখনই গণ্ডগোল।
1: এবং আমি তোমায় একটা জিনিস বলছি, আমি জানি না বিষয়টা, আমি সত্যি বলছি কি, আমার প্রচুর যদি আমার মানে ফিমেল ফ্যান বেস থেকে থাকে তাহলে তারা একটু রাগ করো না প্লিজ। এই মেসেজটা নিশ্চয়ই ছেলেটাকে করতে হয় মেয়েটিকে।
0: দেখো আমি নিজেও একজন মেয়ে, আমি হট সিটে তোমার পাশেই বসে আছি, কিন্তু এটা খুব মানে হ্যাঁ রেশিওতে তুমি যদি দেখো তাহলে হয়তো রেশিওতে মেয়েদের সংখ্যাটাই বেশি,
1: মানে ছেলেটিকে আপডেটটা বেশি দিতে।

0: এবং মেয়েটি যদি না আপডেট দেয় তখন মেয়েটি ব্যস্ত থাকতে পারে, আমি তো অফিসে বিজি, ঢুকি আমি মিটিংয়ে, ছেলেটির কোনো অফিস থাকতে পারে না, তার কোনো মিটিং থাকতে পারে না, তার একটাই কাজ শুধুমাত্র দেওয়া মেসেজটা যে আমি ঢুকে গেছি, আমি অফিসে পৌঁছে গেছি। এবং সবচেয়ে বড় কথা, আবার তাহলে তোমার পাশে ছেলেটার ইনক্রিমেন্ট হয়ে গেল, তোমার কেন ইনক্রিমেন্ট হলো না? আরে ভাই, সে তো মিটিং মিস করে তোমাকে মেসেজ করছিল যে আমি তোমাকে মিস করছি, আই মিস ইউ। হ্যাঁ, ওদিকে মিটিংটা মিস হয়ে গেছে, তার কী করে ইনক্রিমেন্টটা হবে? হ্যাঁ, তো সুতরাং মানে আমরা না অনেক ক্ষেত্রে কী হয়, একজনের মধ্যে সবটা খোঁজার চেষ্টা করি। এবং আমার কাছে এই কথাটা মানে এটা স্টুডেন্ট লাইফেও খুব খারাপ, এবং এটা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ম্যাচিওর হই তখনও খুব খারাপ। দেখবে যখন আমরা ছোট থাকি অনেক ক্ষেত্রে আমাদের বাবা মা এটা খুব বলে থাকেন, পাড়ার ওর যদি এটা হতে পারে তোর কেন হবে না, পাড়ার ও ইতিহাসে এত পেয়ে গেল তুই পেলি না কেন, পাড়ার ও অঙ্কে এত পেয়ে গেল তুই পেলি না, পাশের বাড়ির মেয়ে এত পেয়ে গেল তুই পেলি না, তো স্কুলের ওই বন্ধুটা যে আমাদের বাড়িতে আসে সে অত পেয়ে গেল তুই পেলি না। এই কথাটা না ছোট থেকে শুনতে শুনতে আমাদের মনে কিন্তু দেখবে একটা অন্যরকম বিষয় তৈরি হতে থাকে, এবং হয়তো অজান্তেই তোমার খুব কাছের বন্ধুর সঙ্গে তোমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়।
1: ঠিক,
0: কারণ তোমারই বাবা মা বলছে যে হয়তো সপ্তাহে চার দিন তোমার বাড়িতে আসে, হয়তো পড়তে যাচ্ছে, সাইকেলটা রাখতে এলো, কি এরকম বাইকটা রাখতো, যাই হোক না কেন, তোমার বাবা মাই মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই আমার তোমার এন্ড অফ দ্য ডে গিয়ে মনে হবে, হ্যাঁ ভাই সত্যিই তো, আচ্ছা ও কি তাহলে আমার থেকে বেশি কিছু পড়ে নিল পরীক্ষার আগে, ও কি অন্য কোথাও থেকে স্টাডি ম্যাট পাচ্ছে যেটা আমি পাচ্ছি না, এটা অদ্ভুত রকম না সন্দেহ আমরা কিন্তু ঢুকিয়ে দিই।
1: ঠিক,
0: এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ম্যাচিওর হই আমাদের ভালোবাসার সম্পর্কে এইটা বারবার চোখে আঙুল দিয়ে দেখানো হয়, ও পারছে তুমি কেন পারছো না, ও তো ঠিক রাত্রির আটটায় অফিস থেকে বেরিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কি সুন্দর একটা আউটিং এ গিয়ে বাড়ি ফিরল, তুমি কেন পারলে না, তুমি কেন 10:30 হয়ে গেল, আরে বাবা ও যে অফিসে চাকরি করে আমি তো সেই অফিসে চাকরি করি না, তার জব মোড় আমার জব মোড় তো আলাদা, এটা তো বুঝতে হবে। এই বিষয়টা না আমরা ভীষণ রকম ভাবে ভালোবাসাকে একটা প্রতিযোগিতার মধ্যে ফেলি, ভালোবাসাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা শো অফের মধ্যে ফেলি, ভালোবাসাকে আজকে একটা মানে রিল সর্বস্ব জীবনের মধ্যে ফেলি। আজকে না মানে কাশ্মীরে গিয়ে তুমি শাড়ি পরে শুট করছো, কার রিলটা ভালো হচ্ছে, ওর হাজবেন্ড এত ভালো বা ওর বয়ফ্রেন্ড এত ভালো রিল করে দিল, তুমি করতে পারছো না, আরে ভাই সে তো ক্যামেরাম্যান নয়,
1: ঠিক
0: তার তো ক্যামেরাটা সাবজেক্ট নয়, সে হয়তো একটা তুলে দিচ্ছে, এবার তুমি ভাবছো তুমি হয়তো দেখে এসছো একটা রিল যে রিলটা তৈরি করতে খরচ হয়েছে 1,00,000 টাকা,
1: ঠিক ঠিক ঠিক,
0: তো তুমি সেইটা দেখে ভাবছো এই রিলটা আমার কেন হচ্ছে না। সবার কাজটা সবটা নয় এটা বুঝতে হবে, তুমি যে বিষয়টা কমফোর্টেবল আমি সেই বিষয়টা কমফোর্টেবল নাই হতে পারি, তার মানে বিষয়টা যে তুমি বিশ্বের সব জানো আমি বিশেষ কিছু জানি না, এটা হতে পারে না। এবং এটা নিয়ে একটা অদ্ভুত রকমভাবে ভালোবাসায় দোটানা শুরু হয়, কিন্তু আমরা চাই না ভালোবাসায় দোটানা তৈরি হোক, আমরা চাই না ভালোবাসায় কোনো দূরত্ব তৈরি হোক, আর মোহিত চৌহান যখন আছে তখন দূরের কথা থাকলেও আমরা চাই এই লাভ জাংশনে সব কিছু যেন আমার কাছাকাছি চলে আসে। আর প্রচুর মেসেজ রয়েছে 9903655992 তে, জাস্ট এই ঘন্টার পর আমরা ফিরছি 5 মিনিট 37 সেকেন্ড পর অপরূপ অরজিৎ তোমার কাছে লাভ জাংশনে 107 FM এর মতো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আমাদের মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা আমাদেরকে টেক্সট করেছে, কি লিখছে, তুমি সুখী নও? এই কেন, মানে আমরা সুখী থাকার চেষ্টা করি অ্যাটলিস্ট, কি লিখছো দেখি। সেটা হচ্ছে যে তোমাকে ভালো থাকতে দেখা আমার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করতে নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিতে পারি আমি, এমনকি তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্নটাও। আমার সঙ্গে তুমি ভালো থাকবে না এটা বোঝার পর থেকে কেন জানি তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছেটা হারিয়ে গেছে। ইচ্ছে একটাই, তুমি ভালো থেকো, তুমি সুখী হও, আর তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো না কেন, যখনই আমার কথা মনে পড়বে জেনে রেখো আজও তোমার ভালোটাই চাই। সময় মতো তোমরা কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, আজকে রাত 3টে পর্যন্ত, অ্যাবসলিউটলি আজকে রাত 3:30 পর্যন্ত থাকতেই হবে।

0: ধামাকা আছে বারোটা থেকে, আমি নেই ধামাকা আছে। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে এইটা প্রিয়াঙ্কা যেটা বললে না, সেটা হচ্ছে যে এটাও কোনোদিন মানে কখনো কখনো এটা কিন্তু ওয়ান সাইডেড ভালোবাসা, মানে যে ভালোবাসা পরিপূর্ণতা পায় না, অথচ জীবনের যে কোনো মুহূর্তে এসে যদি তোমার সেই কনফিডেন্স থাকে যে উল্টো দিকের মানুষটা যদি কখনো মনে করে আমার কথা, আমি হ্যাঁ অ্যাটলিস্ট ওই মুহূর্তটার জন্য আমি তার, এটা বলাটাও অনেকটা বড় ব্যাপার। চলো আরো একটা মেসেজ। বাবা কত মেসেজ, ওকে কি হয়েছে, কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী। হ্যাঁ দীপজ্যোতি, কি
1: লিখছো? দীপজ্যোতি,
0: আমার জীবনের ভালোবাসা বলতে একটাই নাম শতাব্দী। আজ 9 বছর হলো ওর সাথে তেমন যোগাযোগ নেই। ও আমার নিজের সব থেকে ভালো বন্ধু মনে করত, ভুলটা ছিল আমারই, তাই আমি নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। কোচবিহার থেকে কৃষ্ণনগর চলে আসি। শতাব্দীর প্রতি আমার ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। আমি কোনোদিনই ওকে পাওয়ার আশায় ভালোবাসিনি, আমি কোথাও যেন ওর মধ্যে ভগবান খুঁজে পেয়েছিলাম, আচ্ছা যাকে সামনে বসিয়ে পুজো করতে ইচ্ছে করে। ওর থেকে দূরে সরে আসার পরও অনেকবারই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমি সাড়া দিইনি, কারণ আমি জানি যে ওর সঙ্গে আমার যোগাযোগ থাকলে সেটা ওর জন্য ক্ষতিকর হতো। যদিও আমি এখনও মাঝে মাঝে আমার একটা অন্য নাম্বার থেকে ওকে কল করি, একবার শুধু ওর ভয়েসটা শোনার জন্য। ও একবার হ্যালো বলার পরই আমি কলটা কেটে দিই। আচ্ছা বাহ, কিন্তু আমার মনে হয় উল্টো দিকের মানুষরা নিশ্চয়ই বুঝতে পারে যে এটা তুমি, মানে যদি কোথাও একটা কানেকশন থেকে থাকে দুজনের মধ্যে। আমার মনে হয় এই নিঃশব্দ একটা মেসেজ যে ফোন তার কাছে যায়, সেটা হয়তো সে একটা আঁচ করতে পারে যেটা উল্টো দিক থেকে, মেবি ইউ। আরে বাবা,
1: বেশ বড় একটা মেসেজ,
0: দেখি কি আছে, পড়ি। সুমিত সোনারপুর থেকে, 8 মাস আগে গার্লফ্রেন্ড চিট করেছিল তার মেল ফ্রেন্ডের সাথে, বলেছিলাম সবটাই তোমাদেরকে, লাভ আর ক্যারিয়ার দুটোকে একসঙ্গেই চিটিংয়ের কথা চুপ কথাতে। এখন যেন একটা আমার বান্ধবী আছে অনেক পুরনো, হঠাৎ যেন ওর প্রতি একটা ফিলিংস এসেছে এবং ও সামনে এলে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, খুব কমই দেখা হয়, পাশের পাড়াতেই থাকে, সে সবটাই জানে আমার ব্যাপারে। আমার কি ওর প্রতি ফিলিংস আসতে দেওয়াটা ঠিক? আমি নিজেকে ভালোবাসা থেকে আটকে রাখার চেষ্টা করছি, বাট আমার কি করা উচিত? ও আমার প্রতি বা আমি ওর প্রতি আগে কোনো দিন বন্ধুত্বের বেশি ভাবিনি, কি ওকে খুশি দেখতে কেয়ার করতে বলতে পারো, ওয়ান সাইড ফিলিংস বেড়ে যাচ্ছে। আমার ব্রেকআপটা সবে 8 মাস, আমার কি উচিত আবার কাউকে বিশ্বাস করা বা ভালোবাসা? সবাই ভালো থেকো। নাম নাম নাম নাম সুমিত, সুমিত ছোট্ট করে আমি বলে দিই, তারপর অপরূপা একটুখানি পুচকা করে বলবে, তারপর আমরা একটা গানের ব্রেকে যাবো, লাভ শর্টে যাবো, আমাদের কমার্শিয়াল ব্রেক আছে, অনেক কিছু আছে তোমার জন্য। দুটো বিষয় বলার, সেটা হচ্ছে যে 8 মাস এইভাবে কোনো ব্যারিয়ার হয় না, যে ব্রেকআপ হয়ে গেছে, এবার একটা বেশ 2-3 বছর হবে, তারপর তুমি একটা পুজো আচ্ছা করবে, তারপর আবার একটা নতুন সম্পর্কে যাবে, এইভাবে কখনো হয় না, ঠিক আছে? তোমার যদি মনে হয় ট্রুলি কাউকে তোমার ভালো লাগছে এবং উল্টো দিক থেকে সেই মানুষটার তোমার ভালো লাগছে, তাহলে 8 মাস হয়েছে কি 8 দিন হয়েছে বা 8 বছর হয়েছে, এটা কোনো ম্যাটার করে না। আর এক্ষুনি আমরা কথা বলছিলাম খুব অর্গানাইজড, মানে আদতে অর্গানাইজড বলতে আমরা কি বুঝি, এবং খুব মাপা লোক 2-2-4। তোমার যদি এখন মনে হয় আশেপাশের লোক কি বলবে, এই সবই একটা সম্পর্ক থেকে বেরোলো আবার দেখো, এভাবে হয় না। মানে তোমার যদি মনে হয় তাহলে তুমি করতে পারো। আর বিষয়টা হচ্ছে এই যে পুরনো বন্ধুকে হঠাৎ করে ভালো লাগছে, তার হয়তো তোমাকে ভালো লাগছে বা লাগছে না, তুমি সেটা নট শিওর, এবং তোমার ভালো লাগছে কারণ তোমার মধ্যে একটা শূন্যতা রয়েছে। এবং এই জানো তো, এই যে পুরনো বন্ধুটাকে ভালো লাগছে, আমি হলপ করে বলতে পারি যে মেবি একে তোমার আগেও ভালো লাগতো, হয়তো বলতে পারোনি বা একটা স্পেশাল কেয়ার ফিল ছিল, হ্যাঁ ফিল করোনি, কিন্তু অন্য 10টা বন্ধুর মধ্যে থেকে ওকে তোমার একটু বেশি ভালো লাগতো, হয়তো দুটো বেশি কথা ওর সঙ্গে শেয়ার করতে। সেই মানুষটা আজকে যখন তোমার একটা মধ্যে ভ্যাকিউম তৈরি হয়েছে, সেই ভ্যাকিউমটা তোমার মনে হচ্ছে যে সে এলে ব্যাপারটা পরিপূর্ণ হবে, এটার মধ্যে বিন্দুমাত্র কোনো অপরাধ বোধে ভোগার কোনো ব্যাপার নেই, কারণ তুমি কোনো অপরাধ করছো না। আর তুমি যেটা বলেছো যে আমি কি বিশ্বাস করতে পারি, দেখো লাইফে তাহলে তো এই ভালোবাসা শব্দটার উপরে আর তোমার কোনোদিন বিশ্বাস থাকবে না। একবার যেহেতু তুমি চিট হয়েছ, এবার তুমি যদি কোনো সম্পর্কতেই না যাও, কোনোদিনই না যাও, এই ভয়ে, মানে না যাও সেটা তোমার ইচ্ছে হচ্ছে না যাচ্ছ না সেটা অন্য কথা, কিন্তু যদি এই ভয়টা তোমাকে তাড়া করে বেড়ায় যে আমি আবার গেলে চিট হতে পারবো, তাহলে তো মুশকিল। মানে আমি দেখেছি, ধরো তুমি তো অফিসেও অনেক ক্ষেত্রে তোমার বসের দ্বারা, তোমার সহকর্মীর দ্বারা অনেক সময় চিটেড হয়েছো, হওনি।

0: কি তো তাহলে কি পরের দিন থেকে অফিস যাওনি, না অন্য কোনো অফিসে আর কোনো দিন নতুন করে ইন্টারভিউ দাওনি? সেটা তো নয়, এইবার বিষয়টা হচ্ছে যেটা তোমাকে ব্যালেন্স করা, সেটা হচ্ছে পুরোটা তোমার উপর, যে তুমি কতটা এগোবে এবং আগের সম্পর্ক থেকে নিশ্চয়ই তুমি কিছু শিক্ষা পেয়েছো যে কোন জায়গাটা তুমি চিটেড হচ্ছ, তাহলে সেই জায়গাটাকে একটুখানি পরখ করে নেওয়া, একটুখানি বুঝে নেওয়া। দেখো আমাদের না ম্যাচিউরিটিটা অনেকটা ম্যাটার করে, এবার এই ম্যাচিউরিটি দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে এইটাই তুমি কতদূর এগোবে, এটা হচ্ছে বিষয়। এবার অপূর্বা কি বলবে?
1: না এটা একদম তুমি ঠিক বলেছো যে এরকমভাবে দিনক্ষণ মেপে তো হয় না বিষয়টা। তোমার একজনকে ভালো লাগছে, তুমি এই ফ্লোটা মেনটেন করো, তোমার যদি মনে হচ্ছে যে এইটা একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্কের আরেকটু এক ধাপ ওপরে উঠতে পারে, তাহলে সেটাতে সায় দাও। মানে আমার ভালো লাগছে কিন্তু আমার এটা উচিত নয়, এটা লোকে কি বলবে, বা এটা কি আমি ঠিক করছি, এটা ঠিক নয়, আমার অরিজিৎ যা বলে দিয়েছে তারপর সত্যিই কিচ্ছু বলার নেই। আর এটাও খুব সত্যি কথা যে তুমি আবার যে ঠকবে না তারও গ্যারেন্টি নেই।
0: ট্রু।
1: কিন্তু তা বলে কি ভালোবাসা থামিয়ে দেবে? ভালোবাসবে না। আমরা যখন বাজারে দর কষাকষি করে জিনিস কিনি, এমন তো হয় না যে জীবনে একটা বার ঠকেছি, একটা বার আমি একটা জিনিস বেশি দাম দিয়ে কিনে ফেলেছি, সেই দোকান থেকে বের হওয়ার পর পাঁচটা দোকান পর দেখলাম যে ওই একই জিনিস 50 টাকা কমে বিক্রি হচ্ছে। তো সেই অভিজ্ঞতাটাই কি আলটিমেটাম করে নি আমাদের লাইফের? আমরা কি আর তারপর কোনোদিন বাজার যাই না, আর কোনোদিন দর কষাকষি করি না, নাকি আর কোনোদিন ঠকি না, আবার একই সাথে লাভবানও তো হই? একদিন দেখা গেল যে দোকানে যে জিনিসটা আমি 300 টাকায় কিনেছি, তার থেকে 3-4 দোকান পর দেখা যাচ্ছে সেটা 500 টাকায় বিক্রি হচ্ছে, তখন আনন্দও পেয়েছি। তাই জীবনের এই ওঠা পড়াটা চলতে থাকবে, জীবনে কোনো কিছুই না ওরকম স্ট্যাটিক করে ভেব না, জীবনে কোনো কিছুরই স্থায়িত্ব নেই, এটা তো এখন আমরা বুঝে গেছি কম বেশি সবাই, তাই না? আজকে যে সম্পর্কটা আসছে, যে সম্পর্কটা মনে হচ্ছে যে এই সম্পর্কটায় আমি একটু ভালো থাকতে পারি, বা এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে, আমরা দুজন মিলে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, তাতে এগো। তারপর ভবিষ্যৎটা ভবিষ্যতের হাতে ছাড়ো, সময়ের হাতে ছাড়ো। যদি মনে হয় যে না এই সম্পর্কটাও টিকবে না, তাহলে টিকবে না, তাতে কী এসে গেল, মানে তাতে কি জীবন থেমে যাবে? কিন্তু এই সম্পর্কটা ভেঙে গেলেও যেতে পারে, বা আমি আবার চিটেড হতে পারি, বা আবার আমাকে কেউ ঠকাতে পারে, এই আশঙ্কা নিয়ে অনেক ভালো অনুভূতি থেকে দূরে থাকাটাও আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাই জীবনে যা কিছু আসছে সেটা গ্রহণ করো, এগিয়ে যাও, এবং যা পরিবর্তন হবে সেটাও মেনে নাও, এটাই জীবন। কারণ জীবনে কোনো কিছু কিন্তু নির্দিষ্ট নয় যে আজ আছে মানে সারা জীবন থাকবে, কোনো কিচ্ছু নয়, মানে সেটা তোমার মাথার চুল থেকে, রক্তের হিমোগ্লোবিন থেকে, তোমার ব্যাংকের ব্যালেন্স থেকে, কোনো কিচ্ছুর স্থায়িত্ব নেই। তাই
0: ব্যালেন্স মানে ব্যাংকের ব্যালেন্স তো নেই,
1: তাই
0: শুধু ডেবিট।
1: তাই খুব বেশি ক্যালকুলেশন না করে একটু যেটা ভালো লাগছে, যেটা ভালোর দিকে এগোচ্ছে, যেটা তোমার ক্ষতি করছে না আর 4-5 জনের ক্ষতি করছে না, সেটার দিকে এগোনো যেতেই পারে। এত ক্যালকুলেশন করলে কিন্তু,
0: আর আমরা এখন কি দিকে এগোচ্ছি? একটা গান, তারপর লাভ শর্ট,
1: তারপর একটা কমার্শিয়াল ব্রেক, তারপর লাভ শর্ট, তারপর আবার একটা গান,
0: তারপর ফিরছি। ততক্ষণে ব্ল্যাক কফিটা হয়ে যাক।
1: একদম।

0: আজকে লাভ শর্টসে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে সোমক ও দেবলীনা। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম এবং শেষ প্রেম।
1: মুন্নারের বিকেলগুলো একদম আলাদা। পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশা, চা বাগানের ঢেউ আর হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এমন একটা আবহাওয়া যেখানে মানুষ অনায়াসে অতীতে ফিরে যেতে পারে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলের বারান্দায় বসে চা খাচ্ছিল সৌমেন আর পৌশালী। ওদের বহুদিনের ইচ্ছে ছিল দুজনে একা কোথাও বেড়াতে যাবে, কিন্তু চাকরি, সংসার, সন্তানের পড়াশোনা, এই সব কিছুর ভিড়ে সেটা আর হয়ে ওঠেনি। আর এবার সুযোগটা এসে গেল হঠাৎ করে। তাদের মেয়ে গত সপ্তাহে IIM এ ভর্তি হয়েছে। এত দিনের দৌড়ঝাঁপ, টেনশন, ভর্তির সমস্ত প্রক্রিয়া এইবার শেষ। সৌমেনের ব্যাংকের চাকরিতে জমে থাকা ছুটিও নেহাত কম নয়, তাই অনেক দিন পরে শুধু দুজনে মিলে একটু বেড়াতে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল সৌমেন। হঠাৎ বলল,
2: জানো, একটা কথা ভেবে আজকাল একটু কষ্ট হচ্ছে।
3: কিসের আবার কষ্ট?
2: মেয়েটা এত দূরে চলে গেল।
3: আরে বাবা, তোমার মেয়ে IIM এ পড়তে গেছে, আন্দামানে তো আর যায়নি।
2: সে ঠিক আছে, কিন্তু ধরো ধরো ওর যদি কোনো প্রেমিক থাকে।
3: প্রেমিক? তারপর
2: না, মানে আর সেই

0: সেই তোমার পুরনো কষ্টগুলো আবার মনে পড়ছে বুঝি?
1: আবার শুরু করলে, আমি তা বলতে চাইনি।
0: কেন, খুব তো মন খারাপ করেছিল এক সময়।
1: আরে সেসব কতদিন আগের কথা।
0: না না, সেই কি সব যেন বলতে চেয়েছিলে মেয়েটাকে, মনে আছে? যেও না, যেও না, প্লিজ যেও না। বাবা
1: ঢং যত, পারো তুমি সত্যি।
2: কলেজের সেই প্রেমের গল্প পৌশালি বহুবার শুনেছে। মেয়েটি জেএনইউতে চলে গিয়েছিল, সৌমেন থেকে গিয়েছিল কলকাতায়, সম্পর্কটা টেকেনি। জীবনের অনেক ঘটনার মতো সেটাও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেছে। কিন্তু সেদিন মুন্নারের পাহাড়ে বসে সৌমেনের মনে পড়ছিল আরও পুরনো একটা ঘটনা, এতটাই পুরনো যে সে নিজেও বহু বছর এটা ভুলেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সে বলল,
1: জানো কলেজের প্রেমিকারও আগে আরো একটা প্রেম ছিল আমার।
0: ও মা, সেটা আবার কবে? এটা তো শুনিনি।
1: ক্লাস সিক্সে।
0: ক্লাস সিক্সে প্রেম?
1: প্রেম ঠিক নয়, ওই প্রেমের ট্রেলার বলতে পারো।
0: আচ্ছা শুনি তাহলে।
1: আসলে ঘটনাটা শুরু হয়েছিল শাহরুখ খানকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে।
2: সৌমেন আবার একটু চা খেল।
1: আমি তখন ক্লাস সিক্সে পড়ি, একবার বড় জেঠির মামা বাড়িতে গিয়েছিলাম ওই বর্ধমানের দিকে। সেখানে গিয়ে শুনলাম কাছাকাছি বীরভূমের সীমান্তে ওই বোদাই গ্রামে কোথাও নাকি শাহরুখ খানের শুটিং হচ্ছে, বুঝলে?
0: শাহরুখ খান বোদাই, রাইট? বোদাই তো আমি চিনি, আমার ছোট মাসির ননদের বাড়ি ওখানে, অনেক সিনেমারই শুটিং হতো। কি যেন একটা নদী ছিল না? হ্যাঁ, ওই ঝিমলি নদীর পাড়ে।
1: হ্যাঁ, তখন তো শাহরুখ মানেই একেবারে পাগলামো যাকে বলে, সবাই দল বেঁধে যাচ্ছে, আমরাও চলে গেলাম।
0: এই দেখতে পেয়েছিলে?
1: আরে দূর, এত লোক ছিল যে শাহরুখের চেয়ে মানুষের মাথায় বেশি দেখেছিলাম।
0: বেচারা। তারপর?
1: তারপর তারপর বিকেলের দিকে হঠাৎ খুব বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে, বুঝলে তো? সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। একটা বড় বট গাছ ছিল পাশে একটা চায়ের দোকান, আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম।
0: তারপর?
1: তারপর তারপর একটা মেয়েকে দেখলাম।
2: বৌশালি নাটকীয় ভঙ্গিতে বলল,
0: অবশেষে নায়িকার প্রবেশ, তাই তো?
1: বেগুনি ফ্রক পরা একটা মেয়ে, জানো?
0: এই বলো না, সুন্দর ছিল?
1: জানি না।
0: মানে জানো না মানে?
1: আরে দূর, মুখটাই মনে নেই।
0: কি
1: সত্যি সত্যি বলছি, মুখটা একেবারে মনে নেই, চোখও মনে নেই, চুলটা কেমন ছিল তাও মনে নেই, শুধু মনে আছে বেগুনি ফ্রক।
0: বোঝো তাহলে আবার প্রেমটা কিসের?
1: আরে সেটাই তো রহস্য। ওকে দেখে মনে হয়েছিল যদি চিনতাম তাহলে ওর সঙ্গে প্রেম করতাম, জানো?
0: ক্লাস সিক্সে পড়ে? বাবা, ওরে আমার প্রেমিক মশাই গো।
1: আরে তখনই তো এসব বেশি হয়, সদ্য বন্ধুদের কাছে প্রেম টেম শুনছি আর কি।
0: এই কথা বলেছিলে?
1: পাগল।
0: আরে বাবা, নামটা তো জেনেছিলে।
1: দূর,
0: কিছুই না।
1: না কিছু না,
0: দোষ যাক গে। তারপর কি হলো বলো?
1: তারপর বৃষ্টি থামলো, সবাই চলে গেল, আমিও চলে গেলাম। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, প্রেম, ব্রেকআপ, তারপর ওই ব্যাংকের চাকরি, হিমাচলে ট্রান্সফার, বিয়ে, সব কিছুর মধ্যে ঘটনাটা জাস্ট হারিয়ে গেল।
2: পৌশালি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
0: একটা কথা জিজ্ঞেস করবো?
1: হ্যাঁ করো।
0: আচ্ছা ওই বৃষ্টির সময় তোমার মায়ের ছাতাটা কি উড়ে গিয়েছিল?
2: সৌমিনের মুখে একটা বিস্ময় ফুটে উঠল।
1: হ্যাঁ, কিন্তু সেটা তুমি জানলে কি করে?
0: আর আর ওই ছাতাটা ধরতে গিয়ে তুমি দৌড়েছিলে?
1: হ্যাঁ।
0: দাঁড়ো দাঁড়ো, তারপর কাদায় পা পিছলে পড়ে গিয়েছিলে, তাই তো?
2: এটা শুনে সৌমেন এবার পুরোপুরি চুপ, কারণ ঘটনাটা সত্যি। ছাতাটা তার মায়ের হাত থেকে ছিটকে গিয়েছিল, সে সেটা ধরতে গিয়েছিল আর ফেরার সময় কাদায় পিছলে ধপাস করে পড়ে গিয়েছিল। ঘটনাটা এতই তুচ্ছ ছিল যে জীবনে কাউকে কখনো কোনোদিন বলেনি।
1: তুমি মানে এসব তুমি জানলে কি করে?
2: পৌশালী উত্তর তো দিলই না, বরং আবার প্রশ্ন করল,
0: আরে বলো না, তোমার হাঁটুর কাছে কাদা লেগেছিল?
1: হ্যাঁ, লেগেছিল তো।
0: আর উঠে দাঁড়িয়ে এমন একটা ভাব করছিলে যেন কিছুই হয়নি, তাই তো?
2: সৌমেন স্ত্রীর দিকে তাকিয়ে রইল। পৌশালী এবার মৃদু হেসে বলল,
0: কারণ আমি সবটা দেখেছিলাম।
2: সৌমেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।
1: তুমি মানে?
0: মানে আমিও সেদিন আমার বাবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, আর তখনই বৃষ্টিটা এলো।
2: সৌমেন আর কিচ্ছুটি বলল না। পৌশালী ধীরে ধীরে বলে চলল,
0: আমরাও সেই চায়ের দোকানেই আশ্রয় নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু সেদিন একটা বেগুনি ফ্রক পরেছিলাম।
2: মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। ওই দূরে কুয়াশা, সেটা আরো ঘন হয়ে এসেছে। ২৪ বছরের সংসার জীবনে সৌমেন প্রথমবারের মতো স্ত্রীর দিকে নতুন করে তাকালো, আর তারপর ধীরে ধীরে তাকে বলল,
1: তার মানে তুমি বলতে চাইছো তুমি সেই মেয়ে?
0: তাই তো মনে হচ্ছে।
2: সৌমেন জাস্ট হেসে উঠল, আবার থেমেও গেল, যেন বিশ্বাসই করতে পারছে না। এতগুলো বছর যে মেয়েটার নাম জানত না, যার মুখও মনে নেই, তাকে এক মুহূর্তের জন্য দেখে মনে হয়েছিল

0: যদি চিনতাম। তারপর জীবন তাকে হিমাচলের পাহাড়ে নিয়ে গেছে, ব্যাংকের চাকরিতে নিয়ে গেছে, ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে নিয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বসিয়েছে, সন্তানের বাবা করেছে। আর আজ মুন্নারের পাহাড়ে বসে সে আবিষ্কার করল যে সেই অচেনা মেয়েটা কখনো হারিয়ে যায়নি, সে তার পাশেই ছিল ২৪টা বছর ধরে। পোশালি এবার মুচকি হেসে বলল,
1: কি হলো, কি ভাবছো?
0: সুমেন তার হাতটা নিজের হাতে নিয়ে বলল,
2: আমার সেই প্রথম প্রেমকে কোনো দিন খুঁজে পাবো না, কোনো দিন না।
1: আর এখন?
0: সুমেন একটু দূরের কুয়াশার দিকে তাকিয়ে উত্তর দিল,
2: আর দেখা গেল তাকে আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি।
0: মুন্নারের পাহাড়ে তখন সন্ধ্যে নেমে এসেছে, চায়ের কাপ দুটো ঠান্ডা হয়ে গেছে, আর এই দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গানের সুর।

লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, সৌমেন, সমক, পৌশালী, দেবলীনা।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
4: লাভ জাংশনে তুমি শুনছো অপরূপ আর অর্জিতের সঙ্গে 107 FM রেইনবোতে। দেখতে দেখতে আমরা প্রায় 3 ঘন্টায় পড়লাম, আর তোমার মেসেজ একদম উপচে পড়া ভালোবাসা। সব ধরনের সিস্টেমের মতো সম্পর্কেও রিফ্রেশ বাটন অবশ্যই দরকার, কারণ রিফ্রেশ মানেই আরও কিছুটা পজিটিভ এনার্জি নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করা। তবে ভালোবাসার সম্পর্কে রিফ্রেশ ভালোবাসার মানুষটাকে বাদ দিয়ে বা তার থেকে দূরে গিয়ে সম্ভব নয়। কথা কাটাকাটি, মতের অমিল, চিন্তাভাবনার পার্থক্য সম্পর্কে থাকবেই, কারণ দুজন দুটো স্বতন্ত্র মানুষ। কিন্তু আমার কাছে রিফ্রেশ বাটন মানেই তার সাথে নিজের করে কিছুটা সময় কাটানো, কোনো আড়াল বা আবরণ না রেখে নির্ভেজাল গল্প করা, কথাতেই যত্ন করা যায় জানো তো, আর কথা দিয়েই এক ছাদের তলায় কয়েক যোজন দূরত্ব তৈরি করা যায়। কথায় থাকো, উল্টো দিকের মানুষটার পাগলামিগুলো উপভোগ করো, দুজন দুজনকে সময় দাও, সম্পর্ক রোজ সতেজ থাকবে। আর হ্যাঁ, গল্পটা শুনে কিন্তু অপরূপাকে হিংসে হচ্ছে আমার। সুচেতা ফ্রম বালি, মানে এই গল্পটা শুনে হিংসে হচ্ছে ওকে। গুড।
5: আচ্ছা আচ্ছা সুচেতা, থ্যাংক ইউ। সুচেতা, তুমি অনেকদিন আমাদেরকে লেখা পাঠাওনি, একটু এবার লেখা পাঠাও 9903653992 তে হ্যাশট্যাগ লাভ শর্টস লিখলেই আমরা কিন্তু এই তোমার পাঠানো লাভ শর্টস এর আগেও শুনিয়েছি, আবার শোনাবো।
4: অ্যাবসলিউটলি। তোমার কি মুন্নারকে হিংসা করলো সুচেতা? মানে মুন্নারের ভালোবাসাটাকে হিংসা করলো, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যালো দাদা অ্যান্ড দিদি, কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি। লাভ শর্টটা ভীষণ ভালো, কিছু আশা তো সত্যি অপূর্ণ থেকে যায়, কিছু কথা না বলা হয়েই রয়ে যায়। আমাদের মাঝে হয়তো নিরবতার দেওয়াল, কিন্তু তোর জন্য আমার শুভকামনা আজও একদম আগের মতোই খাটে। তোর মনের সব মেঘ কেটে যাক, সব ব্যর্থতার দায় শুধু আমার, কিন্তু হাসির অধিকারটা শুধুই তোর। খুব ভালো থাকিস, দূর থেকেই তোর ভালো চাইব। ঠিক আছে ঐশী, লেখাটার মধ্যে সমস্ত কিছু ব্যাপার স্যাপার রয়েছে, বাট একটা কথা আমি জাস্ট এটুকু বলতে চাই যে এই যে না, যে কোনো সম্পর্ক যদি ঘেঁটে যায় আর বিচ্ছেদ হয়ে গেল, দূরে ফুরে চলে গেল, আমার প্রচণ্ড মন খারাপ হলো, আমি দুটো কবিতা লিখে ফেললাম, 4টে বেসুরো গান গাইলাম, সুরে গান গাইলাম, যাই করি না কেন, ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এই যে তুমি না দিনের শেষে একটা কথা লিখলে এন্ড অফ দ্য মেসেজ যে শব্দ আমার, এই যে সমস্ত কিছু হঠাৎ করে নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছ, নিয়ে তুমি অন্য মানে এইটার মধ্যে না খুব বেশি, মানে আমাদের একটা বিষয় থাকে যে আমরা একটু নিজেকেও অলওয়েজ দেখবে অপরূপা, একটা গ্লোরিফাই করার বিষয় থাকে, এবং সেটা আমরা নিজেই নিজেকে গ্লোরিফাই করি। এই যে এই বিষয়টা লেখা না যে সব দায় আমার, তুই ভালো থাক, এই কথাটা বলার মধ্যেও কোথাও আমাদের কিন্তু একটা প্রচ্ছন্ন গর্ববোধ কাজ করে, মানে একটা আমি একটা বিরাট কিছু করলাম, একটা বিরাট স্যাক্রিফাইস করলাম নিজের কাছে, নিজের একটা বিরাট কিছুটা আমি কিছুটা করে ফেললাম এই ব্যাপারটা,
5: এবং ইউ ডিজার্ভ বেটার এই কথাটার মধ্যে দিয়ে কোথাও একটা উল্টো দিকের মানুষটাকে নিজে ঘাট থেকে নামানোর চেষ্টা করছি না তো, সেটাও একটু দেখে নিতে হয়, ঝালিয়ে।
4: এক্স্যাক্টলি,
5: সুন্দর একটা কথার মোড়কে মুড়ে দিলাম যে ইউ ডিজার্ভ বেটার, তুমি অন্য কারোর সাথে বাঁধো ঘর, আর এদিকে মনে মনে ভাবছি বাবা বিদায় হলে বাঁচি, সেটাও ঠিক না। বিদায় হলে বাঁচি যদি মনে ভাবো, তাহলে মুখেও বলো যে আমার তোকে ভালো লাগছে না, আমি তোর সাথে থাকতে পারছি না, আমি তোর সাথে থাকতে চাই না, কিন্তু তুই আমার চেয়ে ভালো কাউকে মানে পেলে তোর জীবন আরো পাল্টে যাবে, এই ধরনের কথার মার প্যাঁচে না যাওয়াটাই আমার মনে হয় ভালো।
4: ট্রু। আচ্ছা সুচেতা বলছে যে অপরূপার লেখাটাকে হিংসা করলাম।
5: আচ্ছা,
4: অপরূপার এগুলো এক একটা প্রতিভা আস্তে আস্তে বেরোবে, বুঝতে পেরেছো সুচেতা? শুধু কি ভয়েস আর্টিস্ট নাকি?

0: সুইসাইড।
1: ও বাবা রে বাবা, দাদা
0: যদি দেখো আরো কি কি করাবো। আমি এবং আমার গার্লফ্রেন্ড দুজনেই টিনেজ, আর তো এখন আমাদের মধ্যে এরকমই ঠিক একটা প্রবলেম তৈরি হয়েছে যে আমাদের সম্পর্কটা অনেক টাইম লিমিটে আবদ্ধ, দিনে 30 মিনিটও কথা হয় না। বাট সে অনেকের সাথেই অনলাইন থেকে কথা বলে, তাকে কথা বলতে বললে সে বলে ঘুমো বা অফলাইন হও বা পড়াশোনা কর। তো আমরা প্রি মাধ্যমিক স্টেজে পড়াশোনা করছি, দুজনেই বেশ ভালো আমরা, কিন্তু আমাদের মধ্যে খুব বন্ডিংটাও ভালো, বাট ঘুরতে যাওয়া এগুলো রিফ্রেশমেন্ট সেগুলো যেতে চায় না, তো এর জন্যে মনে কিছুটা কষ্ট। এই প্রবলেমের সলভ কিছু বলো। লাভ ফ্রম হর্ষিকা, নামগুলো বললাম, নাম আমাদের একটা দুজনের মিক্সচার, নাম ইউজ করলাম, থ্যাংকস। ওকে, শুধু খুব ভালো ভালোবাসা বেশ তোমাদের ভালো রয়েছে, নাহলে দুজনে এরকম নাম ম্যাচ করে কি সুন্দর বললে। কিন্তু ঘটনা একটা কি জানো তো, সেটা হচ্ছে যে এই যে তুমি এখনো মাধ্যমিক দাওনি, তার মানে মোটামুটি এই মাধ্যমিক কত বছরে দেয়? এটা হলেও ভালো না হলেও কোনো খারাপ নয় যে তুমি যে সম্পর্কে এখন আছো সেই সম্পর্কটাই তোমাদের কন্টিনিউ করলো, এটা হতে পারে। না হওয়ার চান্সেস অনেক বেশি যে এই সম্পর্কটা থাকলো না, তুমি একটা অন্য সম্পর্কে গেলে, সেটার মধ্যে অপরাধ কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমার বক্তব্য একটা জায়গায়, এই প্রথম থেকে না এখন থেকে দেখো তোমার কিন্তু একটা কোথাও একটা সন্দেহ তৈরি হচ্ছে যে ও অনলাইন আছে, তার নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে না। আচ্ছা, একটা মানুষ অনলাইন থাকা মানেই সে কথা বলছে, এটা কোথায় লেখা আছে? তুমি যদি ফেসবুকটা তোমার কোথাও অন করা থাকে, ধরো আমরা যেরকম কাজ করি, আমরা সিস্টেমে কাজ করি, সেখানে একটা হোয়াটসঅ্যাপ থাকে, একটা সোশ্যাল মিডিয়া হয়তো, একটা কিছু মেসেঞ্জার বা কিছুটা খোলা থাকলো, তার মানে কিন্তু অলওয়েজ আমাকে দেখাবে যে আমি ফেসবুকে অন হয়ে আছি, তার মানে কি আমি ফেসবুকে চ্যাট করে যাচ্ছি? আমি তো 3 ঘন্টা পর গিয়ে ফেসবুকটা আবার দেখেছি, কিন্তু এই 3 ঘন্টার মধ্যে যেই করবে আমাকে কেউ না কেউ দেখতে পাবে যে আমি অন হয়ে আছি। সুতরাং এই আমার সঙ্গে কথা বলছে না, হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, প্রথমত এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে সরাও। আর যদি মনেই হয় যে হ্যাঁ তোমার গুরুত্ব ক্রমশ কমছে এবং সে তোমার সঙ্গে কথা না বলে অন্য সবার সঙ্গে কথা বলার তার সময় আছে বা ইচ্ছে আছে, তোমার সঙ্গে নেই, তাহলে সেই জায়গা থেকে তোমাকেই সরে আসতে হবে বা তার কারণটা তোমাকে জানতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রথম থেকেই অবিশ্বাসটুকু করো না। আর সেকেন্ডলি হচ্ছে আমরা চাই যে মাধ্যমিকটা ভীষণ ভালো করে দাও, তারপর যে ছুটিটা পাবে ওই ছুটিতে ভালো করে ঘুরতে যাও, ঠিক আছে?
1: একদমই তাই, অভিশপ্ত জীবন শেষের পথে। শ্রীমন্ত আমাদের সিঙ্গুর থেকে মেসেজ করেছে, অভিশপ্ত জীবন শেষের পথে, সার্থক সে মিশিয়া ধুলাতে, দূরে বহু দূরে দাঁড়িয়ে আছো তুমি প্রদীপের শিখা হাতে। ইতি ভালোবাসা, শ্রীমন্ত সিঙ্গুর থেকে লিখছ। গভীর ভাবনা থেকে লেখা বোঝাই যাচ্ছে, হাই লাভ জাংশন, জল তরঙ্গ ভালোবাসার ঢেউ তুললে, জল তরঙ্গে ভালোবাসার ঢেউ তুললে তুমি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হাই লাভ জাংশন, জল তরঙ্গে ভালোবাসার ঢেউ তুললে তুমি, রঙিন ফুল ঝরছে পথে, শুষ্ক যেথায় ভূমি, তোমার হৃদয় অতল জলে ডুব দিল যে এ মন, ভোরের পাখি জানিয়ে গেল তুমি আমার আপন, হৃদয় পারিজাত উঠল ভোরে ফাগুন রাঙা ফুলে, সোহাগ সাগর উঠল আজ প্রেমের সাগরের কূলে, হৃদয় আমার পড়ল আজি মিলন মেলার রাখি, মিলনের এই সোহাগ জল হৃদয় আগলে রাখি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, সুন্দর একটা ছন্দ মিলিয়ে কবিতা পাঠিয়েছো পায়েল, থ্যাংক ইউ সো মাচ।
0: পায়েল, এরকম ছন্দ মেলে তো আমাকে শিখিয়ে দিও তো, একদম পারি না।
1: ঠিক
0: পায়েল, ঠিক মানে সত্যি আমি পারি না, কি কি মুশকিল বলে দিলাম, হ্যাঁ ঠিক, তুমি তো পারো না ছন্দ মেলাতে।
1: আমার শব্দের ভান্ডারের অভাব পড়বে, তুমি এতটাই পটু এই বিষয়টা, সেটা তুমি উইকেন্ড ফিল্মি ফিভার, সরি উইকেন্ড মাস্তি করতে যখন সেই সময় আমরা যে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতাম তখন কিন্তু এটা আমরা জানি, তখন আমাদের একটা অন্যরকমের যুগ ছিল। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, এটা আমরা পড়েছি দীপজ্যোতির মেসেজ, এটাই অনেকে করো জানো তো, মানে ফোন মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজ একসাথে।
0: এবং আমি আরেকটা মেসেজ দেখেছি, একসঙ্গে 32টা মেসেজ পাঠিয়েছে, একই মেসেজ।
1: আমি একজনকে দেখছি সে একই মেসেজ 36টা পাঠিয়েছে,
0: ওই তাহলে সেই হবে,
1: ওই ওই সেম সেম, উনি বারবার পাঠাচ্ছেন, অথচ
0: ভাই আপনার মেসেজ পড়া হয়ে গেছে,
1: পড়া হয়ে গেছে। আচ্ছা, 9903653992 তে

তোমরা আমাদেরকে মেসেজ পাঠাতে থাকো, আর আমরা আপাতত তোমাদেরকে একটা গান শোনাই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাকে সাথে নিয়ে। অপরূপা অরিজিৎ আজকে আছি লাভ জাংশনে, আর থাকবো রাত 12টা পর্যন্ত।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
4: লাভ জিংশন অপরূপার উর্জিতে তোমার সঙ্গে রয়েছে, থাকবো আরও মিনিট 40 মতো, এবং 40টার বেশি মেসেজ আছে এটুকু বলতে পারি, যদিও সব মেসেজ পড়তে পারবো না, বাট স্টিল তার মধ্যে থেকে একটু ছাড়াই পেছাই করে অপরূপা একটা মেসেজ বের করেছে, পড়ো।
5: হ্যাঁ অরিজিৎ, বস কেমন আছো? রিঙ্কু খান হাওড়া থেকে তোমার জন্য এই মেসেজ পাঠিয়েছে। কিছু কিছু অঙ্ক আছে যেটা কিছুতেই মেলে না, বাট পরিষ্কার আমি একটা জিনিস বুঝে গেছি যে বিপদের সময় বাড়ির মানুষ ছাড়া আর কেউ পাশে থাকে না, সবকিছুই শুধু মরিচিকার মতো। যাই হোক, সবাই ভালো থাকুন, এটাই দিনের শেষে সব থেকে বড় চাওয়া আর পাওয়া।
4: ঠিক, মানে এই চাওয়া পাওয়াটা তো খুব মানে দরকার, এবং বিষয়টা হচ্ছে যে সত্যি সবসময় সবাই আমরা ভালো থাকি না, ভালো থাকতে পারি না, বাট ওই আর কি ভালো থাকার চেষ্টাটা করতে হয়, এটাই দরকার।
5: হাই প্রিয় লাভ জাংশন, মন তো ভালো নেই আজ, একজন কাছের মানুষ এই পৃথিবীতেও পৃথিবীটা ছেড়ে চলে গেছে, যদিও তার আগে তাও অনেক ছিল, যদিও তার আচ্ছা এজটাও অনেক ছিল, আর কি করা যাবে, সবাইকে এই একদিনই তো পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আজই রাত 3টে পর্যন্ত খুব ভালো থেকো, তোমরা আমাদের ভালো রেখো, আমি তোমাদের সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি, সাবধানে বাড়ি যেও।
4: ট্রু সৌর্য, এটা তো সত্যি কিছু করেনি, এবং তুমি যে এত ছোট্ট বয়সে এই পুরো বিষয়টা বুঝে গেছো, এই বিষয়টা বোঝাটা খুব ইম্পর্টেন্ট জানো তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, যে লাইফের একটা সবচেয়ে বড় সত্যিটাকে তুমি বুঝতে পেরেছো যে এটা সবার সঙ্গেই ঘটবে, তাই কষ্ট যেমন থাকবে তার সঙ্গে আমাদেরকে লাইফে এগিয়েও যেতে হবে।
5: নমস্কার দাদা দিদি, তোমরা কেমন আছো? সব ভালোবাসার পরিণতি পেতে হয় না, কিছু ভালোবাসা দূর থেকে দেখাতেই পূর্ণতা পায়। দাদুর শ্রেণীর এই চার দেওয়ালে একজোড়া অজানা চোখের দিকে যখন প্রথম তাকিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তেই সেও ফিরে তাকিয়েছিল, নাম না জানা সেই মিষ্টি চোখের চাহনিতেই যেন এক অদ্ভুত না বলা একতরফা রূপকথা শুরু হয়ে গেছে। আমি তাকে কোনোদিন নিজের মনের কথা বলতে চাই না, কারণ হারানোর ভয় কিংবা রিজেকশনের চেয়ে এই সুন্দর নিরাপত্তা অনেক বেশি পবিত্র। জানি এই ক্লাস 12-এর দিনগুলো শেষ হলেই হয়তো আমাদের পথ আলাদা হয়ে যাবে, কোনোদিন আর দেখাও হবে না, একটা অজানা লক্ষ্যের দিকে হাত বাড়িয়েছি ঠিকই, কিন্তু যে দূরত্বে কোনো পাওয়ার দাবি থাকে না, সেখানে হারানোরও কোনো ভয় থাকে না। আমার এই ভালোবাসা চিরকাল এক মিষ্টি অর্থ অধ্যায় হয়েই থেকে যাবে। অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে আমাদের এই মেসেজ করছো।
4: হ্যাঁ অয়ন, মানে কোনো কোনো সম্পর্ক না আমাদের মনের মধ্যে এমনভাবে একটা বসে থাকে যে সম্পর্কটাকে আমরা অনেক ক্ষেত্রে সরাবো মনে করেও সরাতে পারি না, এটা একটা ব্যাপার থাকে। এবং দ্বিতীয় কথা যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কিছু সম্পর্ককে আমরা অনেক সময় একটু বেশি ভালোবেসে ফেলি, একটু বেশি কেয়ার করে ফেলি, এবং কিছু কিছু সম্পর্কে না আমাদের কাছে একটা বিশেষ বিশেষ নাম থাকে, সেই নামে সেই সম্পর্কটা বেঁচে থাকে সারা জীবন। এবং অনেক ক্ষেত্রে অনেকের ভালোবাসা এমন করেও বেঁচে আছে যে ভালোবাসা হয়তো পরিণতি হয়নি, কিন্তু কোথাও এমন একটা তারা এই গোটা জীবন একটা মুহূর্ত কাটিয়েছে, সেই মুহূর্তটাকে তারা যে কোনো মুহূর্তে সেলিব্রেট করতে পারে, এবং সেই মুহূর্তটাই দুজন দুজনকে কোনো না কোনোভাবে সেই সম্পর্কটার সঙ্গে একটা যোগসূত্র করে রেখেছে।
5: ঠিক, সত্যিই তাই। একটা সুন্দর গানে যাই, গানের পর আবার ফিরছি অপরূপা অরিজিৎ তোমাকে সাথে নিয়ে।

0: আজকে লাভ শর্টসে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে সমক ও দেবলীনা। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম এবং শেষ প্রেম।
1: মুন্নারের বিকেলগুলো একদম আলাদা। পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশা, চা বাগানের ঢেউ আর হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এমন একটা আবহ যেখানে মানুষ অনায়াসে অতীতে ফিরে যেতে পারে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলের বারান্দায় বসে চা খাচ্ছিল সৌমেন আর পৌশালি। ওদের বহুদিনের ইচ্ছে ছিল দুজনে একা কোথাও বেড়াতে যাবে, কিন্তু চাকরি, সংসার, সন্তানের পড়াশোনা, এই সব কিছুর ভিড়ে সেটা আর হয়ে ওঠেনি। আর এবার সুযোগটা এসে গেল হঠাৎ করেই। তাদের মেয়ে গত সপ্তাহে IIM-এ ভর্তি হয়েছে। এত দিনের দৌড়ঝাঁপ, টেনশন, ভর্তির সমস্ত প্রক্রিয়া এইবার শেষ। সৌমেনের ব্যাংকের চাকরিতে জমে থাকা ছুটিও নেহাত কম নয়, তাই অনেক দিন পরে শুধু দুজনে মিলে একটু বেড়াতে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল সৌমেন। হঠাৎ বলল,
2: জানো, একটা কথা ভেবে আজকাল একটু কষ্ট হচ্ছে।
3: কিসের আবার কষ্ট?
2: মেয়েটা এত দূরে চলে গেল।
3: আরে বাবা, তোমার মেয়ে IIM-এ পড়তে গেছে, আন্দামানে তো আর যায়নি।
2: সে ঠিক আছে, কিন্তু ধরো ধরো ওর যদি কোনো প্রেমিক থাকে।
3: প্রেমিক? তারপর
2: না, মানে আর সে

0: সেই তোমার পুরনো কষ্টগুলো আবার মনে পড়ছে বুঝি?
1: আবার শুরু করলে, আমি তা বলতে চাইনি।
0: কেন, খুব তো মন খারাপ করেছিল এক সময়।
1: আরে সেসব কতদিন আগের কথা।
0: না না, সেই কি সব যেন বলতে চেয়েছিলে মেয়েটাকে, মনে আছে? যেও না, যেও না, প্লিজ যেও না। বাবা
1: ঢং যত পারো তুমি সত্যি।
2: কলেজের সেই প্রেমের গল্প পৌশালী বহুবার শুনেছে। মেয়েটি জেএনইউতে চলে গিয়েছিল, সৌমেন থেকে গিয়েছিল কলকাতায়, সম্পর্কটা টেকেনি। জীবনের অনেক ঘটনার মতো সেটাও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেছে। কিন্তু সেদিন মুন্নারের পাহাড়ে বসে সৌমেনের মনে পড়ছিল আরও পুরনো একটা ঘটনা, এতটাই পুরনো যে সে নিজেও বহু বছর এটা ভুলেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সে বলল,
1: জানো কলেজের প্রেমিকারও আগে আরো একটা প্রেম ছিল আমার।
0: ও মা, সেটা আবার কবে? এটা তো শুনিনি।
1: ক্লাস সিক্সে।
0: ক্লাস সিক্সে প্রেম?
1: প্রেম ঠিক নয়, ওই প্রেমের ট্রেলার বলতে পারো।

0: আচ্ছা শুনি তাহলে।
1: আসলে ঘটনাটা শুরু হয়েছিল শাহরুখ খানকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে।
2: সৌমেন আবার একটু চা খেল।
1: আমি তখন ক্লাস সিক্সে পড়ি। একবার বড় জেঠির মামা বাড়িতে গিয়েছিলাম ওই বর্ধমানের দিকে। সেখানে গিয়ে শুনলাম কাছাকাছি বীরভূমের সীমান্তে ওই বোদাই গ্রামে কোথাও নাকি শাহরুখ খানের শুটিং হচ্ছে, বুঝলে?
0: শাহরুখ খান এই বোদাই? রাইট, বোদাই তো আমি চিনি, আমার ছোট মাসির ননদের বাড়ি ওখানে। অনেক সিনেমারই শুটিং হতো। কি যেন একটা নদী ছিল না? হ্যাঁ, ওই ঝিমলি নদীর পাড়ে।
1: হ্যাঁ, তখন তো শাহরুখ মানে একেবারে পাগলামো যাকে বলে, সবাই দল বেঁধে যাচ্ছে, আমরাও চলে গেলাম।
0: এই দেখতে পেয়েছিলে?
1: আরে দূর, এত লোক ছিল যে শাহরুখের চেয়ে মানুষের মাথায় বেশি দেখেছিলাম।
0: বেচারা। তারপর?
1: তারপর তারপর বিকেলের দিকে হঠাৎ খুব বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে, বুঝলে তো? সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। একটা বড় বট গাছ ছিল পাশে একটা চায়ের দোকান, আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম।
0: তারপর?
1: তারপর তারপর একটা মেয়েকে দেখলাম।
2: বৈশালী নাটকীয় ভঙ্গিতে বলল,
0: অবশেষে নায়িকার প্রবেশ, তাই তো?
1: বেগুনি ফ্রক পরা একটা মেয়ে, জানো?
0: এই বলো না, সুন্দর ছিল?
1: জানি না।
0: মানে জানো না? মানে
1: আরে দূর, মুখটাই মনে নেই।
0: কি?
1: সত্যি সত্যি বলছি, মুখটা একেবারে মনে নেই, চোখও মনে নেই, চুলটা কেমন ছিল তাও মনে নেই, শুধু মনে আছে বেগুনি ফ্রক।
0: বোঝো তাহলে আবার প্রেমটা কিসের?
1: আরে সেটাই তো রহস্য। ওকে দেখে মনে হয়েছিল যদি চিনতাম তাহলে ওর সঙ্গে প্রেম করতাম, জানো?
0: ক্লাস সিক্সে পড়ে? বাবা, ওরে আমার প্রেমিক মশাই গো।
1: আরে তখনই তো এসব বেশি হয়, সদ্য বন্ধুদের কাছে প্রেম টেম শুনছি আর কি।
0: এই কথা বলেছিলে?
1: পাগল।
0: আরে বাবা, নামটা তো জেনেছিলে।
1: দূর,
0: কিছুই না।
1: না কিছু না,
0: দোষ যাকগে। তারপর কি হলো বলো?
1: তারপর বৃষ্টি থামলো, সবাই চলে গেল, আমিও চলে গেলাম। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, প্রেম, ব্রেকআপ, তারপর ওই ব্যাংকের চাকরি, হিমাচলে ট্রান্সফার, বিয়ে, সব কিছুর মধ্যে ঘটনাটা জাস্ট হারিয়ে গেল।
2: বৈশালী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
0: একটা কথা জিজ্ঞেস করব?
1: করো।
0: আচ্ছা, ওই বৃষ্টির সময় তোমার মায়ের ছাতাটা কি উড়ে গিয়েছিল?
2: সৌমিনের মুখে একটা বিস্ময় ফুটে উঠল।
1: হ্যাঁ, কিন্তু সেটা তুমি জানলে কি করে?
0: আর আমি ছাতাটা ধরতে গিয়ে তুমি দৌড়েছিলে?
1: হ্যাঁ।
0: দাঁড়ো দাঁড়ো, তারপর কাদায় পা পিছলে পড়ে গিয়েছিল, তাই তো?
2: এটা শুনে সৌমেন এবার পুরোপুরি চুপ, কারণ ঘটনাটা সত্যি। ছাতাটা তার মায়ের হাত থেকে ছিটকে গিয়েছিল, সে সেটা ধরতে গিয়েছিল, আর ফেরার সময় কাদায় পিছলে ধপাস করে পড়ে গিয়েছিল। ঘটনাটা এতই তুচ্ছ ছিল যে জীবনে কাউকে কখনো কোনোদিন বলেনি।
1: তুমি মানে এসব তুমি জানলে কি করে?
2: বৈশালী উত্তর তো দিলই না, বরং আবার প্রশ্ন করল,
0: আরে বলো না, তোমার হাঁটুর কাছে কাদা লেগেছিল?
1: হ্যাঁ লেগেছিল তো।
0: আর উঠে দাঁড়িয়ে এমন একটা ভাব করছিলে যেন কিছুই হয়নি, তাই তো?
2: সৌমেন স্ত্রীর দিকে তাকিয়ে রইল। বৈশালী এবার মৃদু হেসে বলল,
0: কারণ আমি সবটা দেখেছিলাম।
2: সৌমেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।
1: তুমি মানে?
0: মানে আমিও সেদিন আমার বাবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, আর তখনই বৃষ্টিটা এলো।
2: সৌমেন আর কিচ্ছুটি বলল না। পৌশালি ধীরে ধীরে বলে চলল,
0: আমরাও সেই চায়ের দোকানেই আশ্রয় নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু সেদিন একটা বেগুনি ফ্রক পরেছিলাম।
2: মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। ওই দৌড়ে কুয়াশা সেটা আরো ঘন হয়ে এসেছে। ২৪ বছরের সংসার জীবনে সৌমেন প্রথমবারের মতো স্ত্রীর দিকে নতুন করে তাকালো, আর তারপর ধীরে ধীরে তাকে বলল,
3: তার মানে তুমি বলতে চাইছো তুমি সেই মেয়ে?
0: তাই তো মনে হচ্ছে।
2: সৌমেন জাস্ট হেসে উঠল, আবার থেমেও গেল, যেন বিশ্বাসই করতে পারছে না। এতগুলো বছর যে মেয়েটার নাম জানত না, যার মুখও মনে নেই, তাকে এক মুহূর্তের জন্য দেখে মনে হয়েছিল, ইস যদি চিনতাম। তারপর জীবন তাকে হিমাচলের পাহাড়ে নিয়ে গেছে, ব্যাংকের চাকরিতে নিয়ে গেছে, ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে নিয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বসিয়েছে, সন্তানের বাবা করেছে, আর আজ মুন্নারের পাহাড়ে বসে সে আবিষ্কার করল যে সেই অচেনা মেয়েটা কখনো হারিয়ে যায়নি, সে তার পাশেই ছিল ২৪টা বছর ধরে। পৌশালি এবার মুচকি হেসে বলল,
0: কি হলো, কি ভাবছ?
2: সৌমেন তার হাতটা নিজের হাতে নিয়ে বলল,
3: আমার সেই প্রথম প্রেমকে কোনো দিন খুঁজে পাব না, কোনো দিন না।
0: আর এখন?
2: সৌমেন একটু দূরের কুয়াশার দিকে তাকিয়ে উত্তর দিল,
3: আর দেখা গেল তাকে আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি।
2: মুন্নারের পাহাড়ে তখন সন্ধ্যে নেমে এসেছে, চায়ের কাপ দুটো ঠান্ডা হয়ে গেছে, আর এই দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গানের সুর।

লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, সৌমেন সোমক, পৌশালী দেবলীনা।

0: Love Junction, Love Meter, Love Junction, Love Meter. লাভ জাংশন এর লাভ মিটারে, মানে লাভ মিটার কোথায় থাকে, লাভ জাংশনের দিন সকালবেলা আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, তার স্টোরি সেকশনে একটা লাভ মিটার চলতে থাকে, সেখানে একটা টপিক দেওয়া হয়। আর আজকে যে টপিকটা ছিল, যে বিষয়টা ছিল, সেটা কি ছিল?
1: সেটা হচ্ছে ভালোবাসায় অভিমান কমে, ভালোবাসায় অভিমান কমে ইগো বাড়ছে। ভালোবাসায় অভিমান কমে ইগো বাড়ছে, এতে 79% মানুষ বলছেন যে হ্যাঁ এটাই সঠিক, এবং 21% মানুষ বলছেন না যে এটা সঠিক নয়। এবং যে কমেন্ট সেকশন, সপক্ষে বিপক্ষে উত্তর রয়েছে। মিষ্টি মেয়ে বলছে ইয়েস, ক্রিকেট লাভার প্রিয়া বলছে হ্যাঁ ঠিক, ভালোবাসায় অভিমান কমে ইগো বাড়ছে, খুব সাধারণ কারণে ইগো নিয়ে দূরে সরে থাকে মানুষ, ইগোটাই এখন বড়। নীল গ্যালাক্সি আমাদেরকে বলছে অভিমান ছাড়া সত্যিকারের ভালোবাসা অসম্পূর্ণ, অভিমান বোঝার মতো অপরপক্ষের মানুষ থাকা চাই, এখন এখনকার দিনে ভালোবাসায় অভিমানের থেকে ইগো অনেকটাই বেশি, তাই ভালোবাসার ভিত এখন নড়বড়ে। কি জানি এখনো প্রেম করিনি তো, তাই এরকম কোন এক্সপিরিয়েন্স নেই, হলে বলবো। সৌর্য আমাদেরকে লিখছে,
2: গুড ওয়ান।
1: অ্যাঙ্কার আন্ডারস্কোর সৈকত লিখছে মানতে না চাইলেও সত্যি তাই হয়তো। আনারুল ইসলাম আমাদেরকে মেসেজ করে, মানে কমেন্টে লিখছেন যে সত্যিকারের ভালোবাসায় অভিমান থাকা স্বাভাবিক, যা সম্পর্কের গভীরতা প্রকাশ করে, কিন্তু বর্তমানে ইগো বা অহংবোধের কারণে মানুষ একে অপরকে বুঝতে চায় না, ফলে দূরত্ব বাড়ছে। সুস্থ সম্পর্কের জন্য ইগো ত্যাগ করে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া থাকা অত্যন্ত জরুরি, অন্যথায় ভালোবাসা প্রাণহীন হয়ে পড়ে। গোপাল সিনহা আমাদেরকে লিখছেন ভালোবাসা থাকবে অভিমান থাকবে না এটা তো হতেই পারে না, আর তাহলে সেটা ভালোবাসাই না। তবে এখনকার সময় ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের পরিবর্তন ঘটেছে, সময়ের সঙ্গে যুগের সঙ্গে মানুষের জীবনযাত্রা চিন্তাভাবনা মানসিকতার পরিবর্তন হয়েছে, আর ইগো যদি একে অপরের প্রতি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় সেটি ভালোবাসার সম্পর্ক মধ্যে একটা ছাপ পড়ে। ইগো সমস্যার জন্য মানুষ একে অপরের প্রতি আরও কাছে আসার পরিবর্তে দূরে সরে যায়। শোভা আমাদেরকে লিখছে বিষয়টি নেতিবাচক মনে হলেও এটি মূলত একটি সজাগ সতর্ক বার্তা, এই উপলব্ধি মানুষকে নিজেদের ভুল বুঝতে সাহায্য করে, যখন আমরা বুঝতে পারি যে ইগো সম্পর্কের ক্ষতি করছে তখনই পরিবর্তনের সুযোগ তৈরি হয়, এই সচেতনতা মানুষকে নম্র হতে এবং অভিমানের মাধ্যমে প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে উৎসাহিত করে, যা সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করে। লাস্ট বাট নট লিস্ট দীপন দত্ত আমাদেরকে বলছেন হ্যাঁ, আজকাল ভালোবাসায় অভিমান যেটুকু তার চেয়ে ইগোটাই বেশি। আমার একজনের সাথে পরিচয় হয় কয়েকদিন আগে, তারপর ভালো বন্ধুত্ব হলো, দেন রিসেন্ট কি করে জানি ওর ইগো বেড়ে গেল, দেন মেসেজ করাও বন্ধ করে দিল, এখন তার থেকে মুভ অন করার চেষ্টা করছি, তবুও তার কথা মনে পড়ছে, কি করবো আমাকে একটু বলো।
2: দেখো, যেখানে যদি সত্যি সত্যি ইগো বেড়ে যায় এবং বিষয় এই ইগোটাই তোমাদের মধ্যে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, যেখানে তোমার মনে হচ্ছে না যে ইগোর দেওয়ালটা বোধহয় সত্যি বা ইগোর যে জলটা সেটা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে মুভ অন করাটাই উচিত, কারণ কোনো কিছুকেই মাথার উপর দিয়ে চলতে দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
1: একদমই তাই। 9903653992 অপরূপা অরিজিৎ আছে, আমরা আর বেশিক্ষণ নেই।
2: হ্যাঁ, এবং আমরা একটা ছোট্ট মানে সং ব্রেকে যাব এবং তারপর আমরা ফিরব তোমার কাছে লাভ কোট নিয়ে, রাইট?
1: একদমই তাই। এই মুহূর্তে তোমার কানে রইল খুব সুন্দর একটা মিষ্টি সাউন্ড ট্র্যাক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, কোথাও যেও না, সাথে থাকো, শুনতে থাকো লাভ জাংশন।

আমার ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদে সবুজ রং। কোথায় কোথায়

0: Love Junction A. Love Quote of the Week. Love Quote of the Week. Love Quote of the Week.
1: এত নাকি বলা হচ্ছে ভালোবাসায় অভিমান কমছে, ইগো বাড়ছে, সেখানে লাভ কোট যদি আজকে ঠিক তোমার জন্য এটা হয়, তুমি আমার সেই গল্প যে আমি সারা জীবন ধরে পড়তে চাই। অ্যাবসলিউটলি আমরাও সেই ভালোবাসার মানুষটাকেই খুঁজতে চাই এবং চাই যে তোমরাও খুঁজে পাও, যার সঙ্গে হাতটা ধরে অনেকগুলো দিন কাটানো যায়। আজকের মতো লাভ জাংশনে টাটা, বাই বাই। চুপ কথায় তোমার সঙ্গে অপরূপা আর দীপ।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে তুমি এই মুহূর্তে শুনছো চুপ কথা। তোমার সঙ্গে রয়েছি দীপ, আর রয়েছে অপরূপা। আমরা দুজন রয়েছি তোমার সঙ্গে রাত 3টে পর্যন্ত তোমার সঙ্গে প্রচুর কথা, প্রচুর গল্প, প্রচুর আড্ডা নিয়ে। দেখো, আমার মনে হয় যে নতুন করে তো বলার কিছু নেই চুপ কথা। তোমরা জানো যে চুপ কথাতে আমরা শুধু তোমাকে নিয়ে কথা বলি, তোমার মন কেমন আছে সেটা নিয়ে কথা বলি। তো এই মুহূর্তে তোমার যেটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে যে একটু ভাগ করে নেওয়া দরকার, যেটা মনে হচ্ছে কাউকে বলা দরকার, যেটা মনে হচ্ছে একজন বন্ধুর সঙ্গে এই মুহূর্তে একটু ভাগ করতে পারলে মনটা হালকা হতো, রাতে ঘুমটা হয়তো আর একটু বেটার হতো, তাই 107 FM রেইনবোতে প্রত্যেক সপ্তাহে শুক্র আর শনিবার রাত 12টা বেজে গেলেই তোমার কানে চলে আসে চুপ কথা। চুপ কথা কিন্তু শুধু একটা শো নয়, জানো তো, আমরা প্রত্যেকদিন বলি চুপ কথা একটা একটা খোলামেলা পরিবেশে একটু মনের কথা ভাগ করে নেওয়ার একটা মাধ্যম। এখানে কোনো স্ক্রিপ্ট নেই, এখানে কোনো প্ল্যান নেই, এখানে কোনো বানানো কিছু নেই, এখানে সবটাই রিয়েল টাইমে হয়, যাকে বলে আনপ্ল্যান্ড, আনপ্লাগড। পুরোটাই তুমি কেমন আছো, তুমি কি লিখছো, তোমার মনের ভিতর কি চলছে তার উপর নির্ভর করে। তাই আজকে চুপ কথা শুরুও করলাম একটা সেই রকম একটা গান দিয়ে, একটা এত সুন্দর গান। সেই গানে যারা যারা শিল্পী, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, এবং গানটার সঙ্গে আজ কলকাতা তো বটেই, গোটা বাংলার মুড বেশ খানিকটা ম্যাচ করছে। তার কারণ আজকে সকাল থেকে যারা জানো যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারদিকে, গোটা কলকাতা শহর তো বটেই, বাংলারও নানা প্রান্তে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু বৃষ্টি সব জায়গাতেই হয়েছে। অফিসিয়ালি বর্ষাও প্রায় চলে এলো অবস্থা। তাই এই বৃষ্টির একটা দিনে, কিন্তু বৃষ্টিকে এমন না যে আমি ভীষণ রোম্যান্টিসাইজ করি, বৃষ্টি তাদের জন্য খুব রোম্যান্টিক যাদের বৃষ্টির মধ্যে মাথা গুঁজার একটা পাকা ছাদ রয়েছে, বৃষ্টি অনেকের কাছে উদ্বেগেরও বটে। তাই বৃষ্টি নিয়ে খুব বেশি রোম্যান্টিসাইজ করছি না, কিন্তু বৃষ্টির রাত, বৃষ্টির গোটা একটা দিন আমাদের মনটাকেও একটু একটু ভেজা ভেজা ভাব মনের মধ্যেও আনে, আমাদের চিন্তা ভাবনাগুলো একটু বেশি গভীর হয় এই সমস্ত রাতগুলোয়। সেরকম একটা রাত বোধ হয় আজকেও। প্লাস যারা খেলা দেখতে ভালোবাসো, ফুটবল ওয়ার্ল্ড কাপ, গ্রহের সব থেকে বড় ফুটবলের উৎসব যাকে বলে, সেটাও রয়েছে। তো সব মিলিয়ে চারদিকে প্রচুর ঘটনা এমন রয়েছে যেগুলো আমাদের ভাবাচ্ছে, আমাদের নাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমাদের মনের মধ্যেও তো এরকম মুহুর্মুহ প্রচুর ভাবনা আসে। কোনো কোনো ভাবনা স্থায়ী, কোনো কোনো ভাবনা দিনের বেলায় কাজের চাপে সেই ভাবনাগুলো কান পর্যন্ত পৌঁছয় না, মাথার মধ্যে ঘোরে কিন্তু কখনো একদম ফ্রন্টে চলে আসে না। কিন্তু রাতের বেলায় মুশকিলটা হচ্ছে যে যখনই একটু একলা হয়ে যাই, সেই সমস্ত জটিল ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে, কানের মধ্যে, মাথার মধ্যে কাটাকুটি খেলতে থাকে। তাই সেই ভাবনা চিন্তাগুলোকে যতই জটিল হোক না কেন, সেই জটিল ভাবনা

না চিন্তাগুলোকে, শুধুমাত্র আর মাথার মধ্যে কাটাকুটি খেলতে না দিয়ে আমাদের সঙ্গে 9903653992, আর একবার বলছি 9903653992, এই নম্বরে তোমার মনের কথা লিখে অপরূপা আর দীপকে পাঠাও। তোমার মেসেজ এক এক করে পড়বো আমরা, আর সাধ্যমতো তার উত্তর আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই পাঠাতে পারো। আগামী কয়েক ঘন্টা আমাদের এই জার্নি চলবে, আর তার ফাঁকে ফাঁকে থাকবে মন ভালো করা কিছু গানও। তো একটা গান তো শুনলাম, আরও একটা ভালো গান শুনবো, খুব পছন্দের গান আমার, দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই সমস্ত গান শুনতে শুনতে তোমার পাঠানো টেক্সট আর হোয়াটসঅ্যাপ নিয়ে এক্ষুনি ফিরে আসছি। 107 FM রেইনবোতে অপরূপা দীপের সঙ্গে তুমি শুনছো চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: অনেকদিনের অপেক্ষা, আকাশের দিকে চেয়ে থাকা আর মেঘের আশায় দিন গোনা, সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে দারুণ বৃষ্টি এলো। প্রখর রোদের দাপটে যখন চারপাশ ক্লান্ত আর অবসন্ন, তখন বৃষ্টির প্রথম ফোঁটা যেন এক মুঠো স্বস্তি হয়ে নেমে এলো। শুকনো মাটির বুক ভিজে উঠল, গাছপালা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। বৃষ্টির শব্দে চারপাশের পরিবেশ বদলে গেল। জানলার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে দেখতে মনে হলো, প্রকৃতিও যেন দীর্ঘ অপেক্ষার পর একটু স্বস্তির হাসি হাসল। মাটির সোঁদা গন্ধ, ভেজা বাতাস আর মেঘলা আকাশ সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতির জন্ম দিল। জীবনের মধ্যে প্রকৃতিও আমাদের শেখায় যে অপেক্ষার পরেই আসে প্রাপ্তি। তাই দীর্ঘ প্রতীক্ষার পর আসা এই বৃষ্টি শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, আশা, স্বস্তি আর নতুন শুরুর এক দারুণ বার্তা। সৌভিক ঢাকুরিয়া থেকে এই ভীষণ সুন্দর মিষ্টি একটা মেসেজ পাঠিয়েছে, যেটা ভীষণ অ্যাপ্ট। সত্যি তো আমরা এই প্রচণ্ড গরমে কতদিন ধরে নাজেহাল হচ্ছিলাম, তারপরে আজকে সকাল থেকে একেবারে কোনোরকম কি বলবো, আগাম সতর্কতা ছাড়াই একটা আকাশ কালো করা মেঘ, আর তারপরে এরকম ঝেঁপে বৃষ্টি। তবে এইরকম বৃষ্টির জন্য আমরা অনেকেই প্রস্তুত ছিলাম না, যানজট, জল জমার সমস্যায় অনেকের অনেক সাফারিংস হয়েছে চারদিকে। কিন্তু এটা তো ঠিক যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, প্রচণ্ড গরম করছিল, তার থেকে একটু এখন বেটার ফিল করছি আমরা প্রত্যেকে।
2: একদমই তাই, একদমই তাই।
1: পরের মেসেজ, একজনকে এতটা নিজের ভেবে ফেলেছি যে তার থেকে দূরে চলে যাওয়াটা খুব কষ্টের হবে মনে হচ্ছে, কিন্তু আমি এটাও জানি যে সারা জীবন একজন সঙ্গে নাও থাকতে পারে, তাই একদিন হয়তো দূরে যেতে হবেই, কিন্তু এতটা কাছের ভেবে তাকে আবার কিভাবে দূরের করে দেব সেটাই বুঝে উঠতে পারছি না। মেসেজটা যে পাঠিয়েছে নাম লেখেনি, কিন্তু মেসেজটার মধ্যে একটা খুব করুণ বার্তা আছে। এটা তো ঠিক যে মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কেউ আসেন বা আসে যাকে আমরা প্রথমে হয়তো অ্যাকসেপ্ট করার জন্য তৈরি থাকি না, কিন্তু তারপরে আমাদের জীবনে যখন সে ভীষণ কি বলবো, ভীষণ যখন একাত্ম হয়ে যায় আমাদের সঙ্গে, তখন কিভাবে তাকে দূর করব এবং তারপরে সে দূরে চলে গেলে কি হবে, এটা ভেবে আমরা খুব ভয় পেয়ে যাই। থ্যাংক ইউ মেসেজটার জন্য। হার না মানা, হার মানা সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটা সাহসের পরিচয়। প্রতিটি ব্যর্থতা সাফল্যের পথে নতুন একটা শিক্ষা দেয়। যে মানুষ বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তার কাছে জয় ধরা দেয়। ঝড় যতই প্রবল হোক, দৃঢ় মনোবল পথ খুঁজে নেয়। তাই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত হার কখনো মেনো না।
2: ঠিক,
1: সৌভিক লিখে পাঠিয়েছে কসবা হালতু থেকে।
2: এটা তো সঠিক কথা একদম। আমাদের জীবনে

0: হার মানাটা অনেক সহজ, আমরা চট করে চাইলেই হার মেনে নিতে পারি, কিন্তু সেখানে হার না মেনে ধৈর্য ধরে বসে থেকে কাজ করে গিয়ে সততার সাথে সবটা ব্যালেন্স করাটাই তো জীবন। জীবন মানেই তো লড়াই, জীবন মানেই তো প্রত্যেক দিন প্রতিনিয়ত চলন,
1: সংগ্রাম, প্রত্যেক দিনের সংগ্রাম, জীবন মানে প্রত্যেক দিনের সংগ্রাম। অনেকের কাছে জীবন সংগ্রামটা খুব কঠিন। আমাকে একজন একটা কথা কয়েকদিন আগে বলেছিল, আমার মাথায় ভীষণ কথাটা ঢুকে গেছে, যে অনেক সময় হয় যে আমরা আমাদের খাবারের প্লেটে কি কি খাবার আছে সেগুলো নিয়ে কমপ্লেন করি, যে রোজ একই খাবার, বা এই খাবারটা ভালো নয়, এই খাবারটা টেস্টি নয়, আমরা কমপ্লেন করি। কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে অনেকের প্লেটে খাবার জোটেও না। আমরা কম্পেয়ার করি তাদের সঙ্গে যাদের কাছে প্রচুর আছে অটোমেটিক্যালি। আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেও হয়, কম্পেয়ার করতে গেলে আমরা অটোমেটিক্যালি তাদের সঙ্গে কম্পেয়ার করে ফেলি যাদের প্রচুর আছে। আমরা আমাদের কাছে ভালো গাড়ি নেই, একটু মন খারাপ করি যে অমুকের কাছে গাড়িটা খুব ভালো। আমরা এটা ভুলে যাই মাঝে মধ্যে যে অনেকের কাছে হাঁটার জন্য পাও নেই। আমরা অনেক সময় নিজেদের যে বাড়িতে থাকি, যে ভাবে থাকি, যে অবস্থায়, যে পাড়াতে থাকি, সেটা নিয়ে কমপ্লেন করি যেটা ভালো নয়। অনেকে তখন ভুলে যাই যে অনেকের কাছে থাকার জন্য মাথার উপরে পাকা ছাদ নেই। আমার এটা বলার বক্তব্য একটাই, যে কম্পেয়ার করে অন্যের জীবনের সঙ্গে আমার জীবনকে আমরা নিজেদের সবসময় খুব বেশি নিজেদের জীবনটাকে আরও বেশি ডিফিকাল্ট করে তুলি। আমার মনে হয় কম্পেয়ার তুমি যত কম করবে নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনকে, তোমায় যেটুকুনি দিয়েছেন মহাশক্তিমান সেটুকুকে নিজের ভেবে এবং সেটাকেই আরও চেরিশ করা, আরও নারিশ করার চেষ্টা করাটাই হচ্ছে জীবন। পরের মাসে সৌর্য পাঠিয়েছে, লিখেছে, হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য, আমি ক্লাস এইটে পড়ি তোমরা জানো। লিখেছে যে আমার ভীষণ প্রিয় একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন, এমনটা আগেও হয়েছে, কিন্তু এত প্রিয় মানুষ চলে গেলে ভালো লাগে না, খারাপ লাগে ভীষণ। তোমরা ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ সৌর্য, যে চলে গেছেন তার জন্য আমাদেরও, মানে তোমার যে মন খারাপটা হচ্ছে রিলেট করতে পারছি, যে কাছের মানুষরা চলে গেলে সত্যিই কষ্ট হয়। এরপর একজন মেসেজ করেছে বিশ্বজিৎ টলিগঞ্জ থেকে, অপরূপা লিখেছে যে আমি চুপ কথাতেও তোমাদের মেসেজ, লাভ জাংশন তোমাদের মেসেজ করেছি, আজকে আমার বার্থডে, প্লিজ আমাকে তোমরা উইশ করে দাও, আর পারলে নচিকেতার একটা গান শুনিয়ে দিও, আমি নচিকেতার খুব বড় ফ্যান।
0: আচ্ছা বিশ্বজিৎ, হ্যাপি বার্থডে, একদম 12টার পর তোমার জন্মদিন, নতুন দিন, নতুন সব কিছু খুব ভালো কাটুক, এবং একই সাথে আজ এবং আগামী প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটাও, যা কিছু প্রতিকূলতা আসবে সেটার সাথে লড়াই করার সঠিক জোর তোমাকে ঈশ্বর প্রদান করুক, খুব ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা।
1: শ্রীমন্ত সিঙ্গুর থেকে মেসেজ পাঠিয়েছে, লিখেছে, সত্যের স্বাক্ষর রেখে গেছে প্রাণ, যেথা হতে কাহারো নাইক পরিত্রাণ, অবলীলায় ধুলায় পড়ে আছে মোর ভগবান, ক্ষুদ্র হোক তুচ্ছ হোক সবই তার দান, তাই আমি নিষ্ঠুর কখনো হতে দিইনি তার প্রতিদান। শ্রীমন্ত সিঙ্গুর থেকে লিখে পাঠিয়েছে, খুব সুন্দর চার লাইনের একটা খুব ভালো মেসেজ। গঙ্গানগর থেকে জয়ন্ত লিখে পাঠিয়েছে যে আমি অনেকদিন ধরে তোমাদের শোতে মেসেজ পাঠাচ্ছি, গানের রিকোয়েস্ট করি, তোমরা গান বাজাও নাই শোতে, আমি জানি, কিন্তু আমার মেসেজটা আজকে পারলে প্লিজ পড়ো, আর আজ কিন্তু একটা গান প্লিজ শোনাতেই হবে, মেরা দিল এ খালি কামরা, এই গানটা প্লিজ যদি পারো তাহলে শুনিয়ে দিও, আমার ভীষণ পছন্দের একটা গান।
0: আচ্ছা বেশ বেশ, চেষ্টা করব। আসলে আমাদের একটা নির্দিষ্ট প্লেলিস্ট থাকে, যেহেতু এটা রিকোয়েস্টের গান শোনানোর অনুষ্ঠান নয়, সেহেতু হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, তবে তাও আমরা অবশ্যই চেষ্টা করব।
1: হাই, তোমরা কেমন আছো? অনেকদিন পর বৃষ্টিতে মেসেজ করছি তোমাদের, আজকে বৃষ্টির একটা দিন নিশ্চয়ই তোমাদের ভালো কেটেছে, বৃষ্টিতে ভিজে আমার আজকে দিনটা কিন্তু একদম খারাপ কেটেছে, কিন্তু তাও তোমাদের মেসেজ করে একটু মনটা এখন ভালো লাগছে।
0: বৃষ্টি
1: ভিজেছো তুমি আজকে?
0: না, আমি বৃষ্টিতে আজকে ভিজেনি, আজকে বেঁচে গেছি, মানে ঠিক যে সময়টা যেখান থেকে পাস করছিলাম তার একটু আগে বৃষ্টি হয়ে গেছিল সেখানে, আর যেটুকু হচ্ছিল ওটাকে ঠিক ওই একদম চপচপে ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি আমি আজকে পাইনি।
1: সৌভাগ্যবশত আজকে আমার অফিস ছিল না, তো আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, এবং আজকে ঘুম থেকে ওঠাটা খুব ড্রামাটিক। আজকে ঘুম থেকে উঠেছি, ছেলে আমাকে ডাকছে সকাল, তখন 9:30 বাজে হয়তো, আমাকে ডাকছে, জোরে জোরে ডাকছে, তো মানে তার আগে বেশ কয়েকবার আস্তে আস্তে ডেকেছে, তারপরে জোরে জোরে ডাকছে। আমি কোনো মতে ঘুম টুম চোখ টোক কুচকে তুলো, কি হয়েছে? বলছে, বাবা দেখো কি জোর বৃষ্টি হচ্ছে বাইরে। বলছি, ঠিক আছে, হচ্ছে কত জোরে আর হচ্ছে? বলছে, না না তুমি চলো এক্ষুনি, চলো দেখবে চলো। তো গিয়ে জানা টানলা খুলে আমাকে দেখাচ্ছেন, দেখলাম সত্যি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। এবার মানুষের মাথা না অটোমেটিক্যালি ক্যালকুলেট করে না যে জেনারেলি এই সময় আমার কোথায় থাকার কথা ছিল যদি আমার আজকে অফ না থাকতো। তো এই সময় আমি সল্টলেকের পথে যাচ্ছি, অফিসের পথে যাচ্ছি। তো ঠিক আমি আমার অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেখলাম যে আমার সমস্ত সহকর্মীরা ওই সময় সল্টলেক সেক্টর ফাইভে, তারা প্রত্যেকে ট্রাফিক জ্যামে একদম পর্যুদস্ত অবস্থা, তাদের গাড়ি নড়ছে না, গাড়ি এগোচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি, জল জমে গেছে, প্রচণ্ড হেভি ট্রাফিক। বাবারে ভাগ্যিস আজকে আমি সল্টলেকের দিকে যাইনি, তাই জন্য মানে প্রচণ্ড বৃষ্টি সকালে আছে। যাদের যাদের অফিস যাওয়ার কথা থাকে ওই 10-11টার সময় যাদের অফিস ঢোকার একটা যে রাশ থাকে তাদের যে ভীষণ প্রবলেম হয়েছে। ওকে, পরে মেসেজ অনুষ্কা পাঠিয়েছে। অনুষ্কা লিখেছে, বেশ কয়েকদিন ধরে আমার ভীষণ জ্বর, মনও ভালো নেই, তবে একটাই এই সমস্ত খারাপের মধ্যে ভালো যে আজ এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছি। বাহ, এটা সত্যি সত্যি খুব ভালো। হাই চুপ কথা, আমি পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
0: হ্যালো পায়েল।
1: সম্পর্ক রিফ্রেশ করতে চাইলে দুজন ভালোবাসার মানুষ তাদের কোনো প্রিয় জায়গায় বসে মন খুলে কথা বলুক, হাসুক, এটা একটা সম্পর্কের জন্য অক্সিজেন। পায়েল বেলঘড়িয়া থেকে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক, আজকের লাভ জাংশনেও এরকমই একটা ট্রপ টপিক ছিল, সেই টপিকের একটা হালকা রেশ পেলাম। তবে চুপ কথায় ভালোবাসার কথার তো রেশ থাকবেই, পাশাপাশি এমন অনেক না বলা কথা যে কথাগুলো সহজেই কাউকে বলা যায় না, কতটা বলা ঠিক হবে বুঝে ওঠা যায় না, সেই কথাগুলো খুব নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে ফেলা যায়, কারণ এখানে কেউ জাজ করার নেই, সব থেকে বড় কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কথা বলে ফেললে অনেকটা হালকা লাগে, তো চুপ কথা কিন্তু সেই প্ল্যাটফর্ম যেখানে এসে তুমি খুব সহজেই বলতে পারো যে আজ মায়ের জন্য মন কেমন করছে, আজ কলেজের খুব পছন্দের প্রফেসরকে দেখলাম খুব একটা অদ্ভুত মন্তব্য করলেন, আবার আজকে বসের সাথে একটু ঝামেলা হয়ে গেল, সবটা বলে তুমি হালকা হতে পারো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা শুনছো তুমি। আজ দীপ আর অপরূপা আমরা দুজন আছি। দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আমার নিজেরই অবাক লাগছে যে কি করে এতটা সময় আমরা পার করে ফেললাম।
2: আরো তোমার অবাক লাগবে পরের মেসেজটা যদি আমি পড়ি। পরের মেসেজে লেখা রয়েছে যে দীপদা তুমি তো ভালোই, ঠিক আছে, তুমি কোথায় ছিলে এতদিন, মাঝে মধ্যে এত কম শো করো তুমি, কিন্তু আমি কিন্তু অপরূপাদির খুব বড় ফ্যান। আমি সবসময় শো শুনতে আসি না, কিন্তু অপরূপাদি আছে আমি জানতে পারলে আমি ছুটে চলে আসি। স্নেহাশিস লিখে পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে।
1: ও থ্যাংক ইউ স্নেহাশিস, মিষ্টি স্নেহাশিস।
2: তাহলে আগে অপরূপার শো করুক, আমি চলে গেলাম তাহলে। এমনিতেই আমার বৃষ্টির মধ্যে এই ঠান্ডা ঠান্ডা রাতে আমি ঘুমটাকে বেশি প্রেফার করি, তো যদি তোমার এতই ভালো লাগে অপরূপাকে তো অপরূপার শো করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি।
1: না অপরূপার চলবে না তোমাকে ছাড়া, তুমি প্লিজ যেও না,
2: এইসব বিনয় দেখালে চলবে না এখানে।
1: মিষ্টি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্নেহাশিস।
2: এরপরে মেসেজ পাঠিয়েছে শান্তনু। শান্তনু একটা খুব ভালো একটা দামি কথা লিখেছে, লিখেছে যে মনকে জয় করলে জগৎ জয় করা যায়। আসলে আমাদের মনের ভেতরের শক্তিকে আমরা সবসময় রিয়েলাইজ করি না। আমি আজ বেলুড় মঠে গিয়েছিলাম, যখন ধ্যান আর মনের শক্তির বিষয়ে জানলাম তখন বুঝলাম যে সত্যি সত্যি এই মন দিয়ে অনেক কিছু করা সম্ভব। ওয়ার্ল্ড যোগা ডে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে আগামীকাল পালিত হবে, তার জন্য সবাইকে অগ্রিম অভিনন্দন লিখে পাঠিয়েছে শান্তনু। এটা তো ঠিক, মনের শক্তি সত্যি, অনেকে আছে মনের জোরেই অনেক কিছু করে, এটা নিয়ে মানে এটা ফ্যাক্ট। আমি একটা খুব রিলেটেবল একটা ভিডিও দেখছিলাম এই নিয়ে, যে একজন মার্কিন প্রাক্তন সেনাকর্তা, তার অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসন, যারা যে সেনারা যুদ্ধে গেলে আহত হন, হাত বাদ চলে যায়, পা বাদ চলে যায়, তাদের জন্য মার্কিন প্রশাসনের যতটা করা উচিত ছিল তারা ততটা করে না। তো এই অভিযোগে তারা একটা কমিউনিটি গড়ে তুলেছিল, যারা প্রায় এটা নিয়ে বিভিন্ন রকমের দাবি দেওয়া পেশ করতো সরকারের কাছে, যে যে সেনারা আহত হয়েছেন তাদের জন্য একটু বেটার, একটু ভালো পেনশন, একটু ভালো থাকার জায়গা, কারণ তারাও দেশের জন্য যুদ্ধ করেছেন। তো সেই কথায় সরকার কান দিচ্ছিল না। তখন কয়েকজন মার্কিন সেনা আধিকারিক তারা হুইল চেয়ারে বসে, নিজেদের পাগুলোকে হুইল চেয়ারে বেঁধে, অ্যাজ তাদের পা নেই, এইভাবে একটা রেস করেন, মানে বেশ 10 কিলোমিটার মতন তারা হাত দিয়ে হুইল চেয়ার চালিয়ে যাবেন, প্রতীকী প্রতিবাদে দেখাতে যে যাদের পা নেই তাদের জন্য এটা কতটা কঠিন। তো একজন মার্কিন সেনা আধিকারিক এইভাবেই হুইল চেয়ার নিয়ে যাচ্ছিলেন, কাদায় আটকে গিয়ে তার হুইল চেয়ারটা পড়ে যায় রেসের মধ্যেই। তো আর 5 জন হলে কি করতো, উঠে, তার তো পা রয়েছে, এমন না যে তার পা নেই, উঠে হুইল চেয়ার থেকে পাটা খুলে হুইল চেয়ারটাকে আবার সোজা করে আবার রেসে পার্টিসিপেট করতো, বা আবার সেই 10 কিলোমিটার রাস্তা যেত। কিন্তু সেটা করলে এই প্রতিবাদের যে ভাষাটা সেটা একটু ম্রিয়মান হয়ে যেত, কমে যেত। তাই ওই মার্কিন ভদ্রলোক, ওই প্রাক্তন সেনা আধিকারিক, তার ওই ভাঙা মানে পাটাকে হুইল চেয়ারে বাঁধা অবস্থায় তো তিনি উঠতে পারছেন না, কারণ যাদের পা নেই তাদের হুইল চেয়ার পড়ে গেলে তারা নিয়ে নিয়ে উঠতে পারেন না অনেক সময়। তিনি ওইভাবেই পড়ে যাওয়া অবস্থাতেই হাঁটু দিয়ে শরীরটাকে হাতে দিয়ে টানতে টানতে হুইল চেয়ারটাকে বাঁধা অবস্থাতেই তিনি 10 কিলোমিটার রাস্তা ওইভাবেই ঘষ্টাতে ঘষ্টাতে চলে যান, এটা বোঝানোর জন্য, এটা তুলে ধরার জন্য যে যাদের পা নেই তাদের জন্য একটা সাধারণ কাজও কতটা ডিফিকাল্ট। তো এটা কিন্তু মনের জোর, এটা কিন্তু শুধু তার শরীরের জোর নয়। তো শান্তনু তোমার কথাটা আজকে সেই ভাবনাটাকেই একটু উস্কে দিল, থ্যাংক ইউ সো মাচ আমাদের মেসেজ করার জন্য। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, আজকে সকালে একটা কাজ ছিল, বাইরে যেই বেরিয়েছি অমনি বৃষ্টি, বহুদিন বাদে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তায় হাঁটলাম প্রায় বছর তিনেক পরে, যেটুকু ভিজেছে ওটুকু মানিয়ে নেওয়া যায়, শরীর টরীর খারাপ হয়নি এখনো পর্যন্ত।
1: বাহ ভালো তো, বেশ, 3 বছর পর বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পথে চলা, হাঁটা, এই অনুভূতিটা তোমার 3 বছর পর হলো, কি বলি বলো, মানে এটা তিনটে বছরের গ্যাপটা অনেকটাই গ্যাপ, কি কারণ না কারণ সেটা তো জানা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, 3 বছর পর তুমি ফাইনালি সেই সাতবেলি। এবার এটা রোজ হলে তোমার আবার একঘেয়ে লাগলেও লাগতে পারে।
2: হ্যাঁ, আমি আর একটা কথা বলি যে বৃষ্টি নিয়ে আমি খুব বেশি রোমান্টিসাইজ করি না, তার কারণ বৃষ্টি অনেকের জন্য খুব মানে বিড়ম্বনাও ডেকে আনে, এটাও ফ্যাক্ট।
1: ঠিক,
2: পরের মেসেজ, আচমকা ঘন মেঘের বৃষ্টি স্বস্তি দিলেও সকাল থেকে দিনটা খুব খারাপ কেটেছে। 10টা থেকে পরীক্ষা ছিল, 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, 7:30, দেখো ঠিক যেরকম কথা বলছিলাম সেরকম একটা মেসেজ, সকাল 10টা থেকে পরীক্ষা ছিল, 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বৃষ্টি মাথায় নিয়ে বেরোলাম, স্টেশনে যেতে 1/2 ঘন্টা লেগে গেল, তারপরে গোটা ট্রেনটা ভেজা গায়ে যেতে যেতে ঠান্ডা লাগছিল, তারপরে 1 হাঁটু জল পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিলাম, তবে এটুকুই খুশি যে পরীক্ষাটা দিতে পেরেছি। আর এইটাও রিয়েলাইজ করেছি যে মানুষ তার পরিবারের জন্য সব করতে পারে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা বা বৃষ্টি কোনো কিছুই ম্যাটার করে না, যদি তার মাথার মধ্যে এটা থাকে যে তাকে তার পরিবারের জন্য করতে হবে। আমি মনীষা, তোমরা ভালো থেকো দুজনে। মনীষা খুব শক্তিশালী মনের শরীরের দুটোরই পরিচয় দিয়েছে।
1: একদমই তাই, এবং এই যে পরিবারের জন্য করা, এটা তো একটা অন্যরকমের মোটিভেশন। এইটা থাকলে আমার মনে হয়, কারণ পরিবারে যে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের প্রতিনিয়ত পরিশ্রম, সেই মানুষগুলো তো আমাদের আপনজন, সেই মানুষগুলোর একটু ভালোর জন্যে যে প্রাণপাত করা বা যেভাবে পরিশ্রম করা, সেটার জন্য আলাদা কোনো মোটিভেশন লাগে না, সেটার জন্য এটাই যথেষ্ট যে আমি আমার পরিবারের জন্য করছি, এটাই এটাই এক এবং অনন্য মোটিভেশন।
2: পরের মেসেজ, সাহেব মুন্সি পাঠিয়েছে ডেবরা থেকে। সাহেব লিখেছে যে, হাই চুপ কথা, তোমাদের দুজনকে জানাই অনেক শুভেচ্ছা, তোমরা ভীষণ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করো, হাসতে পারলে পৃথিবীটা খুব সুন্দর হতো, কিন্তু এটা আমরা জানি, কিন্তু কজন মানি বলো তো? আমরা অভিযোগ করি, আমরা আফসোস করি, কিন্তু একবার ভালো করে ভেবে দেখি যে একটু হাসলে হয়তো অনেক প্রবলেমই মিটে যেতে পারতো। সাহেব ডেবরা থেকে লিখে পাঠিয়েছে।
1: ঠিক ঠিক, সত্যিই তাই সাহেব।
2: এটা আমরা সত্যিই তো জানি যে হাসি অনেক সমস্যার

0: সমাধান করে দেয়, কিন্তু মুশকিল এটাও যে আমরা সত্যি কজন ঠিকঠাক হাসি। আমরা সত্যি সত্যি বেশিরভাগ সময় আমি রাস্তাঘাটে দেখেছি কোনো কারণ ছাড়াই মানুষ একটু বেজার মুখে ঘোরাঘুরি করতে পছন্দ করে। আসলে আমার মনে হয় যে প্রত্যেক দিনের সংগ্রাম, জীবন সংগ্রাম, কোথাও একটা আমাদের হাসতে বোধহয় ভুলিয়ে দিয়েছে,
1: ফিকে করে দিচ্ছে। মানে হাসির, ধরো আজ গতকাল হাসির কোনো মুহূর্ত হলো, কিন্তু কোনো কোনো চাপা পড়ে গেল, আজ আবার অন্য চারটে টেনশন, আবার এই টেনশনের মাঝে আবার কিছুটা হাসির মুহূর্ত হলেও টেনশনটা এত বেশি ওভার পাওয়ার করছে যে হাসবো কি হাসবো না মনই যেন ডিসাইড করে উঠতে পারছে না, যে আমি কি এটা আদৌ আনন্দ পাবো নাকি আমার বাকি যে চারটে কারণ আছে টেনশন করা সেটা নিয়ে আমি টেনশন করব। দাড়িপাল্লায় টেনশন অসুখগুলো বেশি হয়ে যাচ্ছে।
0: এরকম কথা এরকম আছে, যারও আমরা পড়তে থাকবো, চলতে থাকবে। 9990365999 নম্বরে তোমার মেসেজ আসতে থাকুক।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9993659992 এই নম্বরে এক এক করে আসছে তোমাদের পাঠানো মেসেজ, যারা আমরা এক এক করে পড়ছি তোমাদের মনের কথা। পরের মেসেজ বেহালা থেকে সুশান্ত লিখেছে, বাংলায় জন্ম নিয়ে বাংলা গানকে না শুনে একটা খুব খারাপ জিনিস। আচ্ছা, বাংলায় জন্মে বাংলা গান না শোনাটা খুব খারাপ জিনিস। আর একটা বাংলা রেডিও চ্যানেলে কেন তোমরা এত হিন্দি গান বাজাচ্ছ? হিন্দি গান ভালো, তবে এতগুলো হিন্দি গান প্লিজ বাজিও না, বাংলা গান শুনতে চাই। আর বাংলা গান কিন্তু আমরা শুনতে চাই। বেহালা থেকে সুশান্ত লিখেছে। সুশান্ত, আমার মনে হয় প্রোগ্রামটা তুমি যদি প্রথম থেকে শুনতে, এটা প্রোগ্রামের ফিফথ গান বাজলো। প্রথম দুটো গান আমরা বাংলা বাজিয়েছি, তারপরে তিনটে হিন্দি বেজেছে, এরপরে আবার বাংলা গান রয়েছে। না, আমি এটা তোমাকে সমালোচনা করে বলছি না, এটা ফ্যাক্ট যে বাংলা FM স্টেশনে আমরা সব থেকে বেশি বাংলা গান চালানোর পক্ষে, এবং আমরা চালাইও প্রায়। তুমি যদি চুপ কথা রেগুলার শুনতে তাহলে বুঝতে, প্রচুর বাংলা গান, এবং যে গানগুলো মানে ফ্রম 2000 থেকে শুরু করে 2026 আজ পর্যন্ত যতগুলো মানে পুরনো বা নতুন বাংলা গান যেগুলো এই শোয়ের মেজাজের সঙ্গে যায়, আমরা সেই সমস্ত গান চালাই এখানে। আর এই প্রসঙ্গে আমি আর অপরূপ একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে এখনকার অন্যান্য FM স্টেশনসগুলোতে সেখানে এত স্ক্রিপ্টেড শো, এত সিনথেটিক কথাবার্তা, এত সব কিছু আগে থেকে বানানো একটা স্ক্রিপ্ট, সেই সমস্ত কিছু এবং তার সঙ্গে উদ্ভট কিছু বিষয়, কিছু কপি পেস্ট আলোচনা, এগুলো কোনোটাই কিন্তু আমাদের এই চুপ কথার শোতে অন্তত এই সবকটা জিনিস থেকে আমরা নিজেদের অনেক দূরে সরিয়ে রেখেছি। আমরা এখন এখানে ভীষণ আন্তরিকভাবে ঠিক তুমি যেটা লিখছো সেটাই আমরা পড়ার চেষ্টা করি, সেটাই আমরা বলার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, তার প্রেক্ষিতেই আমরা প্রতিক্রিয়াও দেওয়ার চেষ্টা করি। আমরা কেউ খুব উদ্ভট আচরণ করি না, আমরা কেউ খুব উদ্ভট উচ্চারণে কথা বলি না, আমরা আমাদের কথার মাঝখানে খুব অকারণে হিন্দি বা ইংরেজি শব্দ টেনে আনি না, যতটা সম্ভব আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। তো এটাই বলার ছিল যে তুমি যদি চুপ কথা শুনতে, আমার মনে হয় তাহলে তোমার এতগুলো কমপ্লেন থাকতো না। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা ব্ল্যাকবোর্ডের তো স্মৃতিশক্তি আছে, নইলে মোছার পরেও কেন কিছু অক্ষর থেকে যায়? প্রত্যেকবার চক নিজেকে খুইয়ে বাঁচে অন্যের মগজে টিকে থাকার শর্তে। আর বোর্ড সে একটা নির্বিকার মহাবিশ্ব, তার বুকে প্রেম, গণিত বা শেষ বেঞ্চের নিঃসঙ্গতা সব লেখা হয়, কিন্তু দিনের শেষে ডাস্টার এই সব কিছুকে মুছে সমান করে দেয়। মৃত্যুও বোধ হয় ওই ব্ল্যাকবোর্ডের মতন, সে অর্থ বোঝে না, শুধু মুছে দিতে জানে। তবু আশ্চর্য, মানুষের উপরে লেখাগুলো মনে রাখে, যে অন্ধকারটা তাদের দৃশ্যমান করেছিল তাকে নয়, অথচ দুজনের গায়েই লিখে থাকে সাদা ধুলো। সব আলো তো আর জন্মায় না, কেবল কিছু অন্ধকার নিজের গায়ে আঁচড় কাটতে দেয়। গড়িয়া থেকে প্রিয়াঙ্কা মেসেজটা পাঠিয়েছে, খুব হাই ইন্টেন্সিটি একটা মেসেজ, থ্যাংক ইউ। ঐশী লিখে পাঠিয়েছে যে আজকের এই ওয়েদারটা কিন্তু ঠান্ডা আর স্বস্তি একসঙ্গে এনে দিয়েছে। বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি ভিজে গেছি। সোমবারও পরীক্ষা রয়েছে, ভাবছি এত পরপর ভিজে যেন ঠান্ডা না লেগে যায়। তোমরা সাবধানে থেকো। অপূর্বদেবী, তুমি কি আজকে বৃষ্টিতে ভিজেছ?
2: সেই চপচপে ভিজে যাওয়াটা আজকে হয়নি, বরং আমি বলবো গতকাল, দীপ, গতকাল ফিরতে গিয়ে কিন্তু ভিজতে হয়েছে। গতকাল
1: আমি গরমে রোজই ঘামে ভিজে ভিজে ফিরছিলাম, তার মাঝখানে বৃষ্টিতে ভিজে ফিরলে আমার একাদিন অতটা কমপ্লেন থাকতো না, কারণ রোজই আমি ঘামে ভিজি, এত গরম লাগছে, আর বিশেষ করে ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে তখন তো আরও উফ, বাপরে বাপ। সঞ্চারী আলিপুর থেকে লিখেছে, তোমরা কেমন রয়েছো? আজ অনেকদিন পর তোমাদের একসঙ্গে শুনছি এই দুর্দান্ত ওয়েদারে। জানো তো, এখন কে মনে রাখলো, কে ভুলে গেল, সেই নিয়ে আর খুব একটা চিন্তিত হই না, বরং চেনা মানুষের ভিড় থেকে দূরে থাকতেই পছন্দ করি। মানুষ তার প্রয়োজন বোধে কাছে আসে, প্রয়োজন মিটে গেলে দূরে সরে যায়। আমার কারণে কারোর প্রয়োজন মিটলো ভেবে তৃপ্ত হই কোনো স্বার্থ ছাড়াই। মনে পড়ে স্কুলে আমার হেডস্যার বলতেন, যে তোমার ক্ষতি করার কথা ভাবছে বা চাইছে তার তুমি খারাপ না চেয়ে ভালো থাকার, সে ভালো থাকুক এই কামনা করো, দেখবে আলটিমেট তোমার ভালো হবে। আমি সেটাই মেনে চলার চেষ্টা করি। সঞ্চারি লিখছে আলিপুর থেকে।
2: সঞ্চারি, এটা যদি করতে পারি তাহলে জীবনের অনেকগুলো অসুখ সেরে যাবে, অনেকগুলো খারাপ থাকার কারণ সেরে যাবে, যদি আমরা কেউ আমাদের খারাপ চাইছে জানার পরেও তার ভালো চাইতে পারি। এবার এইটা একটা অদ্ভুত ক্ষমতা, অদ্ভুত শক্তি, এটা আমি চাই প্রত্যেকের মধ্যে আসুক, কিন্তু এটা অর্জন করা খুব একটা সহজ বিষয় নয়। কারণ আমাদের না একটা ডিফল্ট একটা প্রতিশোধ স্পৃহা আছে, সেটা একদম ছেলেবেলা থেকেই কম বেশি চলে আসে। যে আমরা একটা জিনিস এখন তো খুব দেখি ইনস্টা বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, যে বাচ্চাদের যে ওই যে কিছু লেগে গেলে যে ওকে মারো, দেওয়ালটায় লাগলো ওকে মারো, এই জিনিসটা এখন সবাই বারণ করছে যে বাচ্চাদেরকে একদম গুড়ি বয়স থেকে এই প্রতিশোধ স্পৃহাটা শিখিও না, যে তুমি পড়ে গেছো তোমার লেগেছে মেঝেতে, তার মানে মেঝেকে একটু বকে দাও। তো এটা না কিছু করে না, আমাদের ডিফল্ট কিছু প্রতিশোধ স্পৃহা আমাদের মধ্যে আসে, সেখানে হয়তো আমরা কেউ আমার খারাপ করলে হয়তো সরাসরি তার খারাপ করি না বা খারাপ চাই না, কিন্তু তাকে আবার খুব স্পোর্টিলি আবার আগের মতো ভালোবেসে জড়িয়েও ধরতে পারি না, একটু দূরত্ব তো চলে আসে। তবে তুমি এটা যেটা বলছো, কেউ খারাপ চাইলেও তার প্রতি ভালো চাইলে আলটিমেটলি তোমার ভালো হবে, এইটা যদি আমরা সবাই পারি তাহলে আমরা সত্যিই জিতে যাব।
1: স্পন্দন একটা খুব খুব সিরিয়াস একটা মেসেজ করেছে, আমি স্পন্দনের মেসেজটা পড়ছিলাম, ওর মেসেজটা পড়ছি, তবে তার মাঝখানে আরেকটা যেন কি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে যাচ্ছিলাম, যেটা স্পন্দন লিখতে চেয়েছে। স্পন্দনের মেসেজটা আরও বেশ কয়েকটা মেসেজের মাঝখানে হঠাৎ করে হারিয়ে গেল। স্পন্দন রিসেন্টলি একটা ব্যাংকে চাকরি করত, ওর মেসেজের মুদ্রা বক্তব্য যেটা, কিন্তু তারপর একটা বেটার অপরচুনিটির কথা ভেবে ও আর একটা অন্য কোম্পানিতে জয়েন করে, কিন্তু কোম্পানিতে জয়েন করার পর স্পন্দন রিয়েলাইজ করে যে ওই কোম্পানিটা একটা ঠগ, একটা ঠগ কোম্পানি, একটা ফেক কোম্পানি, ওর কোনো বৈধতা নেই, ওরা মাইনে টাইনেও দিচ্ছে না। তো স্পন্দন লিখেছে যে এটা আমাকে ভীষণ চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, আমি এই না আমি এখন কি করব সামনে, আমি খুব ঠকে গেছি, আমি ভীষণ ওয়ারিড এই মুহূর্তে, এটাই স্পন্দন লিখেছে। স্পন্দন সরি, আমি তোমার এক্সাক্ট মেসেজটা, আসলে এত মেসেজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমার যে বক্তব্য সেটা আমি দেখলাম, এটা সত্যি খুব চিন্তার একটা বিষয় আনডাউটেডলি। আমি তোমাদের প্রত্যেককে না একটা রিকোয়েস্ট প্রফেশনালি করব, যখনই তোমরা কোম্পানি সুইচ করছো, অবভিয়াসলি যে কেউ বেটারমেন্টের জন্য আমরা কোম্পানি সুইচ করি এটাই নিয়ম, তার আগে যেখানে যাচ্ছ সেটা সম্পর্কে একটু ভালো করে জেনে যাওয়াটা দরকার। একটা কোম্পানিতে কাজ করতে করতে অন্য কোম্পানিতে যাওয়ার আগে সেই কোম্পানিটা আসল কি না, নকল নয় তো, তারা বেতন ঠিকঠাক দেয় কি না, সেখানে কতজন কাজ করে, খুব সম্ভব হলে সেখানে কাজ করে তাদের কারোর থেকে একটু ফিডব্যাক নেওয়া পার্সোনালি, এগুলো না খুব বেসিক জেনারেল নিয়মের মধ্যে পড়ে, এগুলো মেনে চলা উচিত।
2: ঠিক, আমি এটাই বলতে চাইছিলাম যে যে কোনো সময় যখন, কারণ মানে তুমি যেটা বললে আমি এটাই বলছিলাম যে বেটারমেন্টের জন্য তো আমরা সুইচ করি, কোথাও একটু ভালো ইনক্রিমেন্ট আছে, একটু স্যালারিটা বা হাইকটা একটু বেটার পাচ্ছি বলে আমরা সুইচ করে ফেলি, সেই সময়গুলোতে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হয়। সাময়িকভাবে যদি সব কিছু মনে হয় যে আরে এটা তো দারুণ একটা অপরচুনিটি, তার তলটা একটু দেখে নিতে হয়, একটু তলি একটু নিচের দিকে গভীরে গিয়ে যে বাকি সব কিছু ঠিক আছে,
1: অনেক কিছু চকচক করে না, দূর থেকে অনেক কিছু চকচক করে শোনার মতন। তুমি দেখবে অনেকে, অনেক কোম্পানি, অনেক সংস্থা অনেক রকম লোভ দেখায় সারা দিন, তোমার একটা গোটা দিনে তুমি ভালো করে ভেবে দেখো, তোমাকে হঠাৎ প্রচুর টাকা পেয়েছো, হ্যাঁ এই বলে লোভ দেখায়, এই লিংকে ক্লিক করতে বলে। মানে আমি তোমাকে খুব ছোট স্কেলে ঠকানোর কথা বলছি, বড় স্কেলে ঠকানো তো আরো রয়েছে প্রচুর। তাই এটা প্রত্যেক প্রফেশনাল যারা শুনছো চুপ কথা এই মুহূর্তে, তাদের প্রত্যেকের জন্য আরেকজন প্রফেশনাল হিসাবে আমাদের থেকে একটা অ্যাডভাইস, যে যখনই তুমি কোনো একটা অন্য কোম্পানিতে জয়েন করছো, তার আগে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাটা

0: দরকার, জরুরি মানে ম্যান্ডেটরি একেবারে দরকারি, এটা নিশ্চয়ই খেয়াল রেখো তুমি, ঠিক আছে স্পন্দন? আই হোপ তোমার পরিস্থিতি খুব দ্রুত পাল্টাবে এবং তুমি সেই, আমি তোমাকে এটাই শুধু সাজেস্ট করব যে আর কিন্তু খুব বেশি দিন না, তুমি যে ঠকবাজের পাল্লায় পড়েছো সেখানে আর খুব বেশি দিন না কাটিয়ে অবিলম্বে সেখান থেকে বেরিয়ে এসে থার্ড কোনো একটা কোম্পানি, যেটা আসল একটি কোম্পানি যে তোমাকে মাইনে দেবে, সেখানে চাকরি পাওয়ার চেষ্টা করো। একটা খুব সিরিয়াস মেসেজ, বেশ কিছুক্ষণ ধরে ভাবছিলাম এটা পড়বো। আমি মাঝে মাঝে খুব জোরে চিৎকার করতে চাই কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোয় না, চিৎকারটা আমি একাই শুনতে পাই আর কেউ যেন শুনে না ফেলে সেটা মাথায় রাখি। ইদানিং আমার নিজের ওপর ভীষণ রাগ হয়, অতীতে আমি অনেক ভুল করেছি, তার জন্য আমি কখনো কখনো নিজেকেই শাস্তি দিই। মাঝে মাঝে আমার নিজেকে পাগল মনে হয়, মনে হয় বাকিরাও হয়তো আমাকে নিয়ে তাই ভাবে। রাতে ঘুমাতে পারি না, নানা রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে। বেশ কিছুদিন একজন সাইকোলজিস্টকে দেখিয়েছিলাম কিন্তু ওষুধের ঠিকমতো কাজ হচ্ছে না ভেবে মনে করে ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছি। অবভিয়াসলি মেসেজটা যে পাঠিয়েছে তার নামটা আমরা বললাম না, কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু অপরূপা।
1: এবং আমি না আগেই যে কথাটা বলতে চাই, যেটার ব্যাপারে আমি সতর্ক করতে চাই, সেটা হচ্ছে নার্ভের যখন কোনো কুল ডাউন করার কোনো ওষুধ থাকে বা একটু অ্যাংজাইটি, অ্যান্টি অ্যাংজাইটি, প্যানিক থেকে দূরে রাখার জন্য যে সমস্ত ওষুধগুলো আমাদের শরীরে পুট করা হয়, ডাক্তাররা যেগুলো প্রেসক্রাইব করেন, সেইগুলো ডাক্তারের সাথে কথা না বলে, পরামর্শ না নিয়ে কিন্তু খাওয়া বন্ধ করা যায় না। ওর একটা ডোজ থাকে, সেই ডোজটা কিন্তু ডাক্তারই জানেন কিভাবে বাড়াতে বা কিভাবে কমাতে হবে। তাই প্রথম কথা বলবো, তোমার এই জটিল সমস্যার ঢোকার আগেই যে তুমি একটা ভুল করছো এইভাবে না, নিজে থেকে কাজ করছে না ভেবে ওষুধ না খাওয়াটা, তুমি হয়তো জানো না নিজের অজান্তেই ওই ড্রাগটা, ওই ওষুধটা বন্ধ করে দেওয়ার জন্য তোমার শরীরে আনওয়ান্টেড কিছু রোগ, কিছু ভাইরাস হানা দেবে কি না তুমি কিন্তু জানো না। মানে আমি ব্যক্তিগতভাবে জানি ওষুধ ডাক্তারের সাথে পরামর্শ না, ডাক্তারের কাছ থেকে পরামর্শ না নিয়ে কুইট করার দরুন আমি কিন্তু নিজে একটা অসুখে পড়েছি এবং সেটা কিন্তু কিওর হওয়ার অসুখ নয়, ওটা মাঝে মধ্যেই চেক করে যেতে হবে যে সব ঠিক আছে কি না। সেটা কিন্তু একটা ডোজের কারণে, মানে একটা ওষুধ দুম করে বন্ধ করে দেওয়ার কারণে।
0: আমার শুধু দু একটা জিনিসের মাঝখানে অপরূপা বলার, যে প্রথম কথা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা রিয়েলাইজ করতে যে পেরেছে সে এই যুদ্ধের 50% জিতে গেছে।
1: এক্স্যাক্টলি,
0: মেসেজটা যে পাঠিয়েছে আমার মতে এই যুদ্ধ সে অলরেডি হাফ জয় করে ফেলেছে, কারণ সে এটা রিয়েলাইজ করতে পেরেছে যে সে একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার একজন মনোবিদ বা মনোচিকিৎসক দেখানো দরকার, সে তার কাছে একবার গেছেও। আমার শুধু ওর মেসেজের লাস্ট পার্টটা নিয়ে যেটা সব থেকে উদ্বেগের মনে হলো, যে ম্যাজিকের মতন কাজ করছে না ভেবে আমি একটা মেডিকেশনকে মাঝপথে বন্ধ করে দিলাম, কোনো দ্বিতীয় চিকিৎসক বা তৃতীয় চিকিৎসকের পরামর্শ না নিয়ে। আমার মনে হলো এটাই তোমার একমাত্র এই মুহূর্তে শুধরানো দরকার। তোমার মাথার ভেতরে শব্দ, তোমার চিৎকার, তোমার রাতে ঘুম না হওয়া, এই সমস্ত অ্যাংজাইটি, এই সমস্ত জিনিসগুলো আমরা বারবার বলি যে এই মুহূর্তে গোটা বিশ্বে সব থেকে বেশি কোনো মানুষের যে রোগে আক্রান্ত সেটা হচ্ছে একাকিত্ব, সেটা হচ্ছে এটা ভাবা যে আমার পাশে কেউ নেই। এটা সব থেকে বেশি গোটা পৃথিবীতে মানুষ এই রোগটাতেই এই মুহূর্তে ভুগছে। অনেকে জানে যে সে ভুগছে, অনেকে জানে না যে সে ভুগছে। তুমি এই যুদ্ধের কিন্তু অর্ধেক জিতেই গিয়েছিলে,
1: ঠিক,
0: কিন্তু মাঝপথ থেকে তুমি যুদ্ধটা ছেড়ে দিয়েলে। আমি গতকাল একজন ভদ্রমহিলার একটা ভিডিও আমার কাছে আসে, একজন আমাকে পাঠান যে একটু দেখ না কিছু হেল্প করতে পারবি কি না, এটা বলে আমার এক বন্ধু আমাকে পাঠান, একজন ভদ্রমহিলা ভ্লগার, তিনি বাড়িতে ভিডিও বানান, প্রফেশনালি ভ্লগার, তার ভালো ভিউয়ার্স ফলোয়ার্স রয়েছে। তার বাড়িতে একটি বাচ্চা রয়েছে যার হাইপার অ্যাক্টিভিটির রোগ রয়েছে, মানে বাচ্চাটি শরীরের দিক থেকে বড়, মানসিকভাবে শিশুর মতন আচরণ করে এবং তার সঙ্গে হাইপার অ্যাক্টিভ, মানে কোনো একটা বিষয়ে, কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করতে পারে না, কোনো একটা বিষয়ে একটানা কথা বলতে পারে না, কোনো একটা কথা একটানা শুনতে পারে না এবং ভীষণ রাগি আচরণ করে, মনের মতো না হলেই মারধর শুরু করে দেয়, এইরকম একটা সমস্যায় ভুগছে, যেটা একটা মানসিক এবং শারীরিক দুটোরই একটা মেলানো মেশানো সমস্যা। তো আমি

0: সমস্যাকে এখনো সমস্যা বলে মেনে নিতেই ভীষণ লজ্জা পাই। সবার আগে আমার মনে হয় সেই লজ্জাটা কাটানো ভীষণ জরুরি। আমি শারীরিকভাবে সুস্থ না হলে যেমন আমি ডাক্তারের কাছে একদম প্রকাশ্যেই যাই এবং যেটাই নিয়ম, আমি মানসিকভাবে যদি একটু অসুস্থ বোধ করি, ডিমোটিভেটেড ফিল করি, খারাপ ফিল করি, একলা ফিল করি, খুব আমার সমস্যা হচ্ছে মানসিকভাবে, তাহলেও চিকিৎসকের কাছে যাওয়াটা, মনোচিকিৎসকের কাছে যাওয়াটা সেই একইভাবে একই রকমভাবে জরুরি, এটার মধ্যে কোনো লজ্জা নেই। আমি সেটাই বলবো তোমাকে, এটাই সাজেস্ট করে এতগুলো কথা এই প্রসঙ্গেই বললাম যে একজন ভালো মনোচিকিৎসক দেখাও। টাকা পয়সার সমস্যা থাকলে বিভিন্ন রকম সংগঠন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক এনজিও, অনেক সরকারি হাসপাতাল, অনেক হেল্পলাইন নম্বরে ফোন করলেও মানসিক সমস্যার একটা সুরাহা পাওয়া যায়। তার জন্য একটু ধৈর্য ধরে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়, অধৈর্য হলে চলে না, কোনো কিছুই ম্যাজিকের মতন কাজ করে না, এটাই শুধু বলার ছিল।
1: ঠিক।
0: পরের মেসেজটা একদম অন্যরকম একটা মেসেজ লেখা রয়েছে। দীপ, তোমার গলার আওয়াজটা টিভি চ্যানেলে শুনতে একরকম লাগে আর চুপ কথায় শুনতে আরেক রকম লাগে। আমি বলবো সত্যি কথা, চুপ কথায় তোমার গলার আওয়াজটা শুনতে বেশি ভালো লাগে।
1: এটার সাথে না আমিও খানিকটা একমত। আসলে দুটো আলাদা প্ল্যাটফর্ম এবং দুটো কাজের জনরা যেহেতু আলাদা, সেহেতু হয়তো ওই ভ্যারিয়েশনটা থাকে। চুপ কথায় তুমি যে কথাটা একটু আগে বলছিলে দীপ, যে চুপ কথায় তো আমরা খুব মনের কাছাকাছি কথা বলি, একে অপরের সাথে তো খুব মনের কথাগুলো ভাগ করে নিই, একদম যেভাবে আমরা বাড়িতে খাবার টেবিলে বসে সবার সাথে গল্প করি, বিষয়টা খানিকটা সেই রকম। তো সেই জন্য এইটার সাথে আমাদের আর পাঁচটা প্রফেশনাল জায়গার মিল খুঁজতে চাওয়াটা কিন্তু একটু গন্ডগোল, পাওয়া যাবে না এইখানে আমাদের একটা অন্যরকম।
0: এই প্রসঙ্গে আমার তো এটাও বলতে হয় যে আমি অপরূপার সঙ্গে এখানে বসে গল্প করছি, এবার আমি রাতে বাড়ি যাব, কালকে সকালবেলা টিভি চ্যানেল খুলবে, অপরূপা বলবে অমুক মহাপর্ব দেখো, অমুক চ্যানেলে অমুক সময় মহাপর্ব, ওর সঙ্গে কি ওর হবে প্রেম, শেষ পর্যন্ত কি হবে ওদের মিলন। হ্যাঁ, তখন আমি অপরূপা, আমি কিন্তু চিনতে পারি অপরূপার গলা শুনলে, আর একজনের গলা আমি ভীষণ শুনতে পারি, সেটা অরিজিতের গলা, অরিজিতের গলা অর্পণের, অর্পণদার গলা, অরিজিতের গলাও আমি অরিজিৎকে শুনেই ফোন করি যে আরে তুই একটু তো নায়কোচিত ভাব থেকে বেরিয়ে আয়, তুই যখন বিজ্ঞাপনে করছিস নায়কোচিত, হ্যাঁ আমি অরিজিত, এরকম করে ওখান থেকে বেরিয়ে, ও তখন ওরকমই করছে। তা অর্পণদা কিন্তু ভার্সেটাইল, মানে এই আমাদের এই আমরা তো সমস্ত মানে কি বলবো অ্যামেচার গোছের, অর্পণদার কাছে অবভিয়াসলি দেব অর্পণের একটা লেজেন্ড আমাদের এই ফিল্ডে, তো এরা অন্য লেভেলে, অর্পণদা তো অন্য লেভেলই, একেবারে দুর্দান্ত লাগে আমার, সত্যি আমার এত গর্ববোধ হয় যে আমি কখনো দেবের সঙ্গে, কখনো অর্পণদার সঙ্গে, কখনো অপরূপার সঙ্গে, কখনো অরিজিতের সঙ্গে, এদের সঙ্গে আমি এখানে বসে একটা দুটো একাধিক শো করতে পেরেছি। এটা কখনো কখনো আমাকে ভীষণ একটা কমপ্লিটনেস দেয়, এটা কখনো আমাকে ভীষণ সম্পূর্ণতা দেয় একটা, আমি খুব সত্যি সত্যি খুব প্রাউড ফিল করি এটা বলতে যে এরা আমার সহকর্মী, এদের সঙ্গে আমি কাজ করেছি।
1: তুমি যখন এই এই সেট আপে বসে চুপ কথার জন্য রেডি হচ্ছ, তখন ওই সেট আপে আমার আর অরিজিতের একটা খুব সুন্দর আলোচনা হয়েছে, সেটা তোমাকে নিয়ে, যে আজকে খুব লিডিং চ্যানেলের তুমি ফেস, ব্যানারে তোমায় দেখা যাচ্ছে, কিন্তু তোমার সাথে আজও যখন এক সপ্তাহ পর, দু সপ্তাহ পর, এক মাসে একবার দেখা হচ্ছে, তোমার ভাইবের কিন্তু কোনো বদল নেই, তুমি কিন্তু সেই দীপদাটাই আছো, যে দীপদা আমাদের সাথে আজ থেকে যে লিডিং চ্যানেলে ধরো তুমি যখন জয়েন করনি, তার আগের তুমি আর আজকের তুমির মধ্যে কিন্তু আমরা কোনো ভাইবের ফারাক পাই না, সেম ভাইব, সেম মানুষ, তো সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। তো এটা তুমি বলছো যে তুমি প্রাউড তুমি আমাদেরকে নিয়ে, কিন্তু আমরা যে তোমাকে নিয়ে কতটা প্রাউড সেটা কি কি করে আমরা ভাষায় বোঝাবো।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, প্রচুর ভালো ভালো কথা শুনে ফেলেছি। ওকে,
1: যা সত্যি,
0: না সিরিয়াসলি, আমি আমি খুব গর্ববোধ করি, আমার খুব কমপ্লিটনেস লাগে এদের মাঝখানে থাকতে, কিছু কিছু কমফর্ট জোন থাকে, এরা আমার কমফর্ট জোন সত্যি সত্যি। দেব আগের দিন আমার মনে আছে, একদিনকে আমি দেবের কথাটা মাঝে মধ্যেই এই জন্য বলি যে কোনো কোনো দিন ধরো শো করতে করতে না একটা ক্রিটিক্যাল সময় কিছু কিছু সময় কথা একটু ফুরিয়ে আসে, কোনো কোনো সময় মাথাটা ঠিক যেমন যেমনভাবে শোটা শুরু করেছিলাম সেখান থেকে একটু স্লো পেস হয়ে যায়। দেব এসব ক্ষেত্রে টোটকার কাজ করে, শুনতে শুনতে ট্যাক করে একটা মেসেজ, দীপ অনেক রাত হয়ে গেছে, হাইওয়েতে খুব জোরে গাড়ি চালাচ্ছি, তোমাকে চালিয়ে শুনে ডেকেছি, আমার যেন ঘুম না পায় এটা দেখার দায়িত্ব তোমার। ইনস্ট্যান্ট এনার্জি, এটা একটা না এমন মানে আমি বলছি এই এনভায়রনমেন্টটা এমন তৈরি করে রেখেছে এরা সবাই মিলে যে আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো এদের সবাইকে। ওকে, পরের মেসেজ পায়ে লিখে পাঠিয়েছে বেলঘড়িয়া থেকে, লিখেছে চুপি চুপি কিছু কথা বলি তোমায় আজ।

0: হৃদয় সাগরে বইছে খেয়া, আজ এই মন মাঝি কত কথা রাখলাম লিখে জীবন পাতা জুড়ে, হৃদয় রেখো আমার কথা যদি ছুলে যাই দূরে। পায়েল লিখে পাঠিয়েছে বেলঘরিয়া থেকে। বাহ, পায়েল বর্ষার রাতে কলম বেশ ভালো চলছে। এরপরে একজন মেসেজ পাঠিয়েছে, খুব অদ্ভুত একটা মেসেজ। ওর নাম লিখেছে, ওর ইউটিউব চ্যানেলের নাম লিখে লিখে বলেছে, প্লিজ এটা একটা প্রমোশন করে দেবে, আমি প্রথম ভিডিও পোস্ট করেছি, মাত্র 101 জন এখনো পর্যন্ত দেখেছে, আমি চাই আমার ভিডিওটা ভাইরাল হোক।
1: 101 জন প্রথম ভিডিও দেখে ফেলেছে, এটা তো দারুণ। মানে এটাই হচ্ছে ব্যাপার, আমরা যেটা পাচ্ছি সেটার দিকে একটু কম দেখছি, যেটা আমরা দেখছি সেটাই পৌঁছতে গেলে পারে। তুমি বলছো ভাইরাল হোক, ভাইরাল হওয়ার জন্য যে সময়টা, যে ধৈর্যটা ধরা দরকার, যেভাবে ইউটিউবের অ্যালগোরিদমটা সেট করা দরকার, সেটার জন্য কিন্তু একটু ধৈর্য দরকার, কেমন?
0: এইটা কিন্তু এমন একজন লোক বলছে যে কিন্তু একসঙ্গে 3-4 মিডিয়ামে দুর্দান্ত, মানে দাপটের সঙ্গে কাজ করছে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি অপরূপাকে পরশুদিন না কবে একটা মেসেজ করলাম যে আমি কিন্তু এই গল্পটা শুনছি এবং আমি ওয়েট করেছিলাম কখন এই ক্যারেক্টারটা আসবে যেটাতে আমি তোর গলা শুনতে পাবো। এটা কিন্তু ফ্যাক্ট, যে যেটা ও বলছে যে কোনো প্ল্যাটফর্মে আমার মনে হয় একটু ধৈর্য রাখাটা দরকার। আমরা এখন রাতারাতি ভাইরাল সত্যিই হতে চাই অনেকে, এটা অনেকের, আমি এটাকে এখন আর দোষ বলি না, আমার এটা এখন একটা মনে হয় যেন সবাই তাই হতে চায়। মানে আমি ম্যাক্সিমাম মানুষকেই দেখি রাতারাতি ভাইরালই হতে চায়।
1: কিন্তু এই প্রথম ভিডিওতে যে 101টা না কত তুমি ভিউজ বললে, এটা কিন্তু দারুণ নাম্বার। মানে প্রথমেই 100 জন দেখে ফেলা এবং প্রথম দিন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তুমি যদি একটু একটু রেগুলার নির্দিষ্ট সময় যেটা ভেবেছো সেই সময় অনুযায়ী ভিডিও দিতে থাকো, তাহলে তোমার কিন্তু ভিউজ একটা সঠিক জায়গায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
0: অপরূপা যে চ্যানেলটা চালাও সেই চ্যানেলে কত ভিউ, এখন কত লোক সাবস্ক্রাইবার, মানে কত লোক নিয়মিত ফলো করে?
1: প্রায় 1,90,000।
0: প্রচুর মেসেজ ঢুকছে বলে কিছু মেসেজ যেগুলো আমি দেখে রেখেছি সেগুলো একটু শাফল হয়ে যাচ্ছে, কয়েকটা ভালো মেসেজ খুঁজে নি আসছে এক্ষুনি ফিরে। 9903655992 নম্বরে এই বৃষ্টি ভেজা গোটা দিনের পরে রাতের বেলাতেও আমরা এক এক করে তোমার পাঠানো মনের কথাগুলো পড়ছি। অপরূপা দীপ রয়েছে স্টুডিওতে, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো কিছু প্ল্যান করা নেই, যেমন যেমন মেসেজ আসছে তেমন তেমন পড়ছি। আরও গান শুনবো, গানের পরে ফিরে আসছি এক্ষুনি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903655992 নম্বরে তুমি এই মুহূর্তে এক এক করে মেসেজ পাঠাচ্ছ, তোমার একটার পর একটা মেসেজ ঢুকছে আর আমরা এক এক করে তোমার সেই মেসেজগুলো পড়ছি। অনেকগুলো মেসেজ রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে, যার মধ্যে একটা মেসেজ খুব টাচি একটা মেসেজ, একজন লিখেছে, নাম লেখেনি, লেখা রয়েছে যে তোমরা কেমন আছো, এই বৃষ্টি ভেজা রাতে কোকিল কণ্ঠী অপরূপা, আর দীপদা তুমি সেই মানুষ যে গল্প বলে মন ভালো করে দেয়। খুব সুন্দর একটা মেসেজ। আমি না একটু আগে তোমাকে যে মেসেজটার কথা বলছিলাম, যে ওই স্পন্দনের পাঠানো আই গেস মেসেজটা ছিল, যে চাকরির মেসেজটা খুঁজে পেয়েছি, মেসেজটা ও লিখেছে, পুরো প্রশ্নটা লিখেছে, তারপর লিখেছে যে আমি না কাজ করতে যাওয়ার আগে ভেবেছিলাম দীপদা ওটা একটা স্টার্ট আপ কোম্পানি, কিন্তু আমি এক মাসেরও বেশি সময় ধরে সেখানে কোনো মাইনে পাইনি, নতুন চাকরি খুঁজছি। মেসেজটা তখন পাচ্ছিলাম না, তো পরে পেলাম এই মাত্র। মন খারাপের ব্যাপারটা আজকাল যেন কেমন স্বাভাবিক হয়ে গেছে। মন খারাপ তো করে, কিন্তু মন খারাপের পরে মন ভালো হওয়ার অনুভূতিটা বহুদিন ফিল করিনি। ব্লক আনব্লক, লক আনলক, এই সবের মাঝখানে সোশ্যাল মিডিয়া বন্দী একটা জীবন। মোবাইল ফোনটা যেন মুড কন্ট্রোলের একটা মেশিন হয়ে দাঁড়িয়েছে। আমি এই না এটা ওভার ইউজের জন্য হয় কি না, কিন্তু আমার মাথার ভেতরে সবসময় ঘুরতে থাকছে বিভিন্ন রকম চিন্তাভাবনা, যেগুলো দেখছি সেগুলো রাতে শোয়ার সময়

0: ঘর অন্ধকার করে দিলেও মাথার মধ্যে ঘুরতে থাকছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা জানা থাকলে জানিও।
1: কুইট করতে হবে, বিষয়টা কন্ট্রোল করতে হবে, একটু দূরে থাকতে হবে ফোনটা থেকে, কারণ এটা কারোর দোষ নয়। এটা তুমি যত বেশি ব্রেনকে যেটা দিচ্ছ, যেটা ফিড করাচ্ছ, সেটা তো তার একটা রিফ্লেকশন, তার একটা এফেক্ট তো থাকবেই। তো ফোনের এই বিষয়টা যত বেশি তুমি দেখবে, যত বেশি ওটার সাথে তুমি অ্যাটাচ থাকবে, তত তোমার হাত থেকে ফোনটা সরানোর পরেও, ঘর অন্ধকার হওয়ার পরেও তোমার সামনে সেটা ভেসে উঠবে, এটাই স্বাভাবিক।
0: এটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে ওভার ইউসেজ, এই ওভার ইউসেজ আমাদের না ভীষণভাবে একটা খুব সিম্বলিক একটা ছবি কয়েকদিন আগে আমি দেখছিলাম কোন একটা জায়গাতে, যে আগে টেলিফোনের তার ছিল, তো আমাদের কথা বলতে হলে একটা জায়গাতে এসে ল্যান্ডলাইন থেকে কানে রিসিভারটা তুলে কথা বলতে হতো, আমরা যেখানে সেখানে চলে যেতে পারতাম না ফোনটা নিয়ে,
1: ঠিক।
0: কিন্তু বলছে তখন নাকি আমরা অনেক বেশি খোলামেলা স্বাধীন ছিলাম, এখন ফোন কানে নিয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়, কিন্তু এখন আমরা অনেক বেশি বন্দী হয়ে পড়েছি ফোনের মধ্যে।
1: এটা দারুণ বললে, সত্যিই তাই।
0: কন্টেন্ট দেখা, মানে আমি বলছি ভিডিও দেখা, এটা না একটা কি যেন রোগটাকে বলে, অপরূপা তুমি সেদিন কি শব্দটা আমার শিখেছিলে, কি স্ক্রলিং, ডুম স্ক্রলিং, ডুম স্ক্রলিং, মানে একটানা দেখে যাওয়া। আচ্ছা অপরূপা শিখানো, অন্য কেউ শিখেছিল, কোনো জেনজি শিখেছে, আই গেস কোনো জেনজি জকি শিখেছে আমাকে। হ্যাঁ, যে ডুম স্ক্রলিং একটা শব্দ আমি শিখেছি নতুন, যে রাতের বেলায় বা যখন তুমি একা আছো, তোমার টাইম কিল করার জন্য তুমি উদ্দেশ্যহীন মতন স্ক্রল করে যাচ্ছ, এটাকে বলে ডুম স্ক্রলিং। মানে তুমিও জানো যে এই স্ক্রলটা উদ্দেশ্যহীন, তুমি কিছু দেখার জন্য, তুমি কিছু নির্দিষ্ট কিছু শেখার জন্য, অনেক সময় অনলাইনে আমরা অনেক কিছু শিখি না, কেউ রান্না শেখে, কেউ এক্সারসাইজ করা শেখে, কেউ কোনো কঠিন সাবজেক্টকে সহজ করে শেখে, কিছু শেখার জন্য না, তুমি জাস্ট উদ্দেশ্যহীনের মতন স্ক্রল করে যাচ্ছ। এতে আমাদের যে স্বাভাবিক অ্যাটেনশন স্প্যানটা কমতে কমতে কমতে কমতে এখন 15-30 সেকেন্ডের মধ্যে চলে এসছে, যার ফলে আমরা না কোনো কিছুতে অ্যাটেন্টিভ হতে পারছি না। অপরূপাও এক্ষুনি বলছিল যে আমাকে, যে দাদা এখন 15 মিনিট চুপ করে এক জায়গাতে কনসেন্ট্রেট করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক দিন, চেষ্টা করছি এটা করতে, কিন্তু একটা একাগ্র মনে এক জায়গায় বসে 15 মিনিট কনসেন্ট্রেট করবো কোনো একটা জিনিসে, একটু মেডিটেশন করবো, সেটা মাঝে মধ্যে কঠিন বলে মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে হচ্ছে, এটা একটা মহামারীর মতন অসুখ। এটা একটা তুমি দেখবে অনেক সময় সিনেমা দেখতে বসলে মোবাইল ফোনে বা টিভিতে, একটা 3 ঘন্টা সিনেমা দেখা এখন খুব কঠিন বলে মনে হয় অনেক সময়। সিনেমার মাঝখানে, আগে তো এখন টিভি ছিল, সিনেমার মধ্যে ব্রেক হতো, এখন তো সিনেমার মাঝখানে ব্রেকও হয় না, যদি তুমি কোনো অ্যাপে দেখো সাবস্ক্রিপশন নিয়ে, কিন্তু তাতেও যেন মনে হয় যে সিনেমাটা লেন্দি মনে হচ্ছে, গান হলে স্কিপ করে দিই, হ্যাঁ কোন একটা দৃশ্য একটু একঘেয়ে লাগে, টপ টপ টপ টপ করে 10-30 সেকেন্ড করে স্কিপ করে গেলাম। আমি বলছি এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে বলে। আমি একটা রিকোয়েস্ট যদি সবাইকে, একটা ইউনিভার্সাল যদি এর একটা কোনো দাওয়াই যদি কেউ বলে, তাহলে আমি বলবো ছাপার অক্ষরে ফিরে যাওয়ার থেকে ভালো কোনো দাওয়াই কোনো ওষুধ হতে পারে না। প্রতিদিন যদি সম্ভব হয় যে কোনো ফর্মে, যে কোনো শেপে একটা বইয়ের 4-10টা পাতা যদি পড়তে পারো, দেখবে মাথার মধ্যে এই যে অজস্র ভাবনা চিন্তা ডালপালাহীনভাবে ঘোরাঘুরি করছে, সেগুলোকে একটু বাগে আনতে পারবে, একটু আয়ত্তে আনতে পারবে। এটা আমার সবাইকে বলার, সেটা খবরের কাগজ হতে পারে, ম্যাগাজিন হতে পারে, বই হতে পারে, এনিথিং ইন ছাপার অক্ষর ফরম্যাট, যদি 4-5-10টা পাতা তুমি দেখবে কনসেন্ট্রেট করতে পারছো না, প্রথম প্রথম পড়তে বসলে দেখবে শব্দ স্কিপ করে যাচ্ছ, প্রথম শব্দটা পড়ার পর চোখ অটোমেটিক্যালি তৃতীয় বা চতুর্থ শব্দটার দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান কম আর আমাদের ইন্টারেস্ট লাগছে না, আমরা ডোপামিন পাচ্ছি না। এই ধরনের যে ছোট ছোট ভিডিওগুলো বা ছোট ছোট এই ধরনের রিলসগুলো, এগুলো আমাদের ডোপামিন দেয় মাথাকে, মানে আমাদের যে খুশির হরমোন, যে দুঃখের হরমোন, যে উত্তেজনার হরমোনস, সেগুলোকে ব্রেন থেকে বেরোতে সাহায্য করে। বই সেটা খুব স্লো দেয়, এই ধরনের ভিডিও খুব ফাস্ট দেয়, তাই এই ধরনের ভিডিও দেখলে আমাদের খুব দ্রুত হাসি, খুব দ্রুত কান্না, খুব দ্রুত উত্তেজনা, খুব দ্রুত অনুপ্রেরণা সব পাই, কিন্তু সেগুলোর স্থায়িত্ব হয় খুব কম সময়ের জন্য। বই এর ঠিক উল্টোটা করে, বই আমাদের খুব আস্তে আস্তে দেয় কিন্তু খুব বেশিক্ষণের জন্য দেয়। তুমি দেখবে একটা কোনো ভালো বই তুমি যদি কখনো পড়ো, তার সেই স্মৃতি বা সেই উপন্যাসের সেই চরিত্র বা সেই গল্পের সেই মোচড়টা তোমার

0: বহুদিন পর্যন্ত মনে থেকে যায়, বহুদিন পর্যন্ত মনে থেকে যায়। তার কারণ ব্রেন ওই সময় তোমার মস্তিষ্কের কোষের ওই জায়গাটুকু চিরস্থায়ীভাবে ওই বইয়ের ওই ক্যারেক্টারটাকে দিয়ে দিয়েছে। সেটা এই ভিডিওগুলো দেন, এই ভিডিওগুলো আসে, তুমি দেখো, হঠাৎ উত্তেজনা জাগে, আবার পর মুহূর্তে চলে যায়। ভাইরাল দেখবে এখন কোনো কিছু স্টে করে না, একটা ভাইরাল আজকে আসে, কালকে আরেকটা ভাইরাল আসে, কাল পরশু ওইটা ভাইরাল থাকে, তারপরের দিন আরেকটা ভাইরাল আসে। এগুলোর কোনো স্থায়িত্ব নেই। তাই নিজেকে যদি একটু স্থায়ী করতে চাও, একটু নিজেকে যদি বেশি দিন টিকে থাকবে করতে চাও, তাহলে একটু কনসেন্ট্রেট বাড়াতে হবে। এটা আমরা নিজেরাও চেষ্টা করছি, এমন না যে আমরা চেষ্টা করছি না, শুধু তোমাকে বলছি। ওকে, এর পরের মেসেজ, আর কিছুদিন পরে আমার 23 বছর বয়স হবে। 18 হওয়ার পর থেকেই আমি একটা স্টার্ট আপ ব্যবসা, যাই বলো না কেন, শুরু করেছিলাম, আর নিজেকে প্রমিস করেছিলাম যে আমি 25-এর মধ্যেই ফাইন্যান্সিয়ালি স্টেবল হব। আমি আমার এই প্রমিস আজ পর্যন্ত কাউকে বলিনি, তোমাদের বললাম। এখনও হাতে 2 বছর সময় আছে, 2 বছর পরে আবার একদিন তোমাদের মেসেজ করে বলবো যে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারলাম কি না।
1: বাহ, চমৎকার, চমৎকার। এইভাবে যদি আমরা মোটামুটি আমাদের নিজেদের গোলগুলোকে সেট করি,
0: আমি যদি ওর মতো এত বুদ্ধিমান হতাম, আমি এটাই ভাবছিলাম এতক্ষণ ধরে, 25 বছর বয়সে ওর মতো বুদ্ধি যদি আমার থাকতো মাথায়।
1: এবং এই যে গোল সেট করে যে এগোনো, এটা যে রেজলিউশন,
0: নতুন বছরের, আমি সবসময় বলি যে স্কুলে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হয়, আমি জানি না কেন এত আধুনিক সময়েও স্কুলে এই ধরনের আধুনিক বিষয়গুলোকে কেন অ্যাড করা হয় না আমাদের প্রত্যেক স্টুডেন্টদের কারিকুলামের মধ্যে। মানে স্কুলে যেমন পড়াশোনার পাশাপাশি স্পোর্টস শেখানো হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ড্রয়িং, আবৃত্তি, ক্যারাটে, এগুলো শেখানো হয়, কেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শেখানো হয় না আমি বুঝি না। যেটাতে আমি বলবো প্রচুর ভারতীয় খুব খারাপ, বাঙালি তো বটেই, প্রচুর মানে প্রচুর মানুষই খুব খারাপ আমরা ফাইন্যান্সিয়ালি প্ল্যানিং করাতে, কোন ইন্স্যুরেন্স নিতে হবে, কোন টার্ম প্ল্যান করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় টাকা জমাতে হবে, এই সম্পর্কে অনেকের মনেই খুব অস্পষ্ট ধারণা রয়েছে। তার একটাই কারণ, কেউ আমাদের শেখায়নি। কিন্তু একটাই ভালো জিনিস, এখনকার জেনারেশনের মধ্যে অন্তত একটু শেখার প্রবণতা আসছে, এবং এখন শেখার জন্য অনেক রকম প্ল্যাটফর্ম পাওয়া যায়। আমি সবসময় বলি, এমন না যে মোবাইল ফোনের মানে ভালো জিনিসও তো প্রচুর রয়েছে, এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা এত ভালো শেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে, মানে কোনো ভিডিও স্ট্রিমিং সাইট থেকে হোক, কোনো অ্যাপ থেকে হোক, যে সেটা তোমাকে একটা মোটামুটি জ্ঞান দিতে পারে, তোমাকে একটা শেপ দিতে পারে তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের, যেটা খুব জরুরি। দীপালি মেসেজ পাঠিয়েছে যে, চুপ কথা, এখন মানুষের একাকিত্বটা এত বেশি, যাদের মনে হয় একাকিত্বের একটা সমস্যা, তারা কিন্তু চুপ কথা শুনতে পারে, চুপ কথা শুনলে একাকিত্বটা দিনের শেষে কিছুটা কম হয়। দীপালি লিখে পাঠিয়েছে সোনারপুর থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ।
0: এখানে শুধু একটা থ্যাংক ইউ বলাটা না উচিত নয়, এখানে মানে আরও অনেক ধন্যবাদ আপনাকে বলবো। সত্যি সত্যি আমরা সত্যি সত্যি চেষ্টা করি যে একটু কোনো মানুষ যে একটু লোনলি ফিল করছে, যার মনে হচ্ছে যে সে দিনে শেষে একা রয়েছে, কাউকে কোনো কথা তার বলার নেই, সে আমাদের এই ফোন নাম্বার যেটা আমরা দিয়েছি 9903653992, এই নাম্বারে টেক্সট করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু যা মনে হচ্ছে এই মুহূর্তে, যেটা বলতে ইচ্ছা করছে, নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের বলতে পারে।
1: ঠিক, সত্যিই তাই, যা ইচ্ছে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারো। এই যে দাবিটা আমরা রাখছি যে তোমার পাশে তোমার বন্ধুর মতো যে হাতটা বাড়াচ্ছি, যেখানে সত্যি কেউ তোমায় জাজ করবে না, কেউ তোমায় একদম বলবে না এটা মারাত্মক বড় ভুল হয়ে গেছে বা এটা দারুণ ভালো কাজ করেছো, এটা যেটা সঠিক সেটাই আমরা বলার চেষ্টা করব অভিজ্ঞতা দিয়ে। 9903653992 তোমার মেসেজ আসতে থাকুক, আমরা ফিরছি গানের পর।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এখন যে মেসেজটা পড়বো খুব সিরিয়াস একটা মেসেজ এবং খুব সিরিয়াস একটা ইস্যু, সেটা একজন লিসেনার আমাদের লিখে পাঠিয়েছে। প্রথমে বলে রাখি যে এই ভাবনা কিন্তু একেবারেই কোনো জেনারেলাইজ মন্তব্য নয়, খুব স্পেসিফিক কিছু মানুষের আচরণ সম্পর্কে আমার এই মেসেজ। আমি দেখেছি দেশের বিভিন্ন ন্যাশনাল পার্কে, টাইগার রিজার্ভে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ফুটেজ দেখলে খুব হতাশ হতে হয়। সাফারির সময় কিছু পর্যটক শুধুমাত্র ছবি বা ভিডিও তোলার নেশায় বন্য প্রাণীদের অকারণে উত্তপ্ত করেন, কখনো বাঘ, চিতা বা সিংহের খুব কাছাকাছি গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন, কখনো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি, আবার কখনো তো নিয়ম ভেঙে শটান গাড়ি থেকে নেমে হিরো সাজার চেষ্টা করেন, একেবারেই দায়িত্ব জ্ঞানহীন আচরণ। বন্যপ্রাণীর টেরিটরিতে আমরা অতিথি, আমরা তাদের জগতে প্রবেশ করি, তারা আমাদের জগতে নয়। তাই সেখানে গিয়ে কয়েকটা রিল বা কয়েকটা ছবি রোমাঞ্চের জন্য ন্যাচারাল হ্যাবিটেট, বিশ্রাম, শিকার বা তাদের চলাফেরায় ব্যাঘাত ঘটানোর কোনো নৈতিক অধিকার আমাদের নেই। ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যগুলো কোনো বিনোদন পার্ক নয়, এগুলো অসংখ্য নিরীহ প্রাণীর ঘর, তাই সেখানে কঠোর নিয়ম, কার্যকর নজরদারি এবং নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি। আমরা তাদের দেখতে চাই কিন্তু তারা আমাদের বিনোদন দেওয়ার জন্য মোটেই বেঁচে নেই। শুভজিৎ বেলগড়িয়া থেকে লিখেছে, খুব খুব খুব একটা দরকারি মেসেজ এই সময় দাঁড়িয়ে।
2: এবং এত সুন্দর করে লিখেছো শুভজিৎ, এই মুহূর্তে যারা শুনছেন তারা, তাদের মধ্যে কেউ বা আমাদের নিজেদের মধ্যে কেউ কখনোই ভুল করে থাকলে একটুখানি সজাগ হব। তোমার লেখনিটা বেশ ভালো এবং তুমি খুব সুন্দর করে লিখেছো।
1: খুব সুন্দর লিখেছে, বেশ ভালো না, আমার তো খুব ভালো লেগেছে। এত নিখুঁত নির্ভুল বাংলা লেখা আমরা খুব কম পাই,
2: সত্যিই তাই, খুব সুন্দর, থ্যাংক ইউ শুভজিৎ।
1: কিন্তু প্রবলেমটা যেটা আমি, এটা একদম ফ্যাক্ট যেটা শুভজিৎ লিখেছে, যে সত্যি সত্যি কিছু অভয়ারণ্যে গিয়ে আমি দেখেছি যে সেখানে, এবং বাঙালিরাও আমি বলবো এই নিয়ম ভঙ্গকারীদের মধ্যে ব্যতিক্রম নয়, এটা ভারতীয়দেরই বোধহয় একটা খুব বদভ্যেস। এবং শুধু মানে বনে জঙ্গলে গিয়ে নয়, আমি বলছি বহু ভারতীয়রা বিদেশে গিয়েও নিজেদের এইরকমই একটা অভব্য আচরণের ছাপ রেখে আসে। আমি জানি না তারা কেন রেখে আসে, যে কোনো জায়গাতে বিদেশে গেলে তো আমরা নিজেদের ভারতীয়, তখন তো আমরা ভারতীয়, তখন তো আমরা কোনো একটা ফ্যামিলি, একটা পদাধিকারী বা কিছু নই, আমরা ভারতীয়, জেনারেলাইজ বিদেশিরা আমাদের একজন ভারতীয় হিসাবে দেখছে। তো আমরা যদি কোনো একটা জায়গাকে অত্যন্ত নোংরা করি, পাবলিক ট্রান্সপোর্টে লাউডলি কথা বলি, কোনো একটা বিচ ভীষণ নোংরা করে এলাম, কোনো একটা পাহাড় ভীষণ নোংরা করে এলাম, আমাদের সম্পর্কে তারা কী ভাবে, এটা একটা ব্রডার পার্সপেক্টে বললাম। এবার যদি আমাদের দেশের ভেতরে কথা দেখো, তুমি দেশের যে কোনো একটা ন্যাচারাল মনুমেন্টে চলে যাও, দেখবে কিছু মানুষ সেখানে হাতে এঁকে এসেছে, পাথরে লিখে এসেছে, নোংরা করে এসেছে, হ্যাঁ, গুটখার পিক ফেলে এসেছে, কাগজ ছিঁড়ে এসেছে, আগুন জ্বালিয়েছে, এটা মানে হরবখত হয়। এটা সত্যি সত্যিই তো যে আমরা যদি আমাদের দেশের সৌন্দর্যকে আমরা না রক্ষা করি, আমরা না বাঁচাই, তাহলে নেক্সট জেনারেশনের জন্য আমরা কী রেখে যাব, তোমার পরবর্তী প্রজন্ম গিয়ে কি দেখবে সেখানে। আমি জানি কেন বহু শিক্ষিত মানুষকেও, যারা খাতায় কলমে পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, আমি তাদের মধ্যেও কেন এই বেসিক সেন্সটুকুনি দেখি না, যেটাকে সিভিক আচরণ যেটাকে বলে, কেন সেইটুকুনি সিভিক সেন্স তাদের মধ্যে দেখি না, ভীষণ হতাশ হই আমি। কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, কলকাতা শহরে এবং গোটা বাংলা জুড়েই এই রাস্তায় থুতু ফেলা, পিক ফেলা, সেটা কিন্তু এবার নিয়ম করে 1 সেপ্টেম্বর থেকে সম্ভবত বন্ধ হতে চলেছে। কেউ রাস্তাতে নোংরা করলে অকারণে এবার জরিমানা করা হবে তার জন্য, যদিও এরকম নিয়ম আগে হয়েছে, তারপরে সেই নিয়মের খানিকটা অবহেলা করতে করতে আমরা ভুলে গেছি যেরকম নিয়ম আছে বলে, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে কিন্তু রাজ্য জুড়ে এই নিয়মটা আবার লাগু হতে চলেছে। তো আই হোপ, আমি খুব এক্সপেক্ট করব যে আমাদের চারপাশটাকে আমি আগের থেকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারবো অন্তত, এটুকুনি আমার আশা। কিন্তু আমি খুব বেশি আবার ওভার এক্সপেক্টও করি না, কারণ আমরা জানি যে আমরা কি।
2: হ্যাঁ, মানে বিষয়টা আমরাই তো ঘেঁটে ফেলি, তাই সেটা একটু আমাদেরই দায়িত্ব নিতে হবে, কারণ শহরটা হয়তো তোমার বাড়ির চারটে দেওয়ালের মধ্যে নয়, তুমি বাড়ির চারটে দেওয়ালের মধ্যে ঘরটা যতটা সাজিয়ে রাখো হয়তো শহরটাকে সাজিয়ে রাখতে অতটা দায় নেই তোমার, কিন্তু একটু বৃহৎ আকারে দেখলে শহরটা কিন্তু আমারই, আমাদেরই।
1: হ্যাঁ, আমরা ভালো সুন্দর শহর দেখলে ঘুরতে যাই,
2: হ্যাঁ,
1: কিন্তু নিজের সুন্দর, নিজের সুন্দর বাংলাটা মানে এত কালারফুল, এত বৈচিত্র্য এই বাংলার মধ্যে। কিন্তু তুমি দেখো পাহাড়ে বেড়াতে গিয়ে আমি দেখেছি পাহাড়ের ভোরবেলায় যে একটা একটা নিস্তব্ধতা যেটাকে মানুষ উপভোগ করতে পাহাড়ে যায়, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে প্রচণ্ড জোরে স্পিকারে গান চালাবে হোটেলে কেউ না কেউ একটা, হোমস্টেতে কেউ না কেউ একটা, কোনো কারণ ছাড়াই, হ্যাঁ, মানে নাচানাচি করবে প্রচণ্ড জোরে গান চালিয়ে রাতের বেলাতেও। মানে আমি বলছি আনন্দ করা কখনোই খারাপ জিনিস নয়, কিন্তু একজনের আনন্দ যেন অন্যজনের ব্যাঘাত না ঘটায়, সেই সেন্সটুকুনি থাকাটা কিন্তু খুব জরুরি আমাদের।
2: ঠিক।
1: স্নেহা লিখেছে যে, হ্যালো দাদার দিদি, আমি স্নেহা, শো খুব ভালো লাগছে, তোমরা যে সবার কথা এত মন দিয়ে শোনো বা বোঝো এটাই খুব ভালো লাগে। আজকের এই দুনিয়ায় কেই কার কথা শোনে, কেই বা কাকে বোঝে, আর বিশেষ করে ওভার থিঙ্কাররা তো এই পৃথিবীর কাছে একটা মেন্টাল পেশেন্ট মাত্র, কেউ কাউকে বোঝে না, সবাই শুধু বোঝার নাটক করে, স্নেহা লিখেছে।
2: এবং এই যে বোঝার নাটক করা মানুষগুলো যদি তোমার চারপাশে থাকে, তার একটা সময় সেই নাটকের স্ক্রিপ্টটা তাদের ফুরিয়ে যায় এবং অভিনয়ের দক্ষতাটা হারিয়ে যায় এবং অভিনয় করার জন্য যে মেকআপটা তারা ওপরে প্রলেপটা আনে সেটাও সরে যায়। তাই তাদের নিয়ে খুব একটা বেশি চিন্তিত হয়েও না, কারণ সময়ের সাথে সাথে এই মানুষগুলো হারিয়ে যাবে যারা কেবল ভান করার, ভান করে গেছে তোমার পাশে থাকার, সেই সংখ্যাটা কিন্তু একটু সময় ধরলেই, আস্তে আস্তে একটু ধৈর্য ধরলেই সেই সংখ্যাটা কমছে। কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সত্যি তোমার সবটা বোঝার জন্য তোমার পাশে থাকবে, সে কখনো খুব সহজে ছেড়ে যাবে না যদি না তোমার তরফ থেকে খুব আঘাত পায়।
1: আর আমার মনে হয় ওভার থিঙ্কিংটা না, এখন যে কেউ একা নয়, ওভার থিঙ্কিং যে অনেকেই করে সেটা একটু চারদিকে চোখ কান খুলে তাকালেই বুঝতে পারবে। ওভার থিঙ্কার আমাদের মধ্যে অনেকেই এখন, আর ওভার থিঙ্কিংকে যদি কেউ, দেখো একটা কথা যেন জীবনে যদি আপ্তবাক্য করে নিতে পারো, যে কুছ তো লোগ কহেঙ্গে। ধরো তুমি একটা কোনো কাজ করতে যাচ্ছ, ভালো কাজ, এবং তাতে তোমার আশেপাশের কিছু লোক তার নিন্দা করছে, এবং তুমি সেই নিন্দাটায় বা সেই সমালোচনাটায় খুব প্রভাবিত হয়ে গেলে, তাহলে কিন্তু তুমি তোমার কাজটা হ্যাম্পার করছো। শুধু এইটা মনে রাখবে যে স্বামী বিবেকানন্দ, যাকে মানে বিশ্ব বরেণ্য একজন বাঙালি মহাপুরুষ, তাকেও কিছু লোক গালাগালি করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন বাঙালি, তিনিও বিশ্ব বরেণ্য, তাকেও কিছু লোক গালাগালি করেছে। যে কোনো মহাপুরুষের উদাহরণ তুমি ইতিহাস থেকে তুলে বার করে নাও, তুমি দেখবে কিছু না কিছু মানুষ তাদের গালাগালি করেছেই। তাই কিছু মানুষ তোমাকে খারাপ কথা বলবেই, তোমাকে ডিমোটিভেটেড করবেই, তোমার সমালোচনা করবেই। তুমি যদি সেই সমালোচনাটাকে ফুয়েল হিসাবে ইউজ করতে পারো, তাহলে আখেরে তোমার লাভ হবে, এটাই শুধু বলার। ভালো থেকো, খুব ভালো লাগলো এটা মন খুলে বলতে পেরেছো, এটা ভেবেই। থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। 9903653992 নম্বরে এরকম আরও মেসেজ আসছে, সব মেসেজ পড়ব। আবার একটু গান শুনি, গানের ওপর এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে তুমি এই মুহূর্তে শুনছো চুপ কথা। তোমার সঙ্গে কানে কানে দীপ রয়েছে, আর সঙ্গে রয়েছে অপরূপা। প্রাঞ্জল মেসেজ পাঠিয়েছে উলুবেড়িয়া থেকে। প্রাঞ্জল লিখেছে, চুপ কথা একটা আলাদা লেভেলের একটা শো, আমার দারুণ লাগে। আমি খুব খোলাখুলি বলছি যে অন্য শোগুলোর মতন যান্ত্রিক বা মেকানিক্যাল শো এটা নয়। প্রাঞ্জল উলুবেড়িয়া থেকে লিখেছে। প্রাঞ্জল খুব প্রাঞ্জল ভাষায় লিখেছো, তার জন্য তোমাকে খুব ধন্যবাদ, এবং তোমার এই মেসেজটার জন্য তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।
2: আমরা
1: আজকে যখন শো শুরু মানে করতে বসছিলাম, তার আগে গল্প করছিলাম আমি আর অপরূপা, ওকে বলছিলাম যে আমি রিসেন্টলি একজনের লেখায় পড়লাম যে রেডিও স্টেশনগুলো, গোটা ভারতবর্ষ জুড়ে রেডিও স্টেশনগুলোর একটা জনপ্রিয়তা কমে আসার প্রবণতা রয়েছে। তার পিছনে শ্রোতারা মনে করেন যে অন্যতম কারণ হচ্ছে যে সব কিছু ভীষণ পারফেক্ট এবং ভীষণ হাই এডিটেড, মানে সেখানে যারা শো করছে তারা ভীষণ ওভার এক্সাইটেড সব সময়। তারা দিনের বেলাতেও যতটা এক্সাইটেড, রাতেও ততটা এক্সাইটেড। তারা ইন্টারনেট থেকে বিভিন্ন কপি পেস্ট করা লেখা, যেগুলো বেশ সুন্দর শুনতে লাগে, এরকম শায়েরি, বিভিন্ন রকম লাভ কোট, এগুলো নিয়ে তারা বসছে। আর তাদের কথাবার্তারটা এত এডিটেড এবং ওভার, মানে এত আগে থেকে এডিট করে তারা ট্র্যাকে বসিয়ে রাখছে, যে একটা মানুষের সঙ্গে একটা মানুষ যখন ঘন হয়ে কথা বলতে বসে, তখন দুটো মানুষ একে অপরের নিঃশ্বাসের শব্দটা খুব মন দিয়ে শোনে, সেটা তারা মিস করে যাচ্ছে। এই সমস্ত কারণগুলোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন শোজ এখন আর লোকে শুনতে চায় না, কারণ গান শোনার জন্য তো অনেক রকম মাধ্যম সত্যি সত্যি এখন রয়েছে। কিন্তু আমরা চুপ কথাতে গোটা বিষয়টাকে যতটা সম্ভব র, আনএডিটেড রাখার চেষ্টা করি। তার কারণ একটাই, ওই যে বললাম যে মানুষের সঙ্গে একটা মানুষের কথা যখন হয়, কোনো একজন মানুষের জীবনেও যদি একটু আমরা ভালো অ্যাড করতে পারি, যে তার জীবনে একটু পরিবর্তন হলো, তার জীবনে একটু ভালো আমরা যুক্ত করতে পারলাম, তার একটু মনটা ভালো হলো, আমাদের তাতেই চলবে, আমাদের থেকে বেশি আর কিছু চাই না।
2: সত্যিই তাই। দেখো, এখন তো মানুষে মানুষে কথা বলাটাই কমে যাচ্ছে। আমরা এক বাড়িতে, এক ছাদের তলায়, এক বিছানায় হয়তো দুটো মানুষ পাশাপাশি বসে দুজন দুজনের মুঠো ফোনে ব্যস্ত থাকি। সেখানে এই যে একটু কথা বলতে পারা, একটু তুমি তোমার মনের কথাটা মেসেজে ফোনে বলছো, তার সাথে আমরা আমাদের অভিজ্ঞতা মিশিয়ে দিচ্ছি, এটাই তো চুপ কথার একটা অন্য রকমের স্বাদ বলা চলে, যে স্বাদের টানে আমরাও

0: একটু ছুটে আসি, সারাদিনের সমস্ত পরিশ্রম সমস্ত সব কিছুকে একদিকে রেখে আমরাও ছুটে ছুটে চলে আসি যে কখন এই হট সিটটায় বসবো, যে হট সিটটায় বসে চুপ কথায় তোমাদের সাথে আড্ডা দেওয়া যায়।
1: একজন জিজ্ঞেস করেছে যে দীপদার অপরূপাদির ফেভারিট ফুড কি?
0: বিরিয়ানি।
1: এটা একদম মানে কি বলবো, মানে কোনো দ্বিধাহীন ভাবে, কোনো রিটেক নেই, কোনো ভাবনা চিন্তা নেই, র্যাপিড ফায়ারের মতন প্রশ্ন, র্যাপিড তার উত্তর, বিরিয়ানি। একদম ঠিক কথা বলেছে।
0: যে কোনো সময় খেতে পারি, যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আমার বিরিয়ানি।
1: আমি আরেকটা না, এর একটা খুঁজে পেয়েছি, মানে কি বলবো, একটা অজুহাত খুঁজে পেয়েছি।
0: কি কি?
1: তো ধরো আমি বিরিয়ানি যদি খেয়ে ফেলি তো একটু না গিল্টি ফিল করি এখন, যে এটা তো আমার ঠিক আসলে সারাদিনের ডায়েটের মধ্যে ছিল না, লোভে পড়ে খেয়ে ফেললাম। মানে তার আগে হয়তো দুপুরে লাঞ্চ করে নিয়েছি, কিন্তু তারপরে একটু বিরিয়ানি লোভে পড়ে খেয়ে ফেললাম, তো গিল্টি ফিলিং হয়। তো আমি গিয়ে আমার ট্রেনারকে একদিন বলেছি খুব কাঁচু মাচু মুখ করে, যে আমি না যে আসলে যা লাঞ্চ আমার খাওয়ার কথা ছিল তারপরে একটু বিরিয়ানি খেয়ে ফেলেছি। তো ভীষণ ক্যাজুয়ালি আমাকে বললো, কোনো ব্যাপার না দাদা, বিরিয়ানি একটা কমপ্লিট ফুড, প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, তুমি খেয়ে একটু দৌড়ে নেবে বাকিটা ঝরে যাবে। এই যে ও, এবার ও তো সেদিন আমি 4 চামচ বিরিয়ানি খেয়েছিলাম, 4-5 চামচ খেয়েছিলাম, এটা বলার পরে ও যে আমাকে অভয়টা দিল, তারপরে আমি যখন তখন বিরিয়ানি খাচ্ছি আর খেয়ে শুধু ওর কথাটাই বলছি, তো ঠিক আছে, তো কমপ্লিট ফুড, আলু আছে, দেখো আলু আছে তোমার গুড ফ্যাট, ঘি আছে গুড ফ্যাট, চাল আছে, ভাত যেটা আছে সেটা কার্বোহাইড্রেট, আর অবভিয়াসলি চিকেন বা মাটন তো থাকছেই, বা ডিম সঙ্গে থাকছে, তো দুটোই সোর্স অফ প্রোটিন, তো কমপ্লিট ফুড হো বলে দিয়েছে, কমপ্লিট ফুড, আমিও ধরে নিয়েছি কমপ্লিট ফুড, মানে তারপর থেকে আমি আবার বিরিয়ানি খাচ্ছি। কিন্তু
0: কোচ কিন্তু জানে না যে এই কমপ্লিট ফুডটা মোটামুটি একদিন ছাড়া ছাড়া হচ্ছে, কোচ কিন্তু সেই দিন ভেবেছিল আজ মাসে একবার খেয়েছে ঠিক আছে, ভালো মানুষ একদিন খেতেই পারে।
1: তারপরে একদিন আরেকটা যেন কোন কথার প্রসঙ্গে আমাকে, আমি ওকে একদিন আমাকে বলে, আমি বললাম যে আমার মিড নাইট ক্রেভিংস হয়, যেহেতু আমি রাত জেগে কিছু কাজকর্ম যখন করি আমার ভীষণ মিড নাইট ক্রেভিংস হয়, মিড নাইট ক্রেভিংসে আমি মানে যা তা জিনিস মানে আমার খেতে ইচ্ছে করে আর কি,
0: যেমন
1: মানে যে কোনো রকম র্যান্ডম জিনিস খেতে ইচ্ছে করতে পারে,
0: ফুচকা,
1: মিড নাইট ক্রেভিংসে মিষ্টি বেশি খেতে ইচ্ছে করে। মিড নাইট ক্রেভিংসে আমি মিষ্টিটাকে আটকাতে পারি না, মানে মিষ্টি ক্রেভিংসটা, আমি দিনের আলোয় মিষ্টি খাই না, কিন্তু রাতের বেলা আমি ফ্রিজ খুলে মিষ্টি খেয়ে ফেলতে পারি, এতটাই আমি রাত মিড নাইট ক্রেভিংস আমার হয়। তো আমাকে একদিন বলে যে দাদা আপনি এক কাজ করবেন, যদি আমরা খুব মিড নাইট ক্রেভিংসে মিষ্টি খেতে ইচ্ছে করে, আপনি পিনাট বাটার, যে সুগার ফ্রি হাই প্রোটিন পিনাট বাটার আছে, আপনি 1-2 চামচ খেয়ে নেবেন পিনাট বাটার। ঠিক আছে আমি ট্রাই করে দেখবো। তো একদিন না পিনাট বাটার আমি ওর কথা শুনে মাঝরাত ফ্রিজ খুলেছি, পিনাট বাটারতে 1 চামচ খেয়েছি, পাখি না আইসক্রিমের বাক্সটা আমাদেরকে তাকিয়েছিল জুলু জুলু চোখে, আমি না মানে কি বলবো খুব পাপি মানুষের মতন, এবং খুব চুরি করছি এরকম একটা মুখ করে আইসক্রিমের ডাব্বাটা আর পিনাট বাটারটা দুটো একসঙ্গে নিয়ে এসে বসলাম, নিয়ে 2 স্কুপ আইসক্রিম বার করলাম, তার উপরে 2 চামচ পিনাট বাটার দিলাম, নিয়ে দুটোকে মিক্স করে খেয়ে ফেললাম। এতে না আমার একটু হাফ গিল্টি ফিল হলো, আমার মনে হলো যে না আমি একটু প্রোটিনও খেয়েছি বাকি একটু আইসক্রিম খেয়েছি।
0: নাইস, এটা কিন্তু ভালো, এটা একটা ভালো ট্রিক পাওয়া গেল, আইসক্রিমের উপর আমিও একটুখানি প্রোটিন পিনাট বাটার দিয়ে ব্যাপারটা একটু প্রোটিন প্রোটিন ব্যাপারটা বাড়ায়,
1: খেতে ভালো লাগে,
0: তাই না? আমি কখনো খাইনি,
1: খেতে ভালো লাগে। তারপরে ধরো তুমি যদি আরেকটা জিনিস, ধরো আমি এই গরমকাল মানে আমের মরশুম, সব রকম আম এই তো কয়েকটা মাস পাওয়া যায় ভালো, মিষ্টি আম আমি না বলতে পারি না। আমি নিজে একদিন 5 কিলো আম কিনে এনেছি, তার মধ্যে 3.5 কিলো আম আমি খেয়ে ফেলেছি বাড়িতে। হ্যাঁ, তো এবার আমার আবার সেই কোচ তাকে আমি বলেছি যে দেখো আমি না আম মিষ্টি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, মানে আমি রসগোল্লা দেখলে কন্ট্রোল করলেও করতে পারি, এটা ভেবে যে না ওটা মিষ্টি, চিনি আছে ওতে, কিন্তু আমটা পারিনি, কিন্তু আমিও একই পরিমাণ সুগার থাকে যতই সেটা ন্যাচারাল সুইট হোক না কেন। তো হচ্ছে দাদা আপনি এক কাজ করেন, প্রোটিন শেক দিয়ে একটা আম মিক্স করে খেয়ে নেবেন, তাহলে আপনার প্রোটিন শেকটাও টেস্টি লাগবে, আমটাও খাওয়া হয়ে যাবে, কিন্তু খুব আর কি মানে শুধু আম খাওয়ার ক্রেভিংসটা হবে না, পেটটাও তাড়াতাড়ি ভরে যাবে। এটাও বলার পর থেকে আমি প্রতিদিন প্রোটিন শেকের মধ্যে মিক্সিতে 2-3টে আম কেটে খাচ্ছি, যাতে প্রোটিন তলানিতে উপরে থাকছে আর বাকিটা শুধু আমে ভর্তি হয়ে যাচ্ছে।
0: তুমি কি করছো, তুমি কি করছো। কিন্তু বেশ ভালো লাগছে আমার এটা যে

0: মানে একজন আনহেলদি মানুষ কিভাবে ফাঁক ফোকর খুঁজে, তার হেলদি হওয়ার যাত্রার মাঝখানে কিভাবে ফাঁক ফোকর খুঁজে ফেলতে পারে, এটার উদাহরণ আমার থেকে ভালো আর কেউ নেই।
1: না দেখো, তারপরেও দিনের শেষে তুমি ফিট ফিল করছো, এটাই বড় কথা। আর আমটা তো আর বেশি দিন পাবো না বলো,
0: এটাই তো না, এটাই
1: আমি তো 12 মাস পাবো না।
0: সত্যি তাই আর হিমসাগর আমের কোনো বিকল্প পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। আমার রিসেন্টলি আমাকে একজন গুজরাটের একজন খুব বড় একটা বড় ব্র্যান্ডের খুব বড় একটা বাগান, সেখান থেকে একটা খুব নামি আম নিয়েছিল। আমটা সত্যি ভালো খেতে, খুব সুন্দর গন্ধ আমটার। কিন্তু তারপরে আমি একেবারে 50 টাকা কিলো দিয়ে কেনা পাড়ার বাজারের হিমসাগর আমটা তার পাশে যখন খেলাম, আমার মনে হলো ওটা কিছুই নয় ওর কাছে। গাল ভরা অনেক নাম থাকতে পারে, কিন্তু বাংলার হিমসাগর আমের কোনো বিকল্প নেই সত্যি কথা বলতে। তাই যতদিন আম বাজারে আছে আমি খেয়ে নিচ্ছি,
1: আমিও তাই করছি। এর পাশাপাশি অপরূপা আর দ্বীপের আম খাওয়া এবং ছোট ছোট চিটগুলো কী করে খুঁজে বের করি সেটার পাশাপাশি, তোমার যদি মনে হয় তোমার এরকম কোনো গল্প শেয়ার করার আছে, তাহলে 9903653992 আমাদের মেসেজ করো। আজ অপরূপা দ্বীপ তোমার সাথে আছি রাত 3টে পর্যন্ত নিয়ে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমি জানি না যে একেবারে রাত্রিবেলায় শেষ মুহূর্তে কেন সব থেকে গভীর চিন্তার, গভীর ভাবনার মেসেজগুলো আসে। একটা মেসেজ এসছে যে পাঠিয়েছে, সে নিজের নাম বলতে চায়নি, লিখেছে, তোমাদের দুজনের কাছে আমার একটা খুব বেসিক প্রশ্ন, তোমাদের জীবনের সব থেকে বড় না পাওয়া কি? খুব ছোট্ট একটা মেসেজ, কিন্তু এর উত্তর এত বড় আমার মনে হয় যে এটা দিতে গেলে একটা ইটসেলফ আলাদা একটা শো হয়ে যায়। তো ওকে, অপূর্বাকে জিজ্ঞেস করি, তোমার জীবনের সব থেকে বড় না পাওয়া কি?
2: জীবনের সব থেকে বড় না পাওয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেহেতু নেপথ্যে কাজ করেছি দীর্ঘদিন, সেখানে আমার মনে হচ্ছে যে স্বীকৃতির একটা দারুণ অভাব অনুভব করতাম একটা সময় অবধি। কারণ সেই সময়টায়, আজকে 2017 থেকে 2021-23 এই সময়টা জুড়ে, যেহেতু এমন একটা জবের সাথে আমি যুক্ত ছিলাম যেখানে কাজকর্মটা এমনই হতো, যেখানে কাজের ভিত্তিতে রেমুনারেশনটা অবশ্যই ছিল, কিন্তু নিজের বন্ধুবান্ধব ছাড়া, কাছের মানুষ ছাড়া চট করে চিনে ফেলা যে আরে এটা তুই করেছিস, বা এই কাজটা কি তোর, এই গলাটা কি তোর, সেটা হতো না। মানে মানুষের সাথে যে পরিচিতিটা, যে এই কাজটা আমি করি, বা এই কাজটা যেটা তুমি খুব পছন্দ করে শুনছো, যেটা তোমার খুব ভালো লাগছে, ওই বিখ্যাত যে সিরিয়ালটা তুমি রোজ সন্ধ্যাবেলা দেখছো ডাব ভার্সনে, মহিলাটার কণ্ঠটা আমার, এটা নিজের গোটা কতক বন্ধুবান্ধব ছাড়া সেই স্বীকৃতিটা ছিল না। সেটা আমার একটা না পাওয়া এখনো অবধি আমার মনে হয়। কারণ যদি ফিরে দেখতে হয় তাহলে আমি তো না পাওয়া নিয়ে খুব একটা ভাবি না, আমি আসলেই কি পেলাম না নিয়ে একটু কম ভাবি, কিন্তু অবশ্যই এই স্বীকৃতিটার যে অভাব ছিল টেলিভিশন মিডিয়াতে, যে ডাবড মানে আমাদের বাংলায় যে ডাবড সিরিয়ালগুলো হয় সেখানে যে আর্টিস্টের নাম যায় না, সেটা আমার কাছে একটা না পাওয়া বলতে পারো।
1: বাহুবলী দেখার পর আমার মনে হয়েছিল যে সিনেমাতে ডাবিংটা কতটা সিরিয়াস হতে পারে, বা ডাবিং জিনিসটা কতটা শক্তিশালী, সেটা বাহুবলী দেখার পর আমার মনে হয়। বাহুবলী যখন এপিক হিট হলো গোটা ভারতবর্ষ জুড়ে এবং ভারতের বাইরেও বিভিন্ন শহরে, যখন ভীষণ সুপার ডুপার হিট বাহুবলী, প্রভাস সেখানে বাহুবলীর মূল চরিত্র অভিনয় করে, কিন্তু প্রভাস যেহেতু দক্ষিণ ভারতীয় অভিনেতা, ওর হিন্দিটা যেহেতু একটু নড়বড়ে, তো ওটা তো ডাব করানো হয় তোর হিন্দি ভার্সনটা। তো পরে এখন প্রভাস সাহু করলো, আমি সাহুতে প্রভাসের অরিজিনাল যখন গলা শুনতে পেলাম সিনেমাতে, আমি বুঝলাম যে বাহুবলী একমাত্র বাহুবলী হতে পেরেছে তার কারণ সেখানে গলাটা, যে ভদ্রলোক যিনি ডাবিং আর্টিস্ট যিনি গলাটা ডাব করেছেন, সেটা না হলে বাহুবলীটা একটা ফুল ফ্লেজেড এপিক সিনেমা হতে পারতো না, এপিক সাগা হতে পারতো না। কারণ প্রভাস তারপরেই সাহু করেছে, সাহুও ভীষণ হাই প্রোফাইল হাই বাজেট একটা সিনেমা, কিন্তু অত ভালো হতে পারতো না যদি যদি না নায়কের গলাটা শুনতে অত সুন্দর লাগতো বাহুবলীতে। তো তোমার এই প্রসঙ্গে আমার ওটাই মনে পড়ে গেল।
2: তোমার
1: আমার না পাওয়ার একটা এই সময় আমার মনে হয় আরেকটু যদি সময় কাটাতে পারতাম আদরের সঙ্গে, আমার মনে হয় এটা আমার, মানে আদর খুব দ্রুত বড় হয়ে গেল, মানে এখন আদরের প্রায় ধরো 6 বছর বয়স, আমি ওর ছোটবেলাটা ওকে বড় হতে খুব কম দেখলাম, এটা আমার একটা খুব আফসোস হয় এখন, যে কাজের মধ্যে আমি এত সারাদিন ডুবে থাকি, এত কাজ, এত কাজের চাপ, আমার এটা খুব আক্ষেপ হয় যে আরেকটু যদি সময় পেতাম বেটার, যদি একটু হেলদি টাইম থাকতো আমার কাছে, তাহলে আমি আরেকটু আমার ছেলেকে বড় হতে দেখতে পারতাম, আরেকটু বেশি সময় ওর সঙ্গে কাটিয়ে দেখতাম। কারণ আমার এক একটা মুহূর্ত খুব মনে পড়ে, আজকে সকালবেলায় যেমন, যে খুব বৃষ্টি হচ্ছে, আমাকে ডেকে তুললো, ডেকে বললো যে বাবা আজকে কোথাও যেতে হবে না, ছেড়ে দাও, আজ এত বৃষ্টি পড়ছে আর বাইরে যেও না, এরকম বাইরে নিশ্চয় জল জমে যাবে ভবন, বলছে আজকে যেতে হবে না, ছেড়ে দাও। তো এবার আমাকে তো আসতে হবে, কারণ আমার কমিটমেন্ট এটা কাজের, কিন্তু আমাকে বারবার যে ছেড়ে দেবো, এবার ও এটাও জানে যে বাবাকে এরকম করেও আটকাবে না, যে বাবা এরকম করে বললেই বাবা থেকে যাবে না, সেটাও ও জানে। তাই ও সবসময় খুব অ্যাক্টিভলি বলছে না, মানে আমি ঘুরতে ফিরতে ছেড়ে দাও বাবা, আজকে মনে হয় বাইরে খুব জল হবে, তোমার না গেলেও চলে, এরকম করে বলছে আর কি। এটা আমার একটা আক্ষেপ। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে তোমাদের সহ চুপ কথা আমাকে আজও ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। আমার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রেডিও টিভি তার খুব প্রিয় জগৎ, আর সেই পরিবেশেই আমার বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকে রেডিও আর টিভির শব্দ শুনতে শুনতেই আমি বড় হয়েছি। বাবা অফিসে থাকলে সারাদিন আমি FM চ্যানেল শুনতাম, রাতে বাবার জন্য রেইনবো শুনতে হতো। তখন আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান ছিল বিজ্ঞান রসিকের দরবারে। অনেকদিন সেই অনুষ্ঠান আর শোনা হয়নি, তবে তোমাদের মতো তোমাদের জন্য আবার চুপ কথা শোনা শুরু করেছি কিছুদিন ধরে, কয়েকদিন ধরে নিয়মিত শুনছি। সব অনুভূতির শেষে এসে বাবাকেই সবথেকে বেশি মনে পড়ে, আর তখনই ছোটবেলায় ফিরে যাই। সেই দুই কামরার ঘর, বাবার রাত জেগে টিভি রেডিও ঠিক করা, মায়ের রেগে যাওয়া, আমার সকালে স্কুল তাও ঘাপটি মেরে শুয়ে থাকা, কত কী। মহালয়ার আগে বাবার কাছে কত মানুষ রেডিও আর টিভি নিয়ে আসতো ঠিক করে দেওয়ার জন্য। অবশ্য সবসময় সব কিছু ঠিক করতে পারতেন না সময়ের অভাবে। বাবা চলে যাওয়ার কিছুদিন আগেও একজন তার পুরনো একটি রেডিও মেরামতি করার জন্য দিয়ে গিয়েছিলেন, সেটি আর ঠিক করা হয়নি। কিন্তু রেডিওটার কথা মনে পড়লেই বাবার কথা আরও বেশি মনে পড়ে, যেন রেডিওর শব্দের ভিতরেই আজও তার উপস্থিতি খুঁজে পাই। আগে আলাদা রেডিও ছিল, এখন ফোনের লিংক, কিন্তু ধন্যবাদ আমার ছোটবেলা খুঁজে দেওয়ার জন্য।
2: বাহ, খুব সুন্দর একটা মন ভালো করা মেসেজ।
1: পরের মেসেজ, কেন জানি না মনে হচ্ছে আস্তে আস্তে আমরা রেডিওটাকে, যন্ত্রটাকে হারিয়ে ফেলছি। একটা সময় ছিল যখন প্রত্যেকটা ইলেকট্রনিক্সের দোকানে রেডিও সাজানো থাকতো, আর এখন রেডিও তো দূরের কথা, কোনো রেডিও ঠিক করার মেকানিকও পাওয়া যায় না। এখন মোবাইল কোম্পানিগুলো খুব চালাক হয়ে গেছে, অফলাইন রেডিও অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে। আমি আমার 60,000 টাকার ফোনটাকে যত না ভালোবাসি, তার থেকেও আমার 1,500 টাকা দামের রেডিও সেটটাকে আমি অনেক বেশি ভালোবাসি।
2: বাহ,
1: খুব সুন্দর দুটো খুব টাচি মেসেজ। আর আজকের শেষ মেসেজ, যেটা পড়ে আজকের এই চুপ কথা আমরা শেষ করব, পাঠিয়েছে বেহালা থেকে আমিষা। ও লিখেছে যে তোমাদের দুজনের জন্য চুপ কথার মতন শো আমরা সবাই শুনি। আমি ক্লাস 10-এ পড়ি, কালকে আমাদের স্কুলে ওয়েস্ট বেঙ্গল ডে, কুইজ কম্পিটিশান রয়েছে, ম্যাথস প্র্যাকটিস করছি এখন, আর শুন করতে করতে তোমাদের শুনছি। রেডিওর এটাই মজা জানো তো। নেক্সট ইয়ার আমার বোর্ডস এক্সাম রয়েছে, আমার জন্য প্রে করো যেন আমার পরীক্ষা খুব ভালো হয়। থ্যাংক ইউ আমিষা,
2: অবশ্যই তোমার পরীক্ষা খুব ভালো হবে
1: একদম। আর কালকে স্কুলেও তোমার যে কুইজ কম্পিটিশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডে এর জন্য, কালকে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস, সেটাও খুব সুন্দর তোমার কাটবে আশা করি। আর তার সঙ্গে সঙ্গেই আজকের মতন চুপ কথায় যতগুলো মেসেজ আমাদের কাছে পড়ার ছিল সবকটা মেসেজ পড়ে ফেললাম। বেশ কিছু মেসেজ সত্যিই রয়ে গেল, কিন্তু সবকটা মেসেজ পড়তে আমাদের সময় হয় না। শুধু যাওয়ার আগে প্রত্যেকবারই যেমনটা বলি, যাওয়ার পরের চুপ কথাতে আবার তোমার দুজন প্রিয় আর যেখানে এসে বসবে, তোমার সমস্যা যেগুলো নিয়ে তুমি ভাবছো, যেগুলো তোমাকে ভাবাচ্ছে ভীষণ, সেগুলো নিয়ে তোমার ভাবনা চিন্তাকে উস্কে দেবে, তোমার পাশে থাকবে, তুমি কখনো একা ফিল করো না। এটাই শুধু আমাদের দিনের শেষে বলার থাকে যে একা ফিল করো না। কখনো যদি ভীষণ একাকিত্ব চেপে ধরে, তাহলে কোনো একজন কাছের মানুষকে গিয়ে চেষ্টা করো তার হাতটা ধরার, তাকে একটু বুঝিয়ে বলার যে সে যেন তোমার পাশে দাঁড়ায়, কারণ তুমি এখন ভীষণ একলা, ভীষণ ভালনারেবল ফিল করছো। এটাই বলার। ভীষণ ভালো থেকো, চুপ কথা থেকে আজকে মতন সাইন অফ করছি দীপ আর অপরূপা।
2: ভালো থেকো, আর উল্টো দিকের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টাটা করো। আশি

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

শুনছিলেন এতক্ষণ চুপ কথা, সঙ্গে ছিলেন অপরূপা দীপ। শুরু হচ্ছে আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। শুনব হিন্দি রেট্রো সংস। প্রথম গানে মোহাম্মদ রফিক।

শুনছিলাম এ ইশক ইশক, গাইছিলেন রফি। শুনছিলাম বরসাত কি এক রাত, এই ছবির গান। পরের গানে গীতা দত্ত

নীলে আসমানি শুনছিলাম 1955-এর ছবি মিস্টার অ্যান্ড মিসেস 55 গাইছিলেন গীতা দত্ত লিরিসিস্ট মজরু কম্পোজার ও পি নাইয়ার আপকে লিয়ে থে এবারে শিল্পী মুকেশ এবং বাণী জয়রাম

শুনছিলাম শাবাশ ড্যাডি এই ছবির গান, অমিত কুমার এবং সুলক্ষণা পণ্ডিতের ডুয়েটে, 1979 ছবি। আর এইবারের গানে ইয়েসু দাস।

শুনছিলাম চিচ্চোর ছবির গান এসুদাসের গলায়, কম্পোজিশন রবীন্দ্র জৈন। শুনছেন আপকে লিয়ে, এবারের গানে আশা ভোঁসলে।

1997 ছবি দিল তো পাগল হ্যায়, এই ছবির গান শুনছিলাম আশা ভোঁসলের গলায়, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার উত্তম সিং। পরের গানে কিশোর কুমার।

1981 এর ছবি কালিয়া, এই ছবির গান শুনছিলাম কিশোর কুমারের গলায়। লিরিসিস মজরু সুলতানপুরি, কম্পোজার আর ডি বর্মন। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1980 ছবি কুদরত, এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস মজরু, কম্পোজার আর ডি বর্মন। দেখতে দেখতে ঘড়িতে 3:43 হয়ে 24:25 করে সেকেন্ডসে গিয়ে চলেছে। আপকে লিয়ে তো এবারের গানে কুমার শানু।

শুনছিলাম 1996-এর ছবি দস্তক। এই ছবির গান গাইছিলেন কুমার শানু, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার রাজেশ রোশন। এইবারের গানে অনুরাধা পড়ওয়াল।

শুনছিলাম গানটি শাহিবান ছবির গান, অনুরাধা পাড়ওয়ালের গলায়, আনন্দ বক্সি লিরিসিস্ট, কম্পোজার শিব হরি। ঘড়ি যা বলছে আজকে শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। আজকে লাস্ট গানটি শুনব এসপি বালাসুব্রমণিয়মের গলায়, 1994 ছবি হাম আপকে হ্যায় কন। এই ছবির গান লিরিসিস্ট দেব কোহলি, কম্পোজার রাম লক্ষ্মণ, গেছেন এস পি বালাসুব্রমণিয়ম।

শেষ হলো আপকে লিয়ে। ঘড়িতে 4:10। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলাম খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ আহির ভৈরব। তবলায় সহযোগিতা ছিলেন কিংশুক মুখার্জি, হারমোনিয়ামে দৈপায়ন রায়। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত, তবলা সঙ্গতে ছিলেন কৌশিক ব্যানার্জি। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, আর এক মিনিট পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 20 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। আজকের দিনটা একটা খুব মজার, খুব আনন্দের একটা দিন। কেন জানি, আপনারা হয়তো এক একজন এক এক রকমভাবে ভাবছেন, কেন আজকের দিনটা মজার দিন, আনন্দের দিন? চলুন বরং গানে গানে আপনার কথার উত্তরটা দিয়ে দিই। আজ কেন মজার দিন আর কেন কী নিয়ে গল্প বলছি।

0: পোলাপান আর আছে পোলাপান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলাপান একখান একখান কচি

মাইয়ের গল্প সুরে সুরে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে। কেন, নিশ্চয়ই আর বলার কোনো অপেক্ষা রাখবে না, তাই না? আজকে ঘরে ঘরে খুব আনন্দের অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। কিন্তু কেন এই জামাই ষষ্ঠী শুরু হলো এবং এর কারণ কি, এটা তো ন্যাচারালি আমাদের তো প্রত্যেক বছরই বোধ হয় কারো না কারো জানতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি বাংলার লোকসংস্কৃতি আর সামাজিক সম্পর্ক, এর যে মেলবন্ধন, এখান থেকেই তৈরি হলো এই জামাই ষষ্ঠী নামক একটি বিশেষ দিন, বিশেষ উৎসব। যদিও জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতিথিতে এই উৎসব পালনের প্রথা, কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ রেখেইতে চলতে হবে। আজকে সম্ভবত চৌঠা আষাঢ়, যদি না খুব মানে আমি খেয়াল করেছিলাম, কিন্তু খুব মনে হচ্ছে না, কেউ ভুল হলে কেউ বলে দেবেন, হ্যাঁ, আদারওয়াইজ আমার মনে হচ্ছে আজকে চৌঠা আষাঢ়। তো যাই হোক, আমরা আষাঢ় মাসে পড়ে কালকে সারাদিন বেশ একটু বৃষ্টিতে ভিজে বা বৃষ্টিতে সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে দারুণ একটা পরিবেশ, এবং সেই পরিবেশে আজকে এই জামাই ষষ্ঠী, আহাহা, ঘরে ঘরে একেবারে আনন্দে সবাই উদ্বেল হয়ে থাকবে। আর সেই আনন্দের মধ্যে দিয়েই আজ পালন করা হবে এই দিনটি। তবে না, এই দিনটা কেন কি সেই সব কথা তো মাঝে মাঝে আমাদের হয়তো আলোচনায় আসবে, আপনারাও বলবেন, কিন্তু আজকের গল্পটা একটু মজার। যদিও আজকের দিনটাতে সমস্যাটা হয়নি, যখন সেই অনেক দিন ধরে একটা ব্যাপার চলে না, যখন আর আনন্দ তো হলো, উৎসব তো পালন হলো, আর এরকম একটা অবস্থা হয়, তখনই বোধ হয় এইরকম কিছু গল্প তৈরি হয়। আর গল্পের নাম আজকের, প্রহারেণ ধনঞ্জয়। গল্পে যাই, মাঝে মাঝে না হয় একটু এদিক ওদিক বিশ্লেষণে যাওয়া যাবে। এক কুলীন ব্রাহ্মণ ছিল, খুবই গরিব, কোনো রকমে দিন কাটাতো। তো কোনো এক বর্ষাকালে, ঠিক এইরকম এখনো বর্ষাকাল, সাত মেয়ের সাত জামাই এসে তার বাড়িতে রয়েছেন। জামাই ষষ্ঠীর দিন এসেছে, খুব আনন্দ, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, একদম ভুরি ভোজ, দারুণ ব্যাপার। তারপরে বর্ষাকাল চলছে, সাত মেয়ে সাত জামাই এবং তাদের পুত্রকন্যা সবাই শ্বশুরমশায় আর শাশুড়ির সঙ্গে রয়েছেন। আজ সাত দিন তো হয়েই গেল। শ্বশুরমশাইয়ের অবস্থা খুব শোচনীয়, বেচারা। সে আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি, যা টাকা পয়সা পায় তাই দিয়ে জামাইদেরকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করে না। বেচারা তো খুব মুশকিলে পড়ে গেছে। আরে, এদের তো বোঝা উচিত যে একটা লোক এতজন লোককে রেগুলার খাওয়াচ্ছে। এক্স্যাক্টলি, এই যে আমরা বলি না, টাকা কেন মূল্যবান, ওই যে পেট নামক জায়গাটি, তাকে যতই ভরানো হোক, সে আবার ভরে যাওয়ার পর বেশ কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা বাদেই সে আবার বলবে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো, এবং সে খাবো খাবোর বন্দোবস্ত করতে যার হয় সেই জানে কি মুশকিল বাবা। এ বেচারা শ্বশুরমশাই, তারও সেই একই হাল। সে নানান কিছুভাবে, নানান উপায় করে প্রচুর পরিমাণে ভালো মন্দ খাবার দাবারের বন্দোবস্ত করেই চলেছে। তাতে তার বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তার নিজের টাকা পয়সা বলে কিছুই থাকছে না, কিন্তু সেটা সেই জামাইরা বুঝলে তবে তো আরামে আছে, কে আর বোঝে যে সমস্যাটা কি এই আরামের পিছনে। এবং তারপরেই সেই বেচারি আর পারছে না, দেখা যাচ্ছে
সেই

শ্বশুরা শাশুড়ি তাদের মধ্যে একটুখানি মাঝে মাঝে খিটিমিটি লেগে যাচ্ছে। শ্বশুর বলছে, কি গো, তোমার মেয়েরাই বা কি, তাদের জামাইরাই বা কি, এসেছে তো এসেছে, আমি বুড়ো মানুষ, কোত্থেকে এতগুলো লোকের খাবারের বন্দোবস্ত করি রোজ রোজ? শাশুড়ি বলে, হ্যাঁ দেখো, ওদেরকে ভালো রাখলে তবেই না মেয়েরাও শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে, এটা বোঝার চেষ্টা করো। বোঝার তো সবই চেষ্টা হচ্ছে, কিন্তু যখন সেটা বোঝায় পরিণত হয় তখন কি আর বোঝার চেষ্টার কিছু বাকি থাকে? বেচারা খুব মুশকিলে পড়ে গেছে। তো এইসব দেখে ওনার এক বন্ধু, সে বলল, কি হয়েছে ভায়া, তোমাকে দেখছি ক্রমশ মুখটা একদম কালো করে থাকছ। সে তখন বলছে, কি আর করি বলো, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করছে না, আজ 7 দিন হয়ে গেল। হ্যাঁ বলো, কি আর বলি, কি খুব সাংঘাতিক অবস্থা আমার, বুঝলে হে, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, না মেয়েরা বোঝে না তাদের জামাইরা বোঝে, কেউই বোঝে না। তারপরে বলল, তা তুমি একটা কাজ করছো না কেন, তোমার জামাইরা যে আজ 10-12 দিন ধরে এরকমভাবে থাকার একটা দেখা যাচ্ছে, মানে 7 দিন হয়েছে, কিন্তু তাদের হাবভাবে বুঝিয়ে দিচ্ছে আরও বেশ কিছুদিন তারা থাকবেই থাকবে, তাদের বাড়ি যেতে বলছো না, বলছো না কেন? ভদ্রলোক বললেন, তা যদি করি তবে তো জামাইটা রেগে মেগে বাড়ি গিয়ে আমার মেয়েদেরকেই কষ্ট দেবে, এই জন্যেই তো আমার নিজের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে এতটুকুনি অযত্ন করার সাহসই পাচ্ছি না। এই কথা শোনো তাহলে, তোমায় কানে কানে একটা উপদেশ দিই, তারপরে আমার পরামর্শ অনুযায়ী কাজ করে দেখো, কাজে লাগে কি না, জামাইরা বাড়ি যায় কি না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সেই ছোট্টবেলা থেকে শোনা স্বপ্না চক্রবর্তীর গলায় এই গানটি, বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে। এই সমস্ত গানগুলো ছোট থেকে শুনে শুনে আমাদের মানে দারুণ সুন্দর একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে এই সব ব্যাপারগুলোকে নিয়ে, উৎসবকে নিয়ে, তার আচার অনুষ্ঠান নিয়ে, তাই না? আর এই যে আজকে গল্পটি শোনাচ্ছি, এই গল্পটি আমরা নানান রকমভাবে পড়েছি, আগে জানা, যাদের জানা নয় তাদের জন্য স্পেশালি গল্পটা বলছি। যাই হোক, তো শ্বশুরমশাই সেই বন্ধু যিনি কানে কানে তাকে উপদেশ দিলেন যে ভায়া, এই এই বুদ্ধিগুলো দিচ্ছি, যদি নাও তো ভালো, না নিলে কিন্তু গেলে। সে বেচারার তখন উপায় নেই, 7 দিন হয়ে গিয়েছে, সেরকম এত লোকজনের খাওয়া দাওয়া মানে রীতিমতো চর্বচৌশলের ঝোপে ওর বন্দোবস্ত করে যাচ্ছে, আর পারে? সে বলল, হ্যাঁ হ্যাঁ, এছাড়া আমার উপায় নেই, এরপর তো আমার খাওয়া কিছু জুটবে না। বলে পরের দিন থেকে শুরু হলো এই ব্যাপারটা। কি না, পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে ঘি পড়ল না, ব্যাস। তাই দেখে তো তার হরি নামের মানে হরি নামক যে জামাই, সে রেগে একেবারে অস্থির। সে খাবারের থালা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে উঠল, কে, আজ আমাদের থালায় ঘি পড়ল না, ঘি না খাইয়ে শ্বশুর আমাদেরকে অপমান করল, এই রকম শ্বশুর বাড়ি কে থাকে? এই বলে সে তার জিনিসপত্র নিয়ে স্ত্রী কন্যা পুত্র সকলকে নিয়ে ব্যাস চলে গেল রেগে মেগে শ্বশুর বাড়ি থেকে। পাতে ঘি পড়েনি। শ্বশুরমশাই দেখলেন, আরে আমার বন্ধু যে বুদ্ধিটা দিয়েছে একেবারে সাকসেসফুল, দারুণ ব্যাপার। কিন্তু 6 জন জামাই, 6 কন্যা এবং 6 জনের নাতি নাতনি ছেলেমেয়েরা আর কি, তারা তো রয়েছে। তিনি বন্ধুর সঙ্গে দেখা করেন, গল্প করেন আর তার বুদ্ধি নেন। বন্ধু বললেন, শোনো, তোমায় প্রতিদিনই কিছু না কিছু কিন্তু এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা কতদিন অবধি? একদম শেষ জামাই বাড়ি থেকে যাবে ততদিন পর্যন্ত তুমি কিন্তু এই ব্যাপারগুলো চালিয়ে যাবে, দেখো না, এতে কাজ হবেই হবে। পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে মাংস পড়ল না, ব্যাস। মাধব নামের যে জামাই, সে তো রেগে মেগে অস্থির, কি, আমাদের আদর যত্ন করা হচ্ছে না, মাংস ছাড়া খাওয়া যায়? শ্বশুর বাড়িতে এসেছি। পরের লাইনটা তো আর কেউ বলবে না, বাবা 9 দিন হয়ে গেছে, তোমার কি কাজকর্ম নেই, তুমি শ্বশুর বাড়িতে এসে পড়ে আছো? কিন্তু সে আর কে বলে। যাই হোক, সাকসেসফুল নাম্বার 2। দ্বিতীয় জামাইও চলে গেল ওই আদর যত্নের ত্রুটি এই কথা বলে। এরপর বলছি

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনছিলাম গানটি। গানের মধ্যে নানান রকম বিষয় থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে জামাই, কারণ আজ জামাই ষষ্ঠী। তো যাই হোক, গল্পটা তো বলছিলাম, এক একজন জামাই এক একটা কারণে চলে যাচ্ছে। প্রথম যে হরি, সে কেন খাওয়ার সময় গরম ঘি দেওয়া হয়নি, সেই কারণে সে চলে গেল রেগে মেগে। তারপর মাধব, সেও চলে গেল, শ্বশুর বাড়ি এসেছি বলে অপমানিত হব, কাল খাওয়ার সময় ঘি দিল না, আজ মাংস দিল না, এমন শ্বশুর বাড়ি নাই বা থাকলাম, এই বলে সে ছাতি লাঠি বগলে করে বাড়ি চলে গেল। ওফ, এই যে একটা ছোট্ট দৃশ্য, ছাতি লাঠি, তার মানেই এটা হচ্ছে একদম গ্রাম বাংলার জামাইয়ের দৃশ্য, গ্রাম বাংলার জামাই ষষ্ঠীর দৃশ্য। আজকের যারা জামাই, ইস ছে, এইরকমভাবে সাজে। অবশ্য এখন তো জামাই ষষ্ঠী আবার আজকের জন্য স্পেশাল, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দেখব যে জামাই ষষ্ঠী স্পেশাল, বিভিন্ন থালি, ডিশ এবং অ্যারেঞ্জমেন্ট সব কিছু। তো যাই হোক, গল্পে ফিরি, গল্পে ফিরি, কেন সময় দ্রুত চলে যাচ্ছে। পরদিন, মানে এরকম তো দুদিন হলো, পরদিন খাওয়ার সময় মাছ দেওয়া হলো না। সেদিন রেগে মেগে মধু নামে

আমায় সে চলে গেল। আবার তার পরদিন খাওয়ার সময় মিষ্টান্ন মানে পায়েস দেওয়া হলো না। এতে অপমানিত বোধ করে যাদব নামের জামাই চলে গেল। শ্বশুরমশাই এক একজন জামাই রোজ যাচ্ছেন, আর বন্ধুকে এসে বলছেন, বাবা তুমি বাঁচালে আমাকে ভাই, তুমি যে কী উপকার করলে আমায়, এতে না হয় আমি একদিন তোমায় খাইয়ে দেবো। বন্ধু বললে, দাঁড়াও দাঁড়াও, এখনও তো সব জামাই যায়নি, যেমন বুদ্ধি দিয়েছি এক একদিন এক একটা অফ করো খাওয়ার সময়। এরপর দিন পাতে ব্যঞ্জন পড়ল না, মানে তরকারি। অক্ষয় নামের জামাই, সে তো রেগে আগুন, কি ভেবেছে কি এক একদিন এক একটা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, থাকবো না এমন শ্বশুর বাড়ি। তাই তো চাইছে শ্বশুরমশাই। তারপর যাই হোক, এইভাবে তো তারা সব এক একজন করে চলে গেল রেগে মেগে। না, সে একা চলে গেল না, সে তার স্ত্রী তার পুত্রকন্যা সবাই শুদ্ধ সবাই চলে গেল। কিন্তু মুশকিল হয়ে গেল দুই জামাইকে নিয়ে, এরা হচ্ছে শ্যাম আর ধনঞ্জয়। এরা দুজন তবুও পড়ে রইল, কারণ তারা দুজনেই জানে বাড়িতে গেলে তো ভাতও জুটবে না, না দিয়েছে তরকারি না দিয়েছে ঘি, এখানে তো নুন দিয়েও পেট ভরে ভাত খাওয়া যাবে, মানে গ্রাম বাংলার দৃশ্য, ঘরের দৃশ্য, তার মধ্যে দারিদ্র কতখানি বড় একটা জায়গা নিয়েছিল আমরা কিন্তু এই গল্পগুলো শুনলেই বুঝতে পারি, তাই না? তো যাই হোক, পরদিন যখন খাওয়ার সময় আর শ্বশুরমশাই তো রেগুলার শাশুড়িকে শেখাচ্ছেন, দুজনের খিটিমিটি হচ্ছে, তাও বলছেন, তুমি শোনো আমার কথা, আর পেরে উঠছি না, তাহলে আমি আর কিছু করবো না, তুমি যা পারো খাবারের বন্দোবস্ত করো। তো সেই কথা শুনে সে বেচারি বা কী করে, স্বামী যা বলছে তাই শুনছে। এইবার পরদিন যখন খাওয়ার সময় লবণ অবধি দেওয়া হলো না, মানে নুন দেওয়া হলো না, বিনা লবণে ভাত খেতে খেতে থু থু করে শ্যাম নামের যে জামাই, সে চাদর গলায় দিয়ে বাড়ি চলে গেল। চাদর গলায় দিয়ে মানে ওই পোশাকের সঙ্গে তখন চাদর একটা একটা স্পেশাল ব্যাপার আর কি, ওই জন্য চাদর গলায় দিয়ে এই কথাটা বলা হয়েছে। কিন্তু ধনঞ্জয় আর যায় না, একদম মানে সিজন হয়ে গেছে, শ্বশুর না দিয়েছে লবণ, পেট ভরে ভাত তো দেবে, বাড়িতে গিয়ে তো ভাত জুটবে না, শ্বশুর বাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে তার যে খড়ের ঘর, ছাউনি খসে পড়েছে, একটু বৃষ্টি হলেই মেঝে হাঁটু অবধি জল, শ্বশুর বাড়িতে আরাম করে রাতে ঘুমোনো তো যায়। তো যাই হোক, এরকমভাবে তো বেশ কদিন চলে গেল। পরদিন সেই বন্ধু এসে জিজ্ঞেস করল শ্বশুরমশাইকে, কি হে আমার পরামর্শ মতো কাজ করে ফল পেয়েছ তো? শ্বশুর বলল, পরামর্শ মতো কাজ করে সব জামাই তো চলে গেল, কিন্তু এই যে ধনঞ্জয় নামের যে জামাই আমার, এই যে কিছুতেই যায় না, কি যে করি। তখন বন্ধু বলল, ওকে লাঠি পেটা করে তাড়াও। বললো, হ্যাঁ কি বলো, জামাই মানুষ, তাকে আমি লাঠি পেটা করব? তখন সে বলল, তুমি সরাসরি লাঠি পেটা করবে কেন, বন্দোবস্ত করছি, চলো বিকালবেলা বন্ধুদের মধ্যে এসো, তখন একটা প্ল্যান তৈরি করা যাবে। তো যাই হোক, সারাদিন তো যা হোক তা হোক করে চললো। বিকেলবেলায় শ্বশুরমশাই গেলেন সেই বন্ধুদের আড্ডায়, যেখানে কিনা একটা নতুন বুদ্ধি হবে, লাস্ট যে জামাই যে কিছুতেই এত খারাপ ব্যবহার, খাওয়া দাওয়া খারাপ, তারপরেও সে যাচ্ছে না, কি মুশকিল কি মুশকিল। এখানে একটা ছোট্ট মানবিক দিক দেখাবো, সে কিন্তু নিরুপায়। হ্যাঁ, সে বিয়ে করেছে, সে ছেলেমেয়ের বাবা হয়েছে, অবশ্যই তার উচিত তার নিজের সংসার, সন্তান স্ত্রী সকলের প্রতিপালন করা, কিন্তু এক্ষেত্রেও আর একটা জিনিসও দেখা যাচ্ছে, কোথাও একটা যেন ভীষণ একটা লেজিনেস, একটা অলসতা, এটাও কিন্তু এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, যে এতদিন ধরে শ্বশুরবাড়িতে রয়েছে যারা, তাদের সত্যি সত্যি কাজ নেই, তাদের অলসতা, কর্মহীনতা, তাই কিন্তু তাদের দারিদ্রের মূল কারণ। ফলে একটা গল্প মানে কিন্তু সামাজিক বিভিন্ন রকম দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়। তো যাই হোক, ঘড়ি বলছে এত ব্যাখ্যান নয়, গল্পের শেষে যেতে হবে, যাচ্ছি গল্পের শেষের দিকেই যাচ্ছি। পরদিন জামাই ধনঞ্জয়
শ্বশুরমশাইকে বলল,